0: দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্রগুপ্ত, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রওনক জাহান।
1: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত। আজ সূরা ইউসুফ এর 97 থেকে 99 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আবু রায়হান।

0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের তিলাওয়াত কিন্তু সূরা ইউসুফের 97 থেকে 99 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন। তারা বলল, হে আমাদের পিতা, আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমরা তো নিশ্চিত অপরাধী। পিতা বললেন, আমি অতিসত্বর তোমাদের জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। অবশেষে তারা যখন ইউসুফের কাছে পৌঁছল, তখন সে তার পিতামাতাকে নিজের কাছে স্থান দিল এবং বলল, আপনারা আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় সহজ সরল জীবনযাপন, বলছেন মাওলানা মোহাম্মদ সিফাত উল্লাহ।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান যুগে মানুষ উন্নত জীবন, বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, আধুনিক সাজসজ্জা ও আড়ম্বরপূর্ণ জীবনযাপনের প্রতি আকৃষ্ট হচ্ছে। সমাজে অন্যের জীবনযাপন দেখে অনেকে নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়ছে, ফলে সৃষ্টি হচ্ছে হিংসা, প্রতিযোগিতা, ঋণগ্রস্ততা, মানসিক অশান্তি এবং পারিবারিক সংকট। অথচ ইসলাম মানুষকে সহজ, সংযমী ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের শিক্ষা দেয়। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা চান, কঠোরতা চান না। সূরা আনআমের 141 নম্বর আয়াতে মহান আল্লাহ আরো ঘোষণা করেন, ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদের ভালোবাসেন না। ইসলাম মানুষের জীবনকে কষ্টকর করতে চায় না, আবার অপচয় ও বিলাসিতার দিকেও ঠেলে দেয় না, বরং মধ্যপন্থা ও সহজ সরল জীবনই ইসলামের শিক্ষা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। তিনি অত্যন্ত সাধারণ জীবন বেছে নিয়েছিলেন। সহি বুখারীর 6454 নম্বর হাদিস এবং সহি মুসলিমের 2970 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবুজিশ শাইরি ইয়াউমাইনি মুতাতাবিআইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কখনো পরপর দুই দিন যবের রুটি পেট ভরে খেতে পারেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে দেখলেন, তিনি একটি খেজুর পাতার চাটাইয়ের উপর শুয়ে আছেন, চাটাইয়ের দাগ তার শরীরে পড়ে গেছে। এ দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা তারদা আন তাকুনা লাহুমুদ্দুনিয়া ওয়া লানাল আখিরা। তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত। সহি বুখারী 4913 নম্বর হাদিস। অন্য এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা লি ওয়ালিদ দুনিয়া মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক, আমি তো দুনিয়ায় এমন এক পথিকের মতো যে ব্যক্তি একটি গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলে যায়। জামে তিরমিজি হাদিস নাম্বার 2377। সাহাবায়ে কেরামের জীবনেও আমরা সহজ সরলতার অনন্য দৃষ্টান্ত দেখতে পাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হওয়ার পরও সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল ইসলামী সাম্রাজ্যের শাসক ছিলেন, কিন্তু তার পোশাকে অনেক সময় সেলাই করা তালি দেখা যেত। একবার বিদেশি এক প্রতিনিধি তাকে খুঁজতে এসে দেখলেন তিনি মসজিদের পাশে একটি গাছের নিচে মাটির উপর শুয়ে বিশ্রাম নিচ্ছেন। তখন তারা বিস্মিত হয়ে বলেছিল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন বলেই নিরাপদে ঘুমাতে পারছেন। পৃথিবীর ইতিহাসে এমন শাসকের দৃষ্টান্ত বিরল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনী সাহাবী, কিন্তু ধন সম্পদ থাকা সত্ত্বেও তিনি অহংকার ও বিলাসিতায় লিপ্ত হননি। নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনও ছিল অত্যন্ত সাধারণ। তিনি বলতেন, মানুষের মর্যাদা পোশাক বা সম্পদে নয়, বরং তাকওয়া ও চরিত্রে। ইতিহাসে অনেক মনীষী সহজ সরল জীবনযাপনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফেঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা, তারা জ্ঞান ও মর্যাদায় ছিলেন সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু তাদের জীবনে ছিল বিনয়, সংযম ও সরলতা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ জীবনের অধিকাংশ সময় অত্যন্ত সাধারণ পোশাক ও সামান্য খাদ্যে সন্তুষ্ট ছিলেন। সম্মানিত শ্রোতা, আজকের সমাজের দিকে তাকালে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। অনেক মানুষ আয়ের তুলনায় ব্যয় বাড়িয়ে দিচ্ছে, সামাজিক মর্যাদা প্রদর্শনের জন্য অপ্রয়োজনীয় খরচ করছে, বিয়ে, জন্মদিন, বিভিন্ন অনুষ্ঠানে অপচয়ের প্রতিযোগিতা চলছে। এমনও পরিবার আছে যারা লোক দেখানোর জন্য তাদের সামর্থ্যের বাইরে ঋণ করে ব্যয় করছে, ফলে সংসারে অশান্তি, দুশ্চিন্তা ও আর্থিক সংকট দেখা দিচ্ছে। সহি মুসলিমের বর্ণনায় রসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম ইরশাদ করেছেন, কদ আফলাহা মান আসলামা ও রুজি ক কাফাফান ও কন্যাহুল্লাহ বিমা আতাহু। সফল সেই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে, প্রয়োজন পরিমাণ রিজিক পেয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট রেখেছেন। সহি মুসলিম হাদিস নাম্বার 1054। আসলে সহজ সরল জীবনযাপন মানে দরিদ্রকে গ্রহণ করা নয়। ইসলাম বৈধ উপায়ে সম্পদ উপার্জনকে উৎসাহিত করেছে, কিন্তু মানুষ যেন সম্পদের দাসে পরিণত না হয়, এটাই ইসলামের শিক্ষা। একজন মানুষ সুন্দর পোশাক পরিধান করবে, ভালো খাবার খাবে, আরামদায়ক ঘরে থাকবে, কিন্তু সে অপচয় করবে না, অহংকার করবে না এবং বিলাসিতাকে জীবনের লক্ষ্য বানাবে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মোহ থেকে রক্ষা করুন এবং সহজ সরল জীবনযাপনের তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল সহজ সরল জীবনযাপন। বললেন মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল। বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন বার্নাবাস হেমব্রম।
1: প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছে। আজকের বাইবেল পাঠ গীতসংহিতা ২৪-এর এক পদ। পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদা প্রভুরে, জগৎ ও তন্নিবাসীগণ তাহার। পবিত্র বাইবেল সৃষ্টির কাহিনী দিয়ে শুরু হয়েছে। সৃষ্টিকর্তা ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী, উদ্ভিদ, পশু, নদনদী, পর্বত সবকিছু সৃষ্টির শেষে মানব জাতির সৃষ্টি করেছেন। সবকিছু সৃষ্টি করার পর ঈশ্বর তাঁর সৃষ্টির দিকে তাকিয়ে ঘোষণা করলেন যে তা অতি উত্তম। আদিপুস্তক ১ অধ্যায় ৩১ পদে লিখিত আছে, পরে ঈশ্বর তাঁহার সৃষ্ট বস্তু সকলের প্রতি দৃষ্টিপাত করিলেন, আর দেখো সকলেই অতি উত্তম। সৃষ্টি কেবল প্রাকৃতিক সম্পদের সমষ্টি নয়, এটি সৃষ্টিকর্তা ঈশ্বরের হস্তনির্মিত কাজ। প্রতিটি গাছ,

0: মালিক সৃষ্টিকর্তা ঈশ্বর, তাই আমরা এর বিশ্বস্ত তত্ত্বাবধায়ক হওয়ার জন্য আহূত এবং ডাক পেয়েছি, যেন তত্ত্বাবধায়ক হিসেবে আমরা সৃষ্টির যত্ন নেই। আদিপুস্তক 2:15 লেখা আছে, পরে ঈশ্বর মনুষ্যকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। এই আদেশ কেবল আদম হবার জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য। ঈশ্বরের পৃথিবীকে আমাদের তত্ত্বাবধানে অর্পণ করেছেন। যখন আমরা সৃষ্টির যত্ন নেই, তখন আমরা সৃষ্টিকর্তাকে সম্মান করি। আজ আমাদের পৃথিবী অনেক পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন। বনভূমি বিলীন হয়ে যাচ্ছে, নদ নদী দূষিত হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের প্রভাবে বহু মানুষ কষ্ট পাচ্ছে। এই বিষয়গুলো আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের সৃষ্টির তত্ত্বাবধায়ক হিসেবে আমাদের দায়িত্ব অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে। সৃষ্টির যত্ন সাধারণ কিছু কাজের মাধ্যমে শুরু হতে পারে, ঘাস লাগানো, অপচয় পরিহার করা, আমাদের চারপাশ পরিষ্কার রাখা, জল সংরক্ষণ করা এবং আমাদের সন্তানদের প্রকৃতিকে সম্মান করতে শেখানো। এই কাজগুলোকে ছোট মনে হতে পারে, কিন্তু এগুলো ঈশ্বরের প্রতি আনুগত্য এবং প্রতিবেশীর ভালোবাসার প্রকাশ। যখন আমরা সৃষ্টির যত্ন নিই, তখন আমরা মানুষেরও যত্ন নিই। বিশুদ্ধ জল, সুস্থ ভূমি ও একটি নিরাপদ পরিবেশ সমাজকে সমৃদ্ধ হতে সাহায্য করে। তাই সৃষ্টির যত্ন কেবল একটি পরিবেশগত বিষয় নয়, এটি ভালোবাসা ও সেবারও কাজ। সৃষ্টিকে ভালোবাসতে ও সম্মান করতে আসুন আমরা তার সৃষ্ট এ পৃথিবীর যত্ন নিই, যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার সৃষ্টিকে রক্ষা ও বিশ্বস্তভাবে লালন পালন করে, যেন উপযুক্ত তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে। ঈশ্বরের অনুগ্রহ ও প্রভু যীশু খ্রিস্টের প্রেম ও পবিত্র আত্মার শান্তি আমাদের সহবর্তী থাকুক এবং সমস্ত সৃষ্টির উপরে সহবর্তী থাকুক।
1: পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন বার্নাবাস হেমব্রম।
2: বাংলাদেশ বেতার। আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12, সূর্য অস্ত যাবে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্জে, FM 106 মেগাহার্জে এবং FM 102 মেগাহার্জে।

0: শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠানমালা। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা ৩টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ ও FM ১০৬ মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM ৯০ মেগাহার্টজ ও FM ১০২ মেগাহার্টজে প্রচার হবে।
1: ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল ৮:৩০। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার ২০২৬ এর আলোকে আলোচনা অনুষ্ঠান, সবার আগে বাংলাদেশ সকাল ৯:০৫। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১:৩০। দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন শুনবেন বেলা ২:২০। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগুড়ি ছোট পরিবার বিকেল ৪:০৫। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল ৫:১০। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ৬:০৫। সন্ধে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯:০৫ বেতার ম্যাগাজিন উত্তরণ, শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান দ্বীপেদন শুনবেন রাত ১০টায়।

এবারে এফএমের অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে দুপুর 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত চলবে ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন একটি সূর্য, নতুন একটি সকাল। আজকের এই সকালটি আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সাফল্যের বার্তা। নিরাপদ হোক আপনাদের পথ চলা, এমনই সুপ্রত্যাশায় শোনাব ভোরের গান। শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গানটির রচয়িতা জয়নুল আবেদিন, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, ভোরের গানটি শুনলেন শাহনাজ রহমান স্বীকৃতির কণ্ঠে। গানটির রচয়িতা জয়নুল আবেদিন, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী এম এ মান্নান।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন এম এ মান্নান।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য যে কাজটি করবেন সেটাই গৌরবের বিষয় হয়ে থাকবে। আসুন দেশের উন্নয়নে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি।
2: একদিবি তাই। আর এখন কিন্তু চলছে আষাঢ় মাস, মানে সময়টা বর্ষাকাল, আর বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আমরা গ্রীষ্ম থেকে কিন্তু বারবারই বলেছিলাম যে একটু প্রস্তুতি গ্রহণ করার জন্য, যেহেতু এই সময়টি বৃক্ষরোপণের উপযুক্ত সময়, তাই আসুন আমরা বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজে ঘেরা এই দেশটিকে আরও সবুজময় করে গড়ে তুলি।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন মিতা হকের কণ্ঠে। প্রথমেই প্রেম পর্যায়ের একটি গান, কাল রাতের বেলা গান এলো মোর মনে।

আজ 7ই আষাঢ়, শুরু হয়ে গেছে বর্ষাকাল। আর বর্ষা ঋতু রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় একটি ঋতু। আসুন এখন রবীন্দ্রনাথের বর্ষার গান শুনি। শিল্পী মিতা হক।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন মিতা হকের কণ্ঠে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং সবুজ কৃষির সাথে রয়েছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের কৃষি সমাচারে। বাংলাদেশে কৃষি আজ শুধু জীবিকার উৎস নয়, বরং টেকসই উন্নয়নের এক শক্তিশালী ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত বীজ, সেচ ব্যবস্থার অগ্রগতি এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধির ফলে খাদ্য উৎপাদনে দেশ স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছে। পাশাপাশি পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি যেমন জৈব চাষ ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন প্রাকৃতিক দুর্যোগ এবং অভিযোজন কৌশল নিয়ে একটি আলোচনা।
1: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয় প্রাকৃতিক দুর্যোগ ও অভিযোজন কৌশল। এই বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
2: ধন্যবাদ আপনাকে।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাই, প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বোঝায়?
2: প্রাকৃতিক দুর্যোগ হলো এমন প্রাকৃতিক ঘটনা যা মানুষের জীবন, সম্পদ, পরিবেশ ও অর্থনীতির উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। সাধারণত ভূমিকম্প, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, নদীভাঙ্গন, জলোচ্ছ্বাস, ভূমিধস প্রাকৃতিক দুর্যোগের অন্তর্ভুক্ত। বাংলাদেশ ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর কারণে বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। এখানে প্রতি বছর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। বাংলাদেশে সবচেয়ে বেশি ঘটে বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙ্গন ও জলোচ্ছ্বাস। দেশের অধিকাংশ এলাকা সমতল এবং নদীবেষ্টিত হওয়ায় বর্ষাকালে বন্যা একটি সাধারণ ঘটনা। এছাড়া বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ার কারণে উপকূলীয় অঞ্চলে প্রায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানে। পাহাড়ি অঞ্চলে বর্ষাকালে ভূমিধসের ঘটনাও ঘটে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব দুর্যোগের তীব্রতা ও ঘনত্ব দিন দিন বাড়ছে। এসব দুর্যোগ শুধু মানুষের জীবনহানিই ঘটায় না, কৃষি, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলে। তাই দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি।
1: এবারে জানতে চাই, জলবায়ু পরিবর্তনের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সম্পর্ক কি এই বিষয়ে?
2: জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় সমস্যা এবং এটি প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, তাপ প্রবাহ এবং শক্তিশালী ঝড়ের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তন একটি বড় হুমকি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ছে এবং অনেক এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে ঘূর্ণিঝড়ের শক্তি ও তীব্রতা বেড়ে যাচ্ছে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা এবং ভূমিধসের ঝুঁকিও বাড়ছে।
1: তাহলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অভিযোজন কৌশল বলতে কি বোঝায়?
2: অভিযোজন কৌশল বলতে বোঝায় এমন সব পরিকল্পনা ও পদক্ষেপ যা গ্রহণ করে মানুষ প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে পারে এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। সহজভাবে বলতে গেলে দুর্যোগের ঝুঁকি কমিয়ে টিকে থাকার উপায়ই হলো অভিযোজন। বাংলাদেশের বিভিন্ন ধরনের অভিযোজন কৌশল গ্রহণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, বাঁধ নির্মাণ এবং আগাম সতর্কতা ব্যবস্থা চালু করা হয়েছে।
1: আমাদেরকে কি বলবেন, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার এবং জনগণের ভূমিকাটা কি হওয়া উচিত?
2: প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার এবং জনগণের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বিভিন্ন নীতি, পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমানোর চেষ্টা করে। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, নদীর বাঁধ শক্তিশালী করা এবং দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থা উন্নত করা সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ। সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্যোগের সময় তারা উদ্ধার কাজ পরিচালনা করে, ত্রাণ বিতরণ করে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তা করে।
1: সব শেষে আপনার কাছে জানতে চাই, ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
2: ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি। প্রথমত, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর জন্য কার্বন নিঃসরণ কমাতে হবে। বন সংরক্ষণ ও বৃক্ষরোপণ বাড়াতে হবে। কারণ বনভূমি প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে সহায়তা করে। দ্বিতীয়ত, দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণ করতে হবে, যেমন উঁচু রাস্তা, শক্তিশালী বাঁধ এবং নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুর্যোগের আগাম পূর্বাভাস ব্যবস্থাও আরও উন্নত করা দরকার।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগ ও অভিযোজন কৌশল সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য।
0: প্রিয় শ্রোতা, কৃষি সমাচারে এই পর্বে শোনানো হবে চমৎকার একটি পরিবেশ বিষয়ক গান।

প্রিয় শ্রোতা, পরিবেশ বিষয়ক চমৎকার এই গানটির সাথে চলে এসেছি আমাদের আজকের কৃষি সমাচারে একেবারে শেষ প্রান্তে। আগামী পর্বে আবারও নতুন তথ্য নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, বাংলাদেশে সবুজ কৃষির সাথেই থাকুন।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় নওশিন ফারহানা নূর, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেশের সার্বিক উন্নয়নে কৃষি ও কৃষকের উন্নয়নে আমাদের দিতে হবে সর্বাধিক গুরুত্ব। গ্রামীণ আর্থসামাজিক তো বটেই, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও কৃষির ভূমিকা বলার অপেক্ষা রাখে না। কৃষি আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। করোনার সময় ব্যবসা বাণিজ্য বিপর্যস্ত হলেও কৃষি কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছিল, তাই কৃষির প্রতি আমরা অনেক বেশি মনোযোগী হব।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ রবিবার, 7ই আষাঢ়, 5ই মহরম, 21শে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া ও চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং এর সঙ্গে 17টি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। প্রাথমিক বিদ্যালয় গোলকা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করে শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে দেশকে শক্তিশালী করে গড়ার আহ্বান জানালেন তারেক রহমান। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সব নথি সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা শরণার্থীদের টেকসই প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে অব্যাহত ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রী। বিতর্ক চর্চাকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলার প্রেক্ষিতে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের। শান্তি চুক্তি এগিয়ে নিতে আজ সুইজারল্যান্ডে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। আজ চট্টগ্রামে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে হোয়াইট ওয়াশ এড়াতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে নেদারল্যান্ডস সুইডেনকে 5-1 গোলে এবং জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে পরাজিত করেছে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ থেকে 26শে জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফর করবেন তিনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে ঢাকা ও বেইজিং এর মধ্যে 15-17টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। তিনি বলেন, সম্ভাব্য দলিলগুলোর মধ্যে রয়েছে 13টি সমঝোতা স্মারক এমওইউ, 2টি চুক্তি, 1টি কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান এবং 1টি প্রোটোকল। পররাষ্ট্র সচিব আরও বলেন, সফরকালে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের আকার তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। মালয়েশিয়া সফরে 27 জন এবং চীন সফরে 28 সদস্যের প্রতিনিধি দল থাকবেন। পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান আজ বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখান থেকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে আগামীকাল বিকেলে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি আরও জানান, চীন সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক নিউ চ্যাম্পিয়ন্স সম্মেলন সামার দাভোস ফোরাম 2026-এ অংশ নেবেন। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের বন্দর নগরী দালিয়ানে 23-25 জুন এই ফোরাম অনুষ্ঠিত হবে। সফরসূচি অনুযায়ী 25 জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া 26 জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ ও লোকসানে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাগুলো পুনর্জীবিত করতে বিনিয়োগকারীদের পূর্ণ সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। গতকাল রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আয়োজিত এক রোড শোতে বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি এই আশ্বাস দেন। শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। তারেক রহমান বলেন, রাজনৈতিক সরকারের প্রধান দায়িত্ব হল প্রতিবন্ধকতা দূর করা এবং প্রতিকূলতা মোকাবেলার পথ তৈরি করা, তবে কাজটি সরকারের একার পক্ষে করা সম্ভব নয় উল্লেখ করে তিনি পরিবর্তন আনার জন্য সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে দেশকে শক্তিশালী করে গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই আহ্বান জানান। টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে ময়মনসিংহের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। একই ভেন্যুতে বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 4-2 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শিশুদের শারীরিক ও মানসিক সক্ষমতা বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি এবং শিক্ষার্থীদের মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে সারাদেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত 6 এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের 65,342টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 11 লাখের বেশি ছাত্র এবং 11 লাখের বেশি ছাত্রী অংশগ্রহণ করে। গ্রাম পর্যায় থেকে শুরু হয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে 4টি দল জাতীয় পর্যায়ের ফাইনালে জায়গা করে নেয়।
3: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই টুর্নামেন্ট
2: শনিবার রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচ দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রথমে গ্যালারি এবং পরে মাঠের পাশে বসে কোমলমতি শিশুদের দৃষ্টিনন্দন ফুটবল ম্যাচ উপভোগ করেন। জাঁকজমকপূর্ণ এই ফাইনাল ম্যাচকে উৎসব মুখর করে তুলতে শিশুদের পরিবেশনায় মরক্কো সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের উদ্দেশ্যে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়ে আগামী বছর থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালুরও ঘোষণা দেন তিনি।
4: শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে।
2: এ সময় তারেক রহমান শিশুদের উদ্দেশ্যে শুধু খেলাধুলা নয়, লেখাপড়া ও সংস্কৃতি সহ নানা বিষয়ে পারদর্শী হওয়ার পরামর্শ দেন।
4: তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, আমি চাই তোমরা বাংলাদেশের, তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো।
2: পরে প্রধানমন্ত্রী বিজয়ী দল ও ক্ষুদে কৃতি ফুটবলারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতকে প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
5: সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতের 9টা পর্যন্ত কাজ করেছে এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শীঘ্রই তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে।
0: প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগের যে কোনো সময়ের তুলনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত গতিতে কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জারি করা রেড নোটিশের প্রেক্ষিতে গত 12 জুন আবুধাবি সরকারের ফেডারেল পুলিশ বেনজির আহমেদকে গ্রেফতার করে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যকে অব্যাহত ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। এদিকে গতকাল ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বলা হয়, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারের প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত এবং সরকারি নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে এক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিতর্ক কেবল মেধাগত বিনোদনই নয়, এটি একটি সৃজনশীল প্রক্রিয়া এবং সুস্থ সমাজ ও সভ্যতা বিনির্মাণের অন্যতম হাতিয়ার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে, একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। তিনি গতকাল মুন্সীগঞ্জের ইসলামপুরে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি একমাত্র দল যারা গত 50 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে এসেছে। রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিঝিল কিন্তু অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ এবং সুয়ারেজের সংযোগের কারণে হারাতে বসেছে এর সৌন্দর্য। পরিস্থিতি বদলাতে হাতিঝিল এবং মিরপুরের মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দিয়েছেন দ্রুত সংস্কার এবং দখলমুক্ত করার নির্দেশনা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা, দূষণ এবং পয় নিষ্কাশন ব্যবস্থার নানা সমস্যায় সমালোচনার মুখে থাকা হাতিরঝিল পরিদর্শনে যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শন শেষে তিনি জানান, হাতিরঝিলের হারানো সৌন্দর্য পুনরুদ্ধারে দ্রুত কার্যক্রম চলছে। ঝিলে বর্জ্য ও দূষণ কমানোর পাশাপাশি সুয়ারেজ লাইনের সমস্যাও সমাধান করা হবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের মাধ্যমে আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনার কথাও জানান তিনি।
8: পরিষ্কার পরিচ্ছন্ন শেষ করে আপনার রাস্তার দুই পাশে ফুলের গাছ লাগিয়ে লাইটিং করে সিসি ক্যামেরা থাকবে এবং এখানে অনেক ছিনতাইয়ের অভিযোগ থাকে রাতের বেলায়। এই বিষয়গুলোর জন্য এখানে রাজুকের পক্ষ থেকে আমাদের আনসার নিয়োগের সিদ্ধান্ত আছে।
7: এ সময় রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, হাতিরঝিলের পরিচ্ছন্নতা বজায় রাখতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে।
9: সিওয়ারেজ লাইন সেটা দাসেরকান্দিতে যাবে, এটা একটু লং টাইমের ব্যাপার, 2 বছরের মতো সময় লাগবে। তার আগে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি যাতে এটা ভাসমান যে আবর্জনা ময়লা সেটা যেন না থাকে।
7: পরে মিরপুরের মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল আলম খান। জনগণকে সঙ্গে নিয়ে আধুনিক ও পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মোহাম্মদ শফিকুল আলম খান।
10: আপনারা এই খালের আগের চিত্র দেখেছেন, বর্তমান চিত্র দেখছেন। আপনাদের মাধ্যমে আমি প্রিয় নগরবাসীর কাছে আহ্বান করব, আমরা আপনাদেরকে নিয়ে আগামী এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আধুনিক, দুর্গন্ধমুক্ত একটি নগর উপহার দিতে চাই।
7: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নগরবাসীকে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার আহ্বান জানান, অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন।
8: নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলাবেন, সিটি কর্পোরেশন লোকজন ময়লা সংগ্রহ করে নিয়ে যাবে। এরপরে যদি কোনো বাড়ির মানুষ তার বাড়ির সামনে খালের উপরে বা মধ্যে যদি ময়লা আবর্জনা ফেলে, আমাদের নির্দেশনা দেওয়া আছে, সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব আসবেন এবং বিধি মোতাবেক তাদের জরিমানা করা হবে।
7: সংশ্লিষ্টরা জানান, রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণের কাজ শেষ করে দ্রুতই অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু হবে, পাশাপাশি খালে ময়লা আবর্জনা ফেললে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
6: নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য সামুদ্রিক তথ্য আদান প্রদানের ধারণায় আমূল পরিবর্তন। মহাসাগর, সমুদ্র এবং নৌপথ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা এবং সমুদ্রের তলদেশে ও নৌ মানচিত্রে গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এই দিবসের লক্ষ্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব সংগীত দিবস। পৃথিবীতে শান্তি ইতিবাচক চিন্তা ছড়িয়ে দেয় এই দিবসের উদ্দেশ্য।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক শহরে আজ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা শুরু হবে। ইরানের প্রতিনিধিদল ইতিমধ্যে সুইজারল্যান্ড পৌঁছেছে। অপরদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডের পথে রয়েছেন। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাব ইরানের মিনাবে মার্কিন হামলার কথা স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি সুইজারল্যান্ডে পৌঁছার কথা ঘোষণা করেন। এদিকে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি বলেছে, গতকাল ভোর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 32 জন নিহতের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ গ্রহণ না করা পর্যন্ত এই জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজকে কোন প্রকার টোল দিতে হবে না। গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় এক শিশু ও আল জাজিরার এক সাংবাদিক সহ অন্তত 9 জন নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তা উদ্ধারকারীরা জানান, গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় 2 নারী ও 1 শিশুসহ 4 জন ফিলিস্তিনি নিহত হন। পৃথক ঘটনায় উত্তরাঞ্চলের বেইত এলাহিয়া শহরে এক নারীকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। খেলার খবর। ক্রিকেট। সাউদাম্পটনে নারী টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে 23 রানে পরাজিত করেছে।

করতে সক্ষম হয়। আগামী 25 জুন ম্যানচেস্টারে বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে। এদিকে চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের তৃতীয় শেষ ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলাটি শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। হোয়াইট ওয়াশ এড়াতে বাংলাদেশের সামনে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ফিফা বিশ্বকাপ ফুটবলে ইকুয়েডর এখন কুরাসাও এর মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলাটি গোলশূন্যভাবে এগিয়ে চলেছে। এর আগে গতরাত 2টায় কানাডার টরন্টোতে জার্মানি আইভরি কোস্টকে 2-1 এবং রাত 11টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে নেদারল্যান্ডস 5-1 বিশাল ব্যবধানে হারায় সুইডেনকে। এদিকে আজ সকাল 10টায় বিশ্বকাপ ইতিহাসের 1000তম ম্যাচে জাপান তিউনিশিয়ার মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:49। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: মাদক তিন অক্ষরের একটি শব্দ। এই শব্দটি শব্দ করে আমাদেরকে খারাপের কথাই বলে, যার কুফল জানলে আমরাও বিস্মিত হই। মাদক জীবনকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায়। বিশেষ করে যুব সমাজ মাদকে আক্রান্ত হলে আমাদের ভয়ের চিন্তা মাথায় এসে ধরে এবং তখন কিন্তু আমাদের ভাবতেই হয়। এবং এই মাদকের কারণে আমাদের যার সন্তান বিপথে যাচ্ছেন, শুধু সন্তানই যে বিপথে যাচ্ছে তাই নয়, এই কারণে কিন্তু তিনি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন এবং আমাদের সমাজ আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমরা চাইব মাদক মুক্ত সমাজ গড়ে উঠুক। শ্রোতা বন্ধুরা, সুখের ঠিকানা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আজকেও আমরা সুখের ঠিকানা দিতে চাই আপনাদেরকে, কিন্তু নির্ধারিত আলোচনা এবং নির্ধারিত আলোচক যিনি আছেন তার সঙ্গে পরিচিত হব। আজকের আলোচ্য বিষয় হল মাদকাসক্তির ক্ষতিকর দিক এবং পারিবারিক শান্তির জন্য প্রতিকার ও প্রতিরোধে করণীয়। আর এ বিষয়ে আলোচনায় অংশ নিচ্ছেন সম্মানিত আলোচক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জোবাইদুর রহমান। যেহেতু প্রথমে বিষয়ের সূত্র ধরেই আপনার কথা শুনব, মাদকাসক্তির ক্ষতিকর দিক, এই মাদকাসক্তিতে পরিণত হয় কেন, কিভাবে, কি কারণে, এর নেপথ্য কারণটা কি?
2: আচ্ছা, তার আগে আমি জাস্ট একটু ভূমিকা দিতে চাই। সেটা হলো যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আসলে আমাদের আজকে যারা তরুণ প্রজন্ম তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ এবং আমাদের জাতিকে দেশকে তারাই নেতৃত্ব দিবে। মাদকাসক্তির সম্বন্ধে বলা হচ্ছে যে কোনো একটা জাতিকে যদি সুপরিকল্পিতভাবে ধ্বংস করতে চাওয়া হয় অথবা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে হয় তাহলে তাদেরকে মাদকাসক্ত করতে হবে। মাদক কখনোই কোনোভাবেই কিন্তু এটা আমাদের জন্য সুখকর বা ভালো কোনো কিছু নেই। এবং মাদকের একটা উপকারিতা রয়েছে এমন বলা যাবে না, একটাও নেই। এর যদি অপকারিতা থাকে, একশো অপকারিতা থাকে, একশোটিই অপকারিতা, এর কোনো উপকারী কোনো দিক নেই। অথচ আমাদের তরুণ সমাজ বা আমাদের যে নিম্ন আয়ের জনগোষ্ঠী যারা, তারা কিন্তু বিভিন্নভাবে এই মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। হতাশা থেকে অথবা বন্ধুবান্ধবের সংসর্গ থেকে অথবা একটা থ্রিল্ড লাইফের যে প্রতি আকৃষ্ট হয়ে, অথবা একজন মাদকাসক্ত আরেকজনকে, পিয়ার প্রেশার বলা হয় এটাকে, একজন মাদকাসক্ত বন্ধু আরেকজনকে উদ্বুদ্ধ করছে যে এটা খুবই ভালো, এটা এক ধরনের প্রশান্তি দেয়, খেলে ভুলে থাকা যায়, এ ধরনের অনেক কিছু থেকেই কিন্তু প্রলুব্ধ হয়ে মাদকের দিকে ধাবিত হচ্ছে। এবং যখনই কেউ মাদকের দিকে ধাবিত হচ্ছে তখন কিন্তু তার স্বাভাবিক চেতনা, বোধ শক্তি, এই জিনিসগুলো কিন্তু লোপ পেয়ে যাচ্ছে। তার ফলে হচ্ছে কি, সে ন্যায় অন্যায়, ভালো খারাপ, এইগুলো কিন্তু বিচার বিবেচনা করার সময় পাচ্ছে না। তার যে সময়টায় তার জীবনটাকে গড়ার কথা, সে সময় সে কিন্তু তার জীবনটাকে গড়তে পারছে না। সে একটা আচ্ছন্ন ঘোরের ভেতরে থাকছে। আমাদের একটা পরিসংখ্যানে বলছে যে বাংলাদেশের হয়তো 15-17% আপনার যুব সমাজ এখন মাদকে আসক্ত হয়েছে। এটা আমাদের জন্য খুবই ক্ষতির একটা কারণ, খারাপ একটা দিক। এই মাদকে যারা আসক্ত হবে সে লেখাপড়ায় অমনোযোগী হবে, সে ভালো মন্দ বিবেচনা বোধ তার থাকবে না, সে তার জীবন গড়ার কাজটা সে কোনোভাবেই করবে না, সে ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে, অথবা সে যদি কর্মজীবী হয় সে কর্মক্ষেত্রে ফাঁকি দিবে, আর টাকা তার সংস্থান করার জন্য সে কিন্তু তখন যত অসামাজিক কার্যকলাপ আছে সেগুলোতেও সে তখন মেয়েরা প্রস্টিটিউশনের দিকে ধাবিত হতে পারে, ছেলেরা চুরি, ছিনতাই, রাহাজানি এগুলোর প্রতি আকৃষ্ট হতে পারে।
1: তাহলে এবার প্রশ্ন করতে চাই, ধরুন আমার সন্তান বিপথে যাওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে আগে থেকে যদি আমি প্রতিরোধের ব্যবস্থা করতে চাই তাহলে কোন দিক থেকে বিশেষভাবে লক্ষ্য করা দরকার?
2: এটার আমি প্রথমে বলবো যে আসলে বলা হয় যে প্যারেন্টস আর দ্য বেস্ট টিচার্স, এবং বাচ্চার বা শিশুর মনন, তার যে গঠন, সেটা শুরু হয় কিন্তু বাড়ি থেকে, হোম এনভায়রনমেন্টে। প্যারেন্টসকে অনেক সময় দিতে হবে তার ছেলে মেয়ের জন্য, যাতে করে সে মাদকের দিকে না ঝোঁকে, সে যেন ইনসিকিউর ফিল না করে। একটা বাবা মা যখন খুবই বেশি কর্মব্যস্ত থাকছে তখন কিন্তু সন্তানেরা এক ধরনের, তারা নিরাপদ

0: হীনতায় ভোগে, একাকিত্বে ভোগে, বিষণ্ণতায় ভোগে, তখনই তারা এই সমস্ত অসামাজিক কার্যকলাপের দিকে চলে যায়। তো কাজেই তাদেরকে অনেক বেশি সময় দিতে হবে, তাদের সাথে সময় কাটাতে হবে এবং তাদেরকে কিছু মোটিভেশনাল স্টোরিজ বলতে হবে, মোরাল স্টোরিজ, মোরাল টিচিং তাদেরকে দিতে হবে। নৈতিক শিক্ষা যদি দেওয়া হয় তাহলে কিন্তু সে উপলব্ধি করবে যে না, কোনটা ভালো কোনটা খারাপ। নৈতিক শিক্ষা যদি আমরা না দিই তাহলে কিন্তু ছেলে মেয়ে ধীরে ধীরে মাদকের দিকে বা অন্যান্য অসামাজিক কাজের দিকে ধাবিত হবে।
1: তাহলে এই মাদকাসক্তির প্রভাব থেকে আমাদের সমাজকে দূরে রাখবার জন্য কিংবা মাদকাসক্ত মুক্ত রাখার জন্য প্রতিকার প্রতিরোধে সামাজিক আন্দোলন কিংবা ধরুন শিক্ষা প্রতিষ্ঠানে এদের জন্য আপনার কোনো পরামর্শ?
0: এটা তো খুবই জরুরি, খুবই জরুরি। সিগারেট কিন্তু এটাও একটা মাদক, তামাক এটাও একটা মাদক, এবং তামাকের কোম্পানিগুলোই একমাত্র তারা সঠিক ঘোষণা দিয়ে তারা ব্যবসা করছে। তারা কিন্তু লিখছে যে তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু তার মানে তার প্রোডাক্টটা যে ক্ষতিকর সেটা বলে তারা ব্যবসা করছে। তারপরেও মানুষ প্রলুব্ধ হচ্ছে, সিগারেট স্মোকিং করছে, বিভিন্ন বিভৎস ছবি দিচ্ছে, তারপরেও কিন্তু করছে, তাই না? মানে সিগারেট স্মোকিং এটা কিন্তু কোনোভাবেই কমছে না। পাশাপাশি মাদকগুলো সবাই জানে ক্ষতিকর দিকগুলো, কিন্তু তারপরেও যখন একজন এটার ভেতর প্রবেশ করছে এখান থেকে আর বের হতে পারছে না। তার মানে আমাদেরকে এখানে আমরা সরকারের তো অবশ্যই করণীয় রয়েছে যে আমার যে সমস্ত মিডিয়াগুলোতে প্রচার করা সেটা তো একটা দায়িত্ব রয়েছে, উদ্বুদ্ধ করা। তারপরে আপনার এই আইনগত যে দিকটা রয়েছে, আইন আছে, আইনের সঠিক প্রয়োগটা করতে হবে, এবং যদি এটা ক্যাপিটাল পানিশমেন্ট অথবা সবাইকে যদি আমার আইনের আওতায় আনা যায় তাহলে কিন্তু অনেকটাই কমে যাবে। পাশাপাশি আমাদের যে সমস্ত স্কুল রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমাদের সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন এবং সম্মানিত নাগরিকবৃন্দ রয়েছেন, যেখানেই তারা সুযোগ পাবেন সেখানেই যেন এগুলো সম্বন্ধে বলেন এবং সোচ্চার একটা গণ আন্দোলন তৈরি করার, সামাজিক আন্দোলন করার যেন চেষ্টা করেন। সামাজিক আন্দোলনের কিন্তু কোনো বিকল্প নাই, মানুষকে জাগতে হবে তার বর্তমান অবস্থান থেকে, তাকে কিন্তু বেরিয়ে আসতে হবে এবং সমাজে সবাই মিলে ভালো থাকতে হবে। আমি শুধু আমার সন্তানকে উদ্বুদ্ধ করলাম আর তার বন্ধুরা অনেকেই মাদকাসক্ত, তাহলে কিন্তু আমি ওই আশঙ্কা থেকে কোনোভাবেই বের হতে পারবো না যে আমার সন্তানও মাদকাসক্ত হবে না।
1: শ্রোতা বন্ধুরা, পরিবার থেকেই তো সমাজ, এবং সেই ক্ষেত্রে আমার পরিবারে আমার সন্তান যারা মাদকাসক্ত তাদেরকে যদি আমি নিরাপদে রাখতে পারি বা মাদক থেকে দূরে রাখতে পারি সেটাই হবে আমার জন্য বড় আন্দোলন, বড় রকমের প্রতিরোধ, এবং আমরা চাইব তাহলেই আস্তে আস্তে এই মাদকের কুফল থেকে আমাদের সমাজ মুক্ত হবে এবং দেশটিও মাদক মুক্ত হলেই তখন আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং আমরা যেরকমটি চাইব সেরকম দেশ পাব। অতএব আসুন আমরা ঘরকে আগে সামলাই এবং ঘরে যে সন্তানটি আছে তাকে মাদকমুক্ত রাখি, এবং তাহলে দেখবেন যে শান্তি পরিবারে আসবে, শান্তি দেশে আসবে। শ্রোতা বন্ধুরা, আলোচনা আজ এ পর্যন্তই। উপস্থাপনায় ছিলাম আমি শফিকুল ইসলাম বাহার, অনুষ্ঠানটি সম্পাদনা করলেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জুর।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

0: বর্ষাকাল প্রকৃতির এক অনন্য উপহার, যা আমাদের মনকে আনন্দে ভরিয়ে তোলে যখন মেঘের গর্জন শুরু হয় এবং প্রথম বৃষ্টির ফোঁটা মাটির সাথে মিলিত হয়। তখন পরিবেশে এক অনির্বচনীয় সুরের সৃষ্টি হয়। এই বর্ষা শুধু প্রকৃতির আনন্দই বাড়ায় না, আমাদের মনকেও উদ্দীপ্ত করে।
1: বর্ষার প্রতিটি ফোঁটা যেন জীবনের নতুন গল্প বলে, যা আমরা অনুভব করি হৃদয়ের গভীরে। মেঘমুক্ত আকাশ যখন বৃষ্টির ছোঁয়ায় ভিজে ওঠে, তখন মনও যেন সেই ছোঁয়ায় ভিজে যায়।
0: আষাঢ়, বাংলা সনের তৃতীয় এবং বর্ষাকালের প্রথম মাস। জুন মাসের মাঝামাঝি শুরু হয় এ মাসে প্রকৃতি যেন ভিন্ন রূপ ধারণ করে। হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ঢাকে, চমকায় বিজলি, কানে আসে বজ্রপাতের গগন বিদারী শব্দ। অবিরাম বৃষ্টিতে জলে পরিপূর্ণ হয় খাল বিল। এই সময়ে বর্ষার বার্তা নিয়ে ফোটে কদম ফুল, যা আমাদের হৃদয়ে গভীর নস্টালজিয়া ও রোমান্টিকতা সৃষ্টি করে।
1: বর্ষা মানে শুধু বৃষ্টি নয়, এটি নতুন শুরু, নতুন স্বপ্নের পথে হাঁটার একটি সময়। প্রকৃতির সজীব রূপে ভিজে যাওয়া হৃদয়কে আনন্দের স্রোতে ভাসিয়ে নিয়ে যায়।
0: বর্ষার দিনে রংধনু রঙিন ছোঁয়া যেন জীবনকে এক নতুন কল্পনার দ্বার খুলে দেয়। বৃষ্টি মানে শুধু ভেজা রাস্তা নয়, হৃদয়ের অজানা কোণে জমে থাকা আবেগের মুক্তি। মেঘলা আকাশ ও বৃষ্টির ছোঁয়া জীবনের কঠিন সময়গুলোতেও আনন্দের বার্তা নিয়ে আসে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুরে। আমরা আপনাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা। প্রিয় বন্ধুরা, বর্ষার প্রতিটি মুহূর্ত যেন জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করে, যা আমাদের নতুন করে বাঁচতে শেখায়। বর্ষা আসে নতুন স্বপ্নের বীজ বপন করে, যা আমাদের মনকে নতুন করে জাগিয়ে তোলে।
0: আষাঢ় মাস বাংলা সংস্কৃতির কৃষি ও সামাজিক জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আষাঢ়ের বৃষ্টি শুধু প্রকৃতিকে নয়, মানব হৃদয়কেও সিক্ত করে। তাই আষাঢ়ের বর্ষা আমাদের জীবনের অনন্য ধারায়। বর্ষা সঙ্গে বিভিন্ন ঋতুর তুলনা করতে গিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ঋতুর মধ্যে বর্ষা কেবল একা একমাত্র, তাহার জুড়ি নাই, গ্রীষ্মের সঙ্গে তাহার মিল হয় না। গ্রীষ্ম দরিদ্র, সে ধনী।

0: বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন জীবনের এক নতুন রং নিয়ে আসে, যা হৃদয়কে নতুন করে রাঙিয়ে দেয়। বর্ষার দিনগুলো আমাদের শৈশবের স্মৃতিগুলোকে জীবন্ত করে তোলে। বৃষ্টির ফোঁটা গায়ে লাগার সেই শীতল অনুভূতি যেন এক অনাবিল সুখের বার্তা।
1: বর্ষার দিনে প্রকৃতি যেন নতুন করে সেজে ওঠে। সবুজের মাঝে লুকিয়ে থাকা রঙিন ফুলগুলো যেন আরো উজ্জ্বল। বৃষ্টির দিনে রাস্তাগুলো যেন আকর্ষণীয় জল রং চিত্রের মতো দেখায়। বর্ষার দিনে মেঘের আড়ালে সূর্য লুকিয়ে থাকা যেন প্রকৃতির এক রহস্যময় খেলা।
0: কাজী নজরুল ইসলামের গানে বর্ষা নিয়ে মুগ্ধতার শেষ নেই। গবেষকরা বলেছেন, বর্ষা নিয়ে কবি নজরুলেরও 13 শতাধিকের বেশি গান রয়েছে।

0: মোহাম্মদ গোলাম সোহরাবের কণ্ঠে এই নজরুল সঙ্গীতটি আমরা শুনলাম। বর্ষার দিনে নদীর জলপ্রবাহ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বৃষ্টি মানেই মনের মাঝে এক নতুন সুরের আবির্ভাব যা সবকিছুকে ছাপিয়ে যায়।
1: বৃষ্টির দিনে ঝর্ণার মতো বয়ে চলা স্মৃতিগুলো যেন মনের গভীরে ছুঁয়ে যায়। বর্ষার আকাশের রঙিন রংধনু যেন নতুন স্বপ্নের কথা বলে। বর্ষার দিনে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মধ্যে রয়েছে এক অনন্য শান্তি।

0: সুপ্রিয় শ্রোতা, ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান স্বরসুর এখানে শেষ করতে হচ্ছে। গানগুলো আপনাদের কেমন লাগলো জানিয়ে চিঠি লিখুন আমাদের ঠিকানায়। চিঠি পাঠাবার ঠিকানা স্বরসুর, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সেতু,
1: এবং আমি তারিয়া সুলতানা।
0: আর প্রকৌশল নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান পলাশ।
1: আবার কথা হবে স্বরসুর অনুষ্ঠানের পরবর্তী আয়োজনে। আজকের মতো শেষ করছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।
2: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। স্বরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: অনেক বৃষ্টি ঝরে
4: তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর। আধুনিক গান শুনবেন রুনা লায়লার কণ্ঠে, গীতিকার আবু হেনা মুস্তফা কামাল, সুর করেছেন আব্দুল আহাদ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শুনছেন আপনারা বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

শুনছেন আধুনিক গান। এবারে কণ্ঠ দিয়েছেন কে এম আব্দুল্লাহ আলমর্তজা মহিন, গীতিকার আহসান হাবিব বাপ্পি, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

নন্দিতা মজুমদারের কণ্ঠে শুনবেন এবারের আধুনিক গানটি। গীতিকার ফজলুল হক সিদ্দিকী, সুর করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: তারপর না হয়
1: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
0: কি কারণে?
1: শুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
0: যত শুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
1: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
0: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
1: ডাক্তারে কি বলছে আব্বা?
0: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
2: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
0: ডাক্তারের কাছে।
2: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
1: আফা
2: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
1: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
0: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
2: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
0: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
1: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
2: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
0: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
2: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
0: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
1: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
0: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
0: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
0: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব বাবা।
0: হ্যাঁ।

বাংলাদেশ বেতার ঢাকা, শুনবেন নজরুল সংগীত। প্রথমে কণ্ঠ দিয়েছেন ফাতেমাতুজ জোহরা।

প্রথমে দেপান্তরের মাঠে বধূ হয়ে একা বসে থাকি, মাঝে আবার ভালোবাসার স্বাদ জাগে, এবং সবশেষে আমি যার নূপুরেরও ছন্দ বেণুকার সুর। প্রিয় শ্রোতা, এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: আবার এসেছে আশার আকাশ ছেয়ে, আসি বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠেছে আবার বাজি, নতুন মেঘের ঘনিমার পানে চেয়ে আবার এসেছে আশার আকাশ ছেয়ে।
1: বাংলাদেশের প্রকৃতিতে কবিগুরু রবীন্দ্রনাথের এই গীত কবিতার মতোই বছর ঘুরে আবারও এসেছে আষাঢ় মাস। ষড়ঋতুর বাংলাদেশে বর্ষা খুবই উল্লেখযোগ্য এক ঋতু। আষাঢ়ের প্রথম দিন থেকে আনুষ্ঠানিক সূচনা হয়েছে প্রিয় ঋতু বর্ষার। এরই মাঝে বদলাতে শুরু করেছে প্রকৃতি, এতদিনে রুক্ষ সূক্ষ্ম ভূমি আর বৃক্ষরাজি বৃষ্টির জলে ধুয়ে সবুজ সতেজ হচ্ছে, উর্বর হচ্ছে ফসলের মাঠ, বর্ষার জলধারায় শরীর ধুয়ে নিচ্ছে প্রকৃতি, বাড়ির আঙিনার আশপাশ বেলি বকুল জুঁই দোলন চাঁপা কন্থরাজ হাসনা হেনার ঘ্রাণে ভরে উঠেছে, আর জঙ্গলে মাঠে কিংবা পথের পাশে মিষ্টি হাসি হয়ে ফুটে উঠছে বাদলের দিনের প্রথম কদম ফুল।

0: হ্যাঁ বন্ধুরা, আবহাওয়ার পরিবর্তনের ধারায় শরৎ ঋতুর এই দেশে অনেক কিছুই আর আগের মতো নেই। বর্ষাও দিনক্ষণ নিয়ম মানছে না, তবু সে তার মতো করেই আসুক আসুক উচ্ছলতা নিয়ে। খাল বিল প্রাণ ফিরে পাক, জলাশয়ের মুমূর্ষ মাছগুলো সাঁতার কাটুক, ফসলের ক্ষেত ফিরে পাক তার উর্বর শক্তি। আজ সকালে এমনই আশা নিয়ে শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরীর প্রাঙ্গণে।
1: বন্ধুরা, আজ আষাঢ় মাসের মেঘে ঢাকা সকালে আপনাদের সাথে আছি
0: আমি ফারহানা খান পুরবি
1: এবং আমি শাকিল আহমেদ। শুভেচ্ছা সকলকে।
0: প্রিয় শ্রোতা, আজ রবিবার, সাতে আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 21 জুন, 2026 খ্রিস্টাব্দ, 5ই মহরম, 1448 ইস্রি, বর্ষাকাল। আজ যাদের জন্মদিন, মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন।
1: শুভ জন্মদিন। মা যেমন একজন সন্তানের কাছে প্রথম বিদ্যালয়, মা যেমন সন্তানের সবকিছু জানেন, তেমনি বাবা বা পিতা জীবনের প্রথম নিরাপত্তা, প্রথম সাহস, প্রথম ভরসার নাম। বাবা মানে নির্ভরতার প্রতীক, ছায়ার মতো পাশে থাকা একজন যোদ্ধা, যার কাঁধে ভর দিয়ে এক সময় হাঁটতে শেখা। জীবনের প্রতিটি বাঁকে বাবার উৎসর্গ আর নিঃস্বার্থ ভালোবাসার ঋণ কখনো শোধ হয় না।
0: এদেশের শহরে ও গ্রামগঞ্জে আমরা কত বাবাকে দেখি, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, মাঠে ঘাটে, কারখানায়, দোকানে কিংবা রিকশায় প্যাডেলে পা চালিয়ে সন্তানের ভবিষ্যতের জন্য সংগ্রাম করছেন। শহরের অফিসগামী বাবাও প্রতিদিন যুদ্ধ করে চলেন সময়ের সঙ্গে, জীবনের সঙ্গে।
1: হ্যাঁ, দিন শেষে তাদের একটাই স্বপ্ন, সন্তান যেন ভালো থাকে, মানুষ হয়, সুখে থাকে। সকালে সবার আগে ঘুম থেকে ওঠেন যেমন, তেমনি সংসারের চিন্তায় গভীর রাত পর্যন্ত জেগে থাকা মানুষ হচ্ছেন এই একজন বাবা।
0: নিজের শখ আহ্লাদ ভুলে পরিবারের ভবিষ্যৎ গড়ার সেই মানুষটি সাধারণত আবেগ প্রকাশে খুব একটা অভ্যস্ত নন। অথচ বাবা সন্তানের মাথার উপর বটবৃক্ষের মতো, যার স্নেহ অবারিত ধারায় শুধু ঝরতেই থাকে। শুধু সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে হয় বাবাকে, তাই আদর, শাসন আর বিশ্বস্ততার জায়গা হল বাবা।
1: আজকের দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে পারিবারিক বন্ধন অনেক ক্ষেত্রে শিথিল হয়ে যাচ্ছে। প্রযুক্তির ভিড়ে, ব্যস্ততার চাপে আমরা অনেক সময় বাবার সঙ্গে দ্বিদণ্ড বসে কথা বলার সুযোগও করে উঠতে পারছি না। অথচ এক সময় আমাদের সুখের বা মুখের ছোট্ট ছোট্ট কথা শোনার জন্য, একটু হাসি দেখার জন্য সারাদিন অপেক্ষা করে থাকতেন এই বাবাই।
0: হ্যাঁ বন্ধুরা, মনে করিয়ে দিই, আজ 21 জুন, জুন মাসের তৃতীয় রবিবার, আজ বিশ্ব বাবা দিবস। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস পালন করা হয়। এই দিনে সন্তানের জীবনে বাবার অবদান, ত্যাগ ও ভালোবাসাকে বিশেষভাবে স্মরণ করা হয়। পারিবারিক বন্ধন দৃঢ় করতে মা দিবস বা বাবা দিবসের আলাদা গুরুত্ব রয়েছে। মোট কথা, আমাদের পারিবারিক তথা সমাজে পিতার যে গুরুত্ব, তা আলাদাভাবে তুলে ধরাই বাবা দিবস পালনের মূল উদ্দেশ্য।
1: হ্যাঁ বন্ধুরা, প্রতিদিনই বাবাকে ভালোবাসার দিন, তবে বাবাকে আজ মুখ ফুটে ভালোবাসি বলার দিন। বাবার তুলনা তো বাবা নিজেই, তাই না? একজন বাবা শুধু অর্থ উপার্জনকারী নন, তিনি একজন শিক্ষক, পথ প্রদর্শক, বন্ধু এবং নৈতিকতার বাতিঘর। বাবা শাশ্বত, চির আপন, চিরন্তন। আজ এই বিশ্ব বাবা দিবস পৃথিবীর সকল বাবার মুখে হাসি ফোটাক। শুভ হোক বাবা দিবস। এই কামনা করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের নিয়মিত আয়োজনের দিকে। দেখি না কি কি আছে সেখানে।

0: বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা। থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন জীবিকা, রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতি স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালি।
1: এছাড়াও থাকছে ঢাকা মহানগরীর প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি। থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচিনী পর্ব শুভযাত্রা, এবং সময়ের সাথে সাথে তাল মিলিয়ে শুনব একটি চমৎকার দেশাত্মবোধক গান। তাহলে চলুন শোনা যাক এক এক করে।
0: বন্ধুরা, প্রথমেই শুনব আজকের ঢাকা। আজকের দিনে এই মহানগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন খায়রুন্নাহার মিল্কি।
2: বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে দুই দিনব্যাপী সঙ্গীত উৎসব। একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ উদযাপিত হবে উৎসবের প্রথম দিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গীতায় সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই উৎসব। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার, সংস্কৃতি নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন গীতিকার মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। প্রতিদিন সন্ধ্যা 6:30 শুরু হবে আনুষ্ঠানিক পর্ব এবং সন্ধ্যা 7:00 শুরু হবে বিশেষ সঙ্গীত পরিবেশনা। এতে দেশের বিভিন্ন প্রজন্মের শিল্পীরা অংশ নেবেন। এদিকে একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে অধিকারের সংগ্রাম শীর্ষক 7-দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী। আজ এ প্রদর্শনী তৃতীয় দিন। 52 আন্দোলন থেকে শুরু করে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও বিজয়ের ঐতিহাসিক ধারাবাহিকতা শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ প্রদর্শনীর আয়োজন শিল্প সংস্কৃতি বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন লোবেরিয়া। প্রদর্শনী প্রতিদিন সকাল 11:00 থেকে রাত 8:00 সবার জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীর হাজারীবাগের পুরান থানা মোড় এলাকায় 95/5 নম্বর বাড়িতে দাগি আর্ট গ্যারেজ এ চলছে শিল্পী অনিন্দিতা অনির একক চিত্র প্রদর্শনী শি ইন স্টোন। এই প্রদর্শনী প্রতিদিন বিকেল 4:00 থেকে রাত পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং চলবে আগামী 23 জুন পর্যন্ত। আর শিল্প চর্চার স্বনামখ্যাত প্রতিষ্ঠান গ্যালারি কায়ার 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় চিত্র প্রদর্শনী চলছে উত্তরার 4 নম্বর সেক্টরে 16 নম্বর সড়কের 22 নম্বর বাড়িতে এই প্রতিষ্ঠানের নিজস্ব আঙ্গিনায়। আধুনিক ও সমকালীন 45 জন শিল্পীর 73টি শিল্পকর্ম ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। প্রদর্শিত শিল্পকর্মগুলোর নির্মাণকাল 1957 থেকে 2026 সালের মধ্যে। প্রদর্শনী প্রতিদিন সকাল 11:00 থেকে রাত 8:00 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রিয় শ্রোতা, আজকে ঢাকা এ পর্যন্তই।
1: শুনলাম আজকের ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
0: প্রিয় শ্রোতা, প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে। ঢাকার প্রতি আস্থাশীল হয়ে এখানেই স্থিতিশীল হচ্ছেন নানা পেশার শ্রমজীবী মানুষ। আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে নানা পেশার সেই সব শ্রমজীবী মানুষ।
1: হ্যাঁ, মহানগরের প্রিয় বন্ধুরা, এবারে তাই ঢাকা শহরের উদ্যমী কর্মঠ শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন জীবিকা। আজকে শুনব ঢাকা শহরের একজন পরিচ্ছন্নতা কর্মীর সাক্ষাৎকার, আর এই সাক্ষাৎকারটির গ্রহণে আছেন শামসুন নাহারিন।
3: প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকার আজকের পর্বে। খেটে খো শ্রমজীবী মানুষের কথা আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের শুনিয়ে থাকি। বন্ধুরা, ঢাকা মহানগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিয়োজিত আছেন পরিচ্ছন্নতা কর্মী। তাদের পরিশ্রম ও ঘামে পরিষ্কার থাকে ঢাকা মহানগর। বন্ধুরা, আজ জীবন ও জীবিকার পর্বে কথা বলছি একজন পরিচ্ছন্নতা কর্মীর সাথে। আপনার নাম পরিচয় একটু বলবেন।
4: আমার নাম মোহাম্মদ মোমেনা বেগম, আমি এক পরিচ্ছন্ন কর্মী।
3: আপনার গ্রামের বাড়ি কোথায়?
4: আমার গ্রামের বাড়ি হয়েছে ময়মনসিং বালুকা থানা পড়ছে।
3: পড়াশোনা করেছেন?
4: জি, পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ছি।
3: এই যে আপনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন, তারপর আপনি আর পড়াশোনা করেননি বা পড়াশোনা ছেড়ে দিয়েছেন, কেন আপনি পড়াশোনা করেননি বা কেন আপনি পড়াশোনা ছেড়ে দিলেন?
4: আমরা তিন ভাই বোন, আমার মায়ের অভাব ছিল, তার জন্য আমাদের তিন ভাই বোনকে আর পড়াশোনা করাতে পারিনি, তার জন্য আর লেখাপড়া আমি করতে পারিনি।
3: এই যে আপনি পরিচ্ছন্নতার কাজ করেন, এই কাজ আপনাকে সকাল কটা থেকে কটা পর্যন্ত করতে হয়?
4: আমি ভোর চারটা থেকে আটটা পর্যন্ত এই কাজ করি।
3: এই যে আটটা পর্যন্ত আপনি পরিচ্ছন্নতার কাজ করেন, পরিচ্ছন্নতার কাজের পরে আপনি কি কাজ করেন?
4: তারপরে আমি বাসায় ছেলে মেয়ে আছে, স্কুলে যাই, ওদেরকে স্কুলে পাঠাই, তারপরে সংসারের যাবতীয় সব কাজ করা লাগে, রান্না বান্না
3: সকলের চাহিদা পূরণ করতে পারেন?
4: যে টাকা পাই এটা দিয়ে এত চাহিদা পূরণ হয় না, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ আছে, নিজের খরচ আছে, সংসারের ঘর ভাড়া আছে, তারপরে সবকিছু নিয়ে কোনো রকম চলা যায়।
3: যেহেতু আপনি পরিবারের কথা বললেন, আপনার পরিবারে কে কে আছে?
4: আমার পরিবারে আমার মা আছে, ভাই আছে, দুটা ছেলে আছে, বোন আছে, তারপরে আমার একটা ভাইয়ের বউ আছে।
3: আপনি ছাড়া আপনার পরিবারে অন্য কেউ আয় রোজগার করে কি?
4: জি না, আর কেউ আয় রোজগার করে না।
3: আপনার আয় রোজগারের উপর আপনার পরিবারের সকলে নির্ভরশীল?
4: জি, আমার উপরে সবাই নির্ভরশীল।
3: এই যে আপনি পরিচ্ছন্নতার কাজ করেন, এই কাজের সাথে আপনি কত বছর ধরে যুক্ত আছেন?
4: আমি ছয় বছর ধরে যুক্ত আছি।
3: আপনার তো দুই ছেলে এক মেয়ে, আপনার ছেলেমেয়েরা কে কি কাজ করেন?
4: ওরা পড়াশোনা করে, বড় মেয়ে পড়ে হলো এইটে, ছেলে পড়ে হলো ফাইভে, আর ছোট ছেলে টুতে পড়াশোনা করতেছে।
3: আপনার তো অনেক স্বপ্ন ছিল পড়াশোনা করে ভালো একটা জব করবেন, আপনার স্বপ্ন তো পূরণ হয়নি, আপনার সেই স্বপ্নটা আপনি কি আপনার ছেলে মেয়েদের দিয়ে পূরণ করতে চান?
4: জি, আমার স্বপ্নটা আমার ছেলে মেয়েকে দিয়ে পূরণ করতে চাই, যে আমার স্বপ্নটা জানি, আমার ছেলে মেয়ে জানি, ভবিষ্যতে জানি আরও একটু উন্নত হইতে পারে।
3: আমাদের দেশে অনেক বেকার নারী আছে, সে বেকার নারীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
4: আমি বলতে চাই যে বেকার নারীরা জানি কেউ বসে না থাকে, সবাই জানি কাজের সাথে যুক্ত থাকে, আয় রোজগার জানি করে।
3: এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য মহানগরের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, আবারই কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কারো সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা।
0: প্রিয় শ্রোতা, শুনলাম জীবন ও জীবিকা পর্বটি। ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। আর এই ইতিহাসের চিত্র আজও ফুটে ওঠে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানান অনুষঙ্গে। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও সযত্নে ধারণ করে রেখেছে।
1: মহানগরের প্রিয় বন্ধুরা, তাই চলুন এবারের পর্ব আমাদের নগর পাঁচালিতে ঘুরে আসি। এই পর্বে শুনব ঢাকার যত অলিগলি নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি গ্রন্থনা করেছেন অদ্বৈত মারুত, আর তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
2: এই মুহূর্তে যারা যেখান থেকে শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আজকের এই মিষ্টি সকালে চলুন আমরা হারিয়ে যাই এক মায়াবী গোলক ধাঁধায়। তবে এ কোনো রূপকথার গোলক ধাঁধা নয়, এ আমাদের চারশো বছরের পুরনো চির যৌবনা ঢাকা শহরের অলিগলি। কবি শামসুর রহমান লিখেছিলেন, ঢাকার যত অলিগলি ঝরানো এদিক ওদিক, বিকেলের রোদ্দুরে আমি চিনি তার সবকটি দিক। কিন্তু সত্যি কি আমরা চিনি এই শহরে শিরা উপশিরার মতো ছড়িয়ে থাকা গলিগুলো? এই গলিগুলোর বাঁকে বাঁকে লুকিয়ে আছে ইতিহাস, সংস্কৃতির সুবাস আর অদ্ভুত সব নামের গল্প।
0: হ্যাঁ শ্রোতা সঙ্গীরা, ঢাকা শহরের অলিগলির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এগুলোর এক একটি নাম যেন এক একটি জীবন্ত দলিল। বিশেষ করে পুরনো ঢাকায় ঢুকলে মনে হবে আপনি কোনো ইতিহাসের বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছেন। কোথাও কোনো রাজপুত্র বা সুবেদার নয়, বরং সাধারণ মানুষের পেশা, শখ আর প্রকৃতির ছোঁয়ায় গড়ে উঠেছে এসব গলিগুলোর নাম। সূত্রাপুর এলাকার লোহার পুল বা ধোলাই খালের কথাই ধরা যাক। বুড়িগঙ্গার একসময়ের শাখা নদী এই ধোলাই খাল, যা 1610 খ্রিস্টাব্দে সুবেদার ইসলাম খান ঢাকা রক্ষার পরিখা হিসেবে খনন করেছিলেন। আজ নদী নেই, পরিখা নেই, কিন্তু ধোলাই খালের সেই গলিগুলো আজও ঢাকার অন্যতম ব্যস্ত বাণিজ্য কেন্দ্র। একটু এগিয়ে গেলেই পাওয়া যাবে শাঁখারি বাজার, সরু একটি গলি যার দুপাশে প্রাচীন সব দালান। শাঁখ দিয়ে যারা অসাধারণ কারুকার্যময় চুড়ি তৈরি করেন সেই শাঁখারিদের নামেই এই গলির নামকরণ। 17 শতকে মোগল আমলে এই শাঁখারিরা এখানে বসতি স্থাপন করেছিলেন। আজ 400 বছর পরও সেখানে গেলে ঢাকের আওয়াজ, শাঁখের ধ্বনি আর ইতিহাসের গন্ধ আপনাকে মোহিত করবেই। গলিগুলোর নাম খেয়াল করলে দেখা যায় মোগল আর ব্রিটিশ আমলের পেশাজীবীরা কিভাবে এলাকাভিত্তিক ভাগ হয়ে গিয়েছিলেন। যেখানে তাঁত বোনা হতো তা হল তাঁতি বাজার, যেখানে সাজের বাতি বা মোমবাতি তৈরি হতো তা হল শাঁখারি বাজারের পাশের মোমবাতি গলি, আবার যেখানে মশলা গুঁড়ো করা হতো তার নাম হয়ে গেল মশলা গলি, চামড়ার ব্যবসার কারণে নাম হল চামড়াতুলি, কুমারদের পাড়া চেনা যেত কুমারতুলি নামে, আর যেখানে হাতির পিঠে চড়ে নবাবরা ঘুরে বেড়াতেন কিংবা হাতিদের রাখা হতো সেই পিলখানার আশেপাশের গলিগুলোর নাম আজও মাহুতটুলি বা এলিফেন্ট রোড। এই নামগুলো কোনো কল্পকাহিনী নয়, শত বছর ধরে ঢাকার অর্থনৈতিক ও সামাজিক বিবর্তনের নিখুঁত মানচিত্র। বন্ধুরা, সকালের হালকা রোদে ঢাকার এই গলিগুলো যখন জেগে ওঠে তখন তার রূপ দেখার মতো। সদরঘাটের শ্যামবাজারের সরু গলিগুলোই যখন ভোরের আলো ফোটে তখন চারপাশ মুখরিত হয়ে ওঠে তাজা শাকসবজি আর ফলের সুবাসে। আবার একটু বেলা বাড়লে চকবাজারের শাহী মসজিদের আশেপাশের গলিগুলো শুরু হয় চিরচেনা ব্যস্ততা। মোগল আমল থেকেই চকবাজার ছিল ঢাকার প্রধান বাণিজ্য কেন্দ্র ও আড্ডাস্থল। রমজান মাসে এই চকবাজারের গলির ইফতারির খ্যাতি তো বিশ্বজোড়া তা জানেন। তবে ঢাকার গলি মানে শুধু ব্যবসা আর কায়িক শ্রমের ইতিহাস নয়, এর সাথে জড়িয়ে আছে এদেশের সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির আদিপাঠ। বিউটি বোর্ডিং এর কথা কার না মনে আছে? বাংলা বাজারের শিরীষ দাস লেনের এই ছোট্ট বোর্ডিং, তার পাশের গলিটি ছিল একসময় বাংলাদেশের কবি, সাহিত্যিক, শিল্পী আর বুদ্ধিজীবীদের প্রধান মিলন মেলা। ঢাকার এই সরু গলিগুলোই আসলে ধারণ করে আছে আমাদের ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের বহু গোপন ও প্রকাশ্য ইতিহাসের পদচিহ্ন। প্রিয় শ্রোতা সঙ্গীরা, কালের বিবর্তনে ঢাকার মানচিত্র বদলেছে। পুরনো ঢাকা ছাড়িয়েছে, ঢাকা চারিদিকে সম্প্রসারিত হয়েছে, ধানমন্ডি, বনানী, গুলশান কিংবা উত্তরার মতো আধুনিক পরিকল্পিত এলাকাও গড়ে উঠেছে। সেখানে গলির বদলে আমরা পেয়েছি রোড, এভিনিউ কিংবা সেক্টর। এই নতুন ঢাকার গলিগুলোর চরিত্র ভিন্ন। এসব এলাকার সকালটা থাকে শান্ত, গাছগাছালির ছায়ায় ঢাকা, আর ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে নাকে ভেসে আসে শিউলি ফুলের গন্ধ। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই আধুনিক ঢাকাতেও জড়িয়ে আছে ইতিহাসের মায়াবী টান। ঢাকার অলিগলির আরেকটি অদ্ভুত সৌন্দর্য হল এখানকার মানুষের আতিথেয়তা এবং সম্প্রীতি। পুরনো ঢাকার একটি অতি সরু গলি, যেখানে হয়তো দুজন মানুষ পাশাপাশি হেঁটে যেতেও কষ্ট হয়, যাকে স্থানীয়রা ঠাট্টা করে বলেন কানা গলি বা চিপা গলি। সেই গলির ভেতরে কিন্তু লুকিয়ে থাকে বিশাল হৃদয়ের মানুষগুলো। একজনের বিপদে পুরো গলির মানুষ ছুটে আসে। যে কোনো বিশেষ দিনে, বিশেষ করে ঈদের দিনে, সেমাইয়ের সুবাস কিংবা পুজোয় নাড়ুর মিষ্টি আনন্দ সবই এই গলিগুলোর বাসিন্দারা ভাগাভাগি করে নেন পরম মায়ায় মমতায়। প্রিয় শ্রোতা, শুনলাম নগর পাঁচালী। একটি শহর বা মহানগর মানেই শুধু দালান কোঠা নয়, বরং তা হওয়া উচিত মানুষের স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য জীবনধারার নিশ্চয়তা রক্ষা করা, তাই না? একটি শহর তখনই সুন্দর হয়ে উঠতে পারে যখন তার ভৌত অবকাঠামোর পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ সমান গুরুত্ব পায়।
1: তারই আলোকে প্রিয় বন্ধুরা চলুন এবারে আমরা নগর প্রকৃতি পর্বে যাব। ঢাকার আকাশে সেখানে পাখিদের কোলাহল সম্পর্কে একটি প্রতিবেদন আমরা শুনব, আর এটি গ্রন্থনা করেছেন এম এ রাশেদ রাব্বি আর তা পড়ে শোনাচ্ছেন শামস উদ্দিন খালেদ।
5: প্রিয় শ্রোতা, ঢাকা শহরের কথা মনে পড়লেই আমাদের চোখে ভেসে ওঠে ব্যস্ত রাস্তা, গাড়ির সারি, উচ্চমাত্রার শব্দ, ধোঁয়ে ধূসর আকাশ আর কংক্রিটের উঁচু দেয়াল। কিন্তু এই নগরীর আরেকটি মুখ আছে যা আমরা প্রায়ই ভুলে যাই। সেই মুখটি দেখা যায় ভোরের আলো ফোটার সময়, যখন ঢাকার আকাশে ভেসে ওঠে পাখিদের কোলাহল। দিনের প্রথম আলোয় কাকেরা ডানা মেলে উড়ে যায় এক ছাদ থেকে আরেক ছাদে, তারা যেন শহরের প্রথম প্রহরী। তারপর আসে শালিক, চড়ুই, টিয়া আর নানা ছোট পাখি, তাদের ডাক ধীরে ধীরে ভেঙে দেয় ভোরের নিস্তব্ধতা। মনে হয় শহর ঘুম ভাঙার আগেই প্রকৃতি তার নিজস্ব ভাষায় নতুন দিনের ঘোষণা দিয়ে করে। ঢাকা নগরীতে চড়ুইও হয়ে উঠেছে নগরবাসী। বাড়ির কার্নিশ, বৈদ্যুতিক তার, দোকানের ছাউনি, এমনকি বহুতল ভবনের ছোট ফাঁকেও তারা বাসা বানায়। মানুষ যেমন শহরের জায়গা খুঁজে নেয়, পাখিরাও তেমনি নিজেদের জন্য আকাশ আর আশ্রয়ের অংশ খুঁজে নিয়েছে। আমরা সাধারণত পাখিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের অংশ হিসেবে দেখি, কিন্তু পাখিরা তার চেয়েও অনেক বেশি কিছু। তারা আকাশের রং আঁকে, গতি তৈরি করে আর নগরবাসীর মানসপটে স্বাধীনতার এক নীরব মানচিত্র রেখে যায়। মানুষের তৈরি শহর যতই বিস্তৃত হোক, আকাশের পুরোটা মানুষ দখল করতে পারেনি। সেই অদৃশ্য স্বাধীনতার মুক্তাঞ্চলেই পাখিদের বসবাস। সন্ধ্যার দিকে ধানমন্ডির লেকের ওপর দিয়ে যখন পাখির শাড়ি উড়ে যায়, তখন মনে হয় তারা শহরের দুই প্রান্তকে অদৃশ্য সেতু দিয়ে যুক্ত করেছে। লেকের জলে তাদের ছায়া পড়ে, বাতাসের ডানার শব্দ মিশে যায় মানুষের কথাবার্তা আর গাড়ির তর্জনের সঙ্গে। তবু তাদের উড়ান আলাদা করে দৃষ্টি কাড়ে, কারণ সেটি মুক্তির চিহ্ন। হাতির ঝিলেও একই দৃশ্য দেখা যায়। লেকের মাঝের ছোট্ট দ্বীপে গাছের ডালে, বাঁশের মাচায় পাখিরা নিজেদের ভুবন গড়ে তুলেছে। শহরের ভেতরে শহর মানুষের নগরের পাশাপাশি আরেকটি জীবন্ত জগৎ, যেখানে পাখির কলতান যান্ত্রিকতাকে হার মানায়। পাখির কোলাহল কেবল শব্দ নয়, এটি অস্তিত্বেরও ঘোষণা। তারা যেন প্রতিদিন বলে যায়, এই শহর শুধু মানুষের নয়, এখানে বাতাসেরও অধিকার আছে, গাছেরও অধিকার আছে, ডানাওয়ালা প্রাণীদেরও অধিকার আছে। এই জায়গাটাতেই নগর আর প্রকৃতির সম্পর্কটি সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। আমরা রাস্তা বানাই, ভবন তুলি, লেক ভরাট করি, গাছ কাটি, কিন্তু প্রকৃতি বারবার ফিরে আসে অন্য কোনো পথে। একটি গাছ বেঁচে থাকলে সেখানে পাখি আসে, একটি জলাধার টিকে থাকলে সেখানে ডানা ভেজে, একটি খোলা আকাশ থাকলে সেখানে উড়ান জন্ম নেয়। ঢাকার আকাশের পাখিরা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও করে, আমরা কি এমন শহর তৈরি করছি যেখানে মানুষ ও প্রকৃতি একসঙ্গে বাঁচতে পারে, নাকি আমরা এমন এক নগর করে তুলেছি যেখানে শুধু কংক্রিট থাকবে কিন্তু গান থাকবে না? কারণ পাখি হারিয়ে গেলে শুধু প্রাণী হারায় না, হারিয়ে যায় শহরের এক ধরনের সুর।
0: প্রিয় শ্রোতা, শুনলাম নগর প্রকৃতি। বন্ধুরা, সময় এখন সঙ্গীতের সুরে অবগাহনের। শুনব একটি আধুনিক গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, আমি রজনীকান্তা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই।

0: মধুরা সুরের রেশ ধরে চলুন এবার যাওয়া যাক যাত্রা পথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে। প্রথমেই শুনি রেলপথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতে ছেড়ে যায় সকাল 6:45 সুবর্ণ এক্সপ্রেস, চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 4:30।
1: ঢাকা থেকে পারাবাত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 6:30 এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যাবে সকাল 7:30।
0: কিশোরগঞ্জের উদ্দেশ্যে 11 সিন্ধুর এক্সপ্রেস ছেড়ে যায় সন্ধ্যে 6:45। নোয়াখালীর উদ্দেশ্যে উপকূল এক্সপ্রেস ছেড়ে যাবে বিকেল 3:10। আর বন্দরনগরী কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় রাত 10:30।
1: সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 8:00। পদ্মা সেতু রাজশাহীর উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস ছেড়ে যায় বেলা 3:00 এবং সীমান্ত শহর বেনাপুলের উদ্দেশ্যে বেনাপুল এক্সপ্রেস ছেড়ে যাবে রাত 11:45।
0: প্রিয় বন্ধুরা, শুভযাত্রা পর্বে এবারে একটু বলতে চাই সংক্ষিপ্তভাবে, যারা বাসে চলাচল করছেন কিংবা লঞ্চে চলাচল করছেন, নদীপথ এবং সড়কপথ উভয়ে অনেক বেশি নিরাপদ থাকবেন, সচেতন থাকবেন, এই আহ্বান রেখে শেষের কথাই বলবো।
1: বন্ধুরা, আমরা সময়ের একেবারেই শেষ প্রান্তে সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষ কথাগুলো। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা খান পুরবী
0: এবং আমি শাকিল আহমেদ, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: প্রকাশন সহযোগিতায় নূরজাহান বেগম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
0: আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশাত শারমিন।

এতক্ষণ ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনলেন। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ থেকে 26 জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফর করবেন তিনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে ঢাকা ও বেজিং এর মধ্যে 15 থেকে 17টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। তিনি বলেন, সম্ভাব্য দলিলগুলোর মধ্যে রয়েছে 13টি সমঝোতা স্মারক, MOU, 2টি চুক্তি, 1টি কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান ও 1টি প্রোটোকল। পররাষ্ট্র সচিব আরও বলেন, সফরকালে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান আজ বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখান থেকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে আগামীকাল বিকেলে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন বলে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি আরও জানান, চীন সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক নিউ চ্যাম্পিয়ন্স সম্মেলন সামার দাভোস ফোরাম 2026 অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী 25 জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া 26 জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ ও লোকসানে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে বিনিয়োগকারীদের পূর্ণ সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আয়োজিত এক রোড শোতে বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সরকারের প্রধান দায়িত্ব হল প্রতিবন্ধকতা দূর করা এবং প্রতিকূলতা মোকাবেলার পথ তৈরি করা। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়া, গান বাজনা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে শক্তিশালী দেশ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এবছর মাধ্যমিক পর্যায়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং আগামী বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যকে অব্যাহত ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন সম্পন জানিয়েছেন, বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত এবং সরকারি নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে এক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। খেলার খবর ক্রিকেট। সাউদাম্পটনে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে 23 রানে পরাজিত করেছে বাংলাদেশ। গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 123 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান 20 ওভারে 8 উইকেট হারিয়ে 100 রান করতে সক্ষম হয়। এদিকে চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুপুর 2টায় খেলাটি শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। মেক্সিকোতে ফিফা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে 1000তম ম্যাচে আজ সকাল 10টায় জাপান তিউনিশিয়ার মুখোমুখি হবে। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ইকুয়েডর ও কুরাসাওয়ের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়। এছাড়া গতরাতে কানাডার টরন্টোতে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে এবং যুক্তরাষ্ট্রের হিউস্টনের নেদারল্যান্ডস 5-1 গোলের বিশাল ব্যবধানে সুইডেনকে হারিয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, সঞ্চালনায় মোহাম্মদ লিয়াকত আলী।

0: সুপ্রিয় শ্রোতা দর্শক, একটি দেশ শক্তিশালী সমৃদ্ধশালী করতে গেলে গড়তে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা। শিক্ষার উপর গুরুত্ব দিয়েই বর্তমান সরকার তাদের নির্বাচন ইস্তেহার তৈরি করেছেন এবং বাংলাদেশকে বিশ্বের সাথে তাদের চাল চলনের জন্যে, বিশ্বের সাথে তাদের সমন্বয় করার জন্যে তিনি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আজকে এই শিক্ষার এই উন্নতি কল্পে আজকে আমরা এখানে দুজন বিশেষ ব্যক্তিদের আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। এখানে উপস্থিত আছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর সাফিল শাহীন, আর উপস্থিত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব হাসনাত আলী। আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারিক রহমানের একটি স্লোগান সারা বাংলাদেশ আজকে আলোড়িত হচ্ছে, সেটা হলো সবার আগে বাংলাদেশ। এই ব্যাপারে প্রথম আপনার একটা মন্তব্য জানতে চাচ্ছি।
1: এই কথাটি, এই ভাবনাটি, এই দর্শনটি, এই ন্যারেটিভটি বাংলাদেশের শুরু থেকে হওয়া উচিত ছিল যে সবার আগে বাংলাদেশ। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন এই বিষয়টিকে তিনি যখন নিয়ে আসলেন সবার উপর বাংলাদেশ, এটা কিন্তু একটা নতুন অনুকরণ তৈরি করেছে, ব্যঞ্জনা তৈরি করেছে সকল স্তরের মানুষের কাছে এবং নিজেকে নিজের পরিচয়ের জায়গা থেকে উদ্বুদ্ধ করছে। আমরা মনে করি এটা শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমাদের এই যে উদ্দীপনা, এই যে অনুপ্রেরণা, এটাকে আমাদের ধারণ করা উচিত, আমাদের এটাকে বাস্তবায়ন করা উচিত।
0: আপনি কিভাবে চিন্তা করছেন যে নির্বাচন ইস্তেহার ছিল এই সরকারের শিক্ষার মান উন্নয়ন করা, গবেষণাধর্মী শিক্ষা করা, বিশ্বের সাথে শিক্ষাকে, আমাদের শিক্ষাকে একটা লেয়াজ তৈরি করা, এই ব্যাপারে আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি কি ধরনের পরিকল্পনা নিচ্ছেন?
1: এটা পরিষ্কার যে আমরা শিক্ষার ক্ষেত্রে আমাদের যে প্রত্যেকের এই যে বক্তব্য এখন সরকারের দলের মাননীয় প্রধানমন্ত্রীর, যে আমরা শিক্ষাক্ষেত্রে প্রথমে আগে প্রাথমিক শিক্ষাকে কিন্তু আমরা সবাই মনে করি যে প্রাধান্য দেওয়া উচিত। প্রাধান্য মানে গুরুত্ব। এই গুরুত্ব সম্পর্কে যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা হচ্ছে যে এর গুণগত মানকে তৈরি করা। আমি বলছি প্রাথমিক বলতে গিয়ে কিন্তু প্রাথমিক অথবা আপনার উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যে উচ্চ শিক্ষা, যেটা বিশ্ববিদ্যালয় যেখানে আমরা এখন কাজ করছি, সব জায়গায় এই শিক্ষার যে গুরুত্ব, গুণগত মান, উৎকর্ষতা, এই উৎকর্ষতার জন্য আমরা সকলেই কিন্তু উঠে পড়ে লেগেছি। এই গুণগত মানগুলোর বিষয়টা হচ্ছে যে আপনার মূল দেখতে হবে যে শুধুমাত্র বিল্ডিং গুলো নয়, ঘর না, দামি দামি ঘর তৈরি করা না, এখানে আপনাকে দেখতে হবে যে যোগ্য যে শিক্ষা প্রণালী, আপনার দেখতে হবে প্রশিক্ষণ শিক্ষকদের জন্য। আর আমার ব্যক্তিগত ভাবে একটা বিষয় মনে হয় যে আমাদের পরিবেশটাকে তৈরি করতে হবে। তার পরিবেশের জন্য আমাদের যেগুলো উদ্যোগ নিতে হবে, যেমন ধরেন আমাদের সময় ছোটবেলায় আমরা দেখেছি যে উপজেলায় হোক, গ্রামে হোক, লাইব্রেরি ছিল, পাঠাগার এবং ক্লাব ছিল, শিক্ষার, সংস্কৃতির, খেলাধুলার, এই বিষয়গুলোকে নিয়ে সমন্বিত ভাবে একত্রে কাজ করতে হবে।
0: ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেবের কাছে। তো আপনার বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে আমাদের সবার আগে বাংলাদেশের যে স্লোগানটা এবং বাংলাদেশকে উন্নতি করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিশাল ভূমিকা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয় কি ধরনের ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন?
2: ধন্যবাদ আপনাকে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানটা জন্যই তো আমরা একাত্তরে রক্ত দিয়েছিলাম। বাংলাদেশ শোষিত হতো, বাংলাদেশ বঞ্চিত হতো, উন্নয়ন বঞ্চিত হতো, অর্থনৈতিকভাবে বঞ্চিত হতো, শিক্ষায় বঞ্চিত হতো, বাংলাদেশকে সবার উপরে দেখা হতো না, বরং পশ্চিম পাকিস্তানকে সবার আগে দেখা হতো। স্বাধীন করলাম দেশ, আমাদের প্রত্যাশা ছিল যে সবার আগে বাংলাদেশ ধারণাটাকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে যাব। কিন্তু আমরা কি দেখলাম, স্বাধীনতার পরপরই সবার আগে বাংলাদেশের চেয়ে সবার আগে পরিবার হয়ে গেল, সবার আগে দল হয়ে গণতন্ত্র থেকে বাকশাল হলো, সবার আগে দেশ না হয়ে লুটপাট তন্ত্র কায়েম হলো, সবার আগে দেশ না হয়ে মানুষ ভাত পায় না, দুর্ভিক্ষ হয়, অনাহারে থাকে, নর্থ বেঙ্গল আমরা যারা বসবাস করি সেই এলাকা বঞ্চিত থাকে, এই সমস্ত চিত্র দেখলাম ওই সবার আগে বাংলাদেশ স্লোগানটাকে ধারণ না করার কারণে। 75 পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউল স্বাধীনতার ঘোষক সবার আগে বাংলাদেশ ধারণ করলেন এবং তিনি প্রমাণ করলেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে, যে যে গণতন্ত্রের জন্য লড়াই করলাম সেই গণতন্ত্রকে হত্যা করে যে সবার আগে পরিবার, সবার আগে দল, সবার আগে ক্ষমতাকে, নীতিকে গ্রহণ করা হলো সেটাকে সুরে ফেলে দিয়ে উনি আবার জনগণের কাছে ফিরে গেলেন, দেশকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, জাতিকে উদ্বুদ্ধ করলেন, দেশকে অগ্রাধিকার দিলেন। এরপরে বেগম খালেদা জিয়া সবার উপরে বাংলাদেশ নারী নেতৃত্ব বলেন, খাল খনন বলেন, অনেকগুলো অসাধারণ কাজ করলেন। এরপর আবার গত 18 আবারও ফিরে গেলেন সেই স্বাধীনতার পরপর সবার আগে পরিবার, এক পরিবারের প্রায় 42 সংসদ সদস্য, মন্ত্রী, ঢাকার মেয়র, ব্যাংকের মালিক, লুটপাট তন্ত্র, বেগমপাড়া, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল। সবার আগে যদি বাংলাদেশকে ধারণ করতাম তাহলে এগুলো হওয়ার কথা নয়। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ। আমি খুশি বাংলাদেশের মানুষ হিসেবে, এই দেশে জন্মগ্রহণ করা একজন সন্তান হিসেবে আমি আশা করি যে স্লোগানটি আছে, এই স্লোগানটি কাজে কর্মে তার রাষ্ট্রীয় নীতি গ্রহণ করার মধ্য দিয়ে উনি বাস্তবায়ন করে প্রমাণ করবেন, তার বাবা যেটি করেছিলেন প্রমাণ করেছিলেন, সেই প্রমাণটা সন্তান হিসেবে তার প্রমাণ করার সময় এসেছে এবং তিনি করছেন, অন্তত আচরণে, তার সাধারণ জীবনযাপনে, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, শুদ্ধাচারের ক্ষেত্রে। তিনি অন্তত বাংলাদেশের রাজনীতিতে যে এক ধরনের ভ্যানিটি প্রধানমন্ত্রীদের বা মন্ত্রীদের যে ভ্যানিটি, সেখান থেকে বের হয়ে এসে নিজে গাড়ি ড্রাইভ করছেন, নিজের পয়সায় তেল ব্যবহার করছেন, নিজের গাড়িটা নিজে ব্যবহার করছেন, এই যে একটা পজিটিভ গেস্টচার, এটা কেন কখন করা যায়, যখন মনে করা যায় যে এই দেশটা সবার উপরে, দলটি সবার উপরে নয়, দলের আদর্শ সবার উপরে নয়, দলবাজি সবার উপরে নয়, বরং একটি রাষ্ট্রকে আর্থিকভাবে সক্ষমতার চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হলে এই দেশটা ভালোবাসা, দেশ মাতৃকাকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা 52 ভাষায় সবার আগে বাংলাদেশ বুকে ধারণ করেছি, 6 দফা আন্দোলন করেছি, 71-এ মুক্তিযুদ্ধ করেছি, 90-এর সাত বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার মুক্ত করেছি, 24-এ আমার সন্তানরা রক্ত দিয়ে এই ঢাকার রাজপথে এখনো রক্তের গন্ধ পাওয়া যায়, এই বাংলাদেশ টেলিভিশনের সামনে আপনি গেলে পোড়া গন্ধ আপনি পাবেন, সেই বাংলাদেশে সবার আগে বাংলাদেশ হবে এবং সেই বাস্তবায়নটা মানুষ দেখতে চায়। শুধু স্লোগান নির্ভর কোন মিথ তৈরি করে জাতি বহুবার বিভ্রান্ত হয়েছে, সেই বিভ্রান্তির থেকে মানুষ মুক্তি পাবে বর্তমান সরকারের নেতৃত্বে, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সীমাবদ্ধতা অনেক, এটাকে অস্বীকার করার কিছু নাই। আর সবার আগে বাংলাদেশ স্লোগানটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, তো শিক্ষায় স্বাধীনতার 53-54 বছর চলে গেছে, এখন পর্যন্ত বাজেটে GDP-র 2% টাচ করতে পারেনি, আপনি শিক্ষা ছাড়া একটি জাতিকে সমৃদ্ধ করবেন কি করে? আমার ভাই বলছেন যে মান উন্নত করতে হবে, কি করে উন্নত করবেন, কি করে উন্নত করবেন যেখানে গবেষণা বরাদ্দ নাই, কি করে উন্নত করবেন যেখানে বিদেশের ল্যাবের টিকা উৎপাদন হয় সেখানে গবেষণা করার জন্য ল্যাবের সামগ্রী কিনতে পাওয়া যায় না, আপনি বিজ্ঞান চর্চা করবেন, বিজ্ঞান শিক্ষা করবেন, চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি, পঞ্চম শিল্প বিপ্লব করানাচ্ছে দরজায়, আমার গ্রামের স্কুলগুলোতে যান আপনি, ল্যাবগুলোর সক্ষমতা দেখেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনার সরকার ঘোষণা করেছে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ আপনি দেবেন, এই বরাদ্দ প্রদানের ক্ষেত্রে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণটা খুবই জরুরি, খুবই জরুরি। গতানুগতিক কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে না গিয়ে আমার দেশের চাহিদা কি, কোন জায়গায় কর্মসংস্থান হবে সেটাকে একাডেমি এবং ইন্ডাস্ট্রি এই দুটার মধ্যে কোলাবোরেশন করে প্রকৃত চাহিদা নির্ধারণ করে আপনি যদি গ্রাজুয়েট তৈরি করতে পারেন, তাহলে আজকে যে বেকার তৈরি হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেই বেকারত্ব একদিকে লাঘব করা যাবে, কর্মসংস্থান তৈরি করা যাবে, বিদেশের যে ভারত, শ্রীলঙ্কা বা এই নেপাল বহু লোকজন বাংলাদেশে কাজ করে, দক্ষ জনশক্তি আমরা তৈরি করছি না বলে, অতএব বাজার চাহিদার সাথে সমন্বয় রেখে নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলো তাদের যদি কারিকুলাম ঠিক করে, তাদের যদি সাবজেক্টগুলো ইন্ট্রোডিউস করে, তাহলে তো আমরা একদিকে বেকারত্ব দূরীভূত করতে পারবো, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের যে সম্পদটা বিদেশিরা নিয়ে যাচ্ছে সেটাকে আমরা সার্ভ করতে পারবো। অতএব গবেষণাটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্রাস্ট্রাকচার না হলে আপনি মানসম্মত লেখাপড়া দেবেন কোথায়? লাইব্রেরিতে পর্যাপ্ত বই যদি ভিসিরা কিনতে না পারে আপনি কি করে ছাত্রদেরকে শেখাবেন? ডিজিটাল ল্যাব যদি আপনি তৈরি না করেন, হাব যদি না তৈরি করেন, ইনকিউবেটর যদি আপনি তৈরি না করেন, কি করে আপনি উন্নত শিক্ষা আপনি দেবেন? অতএব ইনভেস্ট আপনাকে করতে হবে শিক্ষাতে, প্রচুর ইনভেস্ট করতে হবে। ইউনিসেফ বলছে যে জাতীয় বাজেটের GDP-র 6% পর্যন্ত যদি আপনি বরাদ্দ না দেন, তো একটি দেশের শিক্ষা কখনো মানসম্মত পর্যায়ে যেতে পারে না।
0: আমি একটু বলি যে বর্তমান সরকার দেখলাম GDP-র 5% শিক্ষাকে ওদের বরাদ্দ দেওয়ার একটা চিন্তা
2: না, এটা এত দরকার নেই, আপনি 3 পর্যন্ত যান না, আমার তো এখন 2-এর নিচে, আপনি যদি 3 পর্যন্ত বরাদ্দ দেন তাহলে সিনারিও চেঞ্জ হয়ে যাবে। আপনি যান না কেন 3% দেন? আমি তো এখন পর্যন্ত 2-কে টাচ করতে পারিনি স্বাধীনতার 54 বছরে, তাহলে আপনি যদি 3-এ যদি যান, তাহলে আমি আপনাকে কথা দিই এখানে লিয়াকত ভাই, যে দেশের এই শিক্ষাঙ্গনের মানসম্মত শিক্ষা বা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নটা দেখেন এবং যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যে এডুকেশন উইথ ফান, এডুকেশন উইথ জয়, এই যে হ্যাপিনেস, এই জায়গা তো গুরুত্বপূর্ণ। দেখেন আমরা স্কুল করি, কলেজ করি, বিশ্ববিদ্যালয় করি, খেলার মাঠ কোথায়? আমরা যখন স্কুলে পড়তাম অ্যানুয়াল স্পোর্টস হতো, মাঠ নাই, স্পোর্টস হলো কি করে? কি করে একটা স্কুল তার খেলার মাঠ ছাড়া অনুমোদন পায়? কি করে একটা বিশ্ববিদ্যালয় তার খেলার মাঠ ছাড়া সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমতি পায়? কি করে সাংস্কৃতিক কর্মকাণ্ড ইয়ারলি কালচারাল ফেস্ট হতো সেগুলো ছাড়া আপনি একটা জাতিকে, আমার যে বাংলাদেশের যে চিরায়িত সংস্কৃতি সেটার বিকাশ আপনি ঘটাবেন কি করে সম্ভব? তত এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে কম্প্রেহেনসিভ একটি প্ল্যান, দুঃখ করে আজকে আপনাকে বলি, স্বাধীনতার 54 বছরে আজ পর্যন্ত একটি শিক্ষানীতি আমরা তৈরি করতে পারিনি। কেউ এসে আলু ভর্তা শিখায়, আবার খিচুড়ি রান্না করা শিখায়, আবার প্রশিক্ষণের জন্য কেউ আবার বিদেশে যায়। এরকম করে আমরা রাষ্ট্রীয় সম্পদ অপচয় করেছি, জাতিকে বিভ্রান্ত করেছি। আমার কেন জানি মনে হয় যারা শিক্ষা ব্যবস্থাপনার সাথে জড়িত বা শিক্ষা নীতি প্রণয়নের সাথে জড়িত, তাদের সন্তানরা কি এই দেশে লেখাপড়া করে? আমার সন্তান তো পড়ে, কষ্টটা আমি বুঝি। যখন শিক্ষাঙ্গনে গেলে আমার সন্তানরা দেখি মানহীন একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, নাম বড়, অনেক কিছু সুযোগ সুবিধা অপ্রতুল। তাদের সন্তানরা যদি পড়তে লেখে, যারা নীতি নির্ধারণ করেন, পলিসি মেকার, নিশ্চয়ই তারা এগুলো করার জন্য খুবই আগ্রহী হতেন, যেটা আগ্রহী হন অন্যান্য কাজে। তাদের অধিকাংশ ছেলেমেয়েরা তো বিদেশের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, আমেরিকায়, কানাডায়। টাকার উৎস কোথায় আমি জানি না। যদি তাদের সন্তানকে যদি এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর যদি বাধ্যতামূলক করা যেত, আমি নিশ্চিত করে বলতে পারি আজকের শিক্ষা ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে অনেক ভালো একটা সিনারিও আমরা দেখতে পারতাম।
0: ধন্যবাদ। আমি একটু ইসরাফিল শাহিন ভাইয়ের কাছে যাচ্ছিলাম। আমাদের সমাজে যে জিনিসটা প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে, বিশ্ববিদ্যালয় তো সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সব বাংলাদেশের সমস্ত মেধা সম্পন্ন লোকরাই তো বিশ্ববিদ্যালয়ে তারা অধ্যয়ন করেন এবং এখান থেকে তারা বিদেশে স্কলারশিপ নেন, ডিগ্রি নেন, দেশের উন্নয়নের জন্য বিভিন্ন গবেষণা চলে যাচ্ছেন। তো যেই জিনিসটা সমাজে খুব বেশি প্রচলিত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে গেলে এবং শিক্ষক দলাদলি রাজনীতির জন্যই আজকে অনেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা একটু মুখ থুবড়ে পড়ে, তো এই ক্ষেত্রে আপনার মন্তব্য কি?
1: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনি বলছেন যে
0: একটা স্বজন প্রীতি, যার ফলে মেধা সম্পন্ন ছেলেরা বা ইয়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিছু আসতে পারতেছে না, এতে শিক্ষার মান হয়তো খারাপ হচ্ছে, এই ধরনের একটা।
1: সে তো যদি আপনার শিক্ষক নীতিমালা যদি না থাকে এবং মেধার ভিত্তিতে, যেটা আমরা সবাই মনে করি,
0: যেমন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা,
1: আমি সেটাই
0: গবেষণা ধর্মী শিক্ষা ব্যবস্থা
1: চালু করছি। আপনি যেটা বললেন পরিষ্কার কথা যে আপনি শিক্ষক নিয়োগের যে নীতিমালা হবে সে নীতিমালার মধ্যেই যাতে করে আমরা কম্প্রোমাইজ না করি, সে নীতিমালাটার মধ্যে যেন স্বচ্ছতা থাকে। মূল কথা হচ্ছে যে নীতিমালা তো করলে হবে না, যারা নীতিটাকে প্রয়োগ করে সেই প্রয়োগকারীদেরকে হতে হবে, সেই জায়গাটা থাকতে হবে, তাকে ইনসিওর করতে হবে যে আমি যোগ্য লক্ষ্যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আসবো। কথা দুটো, একটা হচ্ছে নীতিমালা অথবা সেই নীতিমালার যে মানদণ্ড অথবা তার যে মাত্রা, সেটা একটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে যে

0: গ্রহ
1: বল
0: রাজনৈতিক বিবেচনা সঙ্গে আপনি যেটা বলছেন রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ গত দুই তিন দশক আমাদের শিক্ষা ব্যবস্থার মানটাকে অনেক নিচে নেমে দিয়েছে, র্যাঙ্কিং এ আমরা থাকি না, তৃতীয় শ্রেণী পাশ করা লোকগুলো রাজনৈতিক বিবেচনা অনেক সময় শিক্ষক হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা ছিল না, এটি মেধাবীদেরকে অনেকাংশে আহত করেছে। দুই নম্বর যেটা হলো আপনি ইদানিং দেখবেন সবাই অ্যাডমিন হতে চায়, কেউ শিক্ষক হতে চায় না, ডাক্তার হয়ে তারা অ্যাডমিন হতে চায় শিক্ষক হতে চায় না, ইঞ্জিনিয়ার হয়ে তারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতে চায় না, তারা যাই অ্যাডমিন হতে। আমি যে গবেষণাগার ব্যবহার করতে চাই সেই গবেষণাগার ব্যবহার করার জন্য যে পর্যাপ্ত সুযোগ সুবিধা আমি চাই, জাতিকে আমি দিতে চাই পাঠ পঠন করে, সেই সুযোগ সুবিধা আদৌ সেখানে আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য যে মেশিনারিজ বা মেকানিজম যে অর্থ বরাদ্দ দরকার সেটা আমরা কতটুকু করছি, করতে পারছি সেই বিষয়গুলো নিয়ে আমাদের ওয়ার্কআউট আছে কিনা আমি এখন পর্যন্ত নিশ্চিত নই, নতুন সরকার এগুলো করবে বলে আমি অন্তত আশা করছি। দুই নম্বর কথা হলো আপনি চাকরিটাকে যদি শিক্ষকতা পেশাটাকে যদি আপনি যদি লুক্রেটিভ না করেন, যদি খুব আগ্রহী না করেন, তা আসবে কেন? বর্তমানে শিক্ষকতায় তারা আসতে চায় না, এক নম্বর কথা। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষকদের মর্যাদা, এর জন্য আমরাও অনেকাংশে দায়ী, আমাদের রাজনৈতিক দলগুলো দায়ী, কমে গেছে। দুই নম্বর কথা, একজন শিক্ষককে প্রকৃত মর্যাদাশীল করতে হলে আপনাকে আর্থিক সক্ষমতা তাকে দিতে হবে, সেই আর্থিক সক্ষমতার জায়গায় এই সাবকন্টিনেন্টে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট স্যালারি স্ট্রাকচার হলো বাংলাদেশের শিক্ষকদের। একজন প্রাইমারি শিক্ষক যিনি জয়েন করেন উনি সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেন, 35 বছর চাকরি করার পরে সহকারী শিক্ষক হিসেবে রিটায়ারমেন্টে যান। আমার দেশের শিক্ষা ব্যবস্থার বেসমার্ক হলো প্রাইমারি, আমি কোথা থেকে ছাত্র পাই? ওই গ্রাম থেকে, প্রাইমারি স্কুল থেকে। তারপরে প্রাইমারি স্কুলের শিক্ষককে অসন্তুষ্ট রেখে তার সন্তুষ্টি নিশ্চিত না করে তাকে স্বপদে জয়েন করার পরে সারা জীবন একই পদে রেখে আপনি তার কাছ থেকে মানসম্মত শিক্ষা প্রত্যাশা করবেন? তেঁতুল গাছ লেগে ফজলি আম খাওয়ার মতো একটা অবস্থা, সেটি আমরা করছি। দুই নম্বর কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা যদি বলেন, তাদের মর্যাদাগত অবস্থা আপনি দেখেন না, বেতন দিচ্ছেন না, সম্মান দিচ্ছেন না, কোনো কিছু দিচ্ছেন। মেধাবীদেরকে এই পেশায় যদি আপনি আগ্রহী করতে না পারেন, নতুন নতুন বিশ্ববিদ্যালয় হবে, নতুন নতুন নির্বাচনী ইশতেহার হবে, মেধাবীরা যদি আপনি না আসে, আগ্রহী না হয়, তাহলে দেখবেন যে একসময় এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এমনি অনেকাংশে বেকার তৈরি করার একটা অভিযোগ উত্থাপিত হচ্ছে, ভবিষ্যতে এটা আরো বেশি ত্বরান্বিত হবে। দেখেন, স্কলার প্রডিউস দ্য স্কলার, মেধাবী একজন মেধাবীকে তৈরি করে, তো মেধাবী তিনি উন্নত ভবিষ্যতের আশায় গবেষণা বা অন্য লেখাপড়ার জন্য বিদেশে চলে যাচ্ছে, তিনি আর আসছেন না, কারণ আমার দেশের যে স্যালারি স্ট্রাকচার বা আমার দেশের যে আর্থসামাজিক অবস্থা সেটি আমার সন্তানকে টানছে না বাংলাদেশে থাকার জন্য, একদমই টানছে না। তিনি তখন কি করছেন? তার চেয়ে কম মেধাবী মানুষ যখন তাকে ডমিনেট করছেন, তাকে নির্দেশ দিচ্ছেন, তখন তিনি মনের দুঃখে কষ্টে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, ফিরাতে পারছে না। সরকারকে উদ্যোগ নিতে হবে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফ্যাকাল্টি ফার্স্ট, বিদেশে গবেষণা করছে, তাদেরকে প্রয়োজনীয় অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে আমার দেশের উন্নয়নের জন্য, আমার দেশের ল্যাবকে ডেভেলপমেন্ট করার জন্য, আমার দেশের গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য। দেখেন, একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশে আমার আছে, ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা আমাদের কৃষি ক্ষেত্রে, শস্য ক্ষেত্রে অভূতপূর্ব কিছু অবদান রেখে গেছেন, যার জন্য এখনো মহাদুর্যোগ কোভিড এর মধ্যে আমরা খাদ্য সংকটে পড়িনি। এখনো সকালে যে শস্যটি বগুড়ায় মহাস্থান হাটে বিক্রি হয়, সকালবেলা ঢাকার মানুষ সেটা কিনতে পারে। এই কৃষক কিচ্ছু চায় না, এ সমস্ত হাইব্রিড বা এই ধরনের বিষয়গুলো কৃষি বিশ্ববিদ্যালয় করেছে, তার আদলে আরেকটি প্রতিষ্ঠানকে আমরা করতে পেরেছি বাংলাদেশে। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করছি, সেখানে বাংলা পড়াচ্ছি, আমি বাংলার বিরুদ্ধে নই, পড়াতেই হবে বাংলা ভাষা, কিন্তু আপনার মূল উদ্দেশ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি পড়াচ্ছেন নাট্যকলা, আপনি পড়াচ্ছেন বিজনেস, কেন রে ভাই? বিজনেস পড়ানোর জন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আপনি দেশে একটা নাট্যকলা বিশ্ববিদ্যালয় করেন, একটা সঙ্গীত কলা বিশ্ববিদ্যালয় করেন, আপনি পারফর্মিং আর্টস বিশ্ববিদ্যালয় করেন রবীন্দ্র ভারতীর মতো, কোনো অসুবিধে নাই। কিন্তু আপনি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন বিজ্ঞান চর্চার জন্য, প্রযুক্তি চর্চার জন্য, আপনি সেখানে পড়াচ্ছেন অন্য জিনিস, তাহলে আপনার উদ্দেশ্যের সাথে তো কাজের কোনো মিল নাই। এই একটা অবস্থা, সেই অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিচে দিকে নিয়ে যাচ্ছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে ভালো শিক্ষায় যেখান থেকে প্রোভাইড করা হয়, সেই শিক্ষার মক্কা বলা হয় যাকে, সেই লন্ডন, সেই ইংল্যান্ড, সেখানে থেকেছেন, ওনার নিজের মেয়ে সেখানে লেখাপড়া করেছেন, অতএব উনি জানেন যে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য কি কি দরকার, কি কি প্রয়োজন, সেই বিষয়টা যদি উনি স্বপ্ন দেখেছেন, নির্বাচনী ইশতেহারে গুরুত্ব দেবেন বলেছেন, আমি সেই স্বপ্নর বাস্তবায়নে তাহলেই এই বাস্তবায়নটা যদি হয় তাহলেই বুঝব যে সবার আগে বাংলাদেশ স্লোগান এবং বাস্তবতা যখন একাকার হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে, তখন লিয়াকত ভাই এই শিক্ষা সংকট নিয়ে আপনার আর আমার আর শাহিন ভাইয়ের বসে কথা বলবো।
2: আমি একটা পয়েন্ট বলি আপনাকে,
1: আমাদের সময় খুব সংক্ষেপ,
2: যে একটা বিষয়, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি।

0: যে আমাদের সকলেরই যদি শিক্ষার সাথে সংস্কৃতির একটা সমন্বয় না করি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে দেখবেন যে আপনি গানের শিক্ষক অথবা অন্যান্য এই যে ড্রয়িং এর শিক্ষক গত সরকার কিন্তু বাদ দিয়ে দিয়েছে স্কুল থেকে। তো আমার মূল কথা হচ্ছে যে শিক্ষাটা কি, শিক্ষাটা শুধুমাত্র তো বই পড়া না, যে বইটি পড়ছি অঙ্কের অথবা ফিজিক্সে, এটার সাথে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে, যেটাকে আমরা বলি যে এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম, সেটা ছিল আমাদের ছোটবেলায়। এটাকে আপনাকে এবার একটা সিলেবাসের মতো আনতে হবে, সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে ট্রেনিং এর মধ্য দিয়ে। তা না হলে আপনার শিক্ষাটা তো আপনার হ্যাপিনেস তৈরি করবে না, প্লেজার তৈরি করবে না। শিক্ষার সাথে সংস্কৃতি কোনো বিরোধ নাই। সবার আগে যে বাংলাদেশ, এটা তখনই সম্ভব যখন শিক্ষার সাথে সংস্কৃতিকে আপনি সমন্বয় করবেন।
1: ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা দর্শক, আপনাদের অশেষ ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা শুনেছেন, আমাদের সবচেয়ে বড় কথা সবার আগে বাংলাদেশ, এই মনোবৃত্তি নিয়ে সমস্ত ছাত্রছাত্রী তাদের মেধা নিয়ে বেরিয়ে আসুক, এই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ লিয়াকত আলী, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরত শারমিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন পল্লীগীতি তোমার লাগিয়ারে সদাই প্রাণ। কণ্ঠ দিয়েছেন নিনা হামিদ, গানের কথা সাজিয়েছেন ও সুর করেছেন কানাই লাল সিন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী খালিদ হাসান মিলু, গানের গীতিকার নুরুজ্জামান শেখ আর প্রথম গানের সুরকার শেখ সাদী খান।

আধুনিক গান শুনছেন খালিদ হাসান মিলুর কণ্ঠে। এই গানটির গীতিকার নুরুজ্জামান শেখ, সুরকার প্রণব ঘোষ।

0: খালিদ হাসান মিরর কণ্ঠে দুখানি আধুনিক গান শুনলাম।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনাকে এই জানা আমার ফুরাবে না, এই জানারই সঙ্গে সঙ্গেই তোমায় চেনা। রবীন্দ্রসঙ্গীত সঞ্চিতা খাতুনের কণ্ঠে।

0: সঞ্জিদা খাতুনের কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন ফ্যামিলি কার্ড বিষয়ক গান শুনবেন সমবেত কণ্ঠে গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিক।

0: আবু বকর সিদ্দিক রচিত সুরারোপিত ফ্যামিলি কার্ড বিষয়ে গান শুনলেন সমবেত কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ জসিম উদ্দিন সুমগ্ন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি চীন সফরে যাবেন। আগামী ২৬শে জুন পর্যন্ত এই দুই দেশ সফর করবেন প্রধানমন্ত্রী। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে ঢাকা ও বেজিং এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, ২টি চুক্তি, ১টি কর্মপরিকল্পনা ও ১টি প্রোটোকল সই হবে। পররাষ্ট্র সচিব আরও বলেন, চীন সফরকালে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান আজ বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখান থেকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে আগামীকাল বিকেলে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। তিনি আরও জানান, চীন সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম বার্ষিক নিউ চ্যাম্পিয়ন্স সম্মেলন সামার দাভোস ফোরাম ২০২৬ অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী ২৫শে জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ২৬শে জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ ও লোকসানে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে বিনিয়োগকারীদের পূর্ণ সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আয়োজিত এক রোড শোতে বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সরকারের প্রধান দায়িত্ব হল প্রতিবন্ধকতা দূর এবং তা মোকাবেলার পথ তৈরি করা। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়া, গান বাজনা এবং সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এবছর মাধ্যমিক পর্যায়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং আগামী বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যকে অব্যাহত ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত এবং সরকারি নীতিগত প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে এক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। খেলার খবর ক্রিকেট। সাউদাম্পটনে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ২৩ রানে পরাজিত করেছে বাংলাদেশ। গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান করতে সক্ষম হন। এদিকে আজ চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ৩ ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় খেলাটি শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। ২-০তে এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। মেক্সিকোতে ফিফা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ১০০০তম ম্যাচে এখন জাপান তিউনিশিয়ার মোকাবিলা করছে। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ইকুয়েডর ও কুরাসাও এর মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়। এছাড়া গতরাতে কানাডার টরন্টোতে জার্মানি আইভরিকোস্টকে ২-১ গোলে এবং যুক্তরাষ্ট্রের হিউস্টনে নেদারল্যান্ডস ৫-১ গোলের বিশাল ব্যবধানে সুইডেনকে হারিয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। এই অনুষ্ঠান যারা একই সাথে সরাসরি দেখতে ও শুনতে চান তারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী জীবন্নেশা সরকার নিঝুম। শিল্পী এখন সরাসরি দুখানি নজরুল সঙ্গীত গাইবেন। আমাদের মিউজিশিয়ানরা প্রস্তুত কলাকুশলী বৃন্দ শিল্পীকে সঙ্গত করার জন্য। তো আর দেরি নয়, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী জীবন্নেশা সরকার নিঝুমের কাছে দুখানি নজরুল সঙ্গীত শোনার জন্য।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি দুখানি নজরুল সঙ্গীত গাইলেন শিল্পী জীবননাসা সরকার নিঝুম।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন লালন গীতি শুনবেন, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ সামির হোসেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপসে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। এই অনুষ্ঠান যারা একই সাথে সরাসরি দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিন। শিল্পী এখন সরাসরি দুখানি আধুনিক গান গাইবেন। শিল্পী কণ্ঠের প্রথম গানের গীতিকার আমজাদ হোসেন, সুরকার আলাউদ্দিন আলী। আমাদের মিউজিশিয়ানরা প্রস্তুত কলাকুশলীবৃন্দ শিল্পীকে সঙ্গত করার জন্য। তো আর দেরি নয়, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিনের কাছে দুখানি আধুনিক গান শোনার জন্য।

একটি গান করছি, মায়া গান। গানটির গীতিকার সৈয়দ আসিফ ইকবাল, সুরকার সৈয়দ স্বাগত আলিমন ভাই।

0: দুখানি আধুনিক গান শুনলেন। আমাদের স্টুডিও থেকে সরাসরি গিয়ে শোনালেন মোহাম্মদ রাশেদউদ্দিন, বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে। দ্বিতীয়পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা কজন, রাবেয়া সুলতানা শিউলি, ফারহানা জাহান, ইয়াসমিন আক্তার বিনা ও আমি গুলশানারা হক। আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন আমিনুল ইসলাম, খুশরু সিদ্দিক, মেসবা চৌধুরী, তাহিদ আফরোজ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মুসাম্মাদ নূর জাহান, এবং অধিবেশন তত্ত্বাবধানে রৌনক জাহান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন গিটারে লঘু সুর শুনবেন, বাজিয়েছেন মনোয়ারা আক্তার।

0: এতক্ষণ গিটারের লঘুসুর শুনলেন, বাজিয়েছেন মনোয়ারা আক্তার। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আমাদের স্টুডিও থেকে সরাসরি গিয়ে শোনাবেন আশরাফ মাহমুদ। অনুষ্ঠানটি শুনতে ও দেখতে পাবেন বাংলাদেশ বেতারের অ্যাপসে এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত
1: শুনলেন। আমাদের স্টুডিও থেকে সরাসরি গিয়ে শোনালেন আশরাফ মাহমুদ।
2: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তা আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বৃক্ষরোপণের গান মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে। গানটির গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আবুল হাশেম টিপু। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি চীন সফরে যাবেন। আগামী ২৬ জুন পর্যন্ত এই দুই দেশ সফর করবেন প্রধানমন্ত্রী। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে ঢাকা ও বেজিংয়ের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, ২টি চুক্তি, ১টি কর্ম পরিকল্পনা ও ১টি প্রোটোকল সই হবে। পররাষ্ট্র সচিব আরও বলেন, চীন সফরকালে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান আজ বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখান থেকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে আগামীকাল বিকেলে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। তিনি আরও জানান, চীন সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম বার্ষিক নিউ চ্যাম্পিয়ন্স সম্মেলনে সামার দাভোস ফোরাম ২০২৬ অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সে কারণে একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। তিনি গতকাল মুন্সীগঞ্জের ইসলামপুরে জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সংযুক্ত আরব আমিরাত যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বেনজির আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য সামুদ্রিক তথ্য আদান প্রদানের ধারণায় আমূল পরিবর্তন। মহাসাগর, সমুদ্র এবং নৌপথ সম্পর্কে জ্ঞান অর্জন এবং সমুদ্রের তলদেশ ও নৌ মানচিত্রের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এ দিবসের লক্ষ্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে আজ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে বিশ্ব সংগীত দিবস। দেশে দেশে শান্তি ও ইতিবাচক চিন্তা ছড়িয়ে দেওয়াই এই দিবসের উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধবন্ধে শান্তি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় প্রাথমিকভাবে কারিগরি পর্যায়ে দুদেশের প্রতিনিধিদের মধ্যে আজ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন। ইরানের বিপ্লবী বাহিনী IRGC বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ৩২ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ গ্রহণ না করা পর্যন্ত এই নৌ রুট ব্যবহারে যে কোনো জাহাজকে কোনো প্রকার টোল দিতে হবে না। খেলার খবর ক্রিকেট। আজ চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় খেলাটি শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। ২-0 এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। মেক্সিকোতে ফিফা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ১০০০তম ম্যাচে এখন জাপান তিউনিশিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাপান ২-0 এগিয়ে রয়েছে। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ইকুয়েডর ও কুরাসাও এর মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়। এছাড়া গতরাতে কানাডার টরেন্টোতে জার্মানি আইভরিকস্টকে ২-১ এবং যুক্তরাষ্ট্রের হিউস্টনে নেদারল্যান্ডস ৫-১ বিশাল ব্যবধানে সুইডেনকে হারিয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সন্ধে ছটা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ পঞ্চসুরে, পঞ্চকবির গানের অনুষ্ঠান। প্রথমেই মানসী দাস সাধুর কণ্ঠে রজনীকান্ত সেনের গান।

0: शोधा।
1: এবারে হৃদয়ের আলো তৈরি, শিল্পী রণজিৎ কুমার মণ্ডল, গীতিকার এবং সুরকার দ্বিজেন্দ্র লাল রায়।

0: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআইয়ের যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
1: কি বলতো?
0: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
1: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
0: আপনারা
1: এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
0: আরে আরে ভাই ভাই থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনার আইন নিজের হাতে তুলে নেবেন না।
2: সমাজের মানুষের বিপদে ফেলে।
1: তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
3: আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না। ও স্যার বাঁচান।
0: আচ্ছা, এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
4: ও সিনেমা হলে টিকটক করতে গিয়ে ধরা পড়ছে, লোকজন তার অনেক মারধর করছে, এই সুযোগে ওর আরেক বন্ধু একজনের পকেট মেরে দিছে।
1: জিতু, কথা কি সত্যি?
3: জি স্যার, স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তবে স্যার, আমি টিকটক করছিলাম, এটা সত্যি, আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
0: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
1: দয়া করে আপনারা ওকে মারবেন না, প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই, তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
2: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
1: জিতু।
3: জি স্যার।
1: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
3: হ্যাঁ স্যার।
1: এরকম খারাপ কাজ যদি করো, সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
3: জি স্যার।
1: তুমি কি ভালো হতে চাও?
3: জি স্যার, আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি, তেমনি আমার মা বাবাও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করব, আমি আর এমন করবো না স্যার।
0: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
5: এই গরমে আমাদের জন্য যা করতে হবে, বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন, শরীরের পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন, এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানির শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন। রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশে তৈরি করা শরবত, চা বা অন্যান্য খাবার খাওয়া পরিহার করুন। যাদের দিনে বাইরে ব্যায়ামের অভ্যাস আছে, তারা সময় পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে ব্যায়াম করুন।
6: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

এতক্ষণ পঞ্চস্বর অনুষ্ঠানে শুনলেন পঞ্চকবির গান। আজকের শিল্পীরা ছিলেন মানসী সাধু, রণজিৎ কুমার মণ্ডল, ফিরোজা বেগম ও মুজিবুল কাইয়ুম। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। পরিবার পরিকল্পনা বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি দম্পতি সুস্থ এবং সুখী জীবনযাপনের জন্য অপরিহার্য। স্বামী এবং স্ত্রী উভয়ে পরিবার পরিকল্পনা ও তাদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলেই কিন্তু গড়ে তুলতে পারবেন একটি সুখী সুন্দর সমৃদ্ধ জীবন। প্রিয় শ্রোতা, শুরুতে আমাদের পরিবেশনা প্রসূতি মায়ের জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি, এ বিষয়ে একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে তানিয়া পারভিন।
1: শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানব প্রসূতি মায়ের জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে। আমাদের স্টুডিওতে রয়েছেন ইশরাত জাবিন, IEM ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। প্রথমে জানতে চাইব প্রসূতি মায়ের পরিবার পরিকল্পনা বলতে আমরা কি বুঝি।
2: প্রসূতি মায়ের পরিবার পরিকল্পনা বিষয়টি হচ্ছে যে যে মাটি কেবল সন্তান প্রসব করেছে তার পরের সময়গুলোতে উপযুক্ত যে কোনো একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা, এই বিষয়টি বুঝিয়েছে। প্রসবের পরপরই একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করতে হবে, বিষয়টা হচ্ছে এটাই। এবং এর গুরুত্বটা যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে যে প্রথম গুরুত্ব হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করবে। অর্থাৎ একজন নব মা, মানে যিনি নতুন মা হয়েছেন, তার নবজাত বাচ্চাটিকে যত্নের সাথে বড় করবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তার পরবর্তীতে তার শারীরিক যে একটা দুর্বলতা তৈরি হয় মা হওয়ার পরবর্তী সময়ে, এবং সেই সাথে বাচ্চার যত্ন, এই বিষয়ে দুটোকে সময় দেওয়ার জন্য, বাচ্চাকে এবং নিজেকে সময় দেওয়ার জন্য একটা প্রস্তুতির প্রয়োজন হয় পরবর্তী সন্তান গ্রহণের ক্ষেত্রে। আর এই সময়টুকুর মধ্যে যেন একটি উপযুক্ত পদ্ধতি অবলম্বনের মাধ্যমে তিনি পরিকল্পিত উপায়ে তাদের দাম্পত্য জীবন পরিচালিত করতে পারেন, এই বিষয়টি গুরুত্বপূর্ণ।
1: প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার কথা বলছিলেন, যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার ব্যবহারের উপকারিতা কি?
2: যে প্রথমেই আছে আমার অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, এটা রোধ করা যাবে। অর্থাৎ মাটা চাইছে না যে এখন যে সন্তানটির হয়েছে তার পরবর্তীতে অল্প অল্প দিনের মধ্যে আবার সন্তান গ্রহণ করতে, এটা উনি চাইছেন না। কিন্তু ওনাকে তাহলে অবশ্যই কোনো না কোনো পদ্ধতির আওতায় আসতে হবে, যে কোনো একটি উপযুক্ত পদ্ধতির আওতায় আসতে হবে। এবং সেটা সরকার যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা এই বিষয়টিকে ইদানিং বেশি গুরুত্ব দিচ্ছেন, এ কারণে যে আমরা যদি একজন মায়ের গর্ভের পর প্রসবের পরবর্তী সময়ে একটি উপযুক্ত পদ্ধতি দিয়ে তাকে নিশ্চিত করতে পারি, তাহলে আমার মায়ের স্বাস্থ্য এবং নবজাতকের স্বাস্থ্য বেশি ভালো থাকবে, সুগঠিত থাকবে। কেননা মাটি যদি পর খুব অল্প সময়ের মধ্যে আবার গর্ভবতী হয় তাহলে যে সন্তানটি এখন রয়েছে সেই সন্তানের খাদ্যের সমস্যা তৈরি হতে পারে, খাদ্য প্রাপ্তির ক্ষেত্রে। কেননা সেই প্রথম সন্তানটি মায়ের বুকের দুধ পান করবে, সেখানে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে, মায়ের কিছুটা ক্লান্তিবোধ হতে পারে। কেননা সে যদি নতুন করে গর্ভধারণ করে তাহলে তার গর্ভের সন্তানটি তার কাছ থেকে তার যত্নের প্রয়োজন রয়েছে, সবকিছু মিলিয়ে একটা জটিল অবস্থার মধ্যে পড়তে হয় মাকে। সে কারণে আমরা বলি যে অন্তত পক্ষে দুটো সন্তানের মধ্যে যেন 3 বছরের একটা বিরতি থাকে, এবং এই সময়টুকুতে যেন একটি উপযুক্ত পদ্ধতি ওনারা ব্যবহার করে।
1: এই কাউন্সিলিং কখন করতে হবে তাদের?
2: এই কাউন্সিলটা কিন্তু করতে হবে গর্ভকালীন সময়, অর্থাৎ আমরা যেটা বলি ANC সময়। একটি মা গর্ভে সন্তান ধারণ করেছেন, এটা জানা মাত্র আমরা বলি যে সঙ্গে সঙ্গে সেবা কেন্দ্রে যেতে হবে, অথবা বাড়িতে যে আমাদের FWA-রা যাদের বাড়ি বাড়ি পরিদর্শন করে তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতে হবে। এবং যখন প্রয়োজন হবে, পরামর্শের সাথে হলেই হবে না, তাকে রেগুলার চেক আপের জন্য নিকটস্থ যে কোনো একটা সেবা কেন্দ্রে যেতে হবে। এই সেবা কেন্দ্রে যাওয়ার সময় যখন যাচ্ছে, অথবা বাড়িতে যখন আমরা FWA তাকে পরিদর্শন করতে যাচ্ছে, সেই সময় তাকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবেন যে প্রসব পরপরই যেন উনি একটা পদ্ধতি নিতে পারেন। এই পদ্ধতিগুলো এখানে একটু বলে রাখি যে প্রসবের পরপরই আমরা তাকে IUD, যেটা মহিলাদের জরায়ুতে পরানো হয়, এটা 10 বছর মেয়াদি, চাইলে আগেও খুলে ফেলা যায়, এটা হচ্ছে IUD একটি সুন্দর পদ্ধতি। তারপর হচ্ছে রয়েছে ইমপ্ল্যান্ট, যেটা মেয়েদের কনের উপরে চামড়ার নিচে পরানো হয়। আর এছাড়া তো রয়েছে আরো অনেকগুলো পদ্ধতি রয়েছে, কিন্তু এই দুটো পদ্ধতি ক্লিনিক্যালি যদি হসপিটালে ডেলিভারি হয়, প্রসব হয়, তাহলে সেক্ষেত্রে চিকিৎসকরা তার সম্মতি নিয়ে এই দুটো পদ্ধতি যে কোনো সময় পরিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, 7 দিন পর্যন্ত পড়াতে পারবেন, 7 থেকে 42 দিন পরে মাঝে আর পড়াবেন না, 42 দিন পর থেকে আবার পড়াতে পারবেন।
1: অপরিকল্পিত গর্ভধারণ রোধে এই পদ্ধতিগুলো কি নির্ভরযোগ্য পদ্ধতি?
2: অবশ্যই, সরকারি পরিবার পরিকল্পনার কার্যক্রমে যতগুলো পদ্ধতি রয়েছে প্রত্যেকটি পদ্ধতি খুবই গবেষণালব্ধ একটি পদ্ধতি, এবং সবগুলো
1: বলে কার্য করেন। এই প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা ব্যবহারের উপকারিতাও শুনছিলাম, আর এক্ষেত্রে কি গৃহকর্তা রয়েছে বা পুরুষদের কোনো ভূমিকা রয়েছে?
2: অবশ্যই, দম্পতি বলতে আমরা তো স্বামী স্ত্রীকে বোঝাই, স্বামীর ভূমিকা তো অবশ্যই লাগবে। সেক্ষেত্রে যে শ্বশুর বাড়ির যারা সদস্য আছেন, শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ দেবর, এদেরও কিছুটা সহায়তা প্রয়োজন রয়েছে, তাদেরও কিন্তু মতামতের বা তাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। ওই যে বললাম গর্ভকালীন সময়ে তাকে এই তথ্যের মধ্যে দিয়ে যেতে হবে, তাকে পরামর্শ দিতে হবে, কাউন্সেলিং করতে হবে, এবং গর্ভ পরবর্তী মানে প্রসবের পরবর্তী সময়ে যেন এই পদ্ধতিটা উনি নিতে উদ্বুদ্ধ হন বা নিয়ে প্রয়োজনটা মনে করেন এবং নেওয়ার জন্য সেই রকম সুযোগ সুবিধা নিজেকে দিতে প্রস্তুত থাকেন, সে বিষয়টা আগে থেকে নিশ্চিত করতে হবে।
1: প্রসব পরবর্তী যে পদ্ধতিগুলো গ্রহণ করতে হবে কাউন্সেলিং এর মাধ্যমে, এই পদ্ধতিগুলো ব্যবহার করলে কি, যেহেতু প্রসব পরবর্তী মায়ের বাচ্চা যে বুকের দুধ খাবে, সেক্ষেত্রে কি বাচ্চার বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে কোন রকম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে?
2: এই বিষয়ে একটা ভুল ধারণা আছে আমাদের মধ্যে যে এই যে কোনো পদ্ধতি গ্রহণ করলে হয়তো মায়ের বুকের দুধের পরিমাণ কমে যেতে পারে। সেক্ষেত্রে আমরা বলি যে আরো একটি আমাদের একটা খুব স্বল্প মাত্রা একটা খাবার বড়ি রয়েছে, যেটা আমাদের পর্যায় থেকে আমরা যেটা সরবরাহ করি বিনামূল্যে, সেটার নাম আপন। এই আপন বড়িটা ছ মাস পর্যন্ত কার্যকর। এই আপন বড়ি সেবনের ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে, প্রত্যেক দিন রাতে একই সময় খেতে হবে, এবং এটা মানে যে মা সন্তানকে দুধ খাওয়াচ্ছেন এরকম মায়ের জন্য এটা প্রযোজ্য, অন্য কারোর জন্য কিন্তু প্রযোজ্য হবে না। ছ মাস পর্যন্ত কিন্তু সর্বমাত্রা বড়ি খাবেন উনি, এর পরবর্তীতে উনি অন্য মানে সুখী বড়ি ওনাকে খেতে হবে। তাহলে দেখা যাচ্ছে এই স্বল্পমাত্রা আপন বড়ি নিয়ে আসার এটাই কারণ যে মায়ের বুকের দুধে কোন রকম গুণগত অথবা পরিমাণগত কোন রকম তারতম্য ঘটে না। আর অন্য পদ্ধতিও যদি গ্রহণ করে সেক্ষেত্রে কোন রকম তারতম্য অথবা পরিমাণে কম হবে না অথবা গুণগত মানও ঠিক থাকবে।
1: প্রসব পরবর্তী সময়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বা পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো ব্যবহার করার ফলে কি মাতৃ মৃত্যু হার এবং শিশু মৃত্যুর হার কি রোধ করা সম্ভব?
2: কেননা আমরা চাই পরিকল্পিত উপায় সন্তান গ্রহণ হোক এবং সেটা পরবর্তী জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ কারণে অবশ্যই মাতৃ এবং শিশু মৃত্যু হার হ্রাসে এটা অত্যন্ত সহায়ক। এখানে আরেকটু বলে রাখতে চাই যে আমাদের মাঠ পর্যায়ে যে মাঠকর্মীরা বাড়ি বাড়ি পরিদর্শন করছেন অথবা FWC-তে মানে ইউনিয়ন পর্যায়ে FWC বা জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে অথবা বাড়িপাশে কমিউনিটি ক্লিনিকে রয়েছে যেখান থেকে ওনারা সেবা পেতে পারেন।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা প্রসূতি মায়ের জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানলাম। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন ইশরাত জাবিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ধন্যবাদ আপনাকে।
2: আপনাকেও ধন্যবাদ শ্রোতা বন্ধুকেও।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন প্রসূতি মায়ের জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা, এবারে রয়েছে জনসংখ্যা বিষয়ক একটি গান। গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইউনুস আলী মোল্লা এবং জান্নাতুল নাইম পিঙ্কি। কথা লিখেছেন মোহাম্মদ জুবায়েদ হোসেন পলাশ। গানের সুর করেছেন এস এম আব্দুল্লাহ।

0: সুপ্রিয় প্রিয়শ্রোতা, মাতৃস্বাস্থ্য উন্নয়নে পুরুষের অবদান একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না, কিন্তু সবচেয়ে বড় সত্যি হচ্ছে মাতৃস্বাস্থ্য উন্নয়নে পুরুষের অংশগ্রহণ একান্ত প্রয়োজন এবং এটি একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এ বিষয়ে এখন বলছেন মুস্তাকিম স্বাধীন।
1: নারী ও পুরুষ সম্মিলিত অংশগ্রহণে একটি পরিবার পরিচালিত হয়। নারীর প্রতি পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার কারণে পরিবারে সন্তানের দায়িত্বভার মায়ের পাশাপাশি বাবাকেও নিতে হয়। এক্ষেত্রে পুরুষদের নারীর প্রতি বাড়তি সচেতন ও দায়িত্ববান হতে কোনো শ্রেণী বা গোষ্ঠীর প্রয়োজন হয় না, প্রয়োজন একজন সচেতন পুরুষ হিসেবে পরিবারে দায়িত্বশীলতা রক্ষা করা। নারীর সন্তান ধারণের কারণে পরিবারে স্বামী বা কর্তা হিসেবে স্ত্রী বা নারীর যে স্বাভাবিক নিরাপত্তা ও শারীরিক ঝুঁকিগুলো পার করতে হয়, সেই ঝুঁকিগুলোর সার্বক্ষণিক মোকাবেলায় এবং সহমর্মিতার জায়গাগুলো যে কোনো পরিবারের ক্ষেত্রেই পালন করতে হয় এবং পরিবারকে সুন্দরভাবে এগিয়ে নিতে পুরুষদেরই এগিয়ে আসতে হয়। দেখা যায় পরিবারের অন্যান্য চাহিদার মতোই চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষায় বহু পুরুষ সচেতন নয়। অবহেলা, পরিবারের সদস্যদের প্রতি অমনোযোগী হওয়া, একটি সুন্দর, সুস্থ এবং দেশের উন্নয়নে কাজ করে যেতে পুরুষদের অনেকেই অমানবিক ও অসচেতন থাকেন। এই অবস্থা সমাজের বিভিন্ন পেশা ও শ্রেণীর মধ্যে বেশি ঘটে থাকে। এই অবস্থার পরিবর্তন করতে সমাজে পুরুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। গোটা সমাজ এখন তথ্য ও প্রযুক্তির কারণে বিভিন্নভাবে মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। এখন কিশোরীরা তাদের স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো ইন্টারনেটের সহায়তায় জানতে পারছে। সচেতন পুরুষ বিবাহ প্রথার এমন সামাজিক বন্ধনকেও বিভিন্নভাবেই জানতে পারছে, কিন্তু অসচেতন পুরুষদের স্ত্রীদের প্রতি বন্ধুত্ব বা মানুষ হিসেবে নারীকে পাশে রাখবার মানসিকতা তৈরি করতে পারে সমাজের সব স্তরের মানুষেরা। গোটা বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি নারীর স্বাস্থ্য ঝুঁকিও বেড়েছে। এক্ষেত্রে পুরুষদের উচিত মানসিক পরিবর্তন এনে নারীর প্রতি সমতা বিধান করা। নারী তা সে যে পরিবেশেই থাকুক, প্রযুক্তি ছোঁয়া তাকে অনেকভাবেই সহায়তা করছে। সেই বদলে যাওয়া সময়ে আসুন নারীর মাতৃস্বাস্থ্য উন্নয়নে আমি, আপনি সহ সকল পুরুষ এগিয়ে আসি। নারীকে সম্মান ও মর্যাদা দিতে পরিবারে মা ও বাবাদের সব ধরনের প্রতিকূলতা পেরিয়ে শিষ্টাচার ও শিক্ষা দেওয়ার মানসিক চর্চা করতে হবে। শিশুর আনন্দদায়ক বেড়ে ওঠার ক্ষেত্রে বাবার পাশে মাকেই সবার আগে এগিয়ে আসতে হয়, তাই সেই মাকেও পরিবারে সম্মান জানানোর রেওয়াজ বাড়াতে হবে। নারীর উন্নয়নের ফলে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র এগিয়েছে। নারী শিক্ষিত হলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সহ বিভিন্ন ক্ষেত্রে তার অংশগ্রহণ বাড়বে। এক্ষেত্রে রাষ্ট্রকে নারীর জন্য পরিবেশ ও সুযোগ সৃষ্টি করে দিতে হবে, তবেই নারীর শুধু মাতৃস্বাস্থ্য উন্নয়ন নয়, সব ক্ষেত্রেই উন্নয়ন হবে।
0: শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে জনসংখ্যা বিষয়ক একটি গান। এই গানটি দ্বৈতকণ্ঠে গিয়েছেন মুকুল সরকার এবং সেঁজুতি আশরাফি নদী। গানের কথা লিখেছেন সুমন সরকার এবং সুর করেছেন দীপক কুমার দে।

0: শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে একটি বেতার কার্টুন।
1: তুমি বেশি চালাক হইছো।
2: আপনি তো দেখি কুলে এসে সব মাটি করবেন, অত কথা না কইয়া কামটা সারতে দেন।
1: কিন্তু যদি আবার ভাগে
2: ভাগবো? আরে ভাগবো কোন কাম দিয়া?
3: সাসার
2: মাথার দাম আছে যা কনের আমার কাছে কাজু।
3: আমার আর কনের কিছু নাই, বাঘ যখন কুয়াই পড়ছে।
1: তুমি বাঘ
3: না তো কি, একবার ছুটতে পারলে
2: আর ছুটনের কোন কায়দা নাই। ওরে অহনি লইয়া চলো জায়গা মতো।
3: আব্বা, আপনার আমার শ্বশুর, বাপের পরে তো শ্বশুরের স্থান। আপনি এই চামচিকা গুলার কিছু কন।
1: বাঘ আর চামচিকার হিসাব পরে হইব, আগে জায়গা মতো চলো বাবাজি, যা করনের আইজি করামু।
3: আপনারা আমারে কোথায় নিয়ে যাবেন?
2: ফুলিয়াপার কাছে।
3: আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন, আমি নিজে যাবো ফুলিয়াপার কাছে। আমার আর দুইটা দিন সময় দেওয়া যায় না।
1: কেন?
3: আমার পরম প্রিয়তমা স্ত্রীর শেষ।
1: শেষ কি রে, শেষ কি, শেষ মানে কি? তোমারে কি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হইতেছে যে শেষ?
4: ব্যাপার কি, ও নাকি এভাবে সবাই মিলে জাপটে ধরে আছেন কেন?
1: আগে আপনার অফিসে চলেন, সেইখানে সব কথা হবে, কাজ হবে।
4: কথা হবে, কাজ হবে মানে কি চাচা? আপনারা জামাই মেয়েকে ধরে না রেখে কথা বলতে দেন।
2: আর কথা বলার অধিকার তো সবার আছে, সত্য। তবে এই রকম আকাইমা ঘরজামাইয়ের কথা শুনতে শুনতে আমাগো মাইয়া অতিষ্ঠ হইয়া গেছে। তাই সমাজের মাতব্বর হিসাবে আমরাই ডিসিশন লইছি।
1: আমরা ডিসিশন লইছি
2: যে ওরে ধইরা নিয়া আপনাগো ক্লিনিকে ইয়া করাই দি, সারা জীবনের লাগা বাচ্চা হওয়া বন্ধ।
3: ফুলিয়াফা, এটা একটা বিচার লোকন, বিয়ার পরের বছর প্রথম মাইয়া হইছে, তার পরের বছর আরেক মাইয়া, আবার এই ধরেন গিয়া দেড় বছরের মাথায় আবারও মাইয়া। আমার দোষ কি? এখন পুরার চেষ্টা তো আমি করতেই পারি।
2: এইটা কি কইয়া বইলা হওয়ানো যায়? ছেলে হোক আর মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আবার চার নাম্বার।
4: আহা হা, লস্কর ভাই, শোনেন শোনেন, আপনি যা সহজে বুঝছেন আলী ভাই তা সহজে বুঝে নাই।
2: আরে সেই জন্যই তো লইয়া যাইতাছি একেবারে ভ্যাসেকটমি করাই।
1: ক্লিয়ার কাট।
4: আশ্চর্য কথা বলেন তো আপনারা, যা বলছেন জেনে বলছেন।
2: হ্যাঁ, যাই না বুঝাই রাই হইলো, আলীর যা সন্তান হবার হইছে, আর দরকার
1: নাই।
4: ছোট্ট একটা ব্যাপার নিয়া আপনারা বড় একটা কমিক করে ফেললেন। শুনেন, পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি অথবা অস্থায়ী পদ্ধতি যেইটাই হোক, দম্পতিরা স্বাধীনভাবে নিজের ইচ্ছায় গ্রহণ করবে। আর এই যে বললেন ভ্যাসেকটমি মানে NSV, এটা কেবল পুরুষের জন্য জন্ম নিয়ন্ত্রণের একটা স্থায়ী পদ্ধতি। এটা গ্রহণ করলে আগের অবস্থায় আর ফিরা যাওন যায় না।
3: আফা, আমার দরকার হলে বুড়ি খাওয়ান, কিন্তু কাটা সিরা এইসব।
4: আচ্ছা আচ্ছা আচ্ছা, সব পদ্ধতিগুলাই জানাবো, সমস্যা নাই। তবে NSV-র কথা যখন হচ্ছে তখন বলি, শোনেন, এর সুবিধা হলো ছুরি কাঁচি কিছুই লাগে না, সেলাইও লাগে না, আর রক্তপাত নাই বললেই চলে। অন্ডথলিতে ছোট্ট ছিদ্রের মাধ্যমে এটা অতি সহজেই করা হয়, এই 5-7 মিনিটের মধ্যেই কাজ হয়ে যায়। যৌন ক্ষমতা স্বাভাবিক থাকে, 2 দিন পরেই আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার দিয়েই NSV করানো হয়, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই।
1: বাস, তাইলে আর ভেজাল কি? চলেন।
4: ভেজাল কিছুই নাই, তবে NSV নেওয়ার 3 মাস পর থেকে এর কার্যকারিতা শুরু হয়। এই 3 মাস সহবাসের সময় কন্ডোম ব্যবহার করতে হইব, নয়তো স্ত্রীকে অন্য যে কোনো অস্থায়ী পদ্ধতি ব্যবহার করতে হইব।
2: সেইটাই হইব ভ্যাসেক তুমি।
4: না না না না না না না, আপনি বললে তো আর হবে না। আলী ভাই তার স্ত্রীর সাথে পরামর্শ করে যে পদ্ধতি নিতে চাইবেন সেইটাই দেওয়া হবে। যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং কিছু এনজিও ক্লিনিক থেকেই এনএসভি বা ভেসেকটমি করানো হয়। আগে আপনারা সিদ্ধান্ত নেন।
0: শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু বিষয়ে সচেতন হতে হবে আমাদের সবাইকে। ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশা, আর এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার স্বচ্ছ পানিতে ডিম পেড়ে থাকে। ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে ডেঙ্গুর প্রজনন স্থানগুলো ধ্বংস করতে হবে, তাই তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন। আরেকটি কথা, ডেঙ্গু নিয়ে কোনো আতঙ্ক নয়, বরং সচেতন হতে হবে আমাদের সবাইকে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

0: বন্ধুরা, কথায় কথায় পৌঁছে গেছি আমাদের নির্ধারিত সময়ের প্রান্তসীমানায়। এবারে কিন্তু বিদায় নেবার পালা। তবে তার আগে মনে করিয়ে দিই, স্বাস্থ্যই সুখের মূল, এটি একটি বাস্তবসম্মত সত্য কথা। তাই খেয়াল রাখবেন আপনার স্বাস্থ্যের প্রতি। শারীরিক সুস্থতার পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে মানসিক সুস্থতার বিষয়ে। জানিয়ে দিই, আজকের স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি শেখ নজরুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইরা হাবিব। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি চীন সফরে যাবেন। আগামী ২৬ জুন পর্যন্ত এই দুই দেশ সফর করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে ঢাকা ও বেইজিং এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, ২টি চুক্তি এবং ১টি কর্মপরিকল্পনা ও ১টি প্রোটোকল সই হবে। চীন সফরকালে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান আজ বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখান থেকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে আগামীকাল বিকেলে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন। চীন সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম বার্ষিক নিউ চ্যাম্পিয়ন্স সম্মেলন সামার দাভোস ফোরাম ২০২৬ অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য সামুদ্রিক তথ্য আদান প্রদানের ধারণায় আমূল পরিবর্তন। মহাসাগর, সমুদ্র এবং নৌপথ সম্পর্কে জ্ঞান অর্জন এবং সমুদ্রের তলদেশ ও নৌ মানচিত্রের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এ দিবসের লক্ষ্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব সঙ্গীত দিবস। দেশে দেশে শান্তি ও ইতিবাচক চিন্তা ছড়িয়ে দেওয়াই এ দিবসের উদ্দেশ্য। দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে আগামী ১লা আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়নে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস প্রযুক্তি বাধ্যতামূলক করেছে সরকার। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, গণপরিবহন পরিচালনার সময়ও জিপিএস ডিভাইস চালু রাখা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জিপিএস প্রযুক্তি ব্যবহারের ফলে গণপরিবহনের অবস্থান, গতি এবং চলাচলের রুট সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর মাধ্যমে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন ট্র্যাকিং এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা যাবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় প্রাথমিকভাবে কারিগরি পর্যায়ে দুদেশের প্রতিনিধিদের মধ্যে আজ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন। ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ৩২ জন নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ গ্রহণ না করা পর্যন্ত এই নৌ রুট ব্যবহারে যে কোনো জাহাজকে কোনো প্রকার টোল দিতে হবে না। খেলার খবর ক্রিকেট। আজ চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় খেলাটি শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। ২-০তে এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। মেক্সিকোতে ফিফা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ১০০০তম ম্যাচে এখন জাপান তিউনেশিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাপান ৪-০ গোলে এগিয়ে আছে। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ইকুয়েডর ও কুরাশাওয়ের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়। এছাড়া গতরাতে কানাডার টরন্টোতে জার্মানি আইভরি কোস্টকে ২-১ গোলে এবং যুক্তরাষ্ট্রের হিউস্টনে নেদারল্যান্ডস ৫-১ গোলের বিশাল ব্যবধানে সুইডেনকে হারিয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঢাকা আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী 23 জুন মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারের বিষয় পবিত্র আশুরার তাৎপর্য ও শিক্ষা। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ খতিব, পঙ্গু হাসপাতাল, জামে মসজিদ, ঢাকা, এবং মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ সিনিয়র পেশ ইমাম ও খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সেই নম্বরগুলো হল 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277, 02-44-81-3278 এবং 02-44-81-3279 এই নম্বরগুলোতে। এছাড়াও এই অনুষ্ঠানে আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সঞ্চালনে থাকবেন ফারহান আহমদ এবং মোহাম্মদ আব্দুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মাহফুজুল ইসলাম। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদ থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগমুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্স দিয়ে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এফএম 106 এফএম 90 ও এফএম 102 মেগাহার্টজ দিয়ে বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস রংপুর রাজশাহী বগুড়া পাবনা ঢাকা কুষ্টিয়া টাঙ্গাইল ময়মনসিংহ বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে ঢাকা আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায় সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স ও এফএম 106 মেগাহার্সে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bt ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 90 মেগাহার্স ও এফএম 102 মেগাহার্সে প্রচার হবে দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন বেলা 2:20 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ে ছোট পরিবার বিকেল 4:05 ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10 কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন রাত 10:00 এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান জানিয়ে দেওয়া হল আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি

বেলা 2:20 আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। আজকের বিষয়, বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসীদের কল্যাণে বিদেশস্থ বাংলাদেশ মিশনের শ্রম কল্যাণ উইংয়ের ভূমিকা। সঞ্চালনায় রহমান রাশেদ।

0: শ্রোতা বন্ধুরা, আজ 21 জুন 2026 রবিবার, বেলা 2:20 আপনারা শুনছেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান, আপনাদের পছন্দের আয়োজন প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসীদের কল্যাণে বিদেশস্থ বাংলাদেশ মিশনের যে শ্রমকল্যাণ উইং, তার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অংশগ্রহণে রয়েছেন, আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সম্মানিত অতিথিকে, স্টুডিওতে রয়েছেন জনাব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল, তিনি উপসচিব প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জনাব হেদায়েতুল ইসলাম মণ্ডল, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য।
1: ধন্যবাদ আপনাকে।
0: জি, সঞ্চালনে রয়েছে আমি রহমান রাশেদ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে যদি জানতে চান,

0: বাংলাদেশ মিশনের শ্রম কল্যাণ উইং এর ভূমিকা। জনাব হেদায়তুল ইসলাম মন্ডল, শুরুতেই আপনার কাছে আসি। বিদেশস্থ যে বাংলাদেশ মিশনের শ্রম কল্যাণ উইং এর কথা বলছি আজকে আমাদের বিষয়ে, তার ভূমিকা কি কি কি কাজ করে এই উইং?
1: ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের বাংলাদেশের অনেক মানুষ বিদেশে থাকেন, বিশ্বের বিভিন্ন দেশে আছেন, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেক কর্মী ভাই আছেন বিশ্বের বিভিন্ন দেশে। আমাদের 27টি দেশে 30টি শ্রমকল্যাণ উইং আছে আমাদের দূতাবাসগুলোতে এবং কনসুলেট জেনারেলে। আমাদের এই শ্রম উইংয়ের অন্যতম কাজই হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা, যে সমস্ত শ্রমবাজার আছে সেগুলোকে সুসংহত করা এবং নতুন নতুন কাজের ক্ষেত্র খুঁজে বের করা। তার পাশাপাশি সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে প্রবাসী বাংলাদেশিদের, বাংলাদেশি কর্মী ভাইদের কল্যাণ নিশ্চিত করা। এই কল্যাণ নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট সরকারের নির্দেশনা আছে, আইন আছে, বিধি আছে। যদি আমরা সেদিকে যাই তাহলে আমরা দেখব যে প্রথমে বলা হয়েছে যে অভিবাসী কর্মীদের কর্মস্থল পরিদর্শন এবং কাজের অবস্থা তদারকি করবে। আমাদের মিশনের একটা দায়িত্বই হচ্ছে যে যেখানে বাংলাদেশি কর্মী আছে সেখানে গিয়ে তাদের খোঁজখবর নেওয়া, তারা কেমন আছে, যেমন তাদের কাজের পরিবেশ কেমন, জীবনমানের অবস্থা কেমন, আইনগত সুরক্ষা কেমন পাচ্ছে, শারীরিক, মানসিক, যৌন ও অন্য যে কোনো প্রকার নিপীড়ন হচ্ছে কি না, হলে তাদের ব্যবস্থা নেওয়া, বিভিন্ন অনিয়মিতভাবে যারা অবস্থান করে তাদেরকে বৈধকরণ বা নিয়মিত করা, এবং যাদেরকে ওই দেশে রাখা বা থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে না তাদেরকে বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা, এবং সরকার যখন যে দায়িত্ব দেয় সেটা পালন করে। আরেকটা বিষয় আছে যে আইনি কিছু দায়ী দায়িত্ব আছে, সেটা হলো যে সে দেশে গিয়ে কাজ করতে গিয়ে যদি কোনো চাকরি সংক্রান্ত কোনো ঝামেলা হয় এবং তার অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে ওই দেশের আইনি সহায়তা নেওয়ার জন্য শ্রমকল্যাণ উইং সেখানে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট আছে, এবং অনেক সময় সে দেশের লিগ্যাল ফার্মের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেওয়া হয়, এবং আমাদের ওয়েজার্নেস ওয়েলফেয়ার বোর্ড আছে সেখান থেকে এই লিগ্যাল খরচগুলো দেওয়া হয়। আরেকটা বিষয় আছে যে সেখানে অনেকে অসুস্থ হয়ে যায়, আপনার কাজ করতে গিয়ে অসুস্থ হয় বা এমনিতেও অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ হলে তাকে সে নিয়োগকর্তা ঠিকমতো চিকিৎসা দিচ্ছে কি না।
0: আচ্ছা,
1: চিকিৎসাটা অনেক সময় যদি না পেয়ে থাকে তাহলে নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা নিশ্চিত করা, হসপিটাল ভিজিট করা। অনেকে অনেক হসপিটালে ভর্তি হয়ে থাকে কিন্তু খোঁজখবর অনেক সময় তার পরিবারও জানে না, সেটা জেনে নিয়ে তার পরিবারকেও জানিয়ে দেওয়া হয় অনেক সময়। আরেকটা বিষয় আছে যে বাংলাদেশের অনেক বিনিয়োগের জায়গা আছে যেখানে প্রবাসীরা বিনিয়োগ করতে পারে।
0: আচ্ছা, সেই প্রসঙ্গে আসছি। আমাদের একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, আমরা তার টেলিফোনটা রিসিভ করতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম।
2: আমি কথা বলছি চকদবিরাম মান্দা নওগাঁ থেকে, মোহাম্মদ আতাবর রহমান।
0: জি, প্রশ্নটি করুন।
2: যখন বিদেশে যাই আর কি, তখন ঢাকাতে অনেক অফিস আছে, তাহলে এই অফিস আমরা আসলে এই অফিস ভুয়া নাকি এটা সঠিক বুঝবো কিভাবে? আর এই যে দালালকে আমরা টাকা দিই, দেওয়ার পরে যে আমাদের টাকা মেরে দেয়, মেরে দেওয়ার পর আমরা ওদের ব্যবস্থা কি হারে নিব? ওদেরকে তো ওরা তো দালালরা থানা কন্ট্যাক্ট করে থাকে বা বিভিন্নভাবে আমরা প্রতিরোধ করতে পারি না, যদি বিস্তারিত আলোচনা করি।
0: বুঝতে পারছি, অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
3: আমি কথা বলছিলাম শাহাবুদ্দিন আহমেদ ফুলিয়াতের কিশোরগঞ্জ থেকে।
0: জি,
3: আমার প্রশ্ন, বিদেশে যাওয়ার পরে পাসপোর্ট রিনিউ করার জন্য শুধু জন্ম নিবন্ধন দিয়ে কি পাসপোর্ট রিনিউ করা যাবে?
0: বুঝতে পারছি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অপেক্ষা করুন, আমরা নিশ্চয়ই আপনার উত্তরটি নিয়ে আসছি। আরেকটা প্রশ্ন নিব। হ্যালো, আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
4: ভাই, আমি মোহাম্মদ লুৎফা সর্দার, বড়খোলা পাংশা রাজবাড়ি।
0: জি, প্রশ্নটি করবেন।
4: আমি জানতে চাচ্ছি যে আমরা বিচার জাতি হলে দালালের কাছে পরি, বুঝছেন?
0: জি,
5: দালালের কাছে পড়ি, দালাল ধরেন যে আমার হেনটি একটা ভাইরেলের টাকা আনে, তো এই লোকে

0: চার লাখ, 4 লাখ নিয়ে আহানের কাছে ফোনই বন্ধ করে দিয়েছে। আহানে ফোন দেওয়ার কাছে কারবো ই পাবেন কে? আহানে আহানে এদের কি আপনারা আপনার মাধ্যমে কোনো সরকার কোনো ব্যবস্থা করবেন? আমরা কিভাবে করলে ভালো থাকতে পারে এটাই তো বলবেন হাজি মেম্বার মিন্টু, আমরা শুনতেছি, এই প্রশ্নের উত্তর দেবেন ভাই।
1: জি, আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরে, আমরা আরো অপেক্ষা করছি, আমাদের শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছি প্রশ্নগুলো নিয়ে নেই একসাথে। আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
2: ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
1: জি ওয়ালাইকুম আসসালাম।
2: রাশেদ ভাই সোহেল রানা বলছিলাম টাঙ্গাইল থেকে।
1: জি,
2: তো আজকে আমাদের আমরা যারা শ্রোতা আছি তাদের অনেক সৌভাগ্য যে একজন সচিব মহোদয় আমাদের সাথে আছে, ওনাকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আমার প্রশ্ন হচ্ছে, কয়েকটা প্রশ্ন করব, ছোট ছোট একটু নোট করে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের বড় রকম শ্রম বাজার হচ্ছে মিডিল ইস্টের সৌদি আরব, তারপরে সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়া। এবং মালয়েশিয়া এবং দুবাই দুইটা রাষ্ট্র অনেকদিন ধরে আমাদের বাংলাদেশ থেকে শ্রম নিচ্ছে না, তারা এখানে জনশক্তি রপ্তানি করা যাচ্ছে না, অথচ এটা কিন্তু বড় রকম একটা বাজার ছিল আমাদের বাংলাদেশের, এটাকে উন্মুক্ত করা কিভাবে? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা নিউজে দেখলাম কিছুদিন আগে যে ইন্ডিয়ান যে শ্রম উইং আছে তারা ঠিকই শ্রমিকদের বাড়ি বাড়ি সরি বাসায় বাসায় গিয়ে খোঁজ নেয়, কিন্তু আমাদের বাংলাদেশের যারা শ্রমিক আছে এই শ্রম উইং তারা 10-20 বছর ধরে আছে, একজনের সাথেও এখন পর্যন্ত দেখা হয়নি, খোঁজ নেওয়া তো দূরের কথা। এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আরেকটা প্রশ্ন করি, সেটা কি প্রশ্নের বাইরে হয়ে যায় কিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে যারা স্টুডেন্ট হিসেবে যারা পড়তে যায় তাদের জন্য 10 লক্ষ টাকা লোন ঘোষণা করেছে, এই লোনটি কিভাবে স্টুডেন্টরা সংগ্রহ করবে এবং কোন কোন দেশের জন্য এটা প্রযোজ্য?
1: আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা শ্রোতা বন্ধুদের আর প্রশ্ন নিব নি আর একটা দুটা। জি আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি প্রশ্নটি করবেন।
3: হাজী মোহাম্মদ মিন্টু আলমিয়া ইসলামগঞ্জ রেডিও ক্লাব উপজেলা কয়েকজন জেলা চার্জ করতে।
1: জি প্রশ্নটি করুন।
3: আমরা সবাই মিলে শুনতেছি লোকজন দর্শক সবার দেশে, আমরা তো শুনতেছি, আমি আপনাদের মাঝে প্রশ্ন উত্তর হয়ে যাবে তো ধন্যবাদ। আমি তো দীর্ঘদিন সৌদি আরব ছিলাম, তো আমি দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাঙালি বাঙালির বিরুদ্ধে যে একটা মানে আকামা তৈরি করে, সেই নকল আকামা দিয়ে বলে যে আমি আকামা দিব, তারা এই থেকে এই যে নকল আকামা গুলো করতেই বাইর করে, এই ব্যাপারে যদি একটু আলোচনা করতেন সুদীপ মহাদেব।
1: আচ্ছা, আমরা বুঝতে পারছি, অনেক ধন্যবাদ। আমরা একটু অনুরোধ করে নেই যে যারা শ্রোতা বন্ধুরা আছেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমরা বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি, আমার মনে হয় যে আপনারা উত্তরগুলো নেবেন, তারপরে আবার প্রশ্নগুলো সংগ্রহ করব আশা করছি। জনাব হেদায়েতুল ইসলাম মন্ডল, কয়েকটা প্রশ্ন এসেছে, শ্রোতা বন্ধুদের সুবিধার্থে জানিয়ে রাখি যে আমরা বিদেশস্থ বাংলাদেশ মিশনের যে শ্রম কল্যাণ উইং তার ভূমিকা নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় বিষয় সংক্রান্ত বিষয়গুলো আমরা সবচেয়ে ভালো উত্তরগুলো নিয়ে আসতে পারবো আশা করছি, বাকিগুলো হয়তো অন্যান্য এপিসোডে বা পর্বে আমরা জানাতে পারবো। আচ্ছা, দালাল সংক্রান্ত কোনো নির্দেশনা বা কোনো রকমের পরামর্শ আপনার কাছ থেকে আমরা পেতে পারি কিনা?
4: ধন্যবাদ। যে ভাইরা প্রশ্ন করেছেন তাদের সবার প্রশ্নে একটা বিষয় উঠে এসেছে, সেটা হলো যে দালাল, সেটা দেশে হোক, এবং সর্বশেষ সৌদি আরব ছিলেন যে ভাই, তিনি বলেছেন
1: নকল আকামা,
4: নকল আকামা দিচ্ছে, মানে সেখানেও দালাল আছে, এটা এটা প্রমাণ করে। এবং দেশে যে দালাল আছে এটা প্রথমে যে আতাবুর রহমান ভাই উনি ফোন করেছিলেন উনি বলেছেন, এবং আরেকজন পাসপোর্ট রিনিউ কথা বলেছেন, মধ্যপ্রাচ্য মালয়েশিয়া দুবাই শ্রমবাজার সম্পর্কে বলেছেন, আর বলেছেন যে শ্রমিকদের বাসায় গিয়ে খোঁজ নেওয়া। এই আজকে আমাদের রিলেটেড হচ্ছে বিদেশে যে দালাল আছে তার থেকে কিভাবে আমাদের প্রবাসী ভাইরা রক্ষা পেতে পারে। তো দালাল বা প্রতারক যেই থাকুক না কেন, এর যদি যিনি ভিকটিম মানে যিনি প্রতারণার শিকার বা হেনস্থার শিকার বা হৈরানির শিকার, তিনি যদি প্রমাণ সহ দূতাবাসে দাখিল করতে পারেন, দূতাবাস নিশ্চিত সেই দেশের সরকারকে জানায়, কারণ দূতাবাসের কাজই হলো মধ্যস্থতা করা, তার নাগরিক তার দেশ এবং ওই দেশ দুই দেশের মাঝখানে সেতু। তো এটা যদি দূতাবাসকে প্রমাণ সহ জানায়, আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এগুলো প্রতিকার হয়, কিন্তু অনেক সময় দেখা গেছে যে অভিযোগ করা হয়েছে ঠিকই কিন্তু পরে আর অভিযোগকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা প্রমাণ দিতে পারছে না, ঠিক একই রকম দেশেও যদি কেউ কারোর সঙ্গে টাকা পয়সা লেনদেন করে সেটা প্রমাণ রাখতে হবে, এবং আদালতে গেলে আদালত এটাই বলবে যে প্রমাণ কোথায়, এবং এমনকি গ্রাম্য সালিশে বসেও বলা হয় যে প্রমাণ কোথায়। তো প্রমাণটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা টাকা পয়সা লেনদেন বা কারোর সঙ্গে কথা বলার আগে নিশ্চিত হয়ে নেবেন যে সে আপনার সঙ্গে প্রমাণ রেখে কাজ করতে চাচ্ছে কি না। যদি প্রমাণ রেখে আপনার কাজ করে না দিতে চায় তাহলে বুঝবেন যে এখানে কোনো ঘাপলা আছে। পাসপোর্ট রিনিউর বিষয়ে বলেছেন, পাসপোর্ট তো আমাদের মিনিস্ট্রির ইস্যু না, তারপরও আমরা কর্মী ভাইদের পক্ষ নিয়ে পাসপোর্ট যে দপ্তর দেখে, পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের কাছে আমরা এই বিষয়গুলো তুলে ধরি যে আমাদের কর্মী ভাইয়েরা কী কী সমস্যা ফেস করে। যেমন ধরেন যে 18 বছর বয়স হয়ে গেলে তার পাসপোর্ট রিনিউ করতে বা নতুন পাসপোর্ট নিতে অবশ্যই এনআইটি নাম্বার লাগবে, এটা আইন করা হয়েছে। 18 বছর বয়স হলেই তার এনআইটি থাকবে, মানে জাতীয় পরিচয়পত্র থাকবে, সেটাই তখন ম্যান করেছে। সো এটা আমাদের অনুসরণ করতে হবে, এটা আমাদের দেশের আইন। মধ্যপ্রাচ্য শ্রম বাজার মালয়েশিয়া দুবাই, হ্যাঁ আমাদের দুবাইয়ে ওরা লোক নেয় কিন্তু খুবই কম। মধ্যপ্রাচ্যের অনেক দেশের ভিতর বাহরাইন একদম বন্ধ আছে, এগুলো খোলার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ওই দেশের সরকারের সাথে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। আমরা ইতিমধ্যে আমরা আপনারা দেখেছেন যে আজকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় যাচ্ছেন, আমাদের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয়ের সঙ্গে আছেন, এবং পেপার পত্রিকায় আপনারা দেখেছেন যে এই বিষয়গুলো নিয়ে কথা হবে। অবশ্যই সেখানে আমাদের বাংলাদেশের মানুষের যে কাজের দক্ষতা, অভিজ্ঞতা এবং আন্তরিকতা ও সততা আছে সেটা যে কোনো বিদেশের দেশের জন্যই উপকারী। আমরা চাই আমাদের ভাইদের সামর্থ্যকে ওই দেশের উন্নয়নে কাজে লাগাতে এবং নিজের দেশেরও উন্নয়ন করতে। আরেকটা বলেছেন যে শ্রমিকদের বাসায় গিয়ে খোঁজ নেওয়া হয় না, বাসায় গিয়ে খোঁজ আমি ব্যক্তিগতভাবে, আমি যখন ছিলাম মিশনে আমি খোঁজ নিয়েছি, আমি গিয়েছি শ্রমিকদের কাছে, গিয়েছি হসপিটালে, গিয়েছি কারাগারে, গিয়েছি ডিটেনশন সেন্টারে, গিয়েছি যেখানে কাজ করে সেখানে গিয়েছি। এবং আপনি অবাক হবেন যে আমাদের প্রবাসী ভাইরা এত আন্তরিক, এক গ্লাস পানি না খেয়ে আসতে দেয় না। এবং আমি একটা জায়গায় গিয়ে পেলাম যে ওরা বরইয়ের গাছ লাগিয়েছে, বাংলাদেশ থেকে বরইয়ের গাছ নিয়ে,
5: আচ্ছা,
4: এবং ওখান থেকে বরই নিয়ে আমাকে বরই খাইয়ে ছাড়িয়েছে। তো আমরা যাই, হয়তো সব জায়গায় আমরা পুষতে পারি না, এটা সত্য, কিন্তু খোঁজ খবর নেওয়া হয় এবং নিতে হবে, কারণ আমাদের মিশন উইংকে রিপোর্ট করতে হয় যে কয়জন প্রবাসী কর্মস্থল ভিজিট করেছে, থাকার জায়গা ভিজিট করেছে, হসপিটাল ভিজিট করেছে, কারাগার ভিজিট করেছে, এই রিপোর্টগুলো দিতে হয় আমাদের অফিসারদের। তো সেই হিসাবে তারা যায়, এবং আমরা চেষ্টা করব আরও বেশি বেশি যেতে, এবং সকল প্রবাসী শ্রমিক কর্মী ভাইদেরকে আমরা কানেক্ট করতে চাই। এই জন্য বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারেও বলেছে যে দ্রুত প্রবাসীদের সেবা দিবে, প্রবাসী কার্ড দিবে, প্রবাসীদেরকে আরও কাছাকাছি নিয়ে আসবে যাতে দূতাবাসের সাথে দূরত্বটা ঘুচিয়ে যায়, এবং পাশাপাশি ডায়াসপোরা যারা আছে ওই দেশে, আমাদের নাগরিক যারা আছে তাদেরকে কাজে লাগানোর জন্য সরকার পলিসি গ্রহণ করছে, তখন আমাদের সেবার আওতাটা আরও বেড়ে যাবে এবং আশা করি আমাদের প্রবাসী ভাইয়েরা দ্রুত সেবা পাবেন।
5: যথার্থই বলেছেন আমাদের সম্মানিত অতিথি, বিশেষ করে যারা প্রবাসীরা বিদেশে থেকে কষ্ট করে পরিশ্রম করছেন এবং বাংলাদেশে তারা নিয়ম করে রেমিটেন্স পাঠান, যেটা বলা হয়ে থাকে যে আমাদের দেশের অর্থনীতি চালিকা শক্তির অন্যতম একটা শক্তি, এবং একই সাথে তারা বাংলাদেশের পতাকা বহন করেন এবং কিভাবে বাংলাদেশকে ধারণ করেন। আমাদের সম্মানিত অতিথিও কৃতজ্ঞতা স্বরে স্বীকার করছিলেন যে তার কাজের অভিজ্ঞতা থেকে। এখানে আমরা যে প্রশ্নগুলো পেয়েছি যেগুলো বিষয় সংক্রান্ত, সেগুলোর উত্তরগুলো আমরা নিয়েছি সম্মানিত অতিথিদের কাছ থেকে। আমার মনে হয় যে পুরো আয়োজন আপনারা মনোযোগ দিয়ে শুনছেন এবং এই বিষয় সংক্রান্ত প্রশ্নগুলো আমরা আশা করছি বিদেশস্থ বাংলাদেশ মিশনের যে শ্রমকল্যাণ উইং তার ভূমিকা নিয়ে কথা হচ্ছিল। জনাব হেদায়তুল ইসলাম মণ্ডল, এই পর্যায়ে জানতে চাইব যে আপনারা এই যে নতুন নতুন শ্রম বাজার নিয়ে কাজ করেন, বা এখন পর্যন্ত আমি ভুল না করে থাকলে 27টা দেশে 30টা জায়গায় উইং আছে আমাদের, তাই তো? তো সেই জায়গায় এত বড় যে কর্মযোগ্য সেটা নিশ্চয়ই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে বা অন্যান্য যারা সংস্থা রয়েছে তাদের সাথেও সমন্বয় করতে হয়, সেটা কিভাবে নিশ্চিত করেন? আর প্রবাসী যারা কর্মরত আছেন
1: তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন, যদি কোন রকমের তাদের মনে দ্বিধা থাকে যে কিভাবে আপনাদেরকে পাওয়া যাবে, সেই ক্ষেত্রে আপনার নির্দেশনা কি হবে বা পরামর্শ কি হবে?
4: ধন্যবাদ আপনাকে। প্রথমে সমন্বয়ের কথা বলা হয়েছে, সমন্বয়টা হলো মিশনের কাজে সমন্বয় করা। সেটা হলো যে ধরেন 200 কিলোমিটার দূরে একজন আমার কর্মী ভাই আছে, সে আমাকে ফোন করলো, ফোন করে বললো তার এই সমস্যা। তখন আমার সঙ্গে সঙ্গে দায়িত্ব হলো তার সমস্যাটা খতিয়ে দেখা, যদি তিনি আরও কোনো তথ্য দিতে পারেন, প্রমাণ দিতে পারেন, সঙ্গে সঙ্গে ওই দেশের সরকারকে জানিয়ে দেওয়া যে আমার জনাব উমুক উনি এই সমস্যায় আছে, তুমি সমাধান করো। তো সমস্যাটা যদি বাংলাদেশের হয়ে থাকে, মানে বাংলাদেশ থেকে উদ্ভূত হয়ে থাকে, তাহলে এটা বাংলাদেশে প্রেরণ করা হয়। বাংলাদেশের আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে, যে যেমন এক প্রবাসী ভাই বলছিল যে তার বোন স্কুলে যেতে পারে না, উত্তক্ত করা হয়।
1: আচ্ছা,
4: তো সেটা কোথায় কারা করছে এই তথ্য নিয়ে আমরা জানালাম, আমরা পুলিশকে জানিয়ে দিলাম সরাসরি ফোনে যে এই ধরনের একটা ঘটনা ঘটছে, আপনারা একটু দেখেন। পরে সেটা প্রতিকার হয়েছে, মানে
1: এই সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের প্রবাসীরা সরাসরি শ্রম কল্যাণ উইংকে জানাতে পারে,
4: জানাতে পারে
1: প্রমাণ সহ, সেটা প্রতারণা হোক বা যে কোনো হয়রানিমূলক হোক।
4: আপনার এটা হয়রানি বলে আরেকটা হলো যে করোনার সময়, আপনি জানেন যে করোনার সময় বাংলাদেশে প্রবাসী ভাই থাকে বিদেশে, উনি বলতে পারছে না লজ্জায় যে তার ফ্যামিলিতে বাংলাদেশে খাবার দরকার।
1: আচ্ছা,
4: তো তার সঙ্গে কথা প্রসঙ্গে বের হয়ে আসলো, বলল যে স্যার আপনি কারোর কাছে বলবেন না, আমাকে হেল্পটা করতে পারেন কিনা। পরে আমি চিন্তা করলাম যে এইরকম আরো ফ্যামিলি থাকতে পারে, তখন বাংলাদেশ থেকে এখানে জেলা প্রশাসক ইয়োনোকে বলে ওই ঠিকানা দেয় এবং বলা হয়েছে যে তার বাসায় যে খাবার দেওয়া হচ্ছে এটা যেন কেউ না জানে, কারণ উনি চাচ্ছেন না এটা জানাতে। তো যাই হোক, ওটা একটা অন্য ধরনের বিশেষ পরিস্থিতি, সারা বিশ্বেই এটা সাফার করেছে, তখনও কিন্তু আমরা তাদের কাছে খাবার পৌঁছাতে পেরেছি। এটা কিন্তু হলো সেই আমাদেরকে জানানোর ফলে, মিশনে জানানোর ফলে। আর এখন জানানোর তো অনেক মাধ্যম আছে, আপনি বললেন যে সেটা কিভাবে কানেক্ট করা যায়, যেমন ধরেন ফেসবুক, ফেসবুকে অনেকে প্রশ্ন করে, একটা পোস্ট দিলে সেগুলোর জবাব দেওয়া আমরা দিতাম। তারপর হলো আমার, আমি যে দেশে দায়িত্বে ছিলাম তার থেকে অনেক দূরের বিপরীত একটা দেশ থেকে আমার কাছে এই ধরনের প্রশ্ন আসতো, বিভিন্ন দেশ থেকে। তো আমি বলতাম যে আমার কাছে কেন প্রশ্ন করেন, আপনি জবাব দেন এই জন্য। তখন আমি সাথে সাথে ওই দেশের মিশনকে রেফার করে দিতাম যে দেখেন এখানে এই ভাইয়ের এই সমস্যা হচ্ছে, আপনারা একটু প্রতিকার করেন। অর্থাৎ রেসপন্সিভ কানেকশনটা যদি আমরা বিল্ড আপ করতে পারি, এটা সম্ভব এবং এটা হয়। তারপর ফোন আছে, তারপর ধরেন হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে, ইমো আছে, এগুলোতে অ্যাটেন্ড করা হয়। যেমন হটলাইন নাম্বার দিয়ে দেওয়া হয় মিশনগুলো, যে কোনো প্রয়োজনে অফিসারদের নাম, আমি বদলি হয়ে এসেছি কিন্তু আমার নাম্বার কন্টিনিউ করছে।
1: জি,
4: তারপরে হচ্ছে যে রাতে, রাতের একটা ম্যাটার আছে এখানে, আমাদের যারা কাজ করতে যান তারা কিন্তু কেউ দিনে কাজ করে, কেউ রাতে কাজ করে। যারা রাতে কাজ করে তারা দিনে যখন এম্বাসি খোলা থাকে তখন কিন্তু কানেক্ট করতে পারে না। তখন কি করতে হয় যে তাদের জন্য ওয়েট করতে হয়, যে রাতেও যদি ফোন দেয় ঘুমটা যদি নষ্টও হয় তাদের কথা শুনতে হয়। এবং এটা এইভাবে এরকম আমার অনেক উদাহরণ আছে আর কি, মাঝরাতে ফোন দেয় তো কথা টথা বলি এবং আমি বলি যে ভাই কি বলতে চান, সে পারিবারিক সমস্যার কথা বলছে বা এটা বলছে। যেমন একজনের, সে একা আছে রুমে,
1: জি,
4: সে খুব ভয় পেয়ে গিয়ে আমাকে ফোন দিয়েছে।
1: আচ্ছা,
4: তো সারা আমি তার সঙ্গে প্রায় 1 ঘন্টার মতো কথা বলেছি। আমি বললাম যে সকালে উঠে আগে আপনি হসপিটালে যাবেন, তারপর আমাকে ফোন দিবেন।
1: আচ্ছা,
4: তো তিনি হসপিটালে গেছেন, ফোন দিয়ে হসপিটাল থেকে আসার পরে আমাকে আবার ফোন দিয়েছেন, বলে যে স্যার শোনেন একটা কাহিনী ঘটে গেছে, ডাক্তার আমাকে জিজ্ঞেস করছে যে তোমার সাথে কে ছিল। তো বললাম যে না আমি একাই ছিলাম। না, তোমার সাথে কেউ একজন ছিল, না হলে তোমার যে অবস্থায় গিয়েছিল তোমার বেঁচে থাকার কথা না, তোমার মারা যাওয়ার কথা।
1: আচ্ছা,
4: তো নিশ্চয়ই তোমার সাথে কেউ একজন ছিল, সে কথা বলেছে যার ফলে তুমি আস্তে আস্তে তোমার টেনশনটা রিলিজ হয়ে গেছে এবং তুমি ভালো আছো। তখন আমাকে বললো আর কি যে আপনি যদি কথা না বলতেন তাহলে হয়তো আমার এই অবস্থাটা হতো না।
1: না, চমৎকার, একটা ইতিবাচক দিক আমরা জানতে পারলাম যে এই যে বাংলাদেশ মিশনের যে শ্রম কল্যাণ উইং, তাদের সাথে যোগাযোগ করা অত্যন্ত সহজ। বিশেষ করে আপনি উল্লেখ করছিলেন যে হোয়াটসঅ্যাপ হোক, ইমো হোক, ভাইবার হোক,
4: মেসেঞ্জার,
1: মানে মেসেঞ্জার হোক বা ফেসবুকে কেউ মেসেজ দিলেও তার প্রতিকার পাচ্ছে বা একটা সমাধান পাচ্ছে, এটা অত্যন্ত ইতিবাচক। আমার মনে হয় যে যারা প্রবাসীরা কাজ করছেন, কর্মরত আছেন, তাদের জন্য এটা অত্যন্ত আশা জাগানিয়ে একটা বিষয়। একটা ব্যাপার আমাদের শ্রোতা বন্ধুর প্রশ্ন থেকে উঠে এসেছিল যে তারা মনে করেন এবং কেউ কেউ সেটার অভিজ্ঞতাও নিয়েছেন, হয়তো তিক্ত অভিজ্ঞতা, যে প্রবাসেও একজন আরেকজনের দ্বারা প্রতারিত হচ্ছেন, অথবা হয়তো তিনি মনে করলেন যে একটা জব অফার এসছে কিন্তু সেটা হয়তো ভুয়া হতে পারে, সেই ক্ষেত্রে যাচাই বাছাইয়ের জন্য আপনাদের কাছে কিভাবে সহযোগিতা পেতে পারে তারা?
4: হ্যাঁ, এটা অবশ্যই তাদের এই সহযোগিতাটা নেওয়ার রাইট তাদের আছে। তারা যদি যে অফার করলো তার কাগজগুলো রেফার করে, অনেকে আসে, আসে এম্বাসিতে এসে বলে যে ভাই আমার এই কাগজগুলো একটু চেক করে দেন তো, এটা ঠিক আছে কিনা, কিংবা অমুক কোম্পানি ঠিক আছে কিনা, তখন এটা আমাদের জন্য ইজি হয় এবং আমরা বলে দিই যে হ্যাঁ আমরা চেক টেক করে তখন ওই ভাইকে জানিয়ে দিই যে না এটা ঠিক হবে না বা এটা ভুল। আবার কেউ যদি প্রতারিত হয়, অভিযোগ করে আমাদের কাছে, অভিযোগ করলে ওই দেশের সরকারের কাছে আমরা পাঠিয়ে দিই যে এটার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং পরে আমরা ফলো আপ রাখি যে এটা কি হলো, কোনো প্রতিকার পেল কি না।
1: তার মানে এই বিষয় সংক্রান্ত যাবতীয় যে কাগজপত্র প্রমাণ করতে পারে এরকম কাগজ নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করলে সেই ব্যাপারে
4: শুধু মুখে বললে আপনি পাবেন না,
1: নিশ্চয়ই তা তো অবশ্যই,
4: তখন আর কোনো কিছু করার থাকে না,
1: সেই ব্যাপারে নিশ্চয়ই তারাও সচেতনভাবে অগ্রসর হবেন। আমরা একটা প্রশ্ন নিতে পারি? হ্যালো, আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
6: কথা বলছিলাম শাহাবুদ্দিন আহমেদ কুলিয়ার থেকে আবার।
1: জি,
6: আমার প্রশ্ন যে বর্তমান সরকার শ্রমবাজার অন্বেষণের জন্য, নতুন নতুন শ্রমবাজার অন্বেষণের জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছে?
1: জি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই সেই ঘোষণা বা সেই প্রত্যয় ব্যক্ত করে সরকারও, এবং সরকার থেকে বা মন্ত্রণালয় থেকে নিশ্চয়ই ভবিষ্যৎ পরিকল্পনা হয়েছে, সেটারই একটা ছোট অংশ যদি আমাদের সাথে জানানো যায়, আমাদের শ্রোতা বন্ধু সে ব্যাপারে আগ্রহী জানার জন্য।
4: হ্যাঁ, ধন্যবাদ, আপনি সঠিক প্রশ্নটাই করেছেন। আপনি জানেন যে এই বর্তমান সরকার নির্বাচনের সময় ইশতেহার দিয়েছিল, সেখানে আমাদের কৌতূহল ছিল জনগণের যে বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ বিষয়ে সরকার কি করতে চাচ্ছেন। তো সরকার প্রায় 20টার মতো পয়েন্টস দিয়েছিল এবং সবগুলোই খুবই ভালো, তার ভিতরে এক নম্বরই আছে বিদেশে কর্মসংস্থানের বিস্তৃতি ঘটানো, বাংলাদেশিদের জন্য বিদেশে কর্মসংস্থানের আওতা বৃদ্ধি করার জন্য। এবং সরকার বলেছে যে এদের জন্য আমাদের দুই ধরনের কাজ করতে হবে, সরকার বলেছে যে দেশে এবং বিদেশে। দেশে হলো যে দক্ষ করে তোলা, ওই কাজের জন্য উপযুক্ত করে তোলা, কোন কাজের জন্য, যেই কাজটা বিদেশিরা চাচ্ছে যে আমার এই অভিজ্ঞতার বা এই দক্ষতার আমার কর্মী দরকার, তাহলে বিদেশে যে যে চাচ্ছে, যে নিয়োগকর্তা চাচ্ছে, সেই নিয়োগকর্তাকে খুঁজে বের করা।
1: জি,
4: এবং যে দেশে আমাদের কর্মী ভাইরা আছে সেখানে সাধারণ কর্মী থেকে একটু উপরে ম্যানেজারিয়াল লেভেল, এক্সিকিউটিভ লেভেল, সেগুলোতে আমাদের পৌঁছানো, যেখানে সাধারণ কর্মী আছে সেখানে নার্স, কেয়ার গিভার, ডাক্তার, প্রকৌশলী, অ্যাকাউন্টেন্ট, এগুলো পাঠানো, হোয়াইট কালার, ব্লু কালার, এটা আপনি জানেন। তারপর হচ্ছে যে নতুন নতুন দেশে আমাদের এক্সপ্লোর করা। তো আমরা অলরেডি আমরা তথ্য সংগ্রহ করেছি, আমাদের 27টা দেশে আমাদের যে মিশন আছে সেগুলো, তার বাইরেও অন্যান্য দেশ থেকেও আমরা পেয়েছি যেখানে আমাদের প্রবাসী কল্যাণের কোনো উইং নাই, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তারাও আমাদেরকে সহযোগিতা করছে যে এই বাজার অনুসন্ধান করতে। ইতিমধ্যে আমরা পেয়েছি এবং সেগুলো নিয়ে মন্ত্রণালয় কাজ করছে।
1: জি,
4: অচিরে আপনারা আশা করি এটার ফলটা পাবেন।
1: নিশ্চয়ই, চমৎকার। এখন এছাড়া যারা প্রবাসীরা কাজ করেন, কোনো কারণে যদি মনে হয় যে যে চুক্তিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন সেটা কোনো কারণে এমপ্লয়ার যিনি, যে চাকরিদাতা, তিনি সেই শর্ত মানছেন না, এরকম অভিযোগ পাওয়া যায় মাঝে মাঝে, অথবা বেতন সংক্রান্ত কোনো জটিলতা, সেই ক্ষেত্রে শ্রমকল্যাণ উইং এর কাছে কিভাবে তারা সহায়তা পেতে পারে?
4: ধন্যবাদ। কাজের বিদেশে কাজের মূল শর্তটাই হলো আমাদের বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা আইন আছে, আইনে বলা আছে স্পষ্ট করে বাংলাদেশের কেউ যদি বিদেশে কাজের জন্য যায় অবশ্যই এই বাংলাদেশ ত্যাগ করার আগে তাকে কম কর্মসংস্থান চুক্তিটা করে যেতে হবে।
1: জি,
4: কর্মসংস্থান চুক্তি কে করবে? যিনি যাবেন কাজের জন্য তিনি, এবং ওই দেশের নিয়োগকর্তা করবে বা নিয়োগকর্তা প্রতিনিধি সম্পাদন করবে। এবং এই কর্মসংস্থান চুক্তি দেখেই কিন্তু বাংলাদেশের যে বিএমইটি আছে সে ক্লিয়ারেন্স দিবে এবং সে নিশ্চিত হবে যে তিনি রাইট কর্মসংস্থানে যাচ্ছেন, কর্মসংস্থানে যাওয়ার পরে যদি তার তার চুক্তিতে যে সমস্ত শর্ত এবং সুবিধাগুলো পাওয়ার কথা আছে সেগুলো যদি না পায়, সে অভিযোগ করতে পারে। তাকে বলাই হয় প্রথমে অভিযোগ করতে হয় সংশ্লিষ্ট দেশের লেবার অফিস।
1: আচ্ছা,
4: যেমন আমরা বলতাম যে আপনার আশেপাশে যে লেবার অফিস আছে সেখানে আপনি অভিযোগ করেন, করে ওর কপি একটা আমাদেরকে দেন, এটা আমরা করতাম। তো দেখা যেত যে কিভাবে অভিযোগ করবে, তখন ওয়েবসাইটটা দিয়ে দেওয়া হতো বা ঠিকানাটা তাকে বলে দেওয়া হতো, ইভেন ফোন নাম্বার সহ আপনি এই নাম্বারে ফোন করুন বা এই ওয়েবসাইটে গিয়ে আপনি তা অভিযোগটা দিয়ে দিন, অথবা আপনি যদি সেটা নাও পারেন আমাদের কাছে পাঠান, ইমেল করেন অথবা আপনার বিস্তারিত লিখে দেন এবং হোয়াটসঅ্যাপে তথ্যগুলো পাঠিয়ে দেন। তখন আমরা সেগুলো নিয়ে ওই দেশের লেবার অফিস, বা লেবার অফিস রেসপন্স না করলে তার উপরের অফিস, সেই অফিসে যদি রেসপন্স না করে মিনিস্ট্রি পর্যন্ত যাওয়া হয় এবং আমরা যেতে পারি।
1: জি। আচ্ছা, এছাড়াও পাসপোর্ট আটকে রাখা, পাসপোর্ট দিচ্ছে না, বিদেশে যাওয়ার পরে তার পাসপোর্ট জব্দ করে রেখেছে যাতে তিনি অন্য কোথাও যেতে না পারেন, এরকম কিছু অভিযোগ সাধারণত আসে। এটা ছাড়া কোনো কর্মী কর্মরত হয়েছেন বিদেশে অনেক দিন ধরে, তিনি মানসিক অবসাদগ্রস্ত অথবা মানসিক সহায়তা দরকার, যেটা আপনি বলছিলেন আপনার কর্ম অভিজ্ঞতা থেকে, এরকম কোনো বিপদ আসলে বা পাসপোর্ট জব্দ সংক্রান্ত যদি কোনো জটিলতা তৈরি হয়, তখন সেই ক্ষেত্রে ওই প্রবাসী ব্যক্তির কি করণীয়?
4: ধন্যবাদ। আপনি আমি বলছিলাম কর্মসংস্থান চুক্তি, কর্মসংস্থান চুক্তি করে যে যায় তার ক্ষেত্রে খুব কম ঘটনায় ঘটবে পাসপোর্ট, কারণ সে মালিক মানে সে নিয়োগকর্তা, কিন্তু সেগুলো কমপ্লাই করবে সেই দেশের আইন অনুযায়ী বা বাংলাদেশের আইন অনুযায়ী, কনসেন্ট ছাড়া, লিখিত কনসেন্ট ছাড়া কারো পাসপোর্ট রেখে দেওয়া মানে অপরাধ।
1: জি।
4: তো এইরকম পাসপোর্ট যদি তার কনসেন্ট ছাড়া রেখে দেয়, সম্মতি ছাড়া রেখে দেয়, এটা নিশ্চিত অপরাধ। এবং এই বিষয়ে আমরা আমার অভিজ্ঞতায় বলি যে পাসপোর্ট উদ্ধার করার ঘটনাও আছে, যদি দূতাবাসকে জানাই দূতাবাস সে পাসপোর্ট উদ্ধার করিয়ে দেয়।
1: আচ্ছা,
4: এবং এটা সম্ভব, কিন্তু যখন ইনফরমেশান দেবে সেটা যেন একজ্যাক্ট রাইট ইনফরমেশান। অনেক সময় দেখা যায় যে আমরা 3-4 ঘন্টা রাস্তা গেলাম, যাওয়ার পরে দেখা গেল যে আর তথ্য সে দিতে পারছে না, তখন আমাদের বাধ্য হয় সেখানে হার স্বীকার করতে হচ্ছে।
1: আচ্ছা, একটা প্রশ্ন প্রাসঙ্গিকভাবে আমার মনে আসছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার এবং মন্ত্রণালয়গুলো বরাবরই বলে আসছে যে সঠিক পথে সরকারি খরচে, অনেক কম খরচে বৈদেশিক কর্মসংস্থানের জন্য বাংলাদেশে মানুষ যেতে পারেন, কিন্তু তারপরও তো আমরা দেখছি যে একটা বিশাল অংশ তারা দালালের খপ্পরে পড়েন, অথবা অনেকে সফলও হন যে দালালকে টাকা দিয়ে বিদেশে গেছেন, তারা অনেক সময় কোনো রকমের কোনো জটিলতা তৈরি হলে তারা হয়তো শ্রম কল্যাণ উইং বা বাংলাদেশ মিশনে যোগাযোগ করতে দ্বিধান্বিত হন অথবা ভয় পান, তাদের জন্য শ্রম কল্যাণ উইং এর
7: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 MHz। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 সালের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
8: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শামীম আহমেদ। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ। সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ হাসনাতুল আজম। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমে শোনাব স্বাধীনতার গান, শিল্পী রুনা লায়লা। গানের কথা লিখেছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুর দিয়েছেন দেবু ভট্টাচার্য।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: صدق الله العظيم. سورة آل عمران 185 ও 186 তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো। মহান রব্বুল আলামিন বলছেন, প্রত্যেক প্রাণী মরণের স্বাদ ভোগ করবে, অতঃপর তোমাদের কর্মকাণ্ডের পাওনা কিয়ামতের দিন পুরোপুরি আদায় করে দেওয়া হবে, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে। মনে রেখো, এই পার্থিব জীবন কিছু বাহ্যিক ছলনার মালসামানা ছাড়া আর কিছুই নয়। হে ইমানদার ব্যক্তিরা, নিশ্চয়ই জানমালের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়, যাদের আল্লাহর কিতাব দেওয়া হয়েছিল এবং যারা আল্লাহর পথে অন্যদের শরীক করেছে, তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে। এ অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে চলো, তাহলে অবশ্যই তা হবে বড় ধরনের এক সাহসিকতার ব্যাপার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ সংসদের চলতি অধিবেশনে আজ পর্যন্ত মোট 4টি নোটিশ পাওয়া গিয়েছে, বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ। তন্মধ্যে 3টি নোটিশের সিদ্ধান্ত আমি সংসদকে অবহিত করেছি, বাকি 1টি নোটিশের সিদ্ধান্ত আজ সংসদকে অবহিত করব। চতুর্থ নোটিশ দিয়েছেন মাননীয় সদস্য মোহাম্মদ কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ 1। তিনি তার নোটিশে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষকদের উপর শিক্ষাদান বহির্ভূত কাজের চাপ হ্রাস এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অফিস সহকারী ও সহায়ক কর্মচারী নিয়োগের বিষয় উল্লেখ করেছেন, পিয়ন নিয়োগের কথা উল্লেখ করেছেন। মাননীয় সদস্য তার নোটিশে আরও উল্লেখ করেছেন, শিশু শিক্ষার ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা, এই শিক্ষার ভিত্তি হচ্ছে ভবিষ্যৎ জাতীয় সমৃদ্ধি। প্রাথমিক শিক্ষকদের পাঠদানের পাশাপাশি প্রশাসনিক ও দাপ্তরিক দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষকরা সঠিকভাবে পাঠদান করতে পারছেন না, ফলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে না। পাঠদান বহির্ভূত প্রশাসনিক ও দাপ্তরিক কাজের জন্য মাননীয় সদস্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের কর্মচারী নিয়োগ ও গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়গুলোতে এই জনবল সংকটের বিষয়ে উল্লেখ করে এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না, থাকলে কবে নাগাদ বাস্তবায়ন হবে তা জানতে চেয়ে বিশেষ অধিকার খুনের নোটিশ দিয়েছেন। মাননীয় সদস্য তার নোটিশটির বিষয়ে কার্যপ্রণালী বিধের 31(ক) বিধি সম্পর্কিত বা অন্য কোনো বিধিতে নোটিশ প্রদান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এছাড়া নোটিশে বিষয়টি সম্প্রতি সংঘটিত কোনো সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তাই কার্যপ্রণালী বিধির 165(2) বিধি অনুযায়ী মাননীয় সদস্যের নোটিশটি বিশেষ অধিকার খুনের নোটিশ হিসাবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। বলেন মাননীয় সদস্য, কিসে পয়েন্ট অফ অর্ডার? মাইক দেন।
2: মাননীয় স্পিকার, এই চলতি সংসদে গত 14 জুন নীলফামারী 4 থেকে আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বাজেটের উপর আলোচনা করতে গিয়ে উনি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন, যেটা অসত্য। ওনার পিতা এখনো জীবিত আছে, এটা স্যার মাননীয় স্পিকার সংসদ কার্য বিবরণীতে এই বিষয়টা অন্তর্ভুক্ত হয়ে গেছে ইতিমধ্যেই। এই অসত্য বিবৃতিটি এক্সপান্স করার জন্য আমি মাননীয় স্পিকার আপনার কাছে সবিনয় নিবেদন করছি।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। এটা তো পয়েন্ট অফ অর্ডার হলো না, কিন্তু যেই মাননীয় সদস্যের কথা আপনি বলছেন, তিনি আমার চেম্বারে এসে বক্তব্যের অবহিত পরেই সেদিনই আমার সাথে দেখা করেছেন এবং বলেছেন যে ভুলক্রমে তার মুখ থেকে এটা বেরিয়ে এসেছে, তার পিতা এখনও জীবিত আছেন, তিনি আমাকে জানিয়েছেন এই বিষয়টি, পত্রপত্রিকাটাও এসেছে এবং উক্ত মাননীয় সদস্য তিনি নিজেও বক্তব্য দিয়ে তার ভুল স্বীকার করেছেন। এটা স্লিপ অফ টাং বা অনিচ্ছাকৃত একটি ভুল, সুতরাং এটিকে সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে। আরেকটি বিষয়ে মাননীয় সদস্যবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, গত বৃহস্পতিবার দিনে ঢাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আবু আশফাক, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামিনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দু একটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। সেটি যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত, সেই জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপ্যান্স করেছি। সাথে সাথে আমারও একটি বক্তব্য সেখানে আমি উল্লেখ করেছিলাম যে কোনো ব্যক্তির অন্ধকার জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল, সেই অন্ধকারাচ্ছন্ন এই অধ্যায় এটিকেও এক্সপ্যান্স করা হলো। এবং ভবিষ্যতে আপনারা সবাই কেয়ারফুল থাকবেন বাজেট বক্তৃতা বা অন্যান্য বক্তৃতায়, যার পক্ষে এখানে এসে নিজকে ডিফেন্ড করা সম্ভব নয় তার উদ্দেশ্যে কোনো বিরূপ মন্তব্য আপনারা করবেন না, এটাই আশা করি। মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি বাজেট সম্পর্কে আলোচনায়, জনাব মুজিবুর রহমান মাননীয় সদস্য বলুন। এটা কি পয়েন্ট অফ অর্ডার
3: চাচ্ছিল? আপনার কথাগুলো খুবই সুন্দর। আল্লাহ তাআলা কোরআন মাজিদে গীবত করতে নিষেধ করেছে, আর এই গীবত হচ্ছে কোনো মানুষের কার্যাবলী তার অসাক্ষাতে অর্থাৎ অনুপস্থিতিতে তার কথা অন্যের কাছে বলাটার নামই হচ্ছে গীবত। যদি সেটা সত্যও হয় তারপরও সেটা গীবত, আর গীবত হচ্ছে জেনা করার চাইতেও একটা জঘন্য জিনিস। আর এই গীবত যদি তার মধ্যে না থাকে আর বলে তাহলে সেটা হচ্ছে তোহমত, মানে আরও ভয়ঙ্কর গুনাহ। অতএব ইসলামের দিক থেকে আপনি 100% সঠিক কথা বলেছেন, আল্লাহ তাআলা আপনার এই ডিসিশনের জন্য সিদ্ধান্তের জন্য আল্লাহ তাআলা আপনাকে বারাকা দিবেন, ইনশাআল্লাহ যা যাও দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমরা বাজেট অধিবেশনে সম্পর্কে সাধারণ আলোচনায় অংশগ্রহণ মুন্সিগঞ্জ থেকে জনাব রতন বলুন।
4: আপনি একজন রাশবাড়ি মানুষ, আপনার সম্পর্কে আর কিছু বলবো না, আমার যখন বাজেট বক্তব্য তখন আমি কথা বলবো। আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমি মুন্সিগঞ্জ 3 আসনের একজন নির্বাচিত প্রতিনিধি। তো আমার এই মুন্সিগঞ্জে গত 2 দিন আগে জনাব জামাতের আমির উনি ওইখানে গিয়েছিলেন, যেখানে অতীশ দীপাঙ্কর স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি। আমি মুন্সিগঞ্জে ওই এলাকার মানুষ হয়ে উনি একটি কথা বলেছেন, সেই কথাটা হলো মুন্সিগঞ্জ। মুন্সি মানে হইল মানে আরবির যে যে কথাটা বলেন, ওইখানে উনি একটা কথা বলেছেন যে এই জায়গার মানুষও নাকি চাঁদাবাজি দখলদারিত্বের মাধ্যমে মুন্সিগঞ্জের সমস্ত মানুষগুলাকে উনি কটাক্ষ করে অন্তরে আঘাত দিয়েছেন। উনি যখন পার্লামেন্টে থাকবেন, এখন নেই, আমি ওই এলাকার প্রতিনিধি হিসাবে, আর যদিও আমার নাম উল্লেখ করেননি, কিন্তু মুন্সিগঞ্জের মানুষের ঐতিহ্যের উপর উনি যে কথাটা বলেছেন, এই কথার বেস কি এবং কোন সত্যতা এবং কোন সততার উপরে এই কথাটা বলেছেন, আমি উনি যখন আসবেন ওনার এই কথাটার আমি একটি সূত্র ধরে পরবর্তীতে আমি আমার বক্তব্যে আমি কথা বলবো। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
5: মাননীয় সদস্য, এটা কোনো পয়েন্ট অর্ডার হলো না, পয়েন্ট অর্ডার হিসাবে গৃহীত হলো না। আর বাক স্বাধীনতা তো এখন আছে বর্তমান বাংলাদেশে, রাজনীতিবিদরা অনেক কথা বলে থাকেন, তো সংসদের বাইরে যে কথা বলা হয়েছে সেটা সংসদের বাইরে জবাব দেওয়াই ভালো। এখানে যদি তার সংসদের মধ্যে কোনো বক্তব্য দেন সেখানে আপনার নাম উল্লিখিত থাকে, তাহলে 274 বিধিতে আপনি সেখানে জবাব দিতে পারেন, এবং আপনার এটাতে তো কোনো ডাইরেক্ট কোনো অ্যালিগেশন নাই বা কিছু। সুতরাং বাইরের কথা বাইরেই থাকুক, সংসদের মধ্যে যদি এই ধরনের কোনো আপত্তিকর কথা কেউ বলে তখন আপনারা আপত্তি করতে পারেন, তখন বিবেচনা করে দেখবো এটা পয়েন্ট অফ অর্ডার হলো কি না। আর তাছাড়া এখন বাজেট অধিবেশন চলছে, বাজেট বক্তৃতায় আপনি এই ধরনের কথা বলতে পারেন, নিজের কে যদি নিজের এলাকার জনগণের উপরে যদি কোনো বিরূপ মন্তব্য কেউ করে সে সম্বন্ধে বক্তব্য রাখতে পারবেন। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। আমরা বাজেটের উপরে সাধারণ আলোচনায় যেতে চাই। প্রথমে বক্তব্য রাখার জন্যে আহ্বান জানাচ্ছি জনাব এস এ জিন্না কবির, মাননীয় সদস্য মানিকগঞ্জ এক। আপনার সময় 7 মিনিট।
6: আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমানুর রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমি একজন নবীন সদস্য হিসাবে আমাদের হাতে একটি কার্য দিবসের কাগজ এসে পৌঁছায়। এখানে লেখা থাকে আজকের কার্য দিবসে কি কি আলোচনা হবে, আমি ঠিক বুঝতে পারতেছি না। জানার জন্য আমি বলতে চাই যে এজেন্ডার ভিতরে আলোচনায় গিয়ে আমরা দেখি যে ম্যাক্সিমাম এজেন্ডার মধ্যে আমরা আলোচনায় থাকি না, বাইরে চলে যাই। আসলে গতানুগতিক সংসদ অধিবেশনের বাইরে এসে এই অধিবেশনকে আরো সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সাধারণ মানুষের শ্রুতির মধ্যে নিয়ে আসার জন্য আমি আমার বক্তব্যের আজকের এই বাজেট অধিবেশনের বক্তব্যের শুরুতে একটি আহ্বান জানিয়ে আমি আজকের এই বাজেট অধিবেশনে 26-27 সালের বাজেট অধিবেশনে আলোচনায় করতে গিয়ে আমি যতটুকু দেখেছি বা সবটুকু বাজেট আমি আমার মেমোরিতে এখনো আনতে পারিনি, তবে যেটুকু দেখেছি সেইটুকুর মধ্যে আলোচনা করার আগে আমি একটু ফিরে যেতে চাই। আমি ফিরে যেতে চাই 2080-81 সালে, 2080-81 সালে, 1980-81 সালে ফিরে যেতে চাই। তৎকালীন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম যে বাজেটটি করেছিলেন সে বাজেটের আকার ছিলেন 4,108 কোটি টাকা। আমরা সেই সময় শিখেছি দেশের মানুষকে, দেশকে ভালোবেসে কিভাবে দেশকে গড়তে হয়, শুধু বাজেট দিয়ে নয়, বাজেটের বাইরে গিয়েও দেশের মানুষকে, দেশের মাটিকে এবং দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য কিভাবে বাজেটকে, ছোট্ট বাজেটকেও ব্যবহার করে মানুষের কাছে চলে যাওয়া যায়, অল্প সময়ের মধ্যে মানুষ এবং দেশকে ভালোবেসে দেশের অগ্রগতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায়। পরবর্তী পর্যায়ে আমরা যদি ফিরে যাই, আমরা 2006-07 সালে আমরা দেখব যাকে আমরা গণতন্ত্রের মা হিসাবে আখ্যায়িত করি, যিনি 9টি বছর এই বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য লড়াই করে গিয়েছেন, সংগ্রাম করে গিয়েছেন, আমাদের সেই প্রাণপ্রিয় গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সে সময় বাজেট ঘোষণা করেছিলেন 69,740 কোটি টাকা। ওনার সেই বাজেটটিও কিভাবে বাস্তবায়ন করেছেন, কিভাবে সেই বাজেট দিয়ে উনি দেশটাকে গড়ে তুলেছেন, তলাবিহীন এই বাংলাদেশের অর্থনীতিকে উনি অল্প সময়ের মধ্যে গড়ে তুলে সারা বিশ্বে বাংলাদেশটাকে একটি উন্নত দেশের দিকে এগিয়ে যাওয়ার জন্য উনি চেষ্টা করেছেন এবং তার সেই সফলতাও আমরা দেখেছি, অবলোকন করেছি। এবার আমি আসতে চাই, অনেকেই 2026-27 সালের বাজেটকে বিলাসী, বা কল্পনা বিলাসী বাজেট হিসাবে আখ্যায়িত করেছেন। আমি বলতে চাই, যারা এই বিলাসী এবং আয়েশী বাজেট হিসাবে আখ্যা দিচ্ছেন বাইরে গিয়ে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা লক্ষ্য করবেন যে পরিবার থেকে বারবার বাজেট দিয়ে দেশটাকে একটি অর্থনীতিতে সফল অর্থনীতিকে শক্তিশালী হিসাবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। 26-27 সালের বাজেটটি দিয়েছেন বিপ্লবী প্রধানমন্ত্রী।

0: রাষ্ট্রের অর্থনীতি, মানুষগুলো অর্থনৈতিক মুক্তি পাবে না, সামাজিক মুক্তি পাবে না, এবং সেই দেশের মানুষ উন্নত দেশ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে না। কাজে আমি বলতে চাই, এই বাজেট নিয়ে আলোচনার কিছু নেই। এই বাজেট নিয়ে যারা সমালোচনা করেন তাদেরকে বলবো, আপনারা এই দেশের মানুষকে ভালোবাসুন, দেশের মাটিকে ভালোবাসুন, এবং এই দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, বাজেটটাকে বাস্তবায়ন করার জন্য যদি কোনো পরামর্শ থাকে আপনারা সেই পরামর্শ দিবেন। আমি বিশ্বাস করি বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী সহ যারা এই বাজেট প্রণয়ন করেছেন, এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের চিত্র, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষের সকল মানবিক অধিকার প্রতিষ্ঠা হবে। আমি ছোট্ট করে একটি কথা বলতে চাই, বাজেট ঘোষণার 11 তারিখে, বাজেট ঘোষণার পরে আমি আমার নির্বাচনী চরাঞ্চলে গিয়েছিলাম। আমার জীবনে অনেক বাজেট ঘোষণা শুনেছি, যদি সদস্য ছিলাম না, সংসদে উপস্থিত ছিলাম না, পক্ষে বিপক্ষে মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, কিন্তু এবারের বাজেটের পক্ষে অকল্পনীয়ভাবে তৃণমূলের মানুষ, ছোট দোকানদার, ছোট ব্যবসায়ী এবং কৃষক শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসে এই বাজেটকে তারা সমর্থন করেছে, এই বাজেটকে তারা আহ্বান জানিয়েছে। এটি বাংলাদেশ সৃষ্টির 55 বছরের মধ্যে একটি ইতিহাস। বিরোধী দলীয় বন্ধুদের বলবো, শুধু সমালোচনার জন্যই সমালোচনা করবেন না, বাস্তবটাকে তুলে ধরুন। এই পবিত্র সংসদে মিথ্যেকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা বারবার চেষ্টা করি, তাহলে অতীত যেমনে আমাদেরকে সমালোচনার দিকে ঠেলে দিয়েছে, ভবিষ্যতেও ঠিক তেমনি ভাবে ঠেলে দিবে। এই বাজেট বাস্তবায়ন করার জন্য বিরোধী দল, সরকারি দলই শুধু নয়, সারা বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষকে আজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কাজের মাধ্যমে এই বাজেটকে বাস্তবায়ন করে এই বাংলাদেশের মানুষের তলাবিহীন ঝুড়ি।
1: ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, পরবর্তী বক্তা মাননীয় সদস্য, সময় তো আপনাদের হুইপ দেন, তবে যাই হোক আপনি কনক্লুড করেন, 1 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন, 1 মিনিটে তাহলে
0: ছিলেন বাজেট নিয়ে,
1: আপনি আরো আধা ঘন্টা বক্তব্য রাখতে পারবেন, আপনার সেই যোগ্যতা আছে, কিন্তু সময় তো নাই, আপনি 1 মিনিটে সাম আপ করেন প্লিজ।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এই বাজেটকে আরো জনগণের কাছে তুলে ধরার জন্য ভবিষ্যতে এই সরকার বা আমরা যে বাজেট পেশ করব, আমার প্রস্তাবনা থাকবে সেই বাজেটকে যদি আমরা 3টি ভাগে ভাগ করে নেই, অর্থাৎ অতি জরুরি, জরুরি এবং দরকারি। আমাদের যে খাতগুলো রয়েছে, যে খাতে আমরা বাজেট প্রণয়ন করি, সেই খাতগুলোকে যদি 3টি ভাগে ভাগ করে, জরুরি, অতি জরুরি, জরুরি এবং দরকারি, এই খাতগুলোকে ভাগ করে যদি আমরা বাজেটটা প্রণয়ন করি এবং বাজেটটা পেশ করি, আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষ, প্রান্তিকের যে প্রান্তিকে যারা বাস করে, তারা সেই বাজেটটাকে আরো সাদরে, আরো ভালোভাবে বুঝতে পারবে এবং গ্রহণ করতে পারবে। ধন্যবাদ স্পিকার আপনাকে।
1: পরবর্তী বক্তা মহিলা আসনের মাননীয় সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা, আপনার সময় 8 মিনিট।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রশ্ন আসতে পারে, বিএনপি সরকারের 2026-27 অর্থবছরের ঘোষিত বাজেটের মূল দর্শন কি? এর উত্তর একটাই, সবার আগে বাংলাদেশ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই সরকারের রাজনৈতিক অঙ্গীকার কার জন্য? এর উত্তর স্পষ্ট, বাংলাদেশ নামক রাষ্ট্রের নাগরিকের জন্য। ঘোষিত এই বাজেট দীর্ঘদিন ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা হ্রাস করে একটি জনমুখী, অংশগ্রহণমূলক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট বার্তা বহন করে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বিরোধী দলের সম্মানিত সদস্যরা অনেক সময় অভিযোগ করেন যে বিএনপি জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না এবং এই বাজেট জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের অবগতির জন্য আমি বলতে চাই, ঘোষিত বাজেটে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের প্রতি জন্য

0: মাসিক 20,000 টাকা এবং আহতদের এ বি ও সি ক্যাটাগরিতে যথাক্রমে 20,000, 15,000 ও 10,000 টাকা মাসিক ভাতা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা যেমন মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিস্তৃত হতে দিতে পারি না মাননীয় স্পিকার, তেমনি জুলাইয়ের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষাকেও আমরা বিসর্জন দিতে পারি না। শহীদ ও যোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের এই উদ্যোগেই প্রমাণ করে এ বাজেট জুলাইয়ের চেতনার যথার্থ প্রতিফলন রয়েছে। মাননীয় স্পিকার, এবারের বাজেটের একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ দিক হল স্পোর্টস ইকোনমিকে অগ্রাধিকার প্রদান। এর আওতায় জাতীয় দলের খেলোয়াড়দের মাসিক সম্মানী প্রদান, নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার জন্য 200 কোটি টাকা বরাদ্দ, 12 থেকে 14 বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা এবং 64টি জেলায় 64টি স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, খেলাধুলাকে শুধু বিনোদন নয় বরং একটি সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি হিসেবে বিবেচনা করে এই বাজেটে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা যুব সমাজের জন্য বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, ক্রীড়া খাতে বিনিয়োগ মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, এটি একটি সুস্থ, দক্ষ, কর্মক্ষম প্রজন্ম গঠনের বিনিয়োগ। এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সরকারের কাছে আমার বিনীত আহ্বান, স্পোর্টস ইকোনমিকে আরও এগিয়ে নিতে স্পোর্টস সায়েন্টিস্ট, বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্পোর্টস এক্সপার্টস এবং গবেষকদের সম্পৃক্ত করে এটি আধুনিক ও টেকসই স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, বাজেটের আরেকটি সম্ভাবনাময় দিক হল ক্রিয়েটিভ ইকোনমিকে গুরুত্ব প্রদান। সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে 5 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমাদের তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি এবং নকশাগত মানোন্নয়নের লক্ষ্যে দেশীয় ডিজাইনারদের সমন্বয়ে ন্যাশনাল পুল অব ডিজাইনার্স গঠনের উদ্যোগে এটি সময়োপযোগী পদক্ষেপ। এটি আমাদের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতাকে বৈশ্বিক অঙ্গনে নতুন পরিচিতি দেবে। ক্রিয়েটিভ ইকোনমি শুধু শহরকেন্দ্রিক নয়, এটি গ্রামীণ শিল্প, কারুশিল্পী ও সৃজনশীল মানুষদের মূলধারার অর্থনীতির সঙ্গে যুক্ত করার একটি বড় সুযোগ তৈরি করবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দেশের প্রতিটি অঞ্চলই আমাদের সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানকার মানুষের উন্নয়ন ও জাতীয় উন্নয়নের অংশ। এবারের বাজেটে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত অর্থ বছরের তুলনায় এই অঞ্চলে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে 95 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে পার্বত্য চট্টগ্রামের জন্য মোট বরাদ্দের মধ্যে উন্নয়ন খাতে রাখা হয়েছে 94,964,64,00,000 টাকা। এই বরাদ্দ শুধু একটি সংখ্যা নয় মাননীয় স্পিকার, এটি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জীবনমান উন্নয়নের প্রতি রাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। মাননীয় স্পিকার, এবারে বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং মানুষের ক্রয় ক্ষমতা পুনরুদ্ধার করা। এ লক্ষ্যে সরকারের কৌশল হল কস্ট অব ডুইং বিজনেস কমিয়ে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করা। ব্যবসা বিনিয়োগের ব্যয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সরকারের কাছে আমার কিছু বিনীত প্রস্তাব উপস্থাপন করছি, যা বাস্তবায়িত হলে বাজেটের লক্ষ্য আরও কার্যকরভাবে অর্জিত হবে বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, প্রথমত অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের দক্ষ জনবল নিয়ে একটি বিশেষায়িত সেল গঠন করা প্রয়োজন, যা বিনিয়োগ বৃদ্ধি, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে কাজ করবে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর বাজার তদারকি, কর ব্যবস্থার স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি একটি শক্তিশালী বাজেট মনিটরিং সেল গঠন করা যেতে পারে। মাননীয় স্পিকার, তৃতীয়ত, ইনফর্মাল ইকোনমির ক্রমবর্ধমান ভূমিকা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এ খাতকে কর ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। মাননীয় স্পিকার, চতুর্থত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যকারিতা, স্বচ্ছতা ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পঞ্চমত নগর ব্যবস্থাপনা ও সড়ক ব্যবহারের সংস্কৃতি উন্নয়নে সোশ্যাল সায়েন্টিস্ট, আরবান রিসার্চার্স এবং বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে চালক ও ব্যবহারকারীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। মাননীয় স্পিকার, স্পষ্টত ভূমিকম্প সহ সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের মানবিক বাজেটে আর্থকুয়েক স্পেশাল ফোকাস দিয়ে আলাদা বরাদ্দ দেওয়া উচিত বলে আমি মনে করি। সপ্তমত, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, কাঁঠালের জুস, উৎপাদিত আম, আমের জুস, ডাবের পানি ও অন্যান্য ফলজাত পণ্য অত্যন্ত পুষ্টিকর এবং জনপ্রিয়। এসব ফলের বাণিজ্যিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি করা গেলে দেশের মানুষ সারা বছর সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাদ্য পাবে এবং রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে। তাই এ খাতের উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি এসব উদ্যোগ গ্রহণের মাধ্যমে এবারে বাজেট শুধু একটি আর্থিক পরিকল্পনা নয়, বরং একটি নিরাপদ, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী বাজেট বাংলাদেশের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। সবশেষে আমি বলতে চাই, রাষ্ট্র তখনই তার বাজেট সত্যিকার অর্থে সফল হয় যখন সে বাজেট কেবল হিসেব মেলায় না, বরং সময়ের চ্যালেঞ্জকে অতিক্রম করে এটি জাতিকে তার সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ বাজেটের প্রকৃত শক্তি তার ব্যয়ের পরিমাণ নয়, বরং তা একটি জাতিকে কতদূর পর্যন্ত ভাবতে শেখায়, কতদূর পর্যন্ত ভাবতে শেখায়, কতদূর পর্যন্ত এগোতে সাহায্য করে তার মধ্যেই নিহিত। মাননীয় স্পিকার, আমার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার মরহুম পিতা জনাব সৈয়দ ওয়াহিদুল আলমকে চট্টগ্রাম 5 আসন থেকে বারবার মনোনয়ন প্রদান করেছিলেন। তিনি জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে এ মহান সংসদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, এক মিনিটে কনক্লুড করুন প্লিজ, 1 মিনিট।
0: তিনি জনগণের ভালোবাসা ভোটে নির্বাচিত হয়ে মহান সংসদের হুইপ ও সংসদ সদস্য হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততা দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। আমার মরহুম পিতার প্রতি দলের যে আস্থা ও বিশ্বাস ছিল সে ধারাবাহিকতায় জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমার প্রতি সে আস্থা রেখে আমাকে জনগণের অধিকার রক্ষা, তাদের পাশে থেকে কাজ করার জন্য এ মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, পিলখানার শহীদ, শাপলা চত্বরের আলেমোলামা এবং 2024 সালের গণ অভ্যুত্থানের সকল শহীদদের আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম 5 সাধারণ মানুষ আজ কিছু সামাজিক ব্যাধির কারণে গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। মাদক সেবন, মাদক ব্যবসা, জুয়া এবং কিশোর।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা গাজী এনামুল হক, যশোর 5। আপনার সময় 5 মিনিট।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 2026-27 অর্থবছরের বাজেট এমন সময় প্রস্তাব করা হয়েছে যখন বাংলাদেশের অর্থনীতি কম এই উচ্চ মূল্যস্ফীতি, কম রাজস্ব আদায়, দুর্বল বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থানের ধীরগতি, ব্যাংকিং খাতে দুর্নীতি, দুর্বলতা এবং বৈদেশিক মুদ্রার চাপের মতো এক চ্যালেঞ্জ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। মাননীয় স্পিকার, বাজেটের মূল দর্শন তো এটাই হওয়া উচিত, মানব উন্নয়ন, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং বেসরকারি খাত নির্ভর প্রবৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার। তবে বাজেটের সাফল্য শুধু বরাদ্দের পরিমাণের উপর নির্ভর করবে না, বরং বাস্তবায়নের দক্ষতা, রাজস্ব আহরণ এবং প্রকল্প বাস্তবায়ন ব্যবস্থাপনার উপর নির্ভর করবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বর্তমান প্রস্তাবিত এই বাজেটের যে ভালো সূচক আছে সেটা আমি স্বীকার করছি। এক, বাজেটের শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা নিরাপত্তা খাতে গুরুত্ব বৃদ্ধি, এটা একটি এই বাজেটের ইতিবাচক দিক। দ্বিতীয়ত, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ বৃদ্ধি বাজেটের আরও একটি ভালো দিক। তৃতীয়ত, বাজেটের সামাজিক কল্যাণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন গোষ্ঠীর জন্য সহায়তা রাখা হয়েছে, এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী উন্নয়নের সহায়তায় 14,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি অন্তর্ভুক্তিমূলক বাজেটের একটি ভালো দিক। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, চতুর্থত, বাজেটটি শুধু অবকাঠামো নয় বরং কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দিয়েছে। এটি দীর্ঘদিনের অবকাঠামো কেন্দ্রিক বাজেট চিন্তা থেকে কিছুটা মানোমুখী করার চেষ্টা করা হয়েছে, এটা হচ্ছে বর্তমান প্রস্তাবিত এই বাজেটের একটি ভালো দিক। মাননীয় স্পিকার, এই বাজেটের কিছু খারাপ দিক আছে যেটা আমি সরকার দলীয় মাননীয় সংসদ সদস্যদেরকে বিবেচনা করার জন্য বলবো। সেটা হচ্ছে বাজেটের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অতিরিক্ত আশাবাদী। 2026 অর্থ বছরে আমরা জানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, কিন্তু আমরা বিগত বছরের তুলনায় এটা দেখি 18.2% বেড়েছে, কিন্তু 2025 অর্থ বছরের প্রকৃত রাজস্ব প্রবণতার উপর ভিত্তি করলে 2026-27 সালের এই লক্ষ্যমাত্রা অর্জনের প্রায় 54.4% প্রবৃদ্ধি প্রয়োজন হবে, যা অত্যন্ত কঠিন। অর্থাৎ বাজেটের ব্যয় পরিকল্পনা বড় হলেও সেই ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় রাজস্ব আহরণ অনিশ্চিত হয়ে পড়বার আশঙ্কা রয়েছে মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা বাস্তব তুলনায় আশাবাদী। আমরা বাজেটে 2026-27 সালের মূল্যস্ফীতি লক্ষ্য দাঁড়িয়েছে 7.5, কিন্তু 2026 সালের মে মাসে 12 মাসের যে গড় মূল্যস্ফীতি ধরা হয়েছে ছিল 8.63 এবং পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ছিল 9.42। তাই খাদ্য সরবরাহ, জ্বালানি সরবরাহ, মুদ্রানীতি ও সরকারি ব্যয়ের উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত না হলে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বেসরকারি বিনিয়োগ ও ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য অনিশ্চিত। বাজেটে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য 9.4 ধরা হলেও 2026 সালের এপ্রিল পর্যন্ত বেসরকারি ঋণ প্রবৃদ্ধির মাত্রা ছিল 4.75। সরকার ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ আরও কমে যাবে, এটা হচ্ছে এই বাজেটের জন্য একটা ঝুঁকি। মাননীয় স্পিকার, বার্ষিক উন্নয়ন বাজেটের একটি বড় সমস্যা হল 2026-27 অর্থ বছরে এডিবিতে ধরা হয়েছে 3,00,000 কোটি টাকা, যা 2025-26 অর্থ বছরের এডিবির তুলনায় 30.4% বেশি, কিন্তু 2025-26 অর্থ বছরের প্রথম 10 মাসে এডিবির বাস্তবায়ন হয়েছিল মাত্র 35.4%। মাননীয় স্পিকার, এই বাজেটের আরেকটা মন্দ দিক হচ্ছে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও ক্যারি ওভার প্রকল্পের সংখ্যা বেশি। আমরা 2026-27 অর্থ বছরে 377টি ক্যারি ওভার প্রকল্প রয়েছে এবং ইন কনক্লুডিং এবং ক্যারি ওভার মিলে মোট 780টি প্রকল্প শেষ হওয়ার কথা, কিন্তু পরিকল্পনা কমিশন মাত্র 231টি প্রকল্প 2026-27 অর্থ বছরে শেষ হতে পারে বলে চিহ্নিত করেছে। এর অর্থ অনেক প্রকল্প বরাদ্দ পেলেও সময় মতো তা শেষ হওয়ার সম্ভাবনা কম। মাননীয় স্পিকার, আমার সময় ফুরিয়ে আসার কারণে আমি আপনার কাছে নিবেদন করব, আমি আমার প্রস্তাবনা এবং মূল্যায়নটা বলার জন্য ঘাটতি বাজেটের মধ্যে যেইটাকে গুরুত্ব দেওয়া দরকার, যেমন স্থানীয় সরকার পল্লিউন্নয়ন, শিল্প অর্থনৈতিক সার্ভিস,
1: মাননীয় সদস্য 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন।
2: খাত করার কারণে স্থানীয় সরকার পল্লিউন্নয়ন খাতে এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন সেখানে ক্ষতিগ্রস্ত হবে, এবং শিল্প অর্থনৈতিক সার্ভিস এখানেও কমাবার কারণে এখানে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান সহ কার্যক্রম দুর্বল হবে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ কম, ডিজিটাল রূপান্তর উদ্ভাবন ভিত্তিক অর্থনীতির জন্য নেতিবাচক সংকেত। মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি সমস্যা এই বাজেটের সেটা হচ্ছে বাজেটে মানব উন্নয়নমুখী ও সামাজিক কথা বলা হলেও শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও রাজস্ব আহরণ যদি লক্ষ্যমাত্রা অনুযায়ী না হয় তাহলে এই খাতের কার্যকর বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়ে যাবে। মাননীয় স্পিকার, ব্যাংক ঋণের ঝুঁকি। মাননীয় স্পিকার, দেশ থেকে 1,12,000 কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়ার কথা বলেছে। ব্যাংক ঋণ, বৈদেশিক ঋণ যখন না পায় তখন এই বৃদ্ধি আরও বাড়তে পারে, যেটা এটা হলে তখন সাধারণ মানুষ ব্যাংক থেকে বিনিয়োগ নিয়ে তারা উৎপাদনমুখী কর্মসংস্থানে সৃষ্টি করবে সেটা বাধাগ্রস্ত হবে। এবং এই এই বাজেট বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে সিম্বলিক অ্যালোকেশন। মাননীয় স্পিকার, দেখবেন এই জুন মাস আসলেই তখন তড়িঘড়ি করে কিছু বরাদ্দ দেওয়া হয়, এই সিম্বলিক অ্যালোকেশনের মাধ্যমে আসলে কাজ তেমন ভালো হয় না, বরং স্থায়ী এবং টেকসই উন্নয়নের জন্য এই পুরো বছর ধরে ভারসাম্যপূর্ণ ভাগ করে করে যদি উন্নয়ন কাজ করা হয় তাহলে শেষ পর্যন্ত সিম্বলিক অ্যালোকেশন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। মাননীয় স্পিকার, আমার বিশেষ একটি পরামর্শ হচ্ছে আমাদের আধুনিক দুনিয়াতে এই বর্ষকে পরিবর্তন করে ডিসেম্বর জানুয়ারি করা আছে, এটা করতে পারলে আমরা উন্নয়ন আরো আমাদের ত্বরান্বিত হবে। মাননীয় স্পিকার, আমি এই বাজেটে আমি বিশেষভাবে অনুরোধ করবো মাননীয় স্পিকার, যদি দুর্নীতি কমানো যায় তাহলে আমরা বিশ্বাস করি সরকার যে বাজেট প্রদান করেছে দুর্নীতিমুক্ত হলে কাঙ্ক্ষিত পদে যাওয়ার পথ উন্মুক্ত হবে, তাছাড়া বাজেট বৃদ্ধি করা।
3: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জনাব আশরাফ উদ্দিন নরসিংদী পাঁচ, আপনার সময় 8 মিনিট।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমাদের ধন্যবাদ জানাচ্ছি আজকে সংসদ নেতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে। আমি আজকের এই বাজেট নিয়ে আলোচনা করতে গেলে আমি সর্বপ্রথম একটা কথা বলবো, সেটা হলো যে এই বাজেটটা এমন একটা সময় আমাদেরকে দিতে হয়েছে যখন কিনা ফেসিস্টের রেখে যাওয়া কঠিন একটা পরিস্থিতি মোকাবেলা করে অন্তর্বর্তী সরকার কোনোরকমে দেশ পরিচালনা করে তার জিডিপি যে অবস্থায় নিয়ে এসেছে, বিশেষ করে বিএনপির 2005 এবং 6 অর্থবছরে জিডিপি 6.78 পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে এই বাজেট দিতে হচ্ছে যে আমরা 6.5 এর সেই টার্গেট নিয়ে বাজেট দিচ্ছি। কারণ গত 21টা বছর চলে গেল, এর ভিতরে আমরা আজকে নেগেটিভ থেকে যাত্রা শুরু করলাম। এই জন্যই আমি বলি বিএনপি যদি ক্ষমতায় থাকতো হয়তো বা সেই ক্রমান্বয়ে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারতো। আজকে এই পর্যায়ে এসে যে বাজেট দেওয়া হয়েছে সেখানে কিন্তু তিনটা ভিত্তির উপর করে কিন্তু আমাদের এই বাজেটটা দেওয়া হয়েছে। একটা হলো রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, আর একটা হলো নেক্সট 3 বছরের জন্য রিস্টোরেশন, অ্যান্ড তারপরে হলো কনস্ট্রাকশন। তারপরে আমরা এই আগামী 1 বছর যে অর্থনীতি ক্রমান্বয়ে ডাউনওয়ার্ড হচ্ছিল সেই অর্থনীতি যাতে ডাউনওয়ার্ড না হয় এটা স্টেবিলাইজেশন হয়, আমরা এই আগামী 1 বছরে এই স্টেবিলাইজেশন দিকে যাব, তারপর আমরা রিস্টোরেশনে যাব, তারপর হয়তো আমরা রিফর্ম করব এবং আমাদের অর্থনীতিকে আরও উপর দিকে নিয়ে যাব। তো তার আগে আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনার কাছে, যেহেতু এই পার্লামেন্টটা দাঁড়িয়ে আছে একটা কলামের উপরে, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে ইঞ্জিনিয়ারিং ভাষায় কথাটা বলি, একটা কলামের উপরে পার্লামেন্টটা আছে। আমাদের মেজর ফখরুল স্যার এবং আমাদের বিরোধী দলের নেতা তাদের সেন্টারে কলামটা আছে, সেখান থেকে লোড শেয়ারিং হয়েছে 300 আসনে। একটা কলাম কিন্তু আপনি, কারণ আপনার হাত দিয়ে কিন্তু এই পার্লামেন্ট চলে, আপনি একমাত্র ভরসা, আপনি এখন নাই করলে আমরা সবাই নাই। কাজে আমি যে কথাটা বলতে যাচ্ছি, যত বাজেটই দেই সে একটা বাজেট, একটা কলাম থেকে যেমন লোড শেয়ারিং হয়েছে চতুর্দিকে 300 আসনে 300 এমপির কাছে, সে বাজেট কিন্তু 300 আসনে 300 এমপির কাছে যেতে হবে, নাহলে এই বাজেট সফল হবে না। আমরা অতীতে দেখেছি যে বাজেট ঘোষণা হয়েছে সব মন্ত্রীদের পকেটে গেছে, মন্ত্রীদের এলাকায় গেছে, এমপিরা কিছু পায়নি। আমাদের এমপিদেরকে পাইতে হবে, প্রত্যেক এলাকায় সমবন্টন হতে হবে। আমি একটা সিম্পল উদাহরণ দেই, নরসিংদী 3-এর যে এমপি ছিলেন বিএনপির আমলে সাবেক এলজেডি মিনিস্টার, ওনার এলাকার 99% রাস্তা কাঁচা, রাস্তা পাকা হয়েছে। আমার আসন তার পাশের আসন 5%ও কিন্তু পাকা হয়নি তখন। তার মানে কি মন্ত্রী হতে হবে নিজ এলাকা উন্নয়ন করার জন্য? আর যে মন্ত্রী সব দিয়ে যায় তাহলে 300 আসনে দরকার নাই, এ বাজেট দিয়ে লাভ কি? আজকে আমি এই কথাই বলবো, সুষম বন্টনের জন্য বাজেট, সব এলাকার উন্নয়নের জন্য এই বাজেট, সবার উপকার করতে হবে, সব এলাকার একসাথে উপকার করতে হবে। গোপালগঞ্জ দেখলে চলবে না, যদি শেখ হাসিনা 64টা ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ বানাতে পারতো, 64টা গোপালগঞ্জ হইতো, তাহলে শেখ হাসিনাকে পালাতে হতো না। আমাদেরকে সেভাবে চিন্তা করতে হবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা আসন যাতে সুষম বন্টনের মাধ্যমে প্রত্যেকটা এলাকা উন্নয়ন হয় সে জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের এই বাজেটে অনেকগুলো রিবেট এসেছে, আমরা দেখেছি এখানে প্রচুর রিবেট এসেছে, এবং হিসাব করতে গেলে আমি একটা বিরাট সিরিয়াল দেখলাম, সেখানে ইম্পোর্টারদেরকে উৎসাহিত করা হয়েছে যারা ম্যানুফ্যাকচারিং করবে বাংলাদেশে এবং উদ্যোক্তা হবে, যারা স্টার্ট আপ সিস্টেম করবে তাদের 10 লক্ষ টাকা তাদের অনুদান দেওয়া হচ্ছে, প্রণোদনা দেওয়া হচ্ছে। সেই সাথে মেডিসিন বলেন, ম্যানুফ্যাকচারার বলেন, সবাইকে অনেক ধরনের সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু কিছু কিছু সুবিধা আছে একটু বেশি হয়ে গেছে মনে করি, কারণ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে আমরা জানি ওরা খুব স্ট্রং কোম্পানি, কিন্তু তাদের এখানে আমি দেখলাম আমাদের বাজেটের বইয়ের 107 বাজেটের বইতে আছে, সেটা হলো আপনার 139 নম্বর পেজে স্যান্ডউইচ প্যানেল। স্যান্ডউইচ প্যানেল আমদানি করে একটা ওষুধ কোম্পানি যদি 10 লক্ষ টাকা খরচ করে একটা রুম তৈরি করে ওষুধ উৎপাদন করে, সে কিন্তু ওষুধ প্রোডাকশন করবে কয়েক কোটি টাকার। সে স্যান্ডউইচ প্যানেল দিয়ে সে 30 বছর কমপক্ষে প্রোডাকশন করতে পারবে, তার একটা ট্যাবলেটের 0.001 সেন্টও খরচ পড়বে না। তা তাকে আমি স্যান্ডউইচ প্যানেল আমদানিতে কেন রেয়াতি দিলাম? আমার নিজের কোম্পানিতে আমি সর্বপ্রথম বাংলাদেশে স্যান্ডউইচ প্যানেল প্রোডাকশন ফ্যাক্টরি করেছি 2012 সনে, কিন্তু ফেজিস্টের আমলে সেটাকে আমি এস্টাবলিশ করতে পারিনি, কিন্তু তারপরও কষ্ট করে ইন্ডাস্ট্রিটা করেছি। এরকম ইন্ডাস্ট্রি অনেক হয়েছে বাংলাদেশে। আমাদেরকে র মেটেরিয়াল আমদানি করতে হয় 58% ডিউটি দিতে হয়, পলিওলে নাইসোনাইড দিতে হয় 37% ডিউটি। তা আমি এত বেশি ডিউটি দিয়ে বিক্রি করবো কার কাছে? তারা যদি 1% ডিউটি আমদানি করে, এটা একটা গ্রেট মিস্টেক। আমি অনুরোধ করবো এটাকে কারেকশন করার জন্য। যদি তাদেরকে 1% ডিউটি দেন, তাহলে আমাদেরকে র মেটেরিয়াল আমদানি করতে 1% ডিউটি দিবেন, তাহলে আমরা উদ্যুক্ত হিসাবে কাজ করতে পারবো। কারণ এই বাজেটে আমি দেখেছি যে উদ্যোক্তাদেরকে ম্যানুফ্যাকচারারকে আপনি ফ্যাসিলিটি দিয়েছেন সব জায়গায়, তাহলে স্যান্ডউইচ প্যানেল ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরিকে কেন দেওয়া হবে না? তাদের এসএস কোডে আছে 37% ডিউটি, কালার শিটে আছে 58% ডিউটি, তাহলে তারা কিভাবে আমদানির সাথে কম্পিটিশন করবে? শিল্প তো হবে না, যারা করেছে তাদের শিল্প তো মরে যাবে। এই জিনিসটা লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করবো। এবং আরেকটা জিনিস আছে, ডিক্লারেশনের মিস্টেক। স্যান্ডউইচ প্যানেল রোম, স্যান্ডউইচ মানে কি? সেকেন্ড স্যান্ডউইচ আছে, বার্গার আবার আছে, এক স্যান্ডউইচ আছে, আবার আছে ভেজিটেবল স্যান্ডউইচ আছে। স্যান্ডউইচ মানে ভিতরের জিনিসটা কি? কালার শিটের ভিতরে পলিউরিথিন হতে পারে, রগল হতে পারে, গ্লাসল হতে পারে, ইপিএস হতে পারে, এক্সপিসি হতে পারে, এক্সপেলসি হতে পারে, সিরামিকল হতে পারে। আপনাদের এসে ক্লিয়ার করলেন না কি মালটা দিবেন, বিদ্যুৎ তাদেরকে কি জিনিসটা আমদানি পারমিশন দিয়েছেন? আমি অনুরোধ করবো এটাকে কারেকশন করার জন্য, এবং আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি আমাদেরকে সে ফেসিলিটি দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রবাসী ভাইদের জন্য দুটো কথা বলবো, সময় খুব কমই আসছে। প্রবাসী ভাইরা অনেকে জেলে আছেন, তাদের দোষ নাই, যেসব দালালরা নিয়েছে, দালালরা নিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে। আমি আজকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছেন, আমি অনুরোধ করবো নতুন নেওয়ার আগে যারা জেলখানা আছে তাদেরকে তাদের ডকুমেন্ট ওখান থেকে কারেকশন করে তাদেরকে কাজের সুবিধা করে দেওয়ার জন্য, তাতে করে প্রবাসী ভাইরা উৎসাহিত হবে। মাননীয় স্পিকার, এই ঘাটতি 2,43,000 কোটি টাকা বাজেটের ঘাটতি, এই ঘাটতি থাকবে না। আমরা ঘাটতি বহন করে একটা পর একটা বাজেট দিতে চাই না। ঘাটতির একটা সিরিয়াল পড়ে গেছে, শুরু থেকে আজ পর্যন্ত ঘাটতি যাচ্ছে। আমি অনুরোধ করবো আমার এলাকায় 5-12 ব্রিজ করে দেন, মেদিগঞ্জ থেকে বৈরবন্ত রোড করে দেন, 6 লেন করে দেন, ঢাকাশিলা হাইওয়ে থেকে 5-12 ব্রিজ হয়ে নবীনগর কানেকশন করেন ঢাকাশিলা ঢাকা চট্টগ্রাম রোডে। এরকম কতগুলো মেজর প্রজেক্ট আছে যেগুলো করলে আমাদের রেভিনিউ আর্ন বেশি হবে, ঢাকা শহরে চাপ কমবে, গাড়িগুলো সব ওদিক দিয়ে যাবে, আমাদের রেমন আর্ন হবে, তাতে করে আমরা এই গাজনের ঘাটতি আর থাকবে না। কাজে এই ফুটফোর সে ধরনের।
3: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য এক মিনিটে সমাপ্ত করেন।
4: জিনিসটা বলছিলাম, আমার এলাকায় প্রায় 60টার বেশি বিল আছে, ফেসিস্টার আমলে এই বিলগুলো একটা 200 বিঘার একটা বিল 12,000 টাকায় লিজ দেওয়া হয়েছে। এরকম বিল 300 বিঘা 100 বিঘা 150 বিঘা বিল আছে আমার এলাকায়, কম না হলে কমপক্ষে 60-70টা। এই প্রকল্প
3: এক মিনিটে সমাপ্ত করেন।
4: জিনিসটা বলছিলাম, আমার এলাকায় প্রায় 60টার বেশি বিল আছে, ফেসিস্টার আমলে এই বিলগুলো একটা 200 বিঘার একটা বিল 12,000 টাকায় লিজ দেওয়া হয়েছে। এরকম বিল 300 বিঘা 100 বিঘা 150 বিঘা বিল আছে আমার এলাকায়, কম না হলে কমপক্ষে 60-70টা। এই প্রকল্পগুলো হাতে নিয়ে এখানে যদি আমরা সামান্য টাকা ইনভেস্ট করি, তাহলে বিদেশে যাওয়া লাগে না, এখানে অর্থ ব্যয় করে মাছের চাষ করব, হাঁসের চাষ করব, গরু ছাগল এইগুলির আমরা খাবার করব। শহীদ প্রেসিডেন্ট জিয়ার যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা যদি আমরা কাজ করব, তাহলে এই বাজেট থাকবে না, এই বাজেটের ঘাটতি থাকবে না। আমরা নতুন পাইব বাংলাদেশকে সাজাতে চাই, এখানে উদ্যোক্তা তৈরি করতে চাই, নিজের পায়ে দাঁড়া করাতে চাই, তাহলে আমাদের দরকার হবে এই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের ওই জায়গায় আবার ফিরে যেতে হবে, কৃষি উন্নয়ন করতে হবে, কৃষির সেই পণ্য কৃষকের কাছ থেকে যাতে
5: মানুষের দুর্ঘটনা পৌঁছে যায়, কোনো মধ্যস্থ ভোগী না থাকে, সেই সেন্সে কোল সোর্স করা এবং অনলাইন ভিত্তিক ডিমান্ড বেস ভিত্তিক প্রোডাকশন করার জন্য আমাদেরকে প্ল্যান করতে।
3: পরবর্তী বক্তা মহিলা আসন 302 এর সদস্য শিরিন সুলতানা, আপনার সময় 8 মিনিট।
6: আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের আপসের নেত্রী, মা মাটি মানুষের নেত্রী, যিনি আজকে বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন আমাদেরকে আজকে এই অবস্থানে দেখে। আজকে এই মুহূর্তে আমি তাকে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আমি স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের, স্মরণ করছি 90-এর গণ আন্দোলনের শহীদদের এবং 24-এর গণ আন্দোলনের, জুলাইয়ের গণ আন্দোলনের বীর ছাত্র জনতাকে, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে আজকে এই গণতন্ত্র পুনরুদ্ধারে এনে সংসদে বসিয়েছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে, যারা একটি যুগান্তকারী এবং সময় উপযোগী এই বাজেট সংসদে উপস্থাপন করেছেন। 9,38,000 টাকার এই বাজেট প্রস্তাব করা হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5, মূল্যস্ফীতি 7.5। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক জটিল রূপান্তরের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। মাননীয় স্পিকার, একদিকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক সংঘাত, মুদ্রাস্ফীতি এবং জ্বালানি সংকট, অন্যদিকে কর্মসংস্থান, বিনিয়োগ ও সামাজিক ন্যায্যতার প্রশ্ন। এমন অবস্থায় প্রস্তাবিত জাতীয় বাজেট কেবল একটি আর্থিক দলিল নয়, বরং রাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক দর্শনের একটি সুস্পষ্ট ঘোষণা। এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল উন্নয়নকে কেবল অবকাঠামো নির্মাণ কিংবা প্রবৃত্তির পরিসংখ্যানে সীমাবদ্ধ না রেখে জনগণের কল্যাণ, কর্মসংস্থান, সুশাসন এবং পরিবেশগত ভারসাম্যের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা। অর্থমন্ত্রী যে 4টি নীতিকে বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনার ভিত্তি হিসেবে চিহ্নিত করেছেন, তা বাংলাদেশের অর্থনৈতিক চিন্তাধারায় একটি নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় প্রকল্প গ্রহণের সংখ্যা ও ব্যয়ের পরিমাণকে সাফল্যের সূচক হিসেবে বিবেচনা করা হয়েছে, কিন্তু এবার ভ্যালু ফর মানি বা সীমিত সম্পদের সর্বোচ্চ কার্যকর ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি মূলত রাজনৈতিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে দেয়, জনগণের অর্থ জনগণের জন্য কতটা কার্যকরভাবে ব্যয় হচ্ছে। মাননীয় স্পিকার, কর্মসংস্থানকে বাজেটের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করা বর্তমান বাস্তবতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী একদিকে সবচেয়ে বড় শক্তি, অন্যদিকে সঠিক কর্মসংস্থান না হলে এটি সামাজিক রাজনৈতিক অস্থিরতার কারণও হতে পারে। তাই সরকারি বিনিয়োগের সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনের এই প্রচেষ্টা অর্থনীতির পাশাপাশি সামাজিক স্থিতিশীলতারও জন্য গুরুত্বপূর্ণ। পরিবেশগত বিবেচনাকে বিনিয়োগের নীতির অংশ করা বাংলাদেশের জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, ফলে উন্নয়ন পরিবেশকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় বরং পরিপূরক হিসেবে দেখার এই দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্ব বার্তা বহন করে। মাননীয় স্পিকার, বাজেটের আরেকটি উল্লেখযোগ্য দিক হল সরকারের ঘোষিত 3R স্ট্র্যাটেজি। রাজনৈতিক অর্থনীতির ভাষায় এটি মূলত একটি ধাপে ধাপে রাষ্ট্রীয় পুনর্গঠনের কর্মসূচি। প্রথম ধাপ রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, মূলত সংকট মোকাবেলার পরিকল্পনা, অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এই পর্যায়ের মূল লক্ষ্য। দ্বিতীয়ত রেস্টোরেশন, অর্থনীতির কাঠামোগত দুর্বলতাগুলো দূর করার উদ্যোগ, ব্যাংকিং খাতের সংস্কার, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ছাড়া এই ধাপ সফল করা সম্ভব নয়। তৃতীয়ত রিকনস্ট্রাকশন ফর এসকেলেশন, সবচেয়ে উচ্চাভিলাষী কর্মসূচি। এর লক্ষ্য শুধু প্রবৃত্তি অর্জন নয় বরং এমন একটি অর্থনৈতিক কাঠামো নির্মাণ করা যা বৈশ্বিক প্রতিযোগিতা টিকে থাকতে সক্ষম হবে। মাননীয় স্পিকার, একটি জাতির প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণ নয়, বরং মানুষের সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান চর্চা, স্বাস্থ্য সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে নিহিত। একটি জাতি তখনই এগিয়ে যায় যখন তার শিক্ষা ব্যবস্থা সময় চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এগোয়। আমি লক্ষ্য করেছি 2026-27 অর্থ বছরে শিক্ষাখাতে 1,34,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির প্রায় 2%। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতি। বর্তমান বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তির আগামী দিনের কর্মসংস্থানের ধরন বদলে দিচ্ছে। তাই আমাদের শিক্ষা ব্যবস্থা কেবল পরীক্ষা ভিত্তিক নয়, দক্ষতা ভিত্তিক ও কর্মসংস্থানমুখী করতে হবে। আমি বিশেষভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করার উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অতীতে শিক্ষক বদলি ছিল নানা অনিয়ম ও দুর্যোগের ক্ষেত্র। সেখানে প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষকরা মন্ত্রণালয়ে এসে দিনের পর দিন অপেক্ষা করতেন, এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হতো, তেমনি শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হতো। জেলা উপজেলা সিটি কর্পোরেশন বিভাগীয় পর্যায়ে স্বচ্ছ জবাবদিহিমূলক এবং প্রযুক্তি নির্ভর বদলি ব্যবস্থা চালুর ফলে দুর্নীতি কমবে, সময় সাশ্রয় হবে এবং শিক্ষকদের কর্ম উদ্দীপনা বৃদ্ধি পাবে। আমি বিশ্বাস করি এই উদ্যোগ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, একজন অসুস্থ মানুষ কখনোই উৎপাদনশীল নাগরিক হতে পারে না, তাই স্বাস্থ্যখাতে বিনিয়োগ আসলে মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ। স্বাস্থ্যখাতে এবার 69,409 কোটি টাকা এই বাজেটে প্রস্তাব করা হয়েছে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকগুলোতে আরও কার্যকর হতে হবে। চিকিৎসা, নার্স ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি রয়েছে। এই বাজেটের মাধ্যমে আমি মনে করি সে সকল সমস্যা দূরীভূত হবে। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমাতে বিশেষ নজর দেওয়া হয়েছে। বাজেটে ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগের সহায়তা, সরকারি সহায়তা বাড়িয়ে 50,000 থেকে 1,00,000 টাকা করা হয়েছে এবং এই বাজেটে 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে এবং 5,000 চিকিৎসক নিয়োগের কথা বলা হয়েছে। আমি মনে করি প্রায় 60,000 নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের যে পরিকল্পনা করা হয়েছে তা নারী স্বাবলম্বী এবং স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, বাংলাদেশের উন্নয়নে নারীর অবদান আজ বিশ্বস্বীকৃত। আমাদের তৈরি পোশাক শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, উদ্যোক্তা উন্নয়ন, রাজনৈতিক নেতৃত্ব সবখানে নারী আজকে অসাধারণ অবদান রাখছেন। আজকের বাংলাদেশের নারী আর উন্নয়নের সুবিধাভোগী নয়, বরং উন্নয়নের চালিকা শক্তি। আমি প্রস্তাব করছি নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন, প্রযুক্তি প্রশিক্ষণ, বাজার সংযোগ সহ সম্প্রসারণ করা হোক, বিশেষ করে গ্রামীণ নারীদের ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত করার জন্য জাতীয় কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। একজন নারী স্বাবলম্বী হন এবং একটি
3: ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে সমাপ্ত করেন।
6: মাননীয় স্পিকার, কিশোরগঞ্জ মাদকের হাতে সাধারণ জনগণ আর জিম্মি। আমি দেখেছি আজকে মায়েরা তাদের সন্তানদেরকে জেল থানায় নিয়ে আসছে, তাদের স্ত্রী তার স্বামীকে থানায় নিয়ে আসছে যে এই মাদকের হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা দেখছি মাদককে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। মাদক আজকে একটি জাতীয় সমস্যা চিহ্নিত হয়েছে। আমি মনে করি মাদকের মূল জায়গায় আমাদেরকে যেতে হবে, মাদকের সরবরাহ আমাদের বন্ধ করতে হবে। আমি দেখছি আমাদের ফেস্টির সময়ে যে প্রশাসনের যে কর্মকর্তারা নিয়োজিত ছিল, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা নিয়োজিত ছিল, তারা এখনও বহাল তবিয়তে আছে। তাই আমি প্রস্তাব রাখছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রশাসন মন্ত্রীর কাছে, এই সমস্ত সরকারি কর্মকর্তাদের তালিকা প্রণয়ন করে অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। প্রিয় মাননীয় স্পিকার, আমি মনে করি সুশাসন নিশ্চিত করতে না পারলে আমরা যত
3: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আতাউর রহমান, নড়াইল 2। আপনার সময় 5 মিনিট।
7: মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 অর্থ বছরে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, এটা সরকারি দলের বন্ধুদের কাছে সবচেয়ে বড় বাজেট হিসেবে প্রশংসিত হচ্ছে, প্রশংসায় ভাসছে। কিন্তু এই বাজেটে শুধু একটাই বড়ত্ব না, আজকে এই বাজেটের ভিতরে আরও অনেকগুলো বড়ত্ব আছে। তার ভিতরে অন্যতম হলো, এটা ইতিহাসের বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি এবং ঋণ নির্ভর বাজেট, এটাও অবশ্য একটা ইতিহাস সৃষ্টি করেছে। মাননীয় স্পিকার, আজ আমাদের এখানে এনবিআরের যে রাজস্ব আদায়ের কথা ধরা হয়েছে, অতীত ইতিহাস পর্যালোচনা করলে এনবিআরের অতীত সিস্টেম যেটা রাজস্ব আদায়, সেটাকে যদি আমরা সামনে রাখি তাহলে এটা স্পষ্ট করে বলা যায় এটা একটা অবাস্তব ধারণা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, আজ কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। যদি এটা সত্যিকার অর্থেই হয়, অতীতে আমরা দেখেছি অর্থনীতিতে নৈতিকতার কোনো বালাই সেখানে আর থাকে না, সেটা নিশ্চয়ই আমাদের অর্থনীতির জন্য কোনো ভালো দিক নয়। মাননীয় স্পিকার, আজ মূল্যস্ফীতি হ্রাসের ব্যাপারে 7.5% ধরা হয়েছে, যা সত্যিকার অর্থে একটা অবাস্তব কল্পনা বলে আমার কাছে মনে হয়েছে। এটা আমাদের জন্য কখনো কল্যাণকর হবে না। আজ আমাদের এখানে মূল্য সংযোজন কর 37.9% অর্থাৎ প্রায় 38% এখানে আদায়ের যে টার্গেট নির্ধারণ করা হয়েছে, আমরা যদি অতীত ইতিহাস পর্যালোচনা করি সত্যিকার অর্থে এখানে দেখা যাবে যা সেই আদায় আমরা অতীতে কখনো করতে পারি নাই। কেন আমরা পারি নাই? কারণ আজকে 3 কোটি টাকার একটা গাড়ির জানালা খুলে একজন ধনাঢ্য ব্যক্তি যখন সেখানে আজ একটি পানির বোতল নিয়ে, এক বোতল পানি ক্রয় করে নিয়ে পানি পান করে, ঠিক সেও যে পরিমাণে ভ্যাট দেয়, আবার আমার একজন খেটে খাওয়া রিক্সাওয়ালা শ্রমিক, সেও একটা পানি পান করতে গেলে বোতল নিয়ে তাকেও একই পরিমাণে ভ্যাট দিতে হয়, এই যে বৈষম্য, এটা আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। আমরা ভোক্তা হিসাবে সবাই সমানভাবে ভ্যাট প্রদান করি, কিন্তু দুঃখজনক হলেও সত্য দেখা যায় আজ এনবিআরের সাথে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম চুক্তি থাকে, কন্ট্রাক্ট থাকে, যার ফলশ্রুতিতে তাদের যে পরিমাণে ভ্যাট সেখানে জমা দেওয়ার কথা সেটা তারা দেয় না। এর কারণে আমাদের সবসময় এই রাজস্ব আদায় ঘাটতি থেকে যায়। সেই সিস্টেম আমাদের চেঞ্জ করার মতো কোনো রূপরেখা আমরা এখানে পাই নাই, সেজন্য বলতে পারি এটা কখনো সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না। আজকে এখানে আমাদের এই বিশাল ঘাটতি বাজেটের জন্য দেশি বিদেশি ঋণের উপরে আমাদের অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়তে হবে। আজ আমরা যদি খেয়াল করি, যে শিশুটি আজ এখানে আমাদের জন্ম নেবে সেই শিশুটি এখনই প্রায় 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এই পৃথিবীর আলো দেখছে। সেখানে যদি আজকে এত পরিমাণে ঋণ আবার গ্রহণ করা হয়, তাহলে নিশ্চয়ই আমাদের জন্য, অর্থনীতির জন্য এটা কখনোই ভালো কোনো সুখকর খবর বয়ে আনবে না। সেজন্য এটা আমি বলতে পারি, সেদিক দিয়েও আমরা অনেক বিপদের মধ্যে পড়তে পারবো। আজ আমরা বাজেটে বড় বড় অঙ্ক দিয়েছি, কোনো সমস্যা নাই। বিগত বছর থেকে আমরা ভালো পরিমাণে আজকে এখানে বৃদ্ধি করেছি বাজেটে বিভিন্ন খাত অনুযায়ী, এটা নিয়ে আমি নিশ্চয়ই খুশি। কিন্তু আমি সবসময় অবাক হয়ে যাই, আমি দুঃখিত হই তখনই যখন আজ এই বাজেট পেশের পরে দেখলাম আমাদের দুর্নীতির লাগাম টেনে ধরার মতো কোনো রূপরেখা এই বাজেটের মধ্যে নাই। মাননীয় স্পিকার, আজকে যদি দুর্নীতি সত্যিকার অর্থে এখানে হয়, আপনাকে আমি বলতে পারি এখানে স্বাস্থ্যখাতে প্রায় বৃদ্ধি করা হয়েছে 4,234 কোটি টাকা। কিন্তু আমি একটা সময় জানি একটা জেলার সদর হাসপাতালে 3 কোটি টাকার ওষুধ ক্রয়ের জন্য বরাদ্দ ছিল, কিন্তু সেখানে মাত্র 27 লক্ষ টাকার ওষুধ ক্রয় করা হয়েছিল, আর বাকি সকল টাকা সিন্ডিকেট করে দুর্নীতিবাজরা লুটে পুটে খেয়েছিল। তাহলে আজকে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে আমাদের লাভটি কী আছে? বরাদ্দ বৃদ্ধি করার পাশাপাশি সত্যিকার অর্থে যদি আমরা খেয়াল করে দেখি, যদি দুর্নীতির লাগাম টেনে ধরা না যায়, তাহলে সেই বরাদ্দে আমাদের কোনো লাভ হবে না। আর এই দুর্নীতি, মাননীয় স্পিকার, গ্রামের আমার কোনো খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষ করে না, বরঞ্চ আজকে আমার মতো আপনার মতো যারা এখানে বসে আছি উচ্চশিক্ষিত বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন আমলা ব্যবসায়ীরা, তারাই আজকে দুর্নীতির যাত্রা শুরু করে। মাছের ঘা শুরু হয়েছে মাথা থেকে, আমাদের লেজের কাছে কখনো মলম লাগিয়ে কোনোদিন সেটাকে নিবারণ করা যাবে না। আজ আমরা যারা আছি আমাদের এই মাথাই আগে ঠিক করতে হবে, এখান থেকে ওষুধ লাগাতে হবে, তাহলে আমি বিশ্বাস রাখি তৃণমূল পর্যন্ত দুর্নীতি দূর হয়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে এখানে অনেকেই আপনার কাছে আপনার অন্ডার্স ক্লাবের খেলা দেখে বা মুক্তিযুদ্ধ দেখে এই কথা বলে সময় বাড়িয়ে নিয়েছে। আমি একটু কিছুই দেখতে পারি না আমার বয়সের স্বল্পতার কারণে, কিন্তু আপনাকে পেয়েছি এই সংসদে, আজ প্রথমবার এসে বর্ষিয়ান একজন সংসদ সদস্য এবং স্পিকার হিসেবে, এজন্য আমি আপনার কাছে সময় চাই একটু আমাকে এলাকার কথা বলার।
8: মাননীয় সদস্য, 1 মিনিটে কনক্লুড করেন, 1 মিনিট। আচ্ছা, আপনার হুইপ বলছে 2 মিনিট,
7: আপনি 1 মিনিট দিচ্ছেন, হুইপ 2 মিনিট দিচ্ছে, মাননীয় স্পিকার 3 মিনিট।
8: দুই মিনিটে শেষ করেন মাননীয় মাননীয়
7: স্পিকার। আমি নড়াইল দুই আসনের আমার যে নির্বাচনী এলাকা লোহাগাড়া এবং নড়াইল সদর, সেখানে আমি দেখেছি যে আমার সড়ক যোগাযোগ আজকে নড়াইলের উপর দিয়ে বিভিন্ন জেলার গাড়ি ঢুকে আজ পদ্মা সেতু হয়ে ঢাকায় আসে। তার কারণে আমার কিছু রোডকে আজ দুই লেনে উন্নীত করা খুবই জরুরি। গড়েরহাট থেকে নড়াইল এবং নড়াইল থেকে সেকাটি হয়ে নোয়াপাড়া বাণিজ্য কেন্দ্র পর্যন্ত, লাহুড়িয়া থেকে লোহাগাড়া এবং লোহাগাড়া থেকে মহাজন বাজার পর্যন্ত, এছাড়া স্থানীয় বিভিন্ন ছোট ছোট সংযোগ সড়ক এখনই বর্ধিতকরণ প্রশস্তকরণ জরুরি। আমার জেলায় কয়েকটি সেতু নির্মাণ করা অতি জরুরি। নবগঙ্গা নদীর উপরে সিঙ্গিয়া বাজার এবং চরখালি ও কোচোয়াবাড়ি এলাকায় পয়েন্টে আর একটি সেতু, মল্লিকপুরের বানকিনা ঘাট এলাকায় আর একটি সেতু আমার নির্মাণ করা জরুরি। মধুমতি নদীর উপরে আস কুটাকল বটদিয়ায় কুটাকলে একটা সেতু নির্মিত হচ্ছে, ওটা দ্রুত শেষ করা দরকার। বটদিয়া ঘাট একটা বড় বাণিজ্য কেন্দ্র আজকে বটদিয়া ঘাটের, সেই সেতুটি যদি নির্মিত হয় তাহলে আজ জনগণ অর্থনৈতিকভাবে উপকৃত হবে। চিত্রা নদীতে আজ ঘোড়াখালী এবং রতডাঙ্গা পয়েন্টে আমার একটি সেতু খুবই জরুরি। আফরা নদীতে মুলিয়া বাজারের যে ঘাট, সেই ঘাটে আমার একটা সেতুটি নির্মাণ করা জরুরি। সদর হাসপাতাল এবং লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুইটি হাসপাতাল আমার নির্বাচনী এলাকায়। সদর হাসপাতালের 250 বেড অবকাঠামো নির্মিত হয়েছে, কিন্তু এখনও জনবল সংকটে চালু করা সম্ভব হয়নি। আমি আশা রাখি দ্রুতই সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। লোহাগাড়ায় 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমাদেরকে নির্মিত করা প্রয়োজন এবং সেখানে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া প্রয়োজন। আজ আমাদের নদী ভাঙ্গন শালনগর, জয়পুর, লোহাগাড়া, মল্লিকপুর, ইতনা, কুটাকল ইউনিয়ন নদী ভাঙ্গনের কবলে আজ তারা গ্রামের পর গ্রাম হারিয়ে যাচ্ছে, মানুষ নিঃস্ব হচ্ছে। আমি সেই নদী ভাঙ্গন অতি দ্রুত রোধ করা দরকার। আমার শিক্ষা প্রতিষ্ঠান এস এম সুলতান বিশ্ববিদ্যালয়ে একটা প্রস্তাব আছে, সেটাকে দ্রুত বাস্তবায়ন করা দরকার। মাননীয় স্পিকার, আরও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেগুলো।
8: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য নীলুফার চৌধুরী মণি, মহিলা আসন 10, আপনার সময় 8 মিনিট।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দীর্ঘ 2 দশক পর বড় স্বপ্ন ও মানুষের আকাশচুম্বী প্রত্যাশার চাপ মাথায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে প্রথম বাজেট পেশ করেন 4 মাসের সরকার। 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি আজকে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন। মাননীয় স্পিকার, এবারের বাজেটের শিরোনাম গণতান্ত্রিক মানবিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। মাননীয় স্পিকার, সাবেক অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন এবারের বাজেট জনতুষ্টিমূলক বাজেট। অর্থমন্ত্রী বলেছেন অর্থনীতি ঘুরে দাঁড়াবে 4th বছরে। মাননীয় স্পিকার, অথচ বিরোধী দলের বন্ধুরা বলেন এ বাজেট নাকি উচ্চবিলাসী বাজেট, আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই বাস্তবতা, স্বপ্ন ছাড়া বাস্তবতা হয় না। মাননীয় স্পিকার, কবি চাঁদকে স্বপ্নে ছুঁয়েছিল বলেই, কবিতা লিখেছিল বলেই বিজ্ঞান চাঁদকে আবিষ্কার করেছিল। মাননীয় স্পিকার, বাংলাদেশ নামক রাষ্ট্র যতবার অন্যায় নিপীড়ন নির্যাতন এবং ফ্যাসিস্টের কবলে পড়েছিল ঠিক ততবারই পরবর্তীতে বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতা এসে রাষ্ট্রকে সফলভাবে পরিচালনা করেছিল। সেই 1975 সালে যখন হেনরি কিসিঞ্জার বলেছিল তলাবিহীন ঝুড়ি বাংলাদেশকে, বাংলাদেশের গণতন্ত্র ছিল না, বাংলাদেশে খাদ্য ছিল না, বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষে নিপতিত হয়েছিল। 75-এর পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রথম বাজেট চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলেন উনি, এবং পরবর্তীতে উনি শুধু সফলই হন নাই, বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি করেছিলেন এবং খাদ্য স্বয়ংসম্পন্ন হয়েছিলেন। তারই 10 বছর পরে, 1 দশক পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈর শাসনকে অবসান ঘটিয়ে বাংলাদেশের অর্থনীতি যেটা গভীর অতলায়নে তলিয়ে গিয়েছিল তাকে খাদের কিনারে তুলেছিলেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশ যখন ফ্যাসিস্টের কবলে মত্ত, বাংলাদেশের সমস্ত টাকা পয়সা যখন দেশ ছেড়ে বিদেশ চলে গিয়েছে, বাংলাদেশের যখন আর কিছুই করার ছিল না, ঠিক তখনই আবারও বাংলাদেশে 2026 সালের নির্বাচনে বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীনে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে হাত দিয়ে আবার যে বাজেট এই মহান জাতীয় সংসদে উত্থাপন হয়েছে, আমি বিশ্বাস করি এই বাজেট আবার আমাদের আগামীতে সফলতার মুখ দেখাবে। মাননীয় স্পিকার, বিএনপি সরকার জনগণের সরকার, তারা বিশ্বাস করে আব্রাহাম লিঙ্কনের ভাষায়, বাই দ্য পিপল, অব দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তাই তারা অকপটে বলতে পারে, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, একটি দেশকে উন্নত করতে হলে সবার আগে যে দেশের জনগণকে সম্পদে রূপান্তরিত করতে হয়, জনগণ সম্পদে পরিণত হলেই আমাদের সেই রাষ্ট্রকে কল্যাণকর রাষ্ট্র বলা হয়। আর এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। মাননীয় স্পিকার, বিখ্যাত ফরাসি সেনাপতি নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব। ইসলাম বলেছেন, দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন নাজিলের প্রথম শব্দটি ছিল ইকরা, যার অর্থ হচ্ছে পড়ো। মাননীয় স্পিকার, এখান থেকেই শিক্ষার গুরুত্ব বোঝা যায়। তাই শিক্ষাই যে জাতির মেরুদণ্ড, এবং সেই মেরুদণ্ড শক্ত হলেই শুধুমাত্র সুজা হয়ে দাঁড়ানো যায়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার 2026-27 অর্থ বছরে শিক্ষাখাতে বরাদ্দ রেখেছেন 1,36,606 কোটি টাকা। শিক্ষাখাতে সবার আগে গুরুত্ব দিয়ে এত বিপুল বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আমি জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন। মাননীয় স্পিকার, গত কয়েকদিন আগে বিরোধী দলের একজন সংসদ সদস্য বলেছেন, কওমি মাদ্রাসায় নাকি বরাদ্দ দেওয়া হয়নি। আমি উনাকে বলতে চাই, কওমি অর্থ হচ্ছে গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো গোষ্ঠীর জন্য, কোনো ব্যক্তির জন্য কাজ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করে। মাননীয় স্পিকার, কবির ভাষায় মাননীয় স্পিকার আমি বলতে চাই, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এদেশের তরুণদের, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। সেই 71 সালে, 90 সালে এবং 24 সালের তরুণরা আমাদেরকে যা দিয়েছে এই দেশে, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। এবং আজকের তরুণ, আজকের বাংলাদেশে প্রায় 5 কোটি তরুণ, তাদের মধ্য থেকে মাননীয় স্পিকার প্রায় 8 জন তরুণ এই সংসদে প্রতিনিধিত্ব করছে। আমরা আশা করেছিলাম এই তরুণদের কাছ থেকে যে এই তরুণরা, সমগ্র তরুণ, যে তরুণরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, 24-এর আন্দোলনে যারা ফিরে গেছে, বিশেষ করে তরুণীরা, তাদের কথা বলবে, তাদের উন্নয়নের কথা বলবে, তাদের ভাগ্যের কথা বলবে, তাদের চাকরির কথা বলবে। কিন্তু আমরা অবাকভাবে দেখেছি তারা এসব কিছুই বলে নাই। একমাত্র তাদের একটাই কথা, গণভোট। এই ছাড়া তারা আর কিছুই বলতে শিখে নাই। যে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি তরুণদের জন্য প্রযুক্তি খাতে, তথ্য প্রযুক্তি খাতে উৎসাহ দিতে 500 কোটি টাকা বরাদ্দ করেছেন। তাদের মানব সম্পদে পরিণত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 2,558 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যা গত বছরের থেকে 762 কোটি টাকা বেশি। মাননীয় স্পিকার, এছাড়া স্টার্ট আপ, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিয়ে তাদের উৎসাহ দানের ব্যবস্থা করা হচ্ছে। মাননীয় স্পিকার, এবং 9 বছরের জন্য আগামী ভ্যাট প্রথা তুলে দেওয়া হয়েছে তরুণদের এই স্টার্ট আপে। মাননীয় স্পিকার, তরুণ পেশাজীবীদের জন্য করমুক্ত আয় সীমা 3.5 লাখ থেকে বাড়িয়ে 4.5 লাখ করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, স্বাস্থ্যই সম্পদ, অথচ বাংলাদেশের জনগণ অসুখ, হাসপাতাল, ডাক্তার, চিকিৎসা নিয়ে যার পর নাই অসুখে থাকে। বিএনপি সরকার 2026-27 অর্থ বছরে আগের অর্থ বছরের দ্বিগুণ, প্রায় 69,409 কোটি টাকা বরাদ্দ রেখেছেন, যা জিডিপির 1.01%। মাননীয় স্পিকার, স্বাস্থ্যখাতে সার্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থা থেকে প্রতিরোধ কেন্দ্রিক ব্যবস্থা রূপান্তর করা, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান কর্মসূচি জোরদার করা, এই বাজেটের লক্ষ্য। মাননীয় স্পিকার, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী ও 5,000 চিকিৎসক এই 1 বছরে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, যার 80% নারী, এই এটাই হচ্ছে আমাদের জন্য, সমস্ত নারী সমাজের জন্য অত্যন্ত আনন্দের কথা। মাননীয় স্পিকার, একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য চাই চৌকস, দক্ষ, সাহসী ও সুশিক্ষিত বাহিনী। বর্তমান বিশ্বায়নের যুগে শত্রুর মোকাবেলা করে মাতৃভূমিকে রক্ষা করতে হলে উন্নত যুদ্ধের সরঞ্জাম আর তার প্রতিরক্ষা খাতে বড় অর্থ বরাদ্দ দেওয়া একান্তই দরকার। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই খাতে 42,291 কোটি টাকা বরাদ্দ করেছে। মাননীয় স্পিকার, বিএনপির জনবান্ধব বাজেটের দিকে লক্ষ্য।
8: ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আর দুই মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন।
9: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আসলে বলতে চাই, আমি জামালপুরের মেয়ে, আমি নকশিকাঁথার এলাকার মেয়ে, আমি ব্রহ্মপুত্র নদের এলাকার মেয়ে এবং আমি সবজির এলাকার মেয়ে। অথচ আপনি জানেন মাননীয় স্পিকার, আমাদের যখন মৌসুম আসে তখন সবজি উৎপাদন যা হয় সেটা রক্ষণাবেক্ষণ করতে পারি না। আপনার মাধ্যমে আমি চাই আজকের অর্থমন্ত্রী উনি যেন হিমাগার তৈরির ব্যবস্থা করেন আমাদের এলাকায়, যেটা সারা বাংলাদেশে পরবর্তীতে কাজে লাগবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আর একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে গত মহান জাতীয় সংসদে আপনার একজন মুক্তিযোদ্ধা নিয়ে কিছু কথা বলেছিল, আমি সেই কথা বলতে চাই। মহান জাতীয় সংসদ পরিচালনার জন্য মাননীয় স্পিকার প্রতি মিনিটে 272,000 টাকা খরচ হয়। এখানে বিরোধী দল আলোচনা করে পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভ এইসব আলোচনা করে এবং আরও আলোচনা করে কার বাবা দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। আমি আপনার মাধ্যমে বলতে চাই মাননীয় স্পিকার, যিনি সংসদ সদস্য বলেছেন উনার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, অথচ উনার জন্ম হয়েছে 1981 সালে, 10 বছর পরে জন্ম হয়েছে। আমি আপনার মাধ্যমে জানতে চাই মায়ের গর্ভে থাকা ভ্রণ কি 10 বছর কারো পেটে থাকে? মাননীয় স্পিকার, আমি শুধু এই কথাটা বলতে চাই, মুক্তিযুদ্ধেই যে হতে হবে সংসদ সদস্য হওয়ার জন্য এটা কোনো কথা না, সংসদ সদস্য হওয়ার জন্য জনগণের জন্য কাজ করলেই হয়। সেইখানে এই মহান জাতীয় সংসদে অসত্য কথা বলার কোনো জায়গা থাকতে পারে না মাননীয় স্পিকার। তাই আমি বলছি আগামীতে আপনারা মুক্তিযোদ্ধা হন, মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়ে দেন, আমাদের দুঃখ নাই, কিন্তু এইভাবে অসম ভুলভাল আপনারা বলবেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি জামালপুরের নকশিকাঁথার কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে জামালপুরের নকশিকাঁথা সমগ্র বিশ্বে পরিচিত এবং সেই নকশিকাঁথা যাতে আগামীতে আরও ভালোভাবে কাজ করতে পারে সেই জন্য।
8: ধন্যবাদ মাননীয় সদস্য। বিরোধী দলের যে সদস্যের কথা বলেছেন যে উনি জন্ম হয়েছে অনেক পরে, তিনি নিজেই তার ভুল সংশোধন করেছেন, তার পিতা এখনও জীবিত আছেন এবং তিনি জানিয়েছেন যে এটা ভুলক্রমে তিনি কথাটি বলেছেন। আরও একজন সদস্য এই সম্বন্ধে বক্তব্য রেখেছেন, ভুলক্রমে ভুল হতেই পারে, এটি ইচ্ছাকৃত ভুল নয়। যাই হোক, মাননীয় পরবর্তী বক্তা মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট 1, সময় 5 মিনিট।
10: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা 95 বাগেরহাট 1, ফকিরহাট, মোল্লাহাট এবং চিতলমারির গণমানুষকে, যারা আমাকে নির্বাচিত করে এই মহান জাতীয় সংসদে দায়িত্ব পালন করার জন্যে পাঠিয়েছেন, তাদেরকেও আমার হৃদয় থেকে আমি অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, 2026 এবং 2027 সালের অর্থ বছরের জাতীয় বাজেটের উপর যে আলোচনা চলছে সেই আলোচনায় আমি বলতে চাই মাননীয় স্পিকার, অর্থ বছরের বার্ষিক বাজেট প্রস্তুত উপস্থাপন, এটা যে কোনো সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। সেই হিসাবে সেটি যথাসময়ে যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলে আমি মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, স্বাধীনতার পর দেশের ইতিহাসে সর্বোচ্চ অঙ্কের বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আমি মনে করি এই বাজেট বাস্তবায়ন করা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, কারণ এখানে ঘাটতি বাজেট আছে, ঋণ করে বাজেট বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে, ফলে এ বাজেট বাস্তবায়ন করা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমার প্রথম প্রশ্ন হল এ বাজেটের কত পার্সেন্ট আমরা বাস্তবায়ন করতে পারব, আর কত

0: এই বাজেট বাস্তবায়ন করতে হলে মাননীয় স্পিকার আমি কয়েকটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। তার মধ্যে সকল স্তরে সংস্কার প্রয়োজন। আজকে সেই সংস্কারকে, নতুন অ্যারেঞ্জমেন্টকে, জুলাইয়ের চেতনাকে আমরা একটি ধূসরাচ্ছন্ন পরিবেশে রেখে আমরা এই বিশাল বাজেট বাস্তবায়ন করতে যাচ্ছি, যেটি আমার দৃষ্টিতে অসম্ভব বলে আমি মনে করি। সর্বস্তরে এই সিন্ডিকেট, পিয়াস সিন্ডিকেট, ডিমের সিন্ডিকেট, এখনও কি আমরা আমাদের প্রশাসন যন্ত্রের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারদেরকে মুক্ত করতে পেরেছি? তারাই কিন্তু হবে আমাদের এই বিশাল প্রত্যাশার বাজেট বাস্তবায়ন না হওয়ার জন্যে প্রধান একটি কারণ। মাননীয় স্পিকার, ফর্মালিটিস ব্যয় কমাতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, তাহলেই এই বাজেটের যতটুকু সম্ভব এটা আমরা বাস্তবায়ন করতে পারব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার দু একটি কথা আপনার সামনে, আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই। ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী একটি অবহেলিত জনপদ, যেখানে বিগত 40 বছর শাসন করেছে এই আসনের বাসিন্দা নয় এমন একটি পরিবার থেকে এসে, অতএব সেখানের উন্নয়নের ব্যাপারে তাদের কোনো ভূমিকা ছিল না। সেজন্য মধুমতি নদীর মিষ্টি পানি পাশে থাকার পরেও প্রকল্পের অভাবে পানির জন্য এই 3টি উপজেলাই হাহাকার করছে। এজন্য আমি এলজিআরডি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, জনস্বাস্থ্য বিভাগের মাধ্যমে মিষ্টি পানির সরবরাহের ব্যবস্থা করতে। হিমাগার তৈরি করা খুবই প্রয়োজন। হাজার হাজার বিঘা।
1: ধন্যবাদ। আচ্ছা, 2 মিনিটে বক্তব্য শেষ করেন, 2 মিনিট।
0: মাননীয় স্পিকার, হাজার হাজার টন টমেটো উৎপাদন হয়। সাদা সোনার দেশ বাগেরহাট, সাদা সোনার জেলা বাগেরহাট, মৎস্য এবং চিংড়ি চাষের যে প্রাচুর্য, হাজার লক্ষ লক্ষ টন টমেটো উৎপাদন হয়ে খেতেই নিঃশেষ হয়ে যায়, এজন্যে আমার এই আসনে একটি হিমাগার প্রয়োজন। এবছর হাজার হাজার মৎস্যঘের পোনার অভাবে সেখানে সেই মৎস্যঘেরগুলি চাষের আওতায় আনা সম্ভব হয়নি। কালো পথে চিংড়ির পোনা আসে, সেটি অবৈধ বলে সেটা ই করতে ওই ঘেরের মধ্যে ফেলানো যায় না। ফলে আমি দাবি করছি যে একটি হ্যাচারি ওখানে প্রতিষ্ঠা করে এই 3টি উপজেলার লক্ষ লক্ষ বিঘা সম্পত্তিকে মাছ চাষের আওতায় নিয়ে আসতে হবে। বাগেরহাট রেল সংযোগ 10টি জেলা রেলের আওতায় আসতেছে এই গণতান্ত্রিক সরকারের অধীনে। আমি মাননীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, সেই 10টি জেলার মধ্যে বাগেরহাটের নাম দেখিনি। আপনি বাগেরহাটের সন্তান, এজন্যে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি বাগেরহাটকেও রেলের আওতায় নিয়ে আসার জন্যে। গ্রামীণ অবকাঠামো, মাদকের ভয়াবহতা, স্বাস্থ্যখাতের দুরবস্থা, এটি এই সংসদের কমন এজেন্ডায় পরিণত হয়েছে। আমরাও সেই একই দুরবস্থার শিকার, সেজন্য এদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে এই মহান জাতীয় সংসদের 350 মানুষের পরে 20 কোটি মানুষের যে আমানত, আসুন সেই অনুভূতি নিয়ে আমরা সেই অনুভূতি লালন করে চলুন।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। এবার আমি আহ্বান জানাবো এই সংসদের সবচাইতে বয়োজ্যেষ্ঠ সদস্যকে, জনাব মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া 4। আপনার সময় 8 মিনিট।

0: ബിസ്മില്ലാഹിർ റഹ്മാനിർ റഹീം. അസ്സലാമു അലൈക്കും. মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ যে আজকের এই বাজেট অধিবেশনে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, এই বাজেট সম্পর্কে বিশদ আলোচনা করেছেন এবং আমাদের মাননীয় সদস্যবৃন্দ অনেক ভালো কথা বলেছেন এবং সমালোচনার খাতিরে সমালোচনা করেছেন। সেই জন্য আমি সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। এই বাজেট সম্পর্কে বলতে গেলে এটা বলা নিশ্চয়ই রাখে যে এই বাজেট প্রণয়নের ব্যাপারে মাত্র চার মাসে এই সরকার একটি এমন অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে একটি সুচিন্তিত বাজেট তৈরি করেছে এবং এই বাজেটের ব্যাপারে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু একটা কথা নিশ্চয় আমরা সকলে একমত হব, এই বাজেট জনকল্যাণমুখী, এই বাজেট মানব সম্পদ উন্নয়নের জন্য, এই বাজেট বর্তমান বেকার সমস্যা দূর করা অর্থাৎ কর্মসংস্থানের জন্য। যদি এই কর্মসংস্থানই না হয়, যদি বেকার সমস্যা দূরই না হয়, তাহলে এই দেশের অবস্থা যে বিগত ২০ বছর ধরে যে অবস্থা ছিল তার চেয়ে আরও বেশি ক্ষতিকর হবে। সেই জন্য এই বাজেটে অনেকে বিশাল বাজেট বলে যে অভিহিত করেছেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি হচ্ছে যে এই বাজেটের উদ্দেশ্য কি সেটা সম্পর্কে যদি আরও বেশি আলোকপাত করতেন তাহলেই এটা প্রমাণিত হতো, যথার্থ হতো যে এই বাজেট জনগণের জন্য, এই বাজেট এই দেশের উন্নয়নের জন্য। এবং এই বাজেটের মূল বক্তব্য হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে জনগণের আয় বৃদ্ধি এবং বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। এবং যদি সেই বিনিয়োগই না হয় এবং যদি আমরা সেই চিন্তাভাবনা না করি, তাহলে অল্প বা ছোট বাজেট দিলেই কী হবে বা বড় বাজেট দিলেই কী হবে। এই বিশাল বাজেটের সবচেয়ে বড় জিনিস হলো বাস্তবায়ন, এবং এই বাস্তবায়ন সম্ভব আমরা সকলে সম্মিলিতভাবে যদি এই বাজেটকে বাস্তবায়নের দিকে এগিয়ে যায়। এবং আমার মনে হয় যে আমরা এই বাস্তব আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চাই তাহলে এই বাজেট বাস্তবায়ন করা সম্ভবপর হবে এবং যেই উদ্দেশ্যে বাজেট প্রণয়ন করছে তারও উদ্দেশ্য সাধন হবে। তাই আমি অনুরোধ করব বাজেটকে এমনভাবে দেখতে হবে যেন এই বাজেট শুধু সরকারি দলের যে ভিশন আছে, যে কর্মসূচি আছে, সেই কর্মসূচির প্রতিফলন হয়। আপনারা অনুগ্রহপূর্ণ লক্ষ্য করবেন, বিএনপি এমন একটি জনগণের দল যে দল গত ২০০১ বা এর আগেও একটা ভিশন নিয়ে চলে, সেই ভিশন ২০, সেই ভিশন ৩০, ৪০, এই কর্ম এই ওই ভিশনেরই প্রতিফলন এই ধারাবাহিকতা এই বাজেটে প্রতিফলন হয়েছে। তাই এই প্রতিফলন এই বাজেটের ধারাবাহিকতা চলছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমল থেকে আমাদের মাননীয় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বর্তমানে এসে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তারই প্রতিশ্রুতি পালন করেছেন আমাদের অর্থমন্ত্রী। কাজে আমি মনে করব এই বাজেটকে আমরা যদি এগিয়ে নিতে চাই তাহলে তার মূল কাজ হল বাস্তবায়ন। আর আমাদের সেই বাস্তবায়নের বাধা কোথায় সেইটাই আমাদের দিক নির্দেশনা দিতে হবে। আমার মনে হয় এই বাজেটের মধ্যে সব কিছু হলো গভর্নমেন্টের ডেলিভারি সিস্টেম, গভর্নমেন্ট কীভাবে সার্ভিসটাকে ডেলিভারি করবে, এবং আমার মনে হয় আমাদের সেদিকে বিশেষ করে নজর দেওয়া দরকার। যেই প্রশাসন আছে, যেই ব্যুরোক্রেসি আছে, সেক্ষেত্রে ফেলে দেওয়া যাবে না, এবং তাদেরকে কীভাবে আমরা মোটিভেট করে এই বাজেট বাস্তবায়ন করতে পারবো সেদিকে আমাদের একটা কর্মসূচি গ্রহণ করতে হবে। এবং তাদের ছাড়া, প্রশাসন ছাড়া কোনো বাজেটই বাস্তবায়ন করা সম্ভবপর নয়। আমরা যারা রাজনীতি করি আমরা সেই প্রশাসনকে সঙ্গে নিয়ে যাতে জনগণের উদ্দেশ্যে যে বাজেট প্রণয়ন হয়েছে সেটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে। কাজে আজকে আমি এটুকু বলবো, বাজেট একটি উৎপাদনমুখী বাজেট হয়েছে, বাজেট একটি মানব সম্পদ উন্নয়নের বাজেট হয়েছে, এবং বিশেষ করে লক্ষণীয় এই বাজেটে যে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত অতীতে কোনো বাজেটে এত অগ্রাধিকার দেওয়া হয়নি। কাজে আজকে যদি আমরা এই শিক্ষাকে আধুনিকভাবে বিজ্ঞানসম্মতভাবে যদি এগিয়ে দিতে পারি তাহলে আমরা দক্ষ জনশক্তি সৃষ্টি করতে পারব, কারিগরি শিক্ষা বৃদ্ধি পাবে, এবং আমাদের দেশের যে আয় বর্তমানে হচ্ছে যেটা দুইটা নির্ভরশীল খাত হলো, একটা জনশক্তি রপ্তানির উপরে আর একটা হলো আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রিও বড় হলো এখন আমাদের মানব।
1: মাননীয় সদস্য, দু মিনিটে শেষ করেন, আপনি আরো দু মিনিটে শেষ করেন।
0: আমি বেশি কিছু না বলে শুধু একটু কথা বলবো আমার নির্বাচনী এলাকা সম্পর্কে। আমার নির্বাচনী এলাকা সীমান্তবর্তী এলাকা। এই সীমান্তবর্তী এলাকার মধ্যে আমি সকলের মুখে শুনেছি মাদক বিরোধী কথা, কিন্তু আমরা কীভাবে মাদক বিরোধী অভিযান চালাবো, কর্মসূচি কী হবে সেটা আমরা এখনও ঠিক করতে পারি নাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি শিগগিরই এই মাদক বিরোধী অভিযানের লক্ষ্যে আইন প্রণয়ন করবেন, শক্তিশালী আইন প্রণয়ন করবেন। আমরা আশা করি আগামী দিনে সেই আইন প্রণয়নের মাধ্যমে মাদক বিরোধী অভিযান আরও বেশি শক্তিশালী হবে। তার উপরে হলো আমার এলাকা অন্যান্য এলাকার মতোই যোগাযোগ ব্যবস্থা সেই রকম নাই, এবং স্বাস্থ্য খাতে বলতে গেলে সবাই যা বলেছে তাই যে আমাদের উপজেলা কমপ্লেক্সের জরাজীর্ণ বিল্ডিং, কাজে সেই সব উন্নয়নের মাধ্যমে আমাদের সকলের এলাকার এলাকাবাসী উপকৃত হবে। আমি এই বলেই আমার বিবৃতি শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: পরবর্তী বক্তা ফেরদৌসী আহমদ, মহিলা আসন 23, সময় 7 মিনিট।
2: বিসমিল্লাহ রহমান রাহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আমি রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার সাথে আমার রাজনীতি করার সৌভাগ্য হয়েছিল। মাননীয় স্পিকার, 71-এর শহীদ, জুলাইয়ের গণ আন্দোলনের শহীদ এবং বিডিআরের হত্যার জওয়ানদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 2026-27 অর্থবর্ষের বাজেট একটি বিশাল বাজেট। এই বাজেট শুধু একটা বাজেট নয়, প্রস্তাবিত বাজেটে শুধু আর্থিক দলিল নয়, এটি দেশের প্রান্তিক মানুষ, কৃষক, নারী, প্রতিবন্ধী, শিক্ষার্থী সবার কথাই এখানে বলা আছে। মাননীয় স্পিকার, দেশের খাদ্য নিরাপদ নিশ্চিত করতে এবং কৃষকদের উৎপাদন ক্ষমতা বাড়াতে ভূমিহীন ও প্রান্তিক 42,50,000 কৃষকের জন্য 1,062,50,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি কৃষি উৎপাদনের বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিক আরও শক্তিশালী করবে। 41,00,000 নারীর ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,500 টাকা করে অনুদান, এটা নারীর মূল্যায়ন। এক জনগোষ্ঠীর অর্ধেক নারী অর্ধেক পুরুষ, নারীকে অবহেলা করে কখনই একটা দেশ উন্নয়ন করতে পারে না। এই বাজেটে বিধবা, বয়স্ক সহ নারীদের ডে কেয়ার থেকে শুরু করে সমস্ত কর্মসূচিতে নারীকে আনা হয়েছে এবং নারী যাতে সুষ্ঠুভাবে সন্তানের নিশ্চিত পাশে ডে কেয়ারে রেখে সে যাতে মনোযোগ সহকারে কাজ করতে পারে, নারীর কার্যক্ষমতা যাতে বৃদ্ধি হয়, এই বাজেটে সেই উপদেশ আছে। মাননীয় স্পিকার, শিক্ষাক্ষেত্রে 2% GDP বৃদ্ধি শতাংশ করা আছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। গত 17 বছরে শিক্ষাকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া হয়েছে। শিক্ষার জায়গা দখল, শিক্ষার্থীদের স্কুল কলেজ বিমুখ করা। আমি মিরপুরে বাসি, আমার একটা স্কুলের অভিভাবকরা আমাকে ওখানে নিয়ে গেলেন মণিকানন স্কুলে। সেখানে স্কুলে গিয়ে দেখা গেলো 7.5 কাঠা জমি কোনো একটা সংগঠন দখল করে ফেলছে। সেখানে আলাদা পার্সোনাল গেট করা হয়েছে, পার্সোনাল অফিস করা হয়েছে, নেট ভাড়া দেওয়া হয়েছে, স্কুল কমিটি, স্কুল শিক্ষক কেউ জানে না। মাননীয় স্পিকার, আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব প্রত্যেকটা স্কুলে যাতে অডিটের ব্যবস্থা করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ওষুধের কাঁচামাল, ফিল্টারের কর শুল্ক থেকে শুরু করে আমাদের যারা সাধারণ মানুষ আছে, যারা ডায়ালিসিস করে, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না, তাদের এই চিকিৎসার সুব্যবস্থা করে দিয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিডিআর হত্যার, জুলাই হত্যার যারা শহীদ হয়েছেন তাদের বিচার, সুষ্ঠু বিচার দাবি করছি। বিডিআর হত্যা, এটার পূর্ণ তদন্ত দাবি করছি। নাসিরুদ্দিন আহমেদ পিন্টু, এমপি, আমার আপন বড় ভাই, তাকে মিথ্যা, বিডিআর মিথ্যা হত্যার মামলা দিয়ে তাকে রাজশাহী জেলে গিয়ে মারা হয়েছে। আমরা পারিবারিক থেকে একটা মামলা করা হয়েছে, কিন্তু মামলাটা তদন্তে আছে, এখন আমরা মামলার চেহারা দেখতে পারিনি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার স্বামীকে যখন সন্ত্রাসীরা হত্যা করেছে তখন স্বৈরাচারী সরকার ছিল, যার আসামিদের ছাড়াই দিয়েছে, কিন্তু বর্তমান তো গণতান্ত্রিক সরকার। তবে নাসিরুদ্দিন বিন্টু সহ বিডিআর সমস্ত হত্যার মামলার দ্রুত নিষ্পত্তি চাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। মাননীয় স্পিকার, মাদক একটি সামাজিক ব্যাধি, আমরাও মাদককে না বলি, মাদক থেকে মুক্তি চাই। মাদক শুধু একটা পরিবার না, একটা দেশকে ধ্বংস করে। মাদককে, মাদকের অভিযান পরিচালনা করার জন্য মিরপুর শাহালি বাগদাদ রাদিয়াল্লাহু সাল্লাম মাদার শরীফে 14 মে 2026 আল্লাহু আকবর বলে যে হামলা হয়েছিল তার তীব্র নিন্দা জানাচ্ছি। মাননীয় স্পিকার, বন্ধ শিল্প কারখানা চালু করার সিদ্ধান্ত বর্তমানের সরকারের দৃষ্টিমূলক পদক্ষেপ। এতে সংস্থানের সৃষ্টি হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দেউলিয়া ও প্রতিষ্ঠানগুলো আবার পুনরায় চালু হবে। মিরপুরে বাংলাদেশের ইনসুলেট অ্যান্ড স্যানিটারি ফ্যাক্টরি লিমিটেডের 2টা ক্লিন সম্পূর্ণভাবে বন্ধ আছে, কোনো প্রকার গ্যাস সাপ্লাই নাই। বর্তমানের এই ফ্যাক্টরিতে বিভিন্ন অবস্থান থেকে 78 কোটি টাকার অর্ডার আছে, কিন্তু এর কাঁচা মাল আসে বিজয়পুর থেকে। 5 বছর ধরে এই বিজয়পুরের মাটি আসছে না, এটা বন্ধ আছে। মাননীয় স্পিকার, ক্রীড়া একটি পেশা যার উপর অপেক্ষরে পেশাগত স্বীকৃতি দেওয়া হয়েছে ক্রীড়াকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 300 জনকে ভাতা এবং কার্ড প্রদান করেছে 1 লক্ষ টাকা করে। এটা পরবর্তীতে 500 জনকে দেওয়া হবে। শুধু তাই না, নতুন 20 স্পোর্টস ইউনিয়ন থেকে উপজেলা, জেলা থেকে বিভাগ ও জাতীয় পর্যায়ে শেষ হবে। এতে করে খেলার মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হবে, চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্য।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আর 1 মিনিটে আপনি কনক্লুড করেন
2: প্লিজ। 2 মিনিট দেন তাহলে।
1: আচ্ছা, 2 মিনিট বলুন।
2: মাননীয় স্পিকার, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চিড়িয়াখানা রোডে যুদ্ধ আহতদের জন্য, শহীদ পরিবার বাসবাস করার জন্য তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান 25 মার্চ 1980 সালে ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে 1991 সালে 1 ডিসেম্বরে বেগম খালেদা জিয়া এটা ভিত্তি স্থাপন করেছিলেন। আমি ওইখানকার কাউন্সিল থাকা অবস্থায় আমি ওইখানে যাতায়াত ছিল, সেখানে পুকুর ছিল, মুক্তিযোদ্ধারে ভালোভাবে বসবাস করত। স্বৈর সরকারের পুকুর থেকে শুরু করে যাবতীয় যা ছিল রাস্তাঘাট সব ভুয়া মুক্তিযোদ্ধা নামে বরাদ্দ দিয়ে বিক্রি করে দিয়েছে। 400 মুক্তিযোদ্ধা অমানবিক জীবন যাপন করতেছে। মাননীয় স্পিকার, এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা হাসপাতাল স্থাপনা করেছিলেন। শুধুমাত্র বেগম খালেদা জিয়া হাসপাতালটা স্থাপনের ভিত্তি স্থাপন করেছেন দেখে সেই হাসপাতালটা ট্রাস্ট আধুনিক হাসপাতাল শুধু স্থাপনায় রয়ে গেছে। এই হাসপাতালটা কোনো রুগী আর ডাক্তারের চেহারা দেখেনি। বর্তমান সরকারের হাসপাতাল 100 বেডের যে হাসপাতালের উন্নয়ন করার কথা ছিল, আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলবো এটা পর্যবেক্ষণ করে এইখানে ওই যা স্থাপনাতে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্যবস্থা করার জন্য। মাননীয় স্পিকার, দারুসালাম থানার অধীনে 2য় কলোনি, প্রথম কলোনি, 3য় কলোনির খাজনা নেওয়া হচ্ছে না। এতে বৈধ ব্যবসায়ী বাড়ির মালিকরা কোনো ধরনের খাজনা দিতে পারছে না, বিক্রি করতে পারছে না, ঋণ নিতে পারতেছে না। এটা আমি ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হলো এটি শুধু প্রবৃত্তির বাজেট নয়, একটি সামাজিক ন্যায় বিচার, উন্নয়ন ও মানবিক রাষ্ট্র নির্মাণের বাজেট। আমি আশা করি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের বিদ্যমান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে। আমি আশা করি এই সংসদের এই বাজেট সবাই।
1: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
3: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের অধিবেশনে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন হামদ ও নাত পেশ করা হচ্ছে।

এতক্ষণ হামদ ও নাত পেশ করা হল। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে, বাংলাদেশ বেতার ঢাকা। জাতীয় সংসদের আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি চলছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। এখন শুনবেন ভক্তিমূলক গান।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন। এ অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে। জাতীয় সংসদের আজকের অধিবেশনের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি চলছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন গান শুনতে পাবেন প্রথমে দেশাত্মবোধক শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার মনিরুজ্জামান মনির, সুর দিয়েছেন আলাউদ্দিন আলী।

0: আসতে
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আসর নামাজের বিরতির পর জাতীয় সংসদের অধিবেশনের কার্যক্রম এখন আবারও শুরু হচ্ছে। এখন তো সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: পাঠানোর সময় আমাদের যশোর এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্যের একটু সময় আজান পড়েছিল, যে কারণে ওনার বক্তব্য সমাপ্ত করতে পারেননি। যে কারণে আপনি কি আছেন যশোর এক আসনে মোহাম্মদ জি? আপনি যদি চান তাহলে আজানের কারণে আপনাকে দিতে পারেনি, 2 মিনিট এখন বলতে পারেন, তারপরে আমি লিস্টে চলে যাব। 2 মিনিটস আপনি বলছিলেন যে আপনার এলাকার বিষয় বলতে পারেননি, 2 মিনিট প্লিজ। থ্যাংক ইউ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার উপজেলার অবৈধ দখলদারিত্বের কারণে বেতনা সহ সকল খালি বর্ষার পানি নিষ্কাশনের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়াও অসৎ মাছ ব্যবসায়ীরা অন্যায়ভাবে শতসহস্র ভেড়ি করেছে, যার ফলে সারসার আমন মৌসুমে মানুষ 2/3 জমির ফসলতে বঞ্চিত থাকে। এ সকল নদী ও খাল অবিলম্বে পুনঃখননের অতীব জরুরি, পাশাপাশি অন্তত 5টি স্লুইস গেটও অতীব জরুরি। সড়ক বিষয়ে আমার দাবি, যানজট, জীবনহানি ও পণ্য পরিবহনে দুঃসহ হয়রানি হতে লক্ষ লক্ষ মানুষের মুক্তির জন্য যশোরতে বেনাপোল সীমান্ত 36 কিলোমিটার 6 লেনে এবং নাবারণতে সাতক্ষীরার ভোমরা সীমান্ত 56 কিলোমিটার অন্তত 4 লেনে উন্নীত করা হোক। ব্রিজ নির্মাণ সম্পন্ন কাজে বাধা অপসারণ, সারসার কাজিরবেড় ও গাতিপাড়ায় 2টি ব্রিজ নির্মাণ কাজ 22 সালে শুরু হয়ে 5/4 অংশ নির্মাণ শেষ হলেও 1টি মামলার কারণে কাজ

0: বন্ধ আছে, ফলে 6টি ইউনিয়নের মানুষের চলাচল ও ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। মামলাটি ব্যাকেট হওয়া অতীব জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান। শার্শা উপজেলায় 20 থেকে 25 বছর বিনা বেতনে শিক্ষকগণ সেবা দিয়ে যাচ্ছেন এমন সব প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণের আবেদন জানাচ্ছি। সেগুলি হল 1. কন্দরপুর, নিশ্চিন্তপুর, বড় আশরা ও গয়রা 4টি দাখিল মাদ্রাসা, রাজিপুকুর ও বাহাদুরপুর 2টি মহিলা দাখিল মাদ্রাসা, রুদ্রপুর ও গোড়পাড়া 2টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। 2. নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তরে উন্নয়ন, শার্শা, সারাতলা ও গোগা 3টি বালিকা বিদ্যালয় এবং ভবারবেড় হাবিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়। 3. গোড়পাড়া মহিলা।
1: মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আসন গ্রহণ করুন। আলোচনায় অংশগ্রহণ করবেন গাজীপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মজিবুর রহমান। জনাব মোহাম্মদ মজিবুর রহমান গাজীপুর 1 নেই, আপনি তো বললেন আছে। নেত্রকোনা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল হক। জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ।
2: আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আজ এই মহান সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য, তবে প্রথমে আমি বলে রাখছি যে মাননীয় স্পিকার মাত্র 6 মিনিট সময় দিয়েছেন, এলাকার কথায় কখন বলবো আর বাজেট নিয়ে কথা কখন বলবো। শুরুতেই বলে রাখছি আমাকে 2-3 মিনিট সময় একটু বাড়িয়ে দিবেন, প্রতিবেশী হিসাবে হকটা আদায় করবেন। মাননীয় স্পিকার, প্রথমে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যে এক কঠিন অর্থনৈতিক বাস্তবতায় যে সাহসী, বাস্তবধর্মী এবং গণমুখী এক বাজেট উপস্থাপন করেছেন, সেই জন্য আমার পক্ষ থেকে, আমার নেত্রকোনা জেলার জনগণের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যে আমরা জানি যে বাজেট শুধু একটা আয় ব্যয়ের হিসাব না, সেটা আমাদের 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, জীবনযাপনের প্রতিচ্ছবি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে বাজেট প্রণয়নের ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী 10টি বিষয়কে খুব গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য সবার জন্য উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, সার্বজনীন সামাজিক সুরক্ষা এবং বিনিয়োগ মান্ধব, কর্মসংস্থান এবং উন্নয়নমুখী অর্থনীতি, আর্থিক খাতে স্থিতিশীলতা আনা এবং বিশেষ করে জ্বালানি, কৃষি এবং খাদ্যতে নিরাপত্তা, এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়েছেন এবং পাশাপাশি জলবায়ু এবং পরিবেশ বান্ধব কর্মসূচির উপরেও গুরুত্ব দিয়েছেন। যাই হোক মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে এই বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট, যেটা এ যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সর্ববৃহৎ বাজেট এবং এখানে ঘাটতি দেখানো হয়েছে প্রায় 2,43,000 কোটি টাকার মতো। তা আমরা দেখেছি যে অতীতে প্রত্যেকবারেই আমাদের যে রাজস্ব খাত, সেই রাজস্ব খাত থেকে যে আমাদের লক্ষ্যমাত্রা থাকে সেটা কোনো সময় কিন্তু আমরা দেখি নাই যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে, সবসময় দেখা যায় এটা ঋণাত্মক থাকে। তাই আমার মনে হয় যে এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যে রাজস্ব আহরণ, পাশাপাশি আমাদের পরিকল্পনা, বিশেষ করে আমাদের ব্যয় পরিকল্পনা এবং বাজেট বাস্তবায়নের মধ্যে একটা বাস্তবসম্মত সমন্বয় থাকা উচিত, তাহলে আমরা যে ঘাটতি বাজেট যেটা আছে সেটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি এই বাজেটে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য এবং শিক্ষাকে। শিক্ষা এবং স্বাস্থ্যকে শুধু বরাদ্দ হিসাবে দেখছেন না, সেখানে এটাকে বিনিয়োগ হিসাবে আমাদের সরকার দেখেছেন, সেই জন্য আমরা ধন্যবাদ জানাই। আর বিশেষ করে স্বাস্থ্য খাতে যে বাজেট দেওয়া হয়েছে সেখানে 1.01% জিডিপি থেকে দেওয়া হয়েছে, সেটা যাবৎকালে সবচেয়ে বড় বাজেট স্বাস্থ্য খাতে।
3: স্পিকার, আমরা দেখেছি এই বাজেটে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য এবং শিক্ষাকে। শিক্ষা এবং স্বাস্থ্যকে শুধু বরাদ্দ হিসাবে দেখছেন না, সেখানে এটাকে বিনিয়োগ হিসাবে আমাদের সরকার দেখেছেন, সেই জন্য আমরা ধন্যবাদ জানাই। আর বিশেষ করে স্বাস্থ্য খাতে যে বাজেট দেওয়া হয়েছে সেখানে 1.01% জিডিপি থেকে দেওয়া হয়েছে, সেটা যাবৎকালে সবচেয়ে বড় বাজেট স্বাস্থ্য খাতে। তো আমরা দেখেছি যে স্বাস্থ্য খাত আসলে আমাদের সব জায়গায় অবহেলিত, বিগত দিনে এই সরকার স্বাস্থ্য খাতগুলিকে ধ্বংস করে দিয়েছে। তো আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে যে পরিকল্পনা ছিল যে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিটা ইউনিয়নে অথবা শহরের প্রতিটা ওয়ার্ড যে এক বা একাধিক প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা এবং তার অধীনে তিনটি করে প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র বিশেষ করে কমিউনিটি ক্লিনিকগুলিকে আনার ব্যাপারে, আর বিশেষ করে আমাদের জেলা এবং উপজেলা হাসপাতাল। ইতিমধ্যে আমরা দেখেছি যে উপজেলা হাসপাতালটা আমাদের 101 বেডে উন্নীত করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে খালি শয্যা সংখ্যা বাড়ালেই যে আমাদের সার্ভিস কিংবা জনগণ সেবা পাবে সেটা কিন্তু না। আমরা দেখেছি যে আমাদের যে 50 শয্যা হসপিটাল যেটা আছে সেইখানেই কিন্তু আমাদের লোকবলের অভাব, যে কারণে আমরা বিগত দিনে চিকিৎসা নিতে গেলে দেখা যায় যে কাঙ্ক্ষিত ওই মানসম্মত চিকিৎসা আমরা পাচ্ছি না। সেই জন্য আমার মনে হয় যে আমাদের এই 101 বেডের হাসপাতালে এবং পাশাপাশি দেখেছি যে জনবল কাঠামো যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু জানি না এই জনবল কাঠামোতে ওনারা কীভাবে করছেন। ডাক্তার নার্স একটা হাসপাতালের জন্য যথেষ্ট না, সেখানে আরও অন্যান্য যারা আছেন সাপোর্টিং স্টাফ সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে স্বল্প সংখ্যক দেওয়া হয়েছে ডাক্তার অনুপাতে। অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল সাইড পাশাপাশি আমাদের যে সাবঅর্ডিনেট স্টাফ যেগুলি আছে সেইগুলির সংখ্যা কিন্তু অনেক কম। সেই দিকে আমাদের মনে হয় আগামী দিনে মনোযোগ দেওয়া উচিত, কারণ একটা হাসপাতালে বিশেষ করে আমাদের হাসপাতালগুলিতে পরিচ্ছন্নতার অভাব যেটা রয়েছে, যে প্রত্যেকটা হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী ডাক্তার আছে সেখানে 100 জন কিন্তু পরিচ্ছন্নতা কর্মী আছে 4-5 জন, সেই ব্যাপারে আমার মনে হয় যে গুরুত্ব দেওয়া উচিত এবং সেখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে ম্যাক্সিমাম আমাদের এই স্টাফগুলি নেওয়া হয়। সেটা বন্ধ করে যদি আমরা পর্যাপ্ত সংখ্যক স্থায়ীভাবে আমরা নিয়োগ দিতে পারি তাহলে আমাদের এই সার্ভিসটা উন্নত হবে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা জনগণের সার্ভিস দেওয়া দোরগোড়ায় নিয়ে যাওয়া এটা সম্ভব হবে। আরও দেখেছি যে আমাদের স্বাস্থ্য খাতে বিশেষ করে জেলা হাসপাতালগুলি এবং টার্সিয়ারি লেভেলে যে হাসপাতালগুলি জেলা এবং উপজেলা হাসপাতালগুলিতে সেকেন্ডারি ইউনিট হিসাবে আমরা চিন্তা করছি, সেইটাতে যদি আমরা মানুষজনের সার্জারি সহ বিশেষ চিকিৎসা দেওয়া যায় তাহলে মানুষ উপকৃত হবে, সেটা একটা ভালো উদ্যোগ। আর বিশেষ করে শিক্ষাখাতে আমরা দেখেছি যে জিডিপির 2% বরাদ্দ করা হয়েছে, যেটা আগামী 5 বছরে সেটা 5% নেওয়া হবে। সেই উল্লেখযোগ্য যে আমাদের ভূমিকাগুলি এগুলি যদি আমরা রাখতে পারি এবং শিক্ষাগতকে ডেলে সাজানোর জন্য সরকারের বেশ ভূমিকা আছে, সেইগুলি বাস্তবায়ন করা সম্ভব হলে আমরা যে কাঙ্ক্ষিত মানুষের জনশক্তি গড়া সেই জনশক্তি আমরা করতে পারব। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে ইতিমধ্যে আমাদের কর ব্যবস্থায় অনেকটা পরিবর্তন আনা হয়েছে, সেখানে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে, অনেকগুলি মানব কল্যাণে যেগুলি ব্যবহৃত হয় সেই সমস্ত জায়গায় শূন্যকর, বিশেষ করে মেডিকেল কিছু ইকুইপমেন্ট সহ মেডিকেল আমাদের যন্ত্রপাতি যেগুলি আমদানি করতে হয় অথবা মানুষের নিত্য ব্যবহারে যেগুলি ব্যবহৃত হয় সেই ডিভাইসগুলি
4: জি অব্যাহত রাখুন, আর 1 মিনিট বাড়ানো হলো, অব্যাহত রাখুন।
3: স্পিকার, যাই হোক, আমি আমার এলাকার কথা বলতে পারছি না কিছু। নারী বান্ধব কর্মসূচি হিসাবে নারীদের নিরাপত্তা এবং তাদের অধিকার আদায়ের জন্য সরকার বেশ মাল্টি সেক্টর প্রোগ্রাম নিয়েছে, সেইখানেও আমরা দেখেছি যে বিশেষ করে প্রযুক্তিগত এবং আইনি সহায়তা বৃদ্ধি করার জন্য কর্মসূচি নেওয়া হয়েছে, সেইগুলিতে DNA প্রোফাইলিং সহ অন্যান্য বেশ কর্মসূচি যেগুলি এগুলি আশাব্যঞ্জক, এগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নারীদের বিশেষ করে ইদানিং যে নারী এবং শিশু নির্যাতন যেভাবে বেড়েছে সেটা প্রতিহত করা সম্ভব টেকনিক্যাল সাইডটা উন্নত করে। যাই হোক মাননীয় স্পিকার, আমাদের উন্নয়ন খাতে সামাজিক সুরক্ষা খাতে আমরা দেখেছি যে বিভিন্ন আমাদের ফ্যামিলি কার্ড সহ আরও বেশ কিছু ইস্যু বয়স্ক ভাতা সহ সব অনেকগুলি নেওয়া হয়েছে। আর বিশেষ করে আমি সিনিয়র সিটিজেনের ব্যাপারে বলবো যে এখানে গণপরিবহনে তাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে, তবে যদি এটা MRT-র ক্ষেত্রে যদি এটা 50% করা হয়, 25% না করে যদি তাদেরকে 50% দেওয়া যায় তাহলে মনে হয় ভালো হবে। মাননীয় স্পিকার, আমি আমার
4: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নোয়াখালী 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসুদ। জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনার সময় 7 মিনিট, ধন্যবাদ।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে বাজেট বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আজকে যে 2026-27 বাজেট, অর্থবছরের বাজেট, এটা বলতে গেলে হচ্ছে বর্তমান নতুন বিএনপি দলীয় সরকারের একটা আকাঙ্ক্ষার দলিল, কিন্তু বাংলাদেশের বাস্তব পরিকল্পনার কোনো দলিল নয়। কারণ বাজেটের যে পরিমাণ বাজেট ধরা হয়েছে সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে কোনো প্রকারে সরকারের পক্ষে সম্ভব হবে না। সরকার এই জায়গায় রপ্তানি প্রবৃদ্ধি ধরেছে 7.9%, কিন্তু গত বছরও রপ্তানি প্রবৃদ্ধি ছিল 7.4%। গত 1 বছরে রপ্তানি আয় বাংলাদেশে গত 6 মাসে রপ্তানি আয় সর্বোচ্চ গত 10 বছরের মধ্যে সবচাইতে বেশি কমেছে, কিন্তু সরকার এই জায়গায় 7.9% প্রবৃদ্ধি রপ্তানি প্রবৃদ্ধি ধরে মূলত হচ্ছে বাস্তবতাকে অস্বীকার করেছে। সরকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরেছে 2025-26 অর্থবছরের লক্ষ্যমাত্রা ধরেছে 6,95,000 কোটি টাকা 26-27 অর্থবছরে, এবং 25-26 অর্থবছরে সেই লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে 5,95,000 টাকা 5,95,000 কোটি টাকা। কিন্তু এই রাজস্ব আয় লক্ষ্যমাত্রা রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকার মাত্র 4,00,000 কোটি টাকায় এই বছরের মধ্যে আদায় করতে পারবে বলে সম্ভব মনে হচ্ছে। এই ক্ষেত্রে বাজেটে ঘাটতি দেখা দেবে প্রায় 7,00,000 কোটি টাকা। এই বাজেট ঘাটতি পূরণের জন্য সরকার চিন্তা করেছে যে হচ্ছে ব্যাংক খাত থেকে ঋণ নিবে, কিন্তু ব্যাংক খাতের যে করুণ দশা বাংলাদেশে গত 16 বছরের মধ্যে প্রায় সর্বোচ্চ নিট ঘাটতি দেখা দিয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাতে। সরকার ঋণ নিবে বৈদেশিক খাত থেকে, বৈদেশিক খাতে বাংলা বিশ্বের যে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে দেখা যায় যে 2023 সালে সারা বিশ্বে $232 বিলিয়ন বৈদেশিক ঋণের লেনদেন ঘটেছে, যেটা 2025-26 অর্থবছরে এসে $153 বিলিয়ন নেমে এসেছে। সরকার যে ১,০৫,০০০ কোটি টাকা বৈদেশিক ঋণ নিবে বলে চিন্তা করেছে, সেই ক্ষেত্রে বৈদেশিক ঋণ নেয়ার ক্ষেত্রেও প্রায় মিনিমাম ৫০,০০০ কোটি টাকার ঘাটতি দেখা দিবে। মাননীয় স্পিকার, সরকার করমুক্ত আয় সীমা ধরেছে ৩,৭৫,০০০ কোটি টাকা, করমুক্ত আয় সীমা ধরেছে ব্যক্তির ক্ষেত্রে ৩,৭৫,০০০ টাকা প্রতি বছরে, কিন্তু প্রতি মাসে যদি আমরা গড় আয় দেখি ৩১,২৭৫ টাকা। একজন মধ্যবিত্ত পরিবারের লোক যদি হচ্ছে ঢাকায় বসবাস করে বা ঢাকার আশপাশের কোনো শহর কোনো জায়গায় বসবাস করে, তার বাসা ভাড়া বাবদ তাকে মিনিমাম ১৫,০০০ টাকা তাকে পরিশোধ করতে হয়। গ্যাস বিল, বিদ্যুৎ বিল সব মিলে তাকে আরও ৭ থেকে ৮ হাজার টাকা পরিশোধ করতে হয়। যদি 5 জনের পরিবার হয় তার খাবার দাবারের জন্যে মাত্র আর ৮ থেকে ১০ হাজার টাকা থাকে মাননীয় স্পিকার। এই ক্ষেত্রে মূলত এই বাজেট এবং হচ্ছে সরকার যেভাবে করমুক্ত আয় সীমা বাড়াই নাই, কর মাত্র ২৫,০০০ টাকা বাড়িয়েছে, এটা মধ্যবিত্তের উপর এক ধরনের চাপ সৃষ্টি করবে। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বারবার বলেছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু সেই ক্ষেত্রে এডিপি বরাদ্দ, কৃষি বরাদ্দ 7.7% থেকে নেমে 3.6% নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ মারাত্মক খাদ্য নিরাপত্তার হুমকির মুখে পড়বে। পাশাপাশি হচ্ছে খাদ্য বাংলাদেশের খাদ্য উৎপাদনের পরে যে মধ্যস্বত্বভোগীরা যে পরিমাণ চাঁদাবাজ এবং হচ্ছে চাঁদাবাজদের মাধ্যমে এবং মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে 10 টাকার পণ্য যেভাবে 70 টাকায় রূপান্তরিত হয়, সেটা বন্ধ করার ব্যাপারে, নিয়ন্ত্রণ করার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করতেছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আজকে এই ২৪ পরবর্তী এই সংসদে এসে আমরা একটা খ্যাতির বিড়ম্বনা দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার। সর্বশেষে এরকম খ্যাতির বিড়ম্বনা দেখা গিয়েছে এবং শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে, যেদিকে তাকিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম বলেন, রাস্তাঘাটের নাম বলেন, সব শেখ মুজিবুর রহমানের নামে। শেখ মুজিবুর রহমান মৃত ছিলেন, উনি হয়তো জানতেন না ওনার নামে সব জায়গায় এত কিছু নামকরণ করা হয়েছে, কিন্তু আমাদের এই সংসদে একজন প্রতিমন্ত্রীর সেই খ্যাতির বিড়ম্বনা আমরা দেখতে পাচ্ছি। উনি কিছুই জানেন না, কিন্তু 10-12টা শিক্ষা প্রতিষ্ঠানের নাম ওনার পরিবারের নামে হয়ে যায়, রাস্তাঘাটের নাম হয়ে যায়, এবং এমনকি ইউনিয়নের নাম পর্যন্ত হয়ে যায়। এটা একটা মিরাকল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এমন এক মিরাকল সংসদে আছি যে সংসদ আমরা প্যাসিভেদকে উৎখাত করে আমরা এই সংসদে এসেছি, সকলেই কম বেশি নির্যাতিত হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত হত্যা নিয়ে ভারতের দালালি যেভাবে হচ্ছে, ভারতের দালালি যেভাবে আওয়ামী সরকার করতো, ফ্যাসিবাদে এই সরকার করতো, ঠিক একইভাবে আমাদের এই সংসদের বিভিন্ন মন্ত্রীরাও একই ধরনের ভারতীয় ভাষায় কথা বলে, এবং ফ্যাসিবাদী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বক্তব্য দিতেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সে একইভাবে বক্তব্য দিচ্ছেন যে মাননীয় স্পিকার সকল সীমান্ত হত্যাকে সীমান্ত হত্যা বলা যাবে না। আমরা বলছি প্রত্যেকটা সীমান্ত হত্যাই হত্যা, প্রত্যেকটা সীমান্ত হত্যাই আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশে আমরা 2024-এ পরবর্তী এতদিন আমরা মব কালচারের কথা বলেছে যে হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সময় মব কালচার অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে মব সৃষ্টি করে গভর্নরকে বের করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাসুসে মব সৃষ্টি করে বাসুসের এমডিকে বের করে দেওয়া হয়েছে। কেন সরকার ক্ষমতায় আছে, সরকার কেন মব সৃষ্টি করে বের করতে হবে? সরকার তো তাদেরকে প্রত্যাহার করে নিলেই বা চাকরি চুক্তিভিত্তিক চাকরি বাতিল নিয়োগ বাতিল করলে হয়ে যায়। এই ক্ষেত্রে সরকার মবের আশ্রয় নিয়েছে। গত 4 মাসে 17 জন শিশুকে দর্শনের পর হত্যা করা হয়েছে, 118 জন শিশুকে দর্শন করা হয়েছে। কিন্তু আমরা দেখছি যে এবং সারা বাংলাদেশে এই দর্শনের সংখ্যা প্রায় 5 শতাধিক এবং সারা বাংলাদেশে 6 শতাধিক খুনের ঘটনা ঘটেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে প্রেমজনিত একটা শিবির নেতার ব্যাপারে আমরা এখানে বিবৃতি দিতে দেখেছি, কিন্তু মাননীয় স্পিকার আমরা ওনার নিজ আসনে ডাকাতির পরে মা মেয়েকে যে দর্শনের ঘটনা ঘটেছে সেটার বিবৃতি আমরা এই সংসদে দেখি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের ন্যায় বিচার সুবিচারের কথা বললে সেটা যদি হচ্ছে একপাক্ষিক হয়ে যায়, দলীয় হয়ে যায়, তারও বড় সমস্যা। আমি এই সংসদে বলেছিলাম আমার এলাকায় অভিযোগ উঠেছে শাপলাগলিতে ভোট দেওয়ার কারণে বিএনপির লোকজন একজন নারীকে দর্শন করেছে, আজ পর্যন্ত এটার কোনো সরকারি তদন্ত রিপোর্ট নাই। এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে দাঁড়িয়ে কোনো ব্যাখ্যা দিবেন কিনা মাননীয় স্পিকার আমি জানি না। মাননীয় স্পিকার, আমাদের এই এই একটা বাজেটে ঠিক পূর্ব বাজেট ঘোষণার পর দিনই বাংলাদেশে নিত্য পণ্যের দাম বৃদ্ধি হয়ে গেছে। চালের কেজি বেড়ে গেছে 7 টাকা, আমাদের তেলের কেজি তেলের লিটারে বেড়েছে 5 টাকা। কিন্তু হচ্ছে আমরা সরকার বলছে জনগণের আস্থা ফিরে এসেছে, কিন্তু মাননীয় স্পিকার আমাকে আরো 3 মিনিট সময় বাড়িয়ে দিবেন, আমি এই কথাগুলো বলতে চাচ্ছি জনগণের হয়ে।
4: মাননীয় সদস্য, সম্মানিত বিরোধী দলীয় চিফ হুইপ 7 মিনিট দিয়েছেন আপনাকে সময়, তারপরেও আমার ডিসক্রিপশনে আরো 1 মিনিট বাড়ানো হলো, ধন্যবাদ।
5: মাননীয় স্পিকার, সরকারের এই বাজেটের উপর যে জনগণের আস্থা নেই, ব্যবসায়ীদের আস্থা নেই, তার প্রমাণ বাজেটে খাদ্যপণ্যের দাম কমানোর একদিন ঠিক অব্যবহতি পরেই চালের দাম ডাইলের দাম বাজারে খুচরা বাজারে বেড়ে যাওয়া। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই, উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে সংসদে যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে যাই, ব্যাংকের ঋণ নিয়ে ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে যাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়াইয়া যখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, আমরা এই ধরনের সংসদ আর চাই না।
4: ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। একটু বসেন, আপনি একটু বসেন। জি, একটু আরো 3-4 জন দাঁড়িয়েছে, আমি আপনাকে ডাকবো, সবাই একটু ধৈর্য সহকারে বসি আমরা, প্লিজ, থ্যাংক ইউ। মিস্টার জয়নুল আবেদিন ফারুক, মাননীয় সদস্য,
6: অর্ডারে আপনার ডিসকাশন আছে, আপনি এটা দিতে পারেন, যেহেতু সংসদ নেতাকে নিয়ে কথা বলা হয়েছে। আমি আপনাকে বিনীত অনুরোধ করব, আমরা যেমন তেমনি দাঁড়াই না, যখন একটা অসত্য তথ্য এই সংসদ উপস্থাপন করা হয় তখনই আমাদের সংসদের আমাদের সদস্যের পক্ষ থেকে কথাটা বলার দরকার, সেজন্য আপনার অনুমতি চাই।
4: জি,
6: মাননীয় স্পিকার,
4: মাননীয় সদস্য, একটু, আপনি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছেন, মাননীয় সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছু বলবেন কিনা এই বিষয়ে, যদি আপনি ডেলিগেট করেন ওনাকে দিতে পারি। জি জি, জয়নুল আবেদিন ফারুক সাহেব।
6: মাননীয় স্পিকার,
4: আমরা
6: এই সংসদকে কার্যকর করার জন্য উভয় পক্ষে একটা সম্মতিতে এসেছি, এই সংসদে কোনো অসত্য বাক্য উত্থাপন করা হোক বা এমন কথা বলা না হোক যেই কথায় আমাদের মান সম্মান হানি হয়, সংসদ নেতাকে কটূক্তি করা হয়। এ বিষয়ে আজকে নতুন প্রজন্মের জুলাই আন্দোলনের নেতা, উনি আমাদের নোয়াখালী অঞ্চলের মাননীয় সংসদ সদস্য, উনি একটি বক্তব্য রেখেছেন, এটাতে আমরা খুবই ক্ষুব্ধ, কারণ আমাদের নেতা উড়ে এসে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। ১৬ বছর ধরে যিনি এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন। আজকে কোনো লুটের ভোট নয়, দশটা হুন্ডার বিশটা গুন্ডার ভোট নয়, একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেছে। তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতানিয়া অসত্য কথা বলেছেন এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
4: মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, আমরা আসলে বিতর্কে যেতে চাচ্ছি না, একটা বক্তব্যের প্রেক্ষিতে উনি বক্তব্য দিয়েছেন। আমরা আসলে এভাবে চললে তো সংসদ, আচ্ছা এক মিনিট আপনাকে সময় দেয়া হলো।
5: মাননীয় স্পিকার, এখানে মাননীয় সংসদ সদস্য দাঁড়ালেন, তিনি যদি স্পেসিফিক্যালি বলতেন কোন তথ্যটা এখানে অসত্য, উনি তো উনার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, উনি কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্য অসত্য কথা বলা হয়েছে। ওনাকে তো ফ্যাকচুয়ালি বলতে হবে কোন ইনফরমেশনটা এখানে ভুল ছিল। আর মাননীয় সংসদ নেতার কথা যদি বলেন, প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। প্রধানমন্ত্রী এই মাননীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় স্লিপ অফ টাং হয়েছেন, উনি তার ভুল শুধরিয়েছেন। ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছেন, ফলে উনি অবশ্যই উনাকে আমরা সম্মান করি, উনি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, প্রাইম মিনিস্টার, সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তার কোনো বক্তব্যের সমালোচনা করা যাবে না। আমরা তো গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছি, আমরা কোনো ফ্যাসিবাদের দিকে আবার যেতে চাচ্ছি না, ফলে এটা যাতে মাননীয় স্পিকার আপনি বিবেচনা রাখেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।
4: জি, মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
7: ধন্যবাদ জনাব স্পিকার। আমাদের মাননীয় ডেপুটি বিরোধী দলের হুইপ, যে চিফ হুইপ যে কথাটা বললেন, আমার মনে হয় সত্য নয়, সঠিক নয়। কারণ আমাদের মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, বিরোধী দলের, সেই বক্তব্যের মধ্যে তিনি সুনির্দিষ্টভাবেই বলেছেন যে আমাদের সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি অসত্য বক্তব্য দিয়েছেন। এটারই আপনার আমাদের মাননীয় সংসদ সদস্য জানার আবেদন, এটা আপনার পয়েন্ট আউট করেছেন। প্লিজ লেট মি সে, আমাদের বলতে নিয়ে আপনার ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে আসছে। ইউ মাস্ট অ্যালাউ আস টু স্পিক। আমি কথা বলছি, আপনারা কথা বলছেন, আমরা কেউ কথা বলিনি।
4: মাননীয় মন্ত্রী এদিকে কথা বলেন, অ্যাড্রেস করে
7: প্লিজ। এটা হবে পার্লামেন্টে, এটা হয়।
4: জি জি জি,
7: আমি আপনাকে যেটুকু অনুরোধ করতে চাই, যে অংশটুকু অসত্য আছে সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপাঞ্জ করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না মাননীয় স্পিকার। ধন্যবাদ।
4: ধন্যবাদ মাননীয় সদস্যবর্গ। আমরা হান্নান মাসুদ সাহেব, আপনার টাইম ইজ আপ, প্লিজ বসেন। এইভাবে সংসদে যখন খুশি তখন দাঁড়াবেন, দিট ইজ নট দ্য নর্ম। প্লিজ টেক ইউর সিট মিস্টার হান্নান মাসুদ। মাননীয় সদস্য দয়া করে আপনি বসুন, দয়া করে বসুন। হান্নান মাসুদ দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ, বসুন। মে আই হামলি রিকোয়েস্ট ইউ টু টেক ইউর সিট প্লিজ। আপনি বসেন। মাননীয় সদস্যবর্গ, মাননীয় সদস্য নোয়াখালী ৬ আসনের বিরোধী দলীয় নেতা দাঁড়ালে তো দিতে হয়। জি বলেন।
8: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের এই হাউজেরই একজন সদস্য হান্নান মাসুদ বক্তব্য রাখতে গিয়ে তিনি সংসদ নেতার ব্যাপারে কিছু কথা বলেছেন। আমি আপনাকে অনুরোধ করব, বাইরের কোনো বিষয়কে টেনে এখানে এনে এক্সপান্স করা বা বক্তব্য দেওয়া কোনোটাই যেন এলাও না করা হয়, কারণ আপনি এইমাত্র বলেছেন যে এইটা সাভার স্কোয়ার নয় বা শাহবাগ স্কোয়ার নয়। তার মানে হচ্ছে সংসদের ভিতরে একটা সংসদীয় নর্মস আছে, বাইরেরও একটা গ্রামার আছে, যার যার গ্রামারকে সেই সেই জায়গায় আমরা রাখি, বাইরের জবাব বাইরে দিব, সংসদের জবাব সংসদে হোক। তবে এটা সত্য, এটা অসত্য, এই ঝগড়ায় যদি আমরা যাই তাহলে অনেক কিছু আমাদের জন্য হয়তো বা লজ্জাজনক হয়ে যাবে। আমি চাচ্ছি না কারো সম্মানের সাথে এই লজ্জাটা লেগে থাকুক, এই জন্য আমি অনুরোধ করব এই বিষয়ের পুরাটাই আপনি এখান থেকে ইগনোর করুন, সেইটাই আমাদের জন্য কল্যাণকর হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা, আমরা সব কিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিব, ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান, আপনার সময় ছয় মিনিট, ধন্যবাদ আপনাকে।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে হুইপ সাহেবের সাথে আমার কথা হয়েছিল, আগামী সপ্তাহে উনি আমাকে সময় দিবেন, আপনিও সেই সময়টা বহাল রাখলে আমি খুশি হব, ধন্যবাদ।
1: না, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আসলে আপনার সিরিয়ালে নাম আছে, সেই সিরিয়ালে আমরা অগ্রসর হয়েছি, আমি জানি না পরবর্তীতে আপনার নাম আসবে কিনা তালিকায়, বাট ইটস নট এ গুড প্র্যাকটিস। আলোচনা অংশগ্রহণ করবেন কুমিল্লা পাঁচ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জসিম উদ্দিন। জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম বারো আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক। জনাব মোহাম্মদ এনামুল হক, আপনার সময় ছয় মিনিট।
10: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের বাজেট অধিবেশনে আমাকে 2026-2027 সত্য বছরের বাজেট আলোচনায় অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় চট্টলার কৃতি সন্তান মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি আজকে একটা বাজেট বাংলাদেশের জনগণের জন্য, কৃষকদের জন্য, ব্যবসায়ীদের জন্য, সর্বস্তরের জনগণের জন্য একটা সুন্দর বাজেট পেশ করার জন্য আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে আমি স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরও স্মরণ করতে চাই আমাদের মা মরহুমা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি কৃতজ্ঞতা জানাই আজকে আমাকে এই বাজেট অধিবেশনে আসার যিনি সুযোগ করে দিয়েছেন, আমার সংসদীয় আসন চট্টগ্রামের বারো পটিয়ার সর্বস্ব জনগণের প্রতি, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মাননীয় স্পিকার, এই বাজেটে আমরা যেটা দেখতে পেয়েছি, প্রতিটা সপ্তাহে আমার সংসদীয় আসনে আমরা যাই, সাধারণ মানুষের সাথে কথা বলি, সবাই কিন্তু এই বাজেটকে নিয়ে উৎফুল্ল। তারা 60টি পণ্যর যে দ্রব্যমূল্য শুল্ক হ্রাস করা হয়েছে, সেই জন্য আমাদের সাধারণ মানুষ কোনোভাবেই যে খুশিতে আছে সেটা কিন্তু আমরা যারাই ও এলাকায় যাই তারা বুঝতে পারে। এখানে অনেক সদস্য বলেছেন চাউলের দাম বৃদ্ধি পেয়েছে, অন্যান্য দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে, এটা সম্পূর্ণ আমি মনে করি সত্য নয়। বাংলাদেশে আজকের যে চাউলের বাজার, এটা অতীতে কিন্তু এই বাজার ছিল না। দ্রব্যমূল্য, চাল, ডাল, তেল, লবণ সহ যে 60টি পণ্যর দাম কমানো হয়েছে, যার কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আছে। মাননীয় স্পিকার, এখানে শিক্ষাখাতের যে একটা বরাদ্দ রাখা হয়েছে, অতীতের পেশিবাদী সরকার যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, সেই ধ্বংসর থেকে এই বাজেটেই শিক্ষাকে উন্নত করার জন্য এই বাজেটে যথেষ্ট, কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে সোজা করার জন্য আমাদের শিক্ষাখাতে যে মাননীয় অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করেছে, সেটা আমি মনে করি আমাদের বাংলাদেশের সর্বস্তরের জনগণের জন্য একটা উদাহরণ সৃষ্টি করা হবে। কৃষকদের জন্য বাজেট দেওয়া হয়েছে, কৃষিখাতে যে বরাদ্দ রাখা হয়েছে, আজকে বাংলাদেশ কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, সেই স্লোগানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগান ছিল, আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কৃষকদের কাছে, আজকে এই বাজেটেই প্রতিফলিত হয়েছে। মাননীয় স্পিকার, আজকে এই যে আমার এলাকার দু একটা কথা বলতে হয়, প্রথমে আমি কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হয়েছে। আরেকটা সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হলো ফ্যামিলি কার্ড। আমরা যখন এলাকায় এলাকায় যাই, আমাদের মায়েরা ফ্যামিলি কার্ড কখন আসবে, কখন আমরা ফ্যামিলি কার্ড পাব, সেটা আমাদের সাথে জিজ্ঞাসা করা হয়। আমি আপনার মাধ্যমে জানাতে চাই অতি সত্বর, যাতে ফ্যামিলি কার্ড আমাদের মায়েদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু সমস্যার কথা তুলে ধরব। এখানে পটিয়া প্রায় 150 বছরের একটা আদালত, বর্ষার দিনে ওখানে বিচার কার্য সম্পন্ন করা যায় না বৃষ্টির পানির কারণে। এটা আমি সংসদে মহান জাতীয় সংসদে আরেকবার বলা হয়েছে, এই পটিয়া আদালতকে বহুতল ভবন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। পটিয়ার ম্যাজিস্ট্রেট কোর্টের নতুন ভবন নির্মাণের জন্য জানাচ্ছি। পটিয়া পৌরসভাকে আধুনিক ডাম্পিং স্টেশন করার জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, পটিয়া কোনো বালক উচ্চ বিদ্যালয় নেই, এখানে দুইটা সরকারি স্কুলে সরকারিকরণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। পশ্চিম পটিয়ায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য দাবি জানাচ্ছি, এবং পশ্চিম পটিয়ায় আরেকটা পৌরসভা করার জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা কারিগরি শিক্ষার জন্য আমাদের মাননীয় স্পিকার আমাকে আর একটু সময় দেন। পটিয়ার
1: জি, মাননীয় সদস্য, এক মিনিট সময় দেওয়া হচ্ছে। খুশির খবর হলো চৌকি আদালতের ব্যাপারে মাননীয় আইনমন্ত্রী তখন কানে লাগিয়েছেন, উনি শুনেছেন, এক মিনিট সময় পেলেন।
10: থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, এই সাবেক পটিয়া উপজেলা সাবেক মহকুমায় এই মহকুমাকে জেলা করার দাবি আমাদের এলাকার জনগণের কাছ থেকে জানানো হচ্ছে। পটিয়া উপজেলায় আরেকটা বড় সমস্যা, এখানে মাননীয় স্পিকার, মাদক এবং অনলাইন জুয়া, এগুলি বন্ধ করার জন্য সরকারিভাবে পদক্ষেপ নিতে হবে, তাইলে আমাদের ছেলেমেয়েরা এই মাদক এবং অনলাইন জুয়া থেকে রেহাই পাবে। মাননীয় স্পিকার, পটিয়ার যে কর্ণফুলী নদীর বাঙন রোধে এখানে বাঙন যাতে রোধ করা যায়, সেই জন্য ব্যবস্থা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। পটিয়ার যেহেতু আমার আসন, আমরা বিশেষ করে পটিয়ার সর্বস্তরের জনগণের
1: ধন্যবাদ। মাননীয় সদস্য আলোচনা অংশগ্রহণ করবেন রাজশাহী 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। জনাব অধ্যাপক নজরুল ইসলাম, আপনার সময় 7 মিনিট, ধন্যবাদ আপনাকে।
11: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, পবিত্র কোরআন শরীফে বলা আছে, আপনি তোমরা এমনভাবে কথা বলো যাতে মানুষ কষ্ট না পায়, দুঃখ না পায়। আজকে আমাদের বিরোধী সাংসদ যেভাবে কথা বললেন, কথা ওইভাবে না বলে একটু সুন্দরভাবে বললে আমরা আমাদের মনে দুঃখ লাগেছে, মনে কষ্ট লাগেছে। মাননীয় স্পিকার, কষ্ট দেওয়া কথা একটু সাবধানে বলা উচিত আমাদের, যাতে আমরা কষ্ট না পাই। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাই বলি। আসলে এই বারকার বাজেট, এই বাজেটটা মানবিক বাজেট, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য আছে বাজেট। মাননীয় স্পিকার, আমাদের এই সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 টাকা বরাদ্দ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী বন্ধুরা অনেক সময় বলেছেন এটা চানাচুর মার্কা বাজেট, অনেকে বলেছেন করের বোঝা বাড়বে, অনেকে বলেছেন অনুৎপাদনশীল। আমি বলবো যে ফ্যামিলি কার্ড এটা কিন্তু অনুৎপাদনশীল না, এটা আপনার সামাজিক সুরক্ষা, এটা আপনার যে কোনো দেশে যান, যত যে দেশের যত সামাজিক সুরক্ষা বেশি আছে তত সেই দেশ তত বেশি উন্নত। সুতরাং ফ্যামিলি কার্ড এটা আমাদের সামাজিক সুরক্ষা হবে, এটা আমাদের অনুৎপাদনশীল নয়, এটা পরোক্ষভাবে দীর্ঘদিনের জন্য আমাদের সমাজকে সুরক্ষা করবে, আমাদের আমাদের আয় বাড়বে। সমাজ মানুষ স্পিকার, এছাড়াও ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড দেওয়ার জন্যে আমাদের সমাজের মধ্যে আর্থিক লেনদেন বেড়ে যাবে, এবং আর্থিক লেনদেন বেড়ে যাওয়ার কারণে আমাদের আয় বাড়বে এবং এই আয়টা আমার জাতীয় আয় কিন্তু যোগ হবে। সুতরাং এটা কোনো সময় করে বোঝা বাড়বে না। মাননীয় স্পিকার, আমাদের বন্ধু বলেছেন এটা চানাচুর মার্কা বাজেট, কয়েকদিন আগে আমি যদি ভুল না শুনে থাকি। আসলে চানাচুর কিন্তু অত্যন্ত মজা লাগে, তা মানুষ পছন্দ করে, চানাচুর খেতে পছন্দ করে। মাননীয় স্পিকার, এই বাজেট ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এবং এটা চানাচুর খাওয়ার মতোই বাংলাদেশ মানুষ মজা পাবে যদি এই বাজেট আমরা বাস্তবায়ন করতে পারি। মাননীয় স্পিকার, ইনশাল্লাহ আগামী দিনে আমাদের আমাদের প্রধানমন্ত্রী উনি এই বাজেট ইনশাল্লাহ তার নেতৃত্বে আমাদের এখানে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি দু একটি কথা বলি। আমাদের এই বাজেটে শুধু ফ্যামিলি কার্ড বা গ্রামীণ উন্নয়নের কথা বলা হয় নাই, বরং শহরের কথা বলা হয়েছে। আজকে শহরের মানুষ জনবিচ্ছিন্ন, তাদের মধ্যে সামাজিক বন্ধন লোপ হয়ে গেছে, লোপ হয়েছে, তারা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারে না। এই বাজেটে, এই বাজেটে সেটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, এখানে এই অর্থ বছরে শহর সমন্বয়ের প্রকল্পে বেশ বাজেট ধরা হয়েছে, আমি এটা আরও বেশি বাড়ানোর জন্য আমি সুপারিশ করছি মাননীয় স্পিকার। এবং আমি বলি প্রতি বিশেষ করে ঢাকা শহরে প্রতিটি ওয়ার্ডে মেলবন্ধন সমৃদ্ধি পুনর্জীবিত করতে এই প্রকল্পের অধীন প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি হাব তাতে তৈরি করা হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আরেকটু বলি, আমাদের অর্থমন্ত্রী আসলে অত্যন্ত সূক্ষ্মভাবে, আমি একটা বিষয় বলি, সমস্ত এমন কোনো দিক নাই এই বাজেটে কভার করা হয়নি, সন্নিহিত করা হয়নি। এখানে একটা আপনার স্বর্ণ অলঙ্কার কথা বলি, স্বর্ণ অলঙ্কার এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জনগোষ্ঠী, আমাদের এখানে স্বর্ণ যে তার উৎপাদন, স্বর্ণ যদি স্বর্ণ অলঙ্কার যদি তৈরি করতে পারে তার জন্যে কিন্তু আমদানি উপর কর কমায় দিচ্ছে, আমদানি কর নেয় কর কমায় দিচ্ছে, শুল্ক কমায় দিচ্ছে, যার কারণে আমাদের দেশে যদি এই আপনার স্বর্ণ অলঙ্কার তৈরি করে আমরা বাইরে রপ্তানি করতে পারি, আমাদের দেশে আমাদের অনেক আমাদের দেশে আয় বাড়বে। এবং বিশেষ করে আমাদের মেয়েদের আবেগকে কাজে লাগিয়ে যদি আমরা কাজ করতে পারি, আমদানি করতে পারি, রপ্তানি করতে পারি, তাহলে আমাদের ইনশাল্লাহ আমাদের অনেক আয় বাড়বে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি একটু বলি আর একটু, আমাদের আমাদের একটা সমাজসেবা, আমাদের একটা চিকিৎসামূলক সমাজকর্ম আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই সমাজ কল্যাণের অধীনে চিকিৎসামূলক সমাজকর্ম প্রতিটা হাসপাতালে কিন্তু আছে, এবং এই হাসপাতালের এই চিকিৎসাকর্মীরা তারা কী করে, তারা আপনার যারা অসহায় রোগী, যারা মনস্তাত্ত্বিক রোগী, তাদেরকে কিন্তু আপনার সাহায্য করে থাকে, তাদেরকে সহায়তা করে থাকে এবং তাদের চিন্তা, তাদের সম্পদ, তাদের মধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, এই অর্থের বাইরেও কিন্তু মাননীয় স্পিকার তারা কিন্তু অন্য ধনী লোকদের কাছ থেকে আপনার অর্থ সংগ্রহ করে এইসব রোগীদের সাহায্য করে। সুতরাং এটা কিন্তু অত্যন্ত দক্ষ সমাজকর্মী দরকার। সুতরাং আমি বলবো এই সমাজকর্ম অধীনে চিকিৎসামূলক সমাজকর্মী কর্মের বিভাগে আরও অনেক জাতে চিকিৎসামূলক সমাজকর্মী নিয়োগ দেওয়া হয় মাননীয় স্পিকার। এটা আমার সুপারিশ মাননীয় স্পিকার। আমাদের আজকে আসলে আমাদের যে বাজেটটা করা হয়েছে অত্যন্ত প্রাকৃতিক নির্ভর, যার কারণে প্রকৃতির এখানে আপনার ব্যালেন্স হবে এখানে এবং একটা সুন্দর একটা নির্বল অর্থনীতি এখানে তৈরি করবে মাননীয় স্পিকার। আমি আমার একটা এলাকার কথা কিছু বলবো মাননীয় স্পিকার। আমার উঠিয়া দুর্গাপুর, আমি ওখানকার আমি নির্বাচিত হয়েছি। এই পুঠিয়া দুর্গাপুর প্রায় তিরিশ কিলো রাস্তা নাটোর থেকে শুরু করে রাজশাহী ঢোকার আগ পর্যন্ত 30 কিলো রাস্তা এখানে আপনার খুবই সরু। আপনার এই ছয় মাসে 15টা অ্যাক্সিডেন্টে প্রায় 20 জন লোক মারা গেছে। এটা অবশ্যই মাননীয় স্পিকার দুঃখজনক। ছয় মাসে 15টা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 20জন লোক মারা গেছে। সুতরাং এই যে সরু রাস্তা, এটাকে চাইল্ড লাইন করতে হবে মাননীয় স্পিকার। আমাদের বানেশ্বর একজন জায়গা, বানেশ্বর জায়গায় এটা মনে হয় আমাদের যা সংসদের আপনারা যারা যান।
1: জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন খুলনা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। জনাব জাহাঙ্গীর হোসেন হেলাল, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ আপনাকে।
12: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, বাংলা একটি প্রবাদ আছে, চাদরের চেয়ে পা বেশি লম্বা করলে ঠান্ডা লাগবেই। আজকের বাজেটটি দেখে সে কথাই মনে পড়ে। রাজস্ব আহরণ, বিনিয়োগ, কর্মসংস্থানের বাস্তব চিত্র বিবেচনা না করেই এমন সব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যা উচ্চাভিলাষী হলেও বাস্তবায়নযোগ্য কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকবে। মাননীয় স্পিকার, এই বাজেট অনেকটা আকাশ কুসুম কল্পনার মতো, বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে নয় বরং কল্পনার আকাশে উড়ে এই বাজেট তৈরি করা হয়েছে। এই বাজেটে রাজস্ব আয়ের যে লক্ষ্য ধরা হয়েছে তা অনেকটা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো। আয়ের নিশ্চয়তা ছাড়াই ব্যয়ের বিশাল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বাজেট অনেকটা হাতির বোঝা ছাগলের ঘাড়ে চাপানোর মতো। অর্থনীতির বর্তমান সক্ষমতার তুলনায় লক্ষ্যমাত্রা অত্যন্ত উচ্চাভিলাষী। মজবুত ভিত্তি ছাড়া সুস্থ ভবন দাঁড়ায় না। মাননীয় স্পিকার, এই বাজেটও বড় বড় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কিন্তু বাস্তবায়নের ভিত্তি অত্যন্ত দুর্বল। মাননীয় স্পিকার, আজ আমি 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো ক্ষুদে বিজ্ঞানী, উদ্ভাবক ও তরুণ গবেষকদের জন্য বাজেটে দৃশ্যমান কোনো বরাদ্দ, কর্মসূচি বা নীতিগত নির্দেশনা না থাকা। একটি প্রবাদ আছে, আজকের শিশু আগামী দিনের নেতৃত্ব। আমি বলবো আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনের প্রযুক্তিবিদ, গবেষক, উদ্ভাবক, অথচ বাজেটে তাদের জন্য আলাদা কোনো পরিকল্পনা চোখে পড়ে না। বিশ্বের উন্নত দেশগুলো শিশু ও কিশোরদের বিজ্ঞান চর্চায় উৎসাহ দিতে বিশেষ তহবিল গঠন করে, কারণ তারা জানে বিজ্ঞান এবং প্রযুক্তিতে কোনো ব্যয় নয়, এটি ভবিষ্যতের জন্য বিনিয়োগ। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা স্বল্প খরচে কৃষিযন্ত্র, পরিবেশবান্ধব প্রযুক্তি কিংবা ডিজিটাল উদ্ভাবন তৈরি করছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা ব্যর্থ। প্রশিক্ষণ এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে অথবা মাঝপথে তাদের প্রকল্প থেমে যায়। মাননীয় স্পিকার, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শিশুকে তার নিজের মতো করে বেড়ে উঠতে দাও, কিন্তু আমরা যদি তাদের প্রতিভা বিকাশের সুযোগ না দেই তাহলে তারা কিভাবে নিজেদের মতো বেড়ে উঠবে। মাননীয় স্পিকার, একটি প্রবাদ আছে, বীজের যত্ন না নিলে ফল ভালো পাওয়া যায় না। ক্ষুদে বিজ্ঞানের হচ্ছে সেই বীজ, তাদের পরিচর্যা না করে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের আশা করতে পারি না মাননীয় স্পিকার। তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, স্কুল কলেজ পর্যায়ে ক্ষুদে বিজ্ঞানীদের জন্য বিশেষ ইয়াং ইনোভেটর ফান্ড গঠন করা হোক। মাননীয় স্পিকার, বাজেটে ক্ষুদে বিজ্ঞানীদের জন্য সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা ও নির্দেশনা অন্তর্ভুক্ত করা হোক। মাননীয় স্পিকার, আমরা যদি শুধু রাস্তাঘাট ভবন অবকাঠামো নির্মাণ করি কিন্তু মেধা নির্মাণে যদি বিনিয়োগ না করি তাহলে উন্নয়ন টেকসই হবে না। আজকের ক্ষুদে বিজ্ঞানীর হাতে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। যে জাতি গবেষণায় বিনিয়োগ করে না সে জাতি ভবিষ্যৎকে বন্ধক রাখে। এই উপলব্ধি থেকে এই বাজেটে ক্ষুদে বিজ্ঞানীদের জন্য বিশেষ বরাদ্দ এবং সরকারি পৃষ্ঠপোষকতা দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে বাজেটে বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির কথা বলা হলেও বিদেশগামী কর্মীদের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদানের কোনো নতুন ও যুগোপযোগী উদ্যোগ দেখা যায় না। শুধু প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদানের কার্যক্রম অব্যাহত রাখার কথা বলা হয়েছে। বিদেশে কর্মসংস্থানে ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এখাতে আরও তহবিল ও সহজ ঋণ সুবিধা প্রয়োজন ছিল। মাননীয় স্পিকার, আমি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সম্প্রতি ঋণ খেলাপি ঋণগ্রস্ত বলে উল্লেখ করার প্রবণতা দেখা গেছে, আমি আজ তীব্র বিরোধিতা করি। কাককে কাক না বলে যদি ময়ূর বলি তাতে কাকের চরিত্রের পরিবর্তন হয় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে একটু সময় বাড়িয়ে নিতে চাই মাননীয় স্পিকার। কারণ হচ্ছে আমি এই ঋণ খেলাপের মতো সময় খেলাপি না, সময় গ্রস্ত মাননীয় স্পিকার।
4: জি, 1 মিনিট বর্ধিত করা হলো, 1 মিনিট।
12: মাননীয় স্পিকার, শুধু শব্দের ব্যবহার ভাষাগত বিষয় না, এর সঙ্গে জড়িত আছে নীতি নৈতিকতা জবাবদিহিতা। সেই কারণে ঋণগ্রস্ত আর ঋণ খেলাপি কখনো এক জিনিস নয়। মাননীয় স্পিকার, একটি প্রবাদ আছে, ফুটো কলসিতে যতই পানি ডালা হোক তা কখনোই পূর্ণ হয় না। যদি দুর্নীতি বিদ্যমান থাকে আর যত আমরা অর্থনৈতিক সমৃদ্ধির পরিকল্পনা নেই না কেন, বাংলাদেশ কখনোই দুর্নীতি বিদ্যমান থাকলে অর্থনৈতিক একটি ভালো জায়গায় পৌঁছাতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা সম্পর্কে বলতে চাই। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার খুলনা, পদ্মা সেতুর সুফল কাজে লাগিয়ে খুলনাকে শিল্প বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ ছিল। 2026-27 বাজেটে খুলনার উদ্দেশ্যে উল্লেখযোগ্য কোনো মেগা প্রকল্প, জলবদ্ধ নিরসন কর্মসূচি, সুন্দরবন সুরক্ষা প্রকল্প কিংবা মঙ্গলবন্দর কেন্দ্রে বিনিয়োগ পরিকল্পনা নেই।
4: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন গাইবান্ধা এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাজিদুর রহমান। জনাব মোহাম্মদ মাজিদুর রহমান, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
13: বিসমিল্লাহ রহমান রাহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই পুরাতন একটি গানের কলি আমার মনে পড়ল। সাদ না মিঠিল, আশা না পুড়িল, সকলেই ফুরিয়ে যায় মা। মাননীয় স্পিকার, 54 বছরে এই সংসদে অনেক বাজেট পেশ করা হয়েছে, 54 বছরে অনেক সরকার এসেছে। জনগণ মনে করেছিল এই বাজেট বোধহয় আমাদের আশা পূরণ করবে এবং স্বাদ মেটাবে, কিন্তু 54 বছরে কোনো বাজেট কোনো সরকার জনগণের আশা পূরণ করতে পারেনি। তাই আমি বলতে চাই, এবারের 9,38,000 কোটি টাকার যে বাজেট, এই বাজেট দ্বারা আগামীর 5 বছরে জনগণের আশা পূরণ হবে এবং স্বাদ মিটবে, এটা আমরা আশা করি মাননীয় স্পিকার, এবং আমি ব্যক্তিগতভাবে এটা আশা করি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন সবার জন্য উন্নয়ন। যদি সবার জন্য উন্নয়নের কথাটি সত্যি হয় মাননীয় স্পিকার, তাহলে রংপুর বিভাগ 2 কোটি মানুষ যেখানে বসবাস করে মাননীয় স্পিকার, এই 2 কোটি মানুষের আবাসস্থল রংপুর বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাননীয় স্পিকার, যদি সত্য হয় কথাটা, 1% বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, এই 1% বরাদ্দ দিয়ে রংপুর অঞ্চলের কি উন্নয়ন হবে? আমি আজকে আপনার মাধ্যমে জানতে চাই। মাননীয় স্পিকার, আমরা 54 বছরে এই উত্তরবঙ্গকে ঠকাতে দেখেছি। আমরা বলতে চাই না এই বাজেটও ঠকাঠকির বাজেট, আমি তা বলতে চাই না, কিন্তু বাস্তবতা নিরিখে যদি দেখি তাহলে দেখা যাবে এবারও আমরা ঠকার মধ্যে পড়েছি রংপুর অঞ্চল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই অঞ্চলের মানুষ কি ট্যাক্স দেয় না? এই অঞ্চল কি বাংলাদেশের পার্ট নয়? যদি তাই না হবে, গোটা বাংলাদেশে যদি গ্যাস থাকে তাহলে রংপুর অঞ্চলে কেন এখন আমরা গ্যাস পেলাম না? গ্যাসের লাইন পাইপ বসানো হয়েছে 10 বছর হলো 15 বছর হলো, কিন্তু গ্যাস এখনো পৌঁছে নেই রংপুর অঞ্চলে। মাননীয় স্পিকার, রংপুর অঞ্চলে গ্যাসের লাইন গেছে, কিন্তু দুই সাইডের যত জেলা এবং সীমান্তবর্তী যে জেলাগুলো সেখানে কিন্তু গ্যাস লাইন বসানো হয়নি। আমার গাইবান্ধা জেলার উপর দিয়ে, পলাশবাড়ির উপর দিয়ে গ্যাস লাইন গেছে মাননীয় স্পিকার, কিন্তু গাইবান্ধা জেলা শহরে গ্যাস লাইন বসানো হয়নি মাননীয় স্পিকার। তাই আমি আজকের এই বাজেট বক্তৃতায় জোর দাবি জানাতে চাই, উত্তরাঞ্চলে ন্যায্য হিস্সা দিতে হবে। উত্তরাঞ্চলে উন্নয়নের জন্য যে বাজেট বরাদ্দ যদি কম হয়ে থাকে, সেই বাজেট বরাদ্দ বাড়াতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আজকে এখানে বলা হয়েছে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন অন্তর্ভুক্তিমূলক এই বাজেট, যদি অন্তর্ভুক্তিমূলক বাজেট হয় তাহলে আবারও সেই কথা। এবং আমি বলতে চাই বাজেটে শিক্ষা খাতে ব্যয় বাড়ানো হয়েছে, বরাদ্দ বাড়ানো হয়েছে, যদি তাই হয় তাহলে হাজার হাজার নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী যারা বেতন পাওয়ার আগে অনেকে পেনশনে মানে রিটায়ারে চলে গেছেন, মাননীয় স্পিকার, আমরা কি আশা করতে পারি এই বাজেটের মাধ্যমে যেখানে শিক্ষা খাতে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে, এই বরাদ্দের মাধ্যমে অন্তর্ভুক্তি করা হোক, অন্তর্ভুক্ত করা হোক নন এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মাননীয় স্পিকার, সেই সাথে স্বতন্ত্র ইবতিদায়ী শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণের প্রস্তাব আমি করছি মাননীয় স্পিকার, এই বাজেটের মাধ্যমে তাদেরকেও অন্তর্ভুক্ত করা হোক। মাননীয় স্পিকার, আমার উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলা, আমি এর আগেও বলেছি আমরা একটি ব্রিজ চাই, যে ব্রিজটা হবে বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত। মাননীয় স্পিকার, এই বাজে এই ব্রিজ, এই ব্রিজের নামকরণ আমি প্রস্তাব করতে চাই জুলাই আগস্ট বিপ্লবের যিনি অগ্রনায়ক শহীদ আবু সাইদের নামে, এই পলাশী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যে ব্রিজ হবে সেই ব্রিজের নামকরণ করা হোক মাননীয় স্পিকার। এবং আমরা বলতে চাই এই ব্রিজ যাতে অন্য এলাকায় না যেতে পারে, আমরা শুনতেছি এই ব্রিজ আবারও বগুড়া দিয়ে করার তারা চিন্তা ভাবনা করছে মাননীয় স্পিকার। উত্তরাঞ্চলের মানুষ যদি এটা হয় তাহলে রাজপথে নেমে আসতে বাধ্য হবে, আন্দোলন করতে বাধ্য হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই সাথে আমার নির্বাচনী এলাকা সুন্দরগঞ্জের অনেক সমস্যা রয়েছে মাননীয় স্পিকার।
4: মাননীয় সদস্য ধন্যবাদ, আপনার সময় শেষ। আচ্ছা, 1 মিনিট দেওয়া হলো, 1 মিনিট,
13: দুই মিনিট দেবেন মাননীয় স্পিকার। আমার এলাকার কাপাসিয়া থেকে বামুনডাঙ্গা এবং তারাপুর থেকে ধোবাডাঙ্গা 15টা ইউনিয়ন, রাস্তাঘাটের বেহাল অবস্থা, কাঁচা রাস্তাগুলো পাকা করা দরকার। আমাদের সম্মানিত মাননীয় এলজিআইডি মন্ত্রী এখানে আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি পাকাকরণের জন্য মাননীয় স্পিকার। সেই সাথে আমার সুন্দরগঞ্জে 2টা রেল স্টেশন আছে, সর্ববৃহৎ একটা রেল স্টেশন আমার ওই এলাকার বামুনডাঙ্গা রেলওয়ে স্টেশন। এই রেল স্টেশনের যাত্রী ছাউনি নেই মাননীয় স্পিকার, ফুটা হয়ে গেছে, বৃষ্টি আসলে যাত্রীরা সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। এবং সেই যাত্রী ছাউনি 100 ফুট, এটাকে আমি বলেছি 300 ফুট উন্নীত করার জন্য, এবং এটাকে আধুনিক একটি রেলওয়ে স্টেশনে যাতে আমরা করতে পারি সেই ব্যবস্থা যাতে এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই সাথে আমার এলাকায় আপনি শুনলে খুশি হবেন।
4: জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন সুনামগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব কামরুজ্জামান কামরুল, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ।
14: ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্য শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের মাথা আপোষহীন নেত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আরও স্মরণ করছি 71 থেকে 52, 52 থেকে 24 পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকে। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। আমি

0: যাদের ভোটে নির্বাচিত হয়ে আমি আজ এখানে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, এই বাজেট নিয়ে আমার বেশি বক্তৃতা আমি দেব না, কারণ এই বাজেট সম্পর্কে অনেকে অনেক সময় ধরেই বক্তব্য দিচ্ছেন। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেট প্রস্তাবিত জাতীয় বাজেট দেশের অর্থনীতিকে স্থিতিশীলতা বৃদ্ধি ও জনগণের পথে এগিয়ে নেওয়ার এক সমউপযোগী পদক্ষেপ। বিএনপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা শক্তিশালী করার বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি বাজেট নিয়ে বেশি বলতে চাই না। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা বলেন এই বাজেট হচ্ছে বিশাল বড় বাজেট। হ্যাঁ মাননীয় স্পিকার, এই বাজেট বিশাল বড় বাজেট, এই বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট এ যাবৎকালের। এই বাজেট বাস্তবায়ন হবে, কারণ এই বাজেট হচ্ছে তারেক রহমানের সরকারের বাজেট। কারণ আপনারা জেনে খুশি হবেন, যখন দেশ তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তখন এই দেশকে আবার টেনে তুলেছিলেন। যখন 91-এ যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, স্বৈরাচার এরশাদ দেশকে যখন বিচ্ছিন্ন করে দিয়েছিল, তখনও সেই আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়া এবং আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমানের বাজেটের মাধ্যমেই আমাদের দেশকে আবার পুনরুজ্জীবিত করা হয়েছে। এই বিগত 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন এই দেশকে বড় বড় বাজেট দিয়েছে, কিন্তু এটা বড় বড় লুটপাট হয়েছে। সে বড় বড় লুটপাটের কারণে, বড় বড় দুর্নীতির কারণে আমাদের বিরোধী দলের বন্ধুরা মনে করছে এই বাজেট মনে হয় এটা বাস্তবায়ন হবে না। আমি আমার বিরোধী দলের বন্ধুদেরকে বলবো, বিশ্বাস রাখেন, তারেক রহমান, তারেক জিয়া, আরেক সে হচ্ছে আরেক জিয়া, জিয়া রহমানের সুযোগ্য সন্তান আমরা বিশ্বাস করি। কারণ আমি এই কথাটা কেন বলছি, আমি জনগণের সাথে আমি বিভিন্ন আমার এলাকাতে যাওয়ার পরে আমি দেখলাম সাধারণ মানুষ, বৃদ্ধ লোকেদের কথা, এটা জিয়া রহমানের সন্তানের বাজেট, ইনশাল্লাহ এই বাজেট বাস্তবায়ন হবে। আমি কেন বলছি বাস্তবায়ন হবে, মাননীয় স্পিকার, আমাদের এই সরকারের বয়স মাত্র 4 মাস। এই 4 মাস আমি আমার বিদ্যুতের বন্ধুদেরকে বলবো, এই 4 মাস আপনারা একটু যাচাই বাছাই করে দেখুন, এই 4 মাসে 4 মাসের যে আমাদের অগ্রগতি, বিগত এই ফ্যাসিস্ট সরকারের 17 বছরেও এত অগ্রগতি হয় নাই। মাননীয় স্পিকার, আমাদের প্রত্যেকটা মসজিদ মন্দির অনেক জায়গাতেই আমাদের অনুদান অলরেডি চলে গিয়েছে, যেটা আমি আমাদের গ্রামের মানুষজন আমাকে বলে যে এত উন্নয়ন, মানে এত বরাদ্দ আর কখনো আমরা পাই নাই। বরাদ্দ গিয়েছে মাননীয় স্পিকার, এই বরাদ্দ রহিমউদ্দিন করিমউদ্দিনের নামে নিয়ে লুটপাট করে ওনাদের সাথে ওনারা ভাগাভাগি করে নিয়েছে। আমরা এই বাজেট বাস্তবায়ন হবে একটা মাত্র কারণ, একটা বিশ্বাস, জনগণের বিশ্বাস, আর আমি বিশ্বাস করি এটা তারেক রহমান সাহেব এই সরকারের প্রধান, এখানে অনিয়ম করার সুযোগ নেই। মাননীয় স্পিকার, আমি আমাদের বিরোধী দলীয় বন্ধুদেরকে বলবো, আমরা আসুন, আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এই মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, এই সরকারে পাঠিয়েছে। আমাদের অনেক বন্ধুরা, আমাদের অনেক সিনিয়র নেতাদের বিরুদ্ধে একটা টেন্ডেন্সি হয়েছে, বড় বড় কথা বললেই মনে হয় বড় নেতা হওয়া যায়। এই যে বাংলাদেশে একটা টেন্ডেন্সি, এখান থেকে আসুন আমরা বেরিয়ে আসি। আমরা এই যে আমাদের বিরোধী দল নেতা, আমি ওনার সম্পর্কে তো আমি বাজে কটূক্তি করতে পারি না, হয় না, আমাদের কথাগুলি সারা জাতি শুনছে মাননীয় স্পিকার। অতএব আমাদের কথাগুলি বলতে হবে, এই কথাগুলি জনগণ দেখছে। আমরা অশালীন এবং অসত্য কোনো বক্তব্য আমরা যেন না দিই, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার একটু কষ্টের কথা বলতে হয়, অনেক মাননীয় সংসদ সদস্যরা এলাকার কথা বলেন যে আমাদের হাইওয়ে রাস্তা, আমাদের ইউনিয়ন থেকে ইউনিয়ন রাস্তা, অনেকে ইউনিয়নের কথা বলেন, ওয়ার্ডের কথা বলেন। মাননীয় স্পিকার, আমার 4টা উপজেলা, আমার এই উপজেলা থেকে সুনামগঞ্জও, মানে আমার জেলা সুনামগঞ্জে আসার কোনো রাস্তা আমার নেই।
1: মাননীয় সদস্য, পানির নিচ দিয়ে রাস্তা কিভাবে নেওয়া যায়, 1 মিনিট দিলাম, 1 মিনিটের মধ্যে শেষ করেন প্লিজ।
0: আমার যে মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বেশি দিতে, 4টা উপজেলা মানে

0: স্পিকার মাননীয় স্পিকার, সাবমার্জেবল রাস্তা এখন টিকসই রাস্তা। আমাদের প্রত্যেকটা হাওরে ধান তোলার জন্য ইয়ে দিতে হবে, রাস্তা করে দিতে হবে। আমি বিস্তারিত মন্ত্রী মহোদয়ের সাথে বলবো। আর একটা বিষয়, আজকে মাননীয় স্পিকার আপনার পাশে আমার আমার আসন, আজকে পাহাড়ি ডলে আমার মিনিমাম 200 বা 300 ঘর বাড়ি ভেঙে দিয়েছে। মাননীয় স্পিকার আমার কাছে ভিডিও আছে, এখন আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলবেন খালি শুধু তোমার এখানে কি দুর্যোগ হয়। আমি আসলে দুর্যোগ এরিয়ার মানুষই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আরেকটা বিষয় বলতে চাই আপনার মাধ্যমে, আমি আগামী 28 তারিখ মানে অগাস্টের 28 তারিখ আমি একটা টাঙ্গুয়া জ্যোৎস্না উৎসব করি মাননীয় স্পিকার। এই জ্যোৎস্না উৎসবে আমি আমাদের মাননীয় সকল মন্ত্রী মহোদয় যারা আছেন, আমাদের এমপি মহোদয়রা আছেন, সরকারি দল বিরোধী দল সবাইকে আমি দাওয়াত দিতে চাই। এই আগামী 28 তারিখ আমাদের এই জ্যোৎস্না উৎসবে যাওয়ার জন্য সবার জন্য আমি ব্যবস্থা রাখবো, সবাই যেন।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন সাতক্ষীরা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ আপনাকে।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। 2026-27 জাতীয় বাজেট 24 জুলাইয়ের শহীদদের স্মৃতি দিয়ে ঘেরা, স্মৃতি দিয়ে মোড়া। জুলাইয়ের চেতনায় উজ্জীবিত এই বাজেট, যে জুলাইয়ের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, এই বাজেটেও তার প্রকাশ থাকতে হবে, এটাই হচ্ছে আমার প্রথম বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন ন্যায় এবং ইনসাফের। আল্লাহ রাব্বুল আলামিন আরো সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে, দেশের জনগণ, দেশের নেতৃত্ব জনগণ যদি ইমান এবং তাকওয়ার পরে পরিচালিত হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বারাকাতের সকল দরজা আমি সেই দেশ এবং জাতির জন্য উন্মুক্ত করে দেব। মাননীয় স্পিকার, 2026-27 জাতীয় বাজেট সেই ধারায় পরিচালিত হোক, এটাই হচ্ছে আমার কামনা। কিন্তু বাজেটে সেই লক্ষ্য পূরণে আমরা দেখতে পাচ্ছি যাত্রা করিনি, শুরু হয়নি, অনেক ক্ষেত্রে এই বৈষম্য পরিলক্ষিত, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেনি, যা হতাশাব্যঞ্জক এবং গতানুগতিক। ঋণ নির্ভর, বাস্তবতা বর্জিত, দুর্নীতিমুক্ত দেশ গড়ার কার্যকর রূপরেখা এই বাজেটের ভিতরে গ্রহণ করা হয় নাই। বাজেটের আঙ্গিক মূল অনেক বড় হলেও এর ভিতরের সৌন্দর্য ততটা সুন্দর নয়। মাননীয় স্পিকার, আমরা সকলেই একমত, আজ মূল্যবোধের চরম অবক্ষয়, বাপ মায়ের প্রতি সন্তানের নিকৃষ্টতম আচরণ, জেনা ব্যভিচার, শিশু ধর্ষণ, হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, এমনকি মসজিদে ঢুকেও মুসল্লিদের উপরে গুলি আমরা আজকে লক্ষ্য করছি। মাননীয় স্পিকার, ঘুষ, দুর্নীতি, অপচয়, টাকা পাচার, সরকারি হাসপাতালে চিকিৎসার বেহাল অবস্থা, ডাক্তার নেই, থাকলেও ঠিকমতো আসে না, ওষুধ নেই, সেবা নেই, দুর্গন্ধময় পরিবেশ, যন্ত্রপাতি প্রায় অকেজ। আমরা আজকের পত্রিকার একটা নিউজ দেখলাম যে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের একমাত্র MRI মেশিন 5 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ ঠিকমতো ক্লাস হয় না, ক্লাসরুমগুলো শিক্ষক ছাত্র ছাত্রী ফাঁকা, ছাত্রছাত্রীদের উপরে স্থিতি, ছাত্র ছাত্রীদের উপস্থিতি এখন তো নগণ্য, চলছে কসিং বাণিজ্য। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে একটি বিশেষ বিষয় আপনার কাছে পেশ করতে চাই। এই সংসদে আলোচনা এসেছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি তার আলোচনার ভিতরে একটা উক্তি করেছিলেন যে মির্জা ফখরুল ইসলাম ইসলাম নয়, জামাতে ইসলামী ও ইসলাম নয়, ইসলামী ব্যাংক ও ইসলাম নয়। আমি এই বিষয়টি আপনার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলনের নাম, ইসলাম কায়েমের জন্য একটি অন্যতম সংগঠন, যেটা কোরআন এবং সুন্নার ভিত্তিতে পরিচালিত হয়, অতএব এটা ইসলাম বিষয়ক সংগঠন, ইসলাম সম্পর্কীয় দল, ইসলাম কায়েমের প্রচেষ্টায় এই দল কাজ করে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা দ্বীন কায়েম করো, এ ব্যাপারে তোমরা পার্থক্য করো না। অতএব আসুন আজকে সমাজের বৈষম্য, দুর্নীতি, সমাজের যত এখানে অরাজকতা আমরা লক্ষ্য করছি, এটাকে দূর করার জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহর দ্বীন কায়েম করার মাধ্যমে, কোরআন এবং সুন্নার আইন বিধান কায়েম করার মাধ্যমে এর অবসান। আমি আমার এলাকার কয়েকটি দাবির কথা উল্লেখ করতে চাই। আপনি জানেন, সাতক্ষীরা বাংলাদেশের ভিতরে সবচেয়ে মজলুম এলাকা। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা চরম নির্যাতনের শিকার হয়েছিলাম। আমি এই সাতক্ষীরার জন্য বিশেষ করে দাবি করেছি গতবার, আবারও দাবি করতে চাই যে সাতক্ষীরাতে রেল লাইন নাই। সাতক্ষীরাতে রেল লাইনের দাবি আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। নাভারণ থেকে ভোমরা পর্যন্ত রেল লাইন, মেডিকেল কলেজ হাসপাতালের উন্নতিকরণ, সাতক্ষীরা সদর হাসপাতালের উন্নতিকরণ, দেভাড়ার হেলথ কমপ্লেক্স উন্নতিকরণ দাবি রেখে আমি।
1: জি, এক মিনিট সময় দেয়া হলো মাননীয় সদস্য, ওয়ান মিনিট।
2: দেভাটা হেলথ কমপ্লেক্স, দেভাটার ভাতশালা এলাকার নদী ভাঙন রোধ, সাতক্ষীরা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, শহরের যানজট দূরীকরণের জন্য বাস টার্মিনালকে শহরের বাইরে নিয়ে শহরের প্রাণ কেন্দ্রে মডেল মসজিদ নির্মাণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ 8 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব লুৎফুল্লাহ মাজেদ। জনাব মাজেদ, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে।
3: মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে এই ব্যতিক্রমী সংসদে, একটি বিপ্লবের পরে জন্ম নেওয়া সংসদে আপনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আজকে আসলে খুব পূর্ব প্রস্তুতি ছিল না, কিন্তু আমাদের বিরোধী দলের এনসিপির মাননীয় সংসদ সদস্যের বক্তব্য শুনে আমি আসলে আজকে বক্তব্য দিতে উৎসাহিত হয়েছি মাননীয় স্পিকার। কেন এই ব্যতিক্রমী সংসদ বললাম? এই সংসদে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা আমাদের সম্মুখ যোদ্ধা আছে। এই সংসদে 90-এর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের, এই সংসদে আমাদের নেতৃত্ব আছে। আমাদের এই সংসদে তরুণ বিপ্লবীরা আছে, ট্রু স্টলওয়ার্ট অফ রেভলিউশন, এবং যারা খুব তরুণ ইসলামিক সংসদ ধারণার সংসদ সদস্যরা আছেন। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। এভরি রেভলিউশন ক্যারিজ অ্যান এগাথোক্যাকোলজিক্যাল লিগেসি, ফ্রিডম অফ স্পিচ ইজ ইন্টারউইন্ড উইথ দ্য লাইট অফ এমানসিপেশন অ্যান্ড দ্য শ্যাডোজ অফ আনইনটেন্ডেড কনসিকোয়েন্সেস। এর ধারাবাহিকতায় মাননীয় স্পিকার বলতে চাই, ফরাসি বিপ্লবের পরে একটি কথা এই পৃথিবীতে খুব জনপ্রিয় হয়েছে, সেটার সেই কথাটি হলো বিপ্লব তার নিজের সন্তানদেরকেই হত্যা করে। মাননীয় স্পিকার, এই সংসদে একটি মন্তব্য, একটি উদ্দেশ্য, একটি আস্থার অভাব সমগ্র বিপ্লবকে প্রশ্নের মুখে ফেলতে পারে। এইখানে আমরা যারা বিপ্লবের মাধ্যমে জন্ম নিয়েছে, এই ধরনের সংসদ সদস্য যারা এখানে নির্বাচিত হয়েছেন, তাদের যখন বক্তব্য দিবে, তারা এই বিপ্লবের চেতনাকে, বিপ্লবের ধারাবাহিকতাকে মাথায় রেখে বক্তব্য দেওয়া উচিত। মাননীয় স্পিকার, বিরোধী দলের সংসদ চিফ হুইপের একটি বক্তব্য আমি শুনেছিলাম এই সংসদে বসে। তিনি বলছিলেন, স্বাধীনতার 54 বছর পরে এই জাতি দেখতে চায় না মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আপনাকে একটি কথা বলতে চাই, এই জাতি দেখতে চাই বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 অধিক সিট পেয়ে এই সংসদে সরকার গঠন করেছে। আপনি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত ইসলামীর সাথে রাজনীতি করেছে। মাননীয় স্পিকার, আমি একটি তুলনামূলক স্ট্যাটিস্টিক্স দিতে চাই। 1942 সালে মওদুদী সাহেবের হাত ধরে জন্ম নেয় এই জামাত। 1954 সালে আসলে যুক্ত ফ্রন্টের ইলেকশনের পরে নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলা এই জামাত প্রথম ফাতেমা জিন্নাকে সাপোর্ট করে তার সবিরোধী রাজনীতি শুরু করেছিল এই পূর্ববঙ্গে। মাননীয় স্পিকার, একটি কথা বলতে চাই, 1970 সালে এই জামাত ছিল ইনসিগনিফিকেন্ট। 1971 সালের 22 নভেম্বর প্রথম এই বাংলাদেশ থেকে তারা পালিয়ে গিয়েছিল। 1978 সালে ফেরত এসে 1979 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করে তারা ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে এই বাংলাদেশে রাজনীতিতে অংশগ্রহণ করেছিল। 1986 সালের কাহিনী আমরা জানি, তারা কিন্তু 10টি সিট পেয়েছিল। 1991 সালে এই জামাত এই বাংলাদেশে 18টি সিট পেয়েছিল। এই 1996 সালে 3টি, 2001 সালে 17টি, 2008 সালে 2টি, ভোটের পার্সেন্টেজ ছিল অ্যাভারেজে 4.6%। মাননীয় স্পিকার, আজকে যে 32% ভোট, এই ভোট কিন্তু বিপ্লবের ইমোশনের ভোট, এই ভোট কিন্তু জামাতের সাথে শাহবাগ এর হত্যাকাণ্ডের ইমোশনের ভোট। তাদের ভোটের স্ট্যাটিস্টিক সেই 4.6। এই কারণেই বলতে চাই, আজকে বাংলাদেশ এই যে বিপ্লবের তরুণ প্রজন্ম যারা এই বিপ্লবকে নেতৃত্ব দিয়েছে, আমরা তাদের কাছে অনুরোধ করব, তারা যাতে এই বিপ্লবের মর্যাদা, এই বিপ্লবের ধারাবাহিকতা মাননীয় স্পিকার এই সংসদে অন্তত বজায় রাখে। মাননীয় স্পিকার, আজকে আমরা এই বিপ্লবের পরে এই বাজেট, এটা আমাদের জন্য কোনো অর্থনৈতিক দলিল শুধু নয়, এটা আমাদের জন্য এই বিপ্লবের পরের প্রথম বাজেট, আমাদের জন্য একটি বিপ্লবের অঙ্গীকার। মাননীয় স্পিকার, এই বিপ্লবে এই বাজেট যখন এই সংসদে পেশ করা হয়েছে, মাননীয় স্পিকার, আমরা এমন একটি পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছি, আমরা একটি 2100 সালের ইউটোপিয়ান ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছি। যে ইউটোপিয়ান ওয়ার্ল্ডকে আমরা দেখছি, সেইখানে আমাদের যে এআই এর ট্রান্সফরমেশন আসতেছে, এই বাজেটের আমি মনে করি আমরা একটি ট্রানজিশনে দাঁড়িয়ে আছি। এই 2100 সালের পৃথিবীতে আমাদের গড় আয়ু হবে, মাননীয় স্পিকার, 2100 বছর। আমরা অলরেডি যে পরিমাণ আমাদের প্রত্যেকটি মানুষের, আমাদের যে অ্যাসিস্ট্যান্ট হবে, আমরা 15 থেকে 20 বছরের মধ্যে এই মানব সভ্যতা একটি ভার্চুয়াল ওয়ার্ল্ডের দিকে যাবে। মাননীয় স্পিকার, আমাদের আগামী 15 বছরের ভিতরেই এই বাংলাদেশে এবং এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের অ্যাসিস্ট্যান্ট হবে একজন এআই অ্যাসিস্ট্যান্ট। আপনি জানেন কি না, আমরা অ্যান্থ্রোপিক যেটা এখন পৃথিবীতে এসছে এআই অ্যাসিস্ট্যান্ট, ইউএসএ এই অ্যান্থ্রোপিকের 2টি ভার্সনকে বন্ধ করেছে ইউএস এক্সপোজ কন্ট্রোল এই জুন মাসে। একটি হলো মিথোস 5 অ্যান্ড ফেবল 5, কারণ এটার ভয়াবহতা এত বেশি, এটা যদি পৃথিবীতে মানুষের কাছে অ্যাভেলেবেল হয়, এটা নিজেই নিজেকে আর কোনোদিন বন্ধ করতে পারবে না। সেই যুগে এসে আমরা যে বাজেট পেয়েছি, এই বাজেটকে সিপিডি বলছে, যারা বাজেটকে সবচেয়ে বেশি ইভালুয়েট করতে পারে, যে একটি সংস্কারমুখী বাজেট এবং একটি এআই কেন্দ্রিক, এআই সাথে একটি এআই কেন্দ্রিক বাজেট। মাননীয় স্পিকার, তাই আমরা বলছি মাননীয় স্পিকার, আমাদের এই বাজেটকে আমরা যাতে এইভাবে সমালোচনা না করি, আমাদের এই আজকের শিশুরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে, তারা যেন মনে করে এমন একটি প্রজন্ম ছিল যারা আমরা আগামীর বাংলাদেশকে যারা নেতৃত্ব দিবে, তারা দলমতের বাইরে যেয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবে। এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি, এবং এই বাংলাদেশ হোক আগামীর সবার, এবং এই বাংলাদেশ হোক আগামীর রিভলিউশনারি এবং সবার একটি ভিশনের বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন সাতক্ষীরা তিন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রবিউল বাশার। জনাব মোহাম্মদ রবিউল বাশার, আপনার সময় পাঁচ মিনিট। ধন্যবাদ আপনাকে।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি বিশেষ করে সংসদীয় আসন 107 সাতক্ষীরা তিন আশাশুনী কালীগঞ্জের সম্মানিত ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, যেহেতু তারা আমাকে নির্বাচিত করে সংসদে কথা বলার জন্য পাঠিয়েছেন। বাজেট পেশ করা হয়েছে, এই বাজেট আমি মনে করি সেটা হলো অন্যতম বড় ঘাটতি বাজেট। এখানে প্রস্তাব করা হয়েছে 9,38,000 কোটি টাকা, রাজস্ব আয়ের প্রস্তাব দেওয়া হয়েছে 6,95,000 কোটি টাকা, ফলে ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় 2,43,000 কোটি টাকা। এদেশের অন্যতম বড় ঘাটতি বাজেট এটা। প্রশ্ন হলো এই ঘাটতি পূরণ হবে কীভাবে? আরও ঋণ নিয়ে, আরও সুদের বোঝা বাড়িয়ে আজ দেশের ঋণ 22,00,000 কোটি টাকার বেশি। শুধু ঋণের পরিশোধে এই বছর ব্যয়ের বরাদ্দ রাখা হয়েছে 1,27,000 কোটি টাকা, শুধু সুদের ঋণ। মূল ঋণ আদায় করা হবে না, যে টাকা দিয়ে হাসপাতাল করা যেত, স্কুল হতে পারত, রাস্তা হতে পারত, কর্মসংস্থান সৃষ্টি করা যেত, সেই অর্থ চলে যাচ্ছে ঋণের বোঝা বহরে। এটাকেই জনকল্যাণের পথ। আজকে এই ঋণটা হলো সুদ নির্ভর। যে সুদ সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে বাজেটে, সংখ্যাগরিষ্ঠ নাগরিক যারা তাদের বিশ্বাসের মূল্যায়ন করা হয়নি। বিশেষ করে দুটো জিনিস, তার মধ্যে একটা হলো জাকাত। জাকাতকে আল্লাহ তাআলা ইসলামের তৃতীয় স্তম্ভ উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা হাজের 41 নম্বরে বলেছেন, আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস-সালাতা ওয়া আতাউস-সাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছে, আমি যদি এই মুসলিম জাতিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাহলে তারা চারটি কর্মসূচি পালন করবে। তার মধ্যে প্রথম নম্বর নামাজ কায়েম করবে, দ্বিতীয় নম্বরে জাকাত তারা চালু করবে, তৃতীয় নম্বর হলো সৎকাজের আদেশ করবে, চার নম্বর হলো অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আজকে জাকাতকে তৃতীয় নম্বর কর্মসূচি আল্লাহ ঘোষণা করেছেন। এরা মুসলিম রাষ্ট্র, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, 90% মুসলমান এখানে বসবাস করে, সেখানে এই জাকাতকে এই বাজেটের মধ্যে রাখা হয়নি। আর একটা হলো সুদ, সুদভিত্তিক এই বাজেট করা হয়েছে, যেটা সম্পর্কে রাশির মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে করায় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এরপর আরও বলেছেন যে তোমরা যদি সুদ ত্যাগ না করো, ফা ইল্লাম তাফালু, তাহলে জেনে রাখো, ফা আযানু বিহারবিম মিন আল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এটা বলা হয়েছিল যে নেতৃবৃন্দ যখন নির্বাচনকে বলেছিলেন যে আমরা মদিনার আদলে রাষ্ট্র পরিচালনা করব। রসুলের আদর্শ কী ছিল? যখন কোনো জাতির সঙ্গে চুক্তি করতেন তখন তিনি বলতেন যে তোমরা সুদ যদি চালু রাখো তোমাদের সঙ্গে চুক্তি বাতিল হবে। আর আমরা নিজেরাই সুদ চালু করে রেখেছি, সুদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করছি। এই জন্য এই সুদকে হারাম করা এবং এই জাকাতকে ফরজ করা এবং রাষ্ট্রীয় তৃতীয় নম্বর কর্মসূচি পালন করা দ্বিতীয় নম্বর কর্মসূচি হিসাবে, এটা আমরা করতে পারিনি। এই জন্যে আমরা আসলে যে সংখ্যাগরিষ্ঠ যারা নাগরিক তাদের বিশ্বাসের সম্মান মূলত আমরা দিতে পারিনি। এরপরে আমার কথা হলো কয়েকটি বিষয়, তার মধ্যে একটা হলো স্বজন প্রীতি এবং বৈষম্যের প্রশ্ন এখানে আছে। মাননীয় স্পিকার, রাষ্ট্রের সম্পদ বণ্টনে যদি দলীয় বিবেচনা করা হয়, যদি বিরোধী দলের নির্বাচনী এলাকা উন্নয়নের ক্ষেত্রে অবহেলার শিকার হয়, তাহলে তা গণতান্ত্রিক ন্যায়নীতির পরিপন্থী। জনগণ ভোট দিয়েছে, সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক, সব এলাকার মানুষ বাংলাদেশের নাগরিক, কিন্তু বাস্তবতা হলো অনেক ক্ষেত্রে বিরোধী দলের মতের এলাকার উন্নয়ন প্রকল্পে বৈষম্যের অভিযোগ রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্রকর দলীয় সম্পত্তি নয়, জনগণের টাকা দিয়ে জনগণের উন্নয়নমূলক কাজ।
1: মাননীয় সদস্য, এক মিনিট সময় বর্ধিত করা হলো, ধন্যবাদ আপনাকে। ওয়ান মিনিট।
4: আমার মূল কথা হলো, বিশেষ করে আমি সাতক্ষীরা দীর্ঘদিন পর্যন্ত বিশেষ করে স্বৈরাচারী আমলে অবহেলিত ছিল, উপেক্ষিত ছিল এবং উন্নয়নের দিকে লক্ষ্য করা হয়নি। এদিকে লক্ষ্য করার জন্য আমি আমার বক্তব্য হলো, সাতক্ষীরা ভোমরা বন্দর সহ এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমার দাবি হলো, আশাশুনি প্রায় 13 কিলোমিটার, কালীগঞ্জের প্রায় 1 কিলোমিটার ঝুঁকি ভেড়িবধ টেকসইভাবে নির্মাণ করতে হবে, জলাবদ্ধতা নিরসন করতে হবে, সুপেয় পানি ও স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, আশাশুনি কালীগঞ্জকে আধুনিক আদর্শ উপজেলায় উন্নীত করতে হবে, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করতে হবে, মাছ ফল সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করতে হবে। আর বিশেষ করে বর্তমান বিদ্যুৎ বিভ্রাট চলছে, আমি বাড়িতে দেখেছি 6-8 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, এই জন্য বিদ্যুতের জন্য বিশেষ করে বরাদ্দ রাখার জন্য আমি।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য 30 মিনিট বিরতি দেওয়া হলো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতার জন্য।
5: জাতীয় সংসদের আজকের অধিবেশন এখন মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে, বাংলাদেশ বেতার ঢাকা। এখন হামদ ও নাত পেশ করা হচ্ছে।

এতক্ষণ হান্ত ও নাত পেশ করা হল। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে। জাতীয় সংসদের আজকের অধিবেশনে এখন মাগরিবের নামাজের বিরতি চলছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবার সরাসরি সম্প্রচার করা হবে। চলুন ততক্ষণ পর্যন্ত গান শোনা যাক।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, মাগরিবের নামাজের বিরতির পর জাতীয় সংসদের আজকের কার্যক্রম এখন পুনরায় শুরু হচ্ছে, এখন তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: رحيم. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি শুরুতেই শুকরিয়া আদায় করছি আমার মহান রবের।
1: অনুরোধ জানাচ্ছি পিরোজপুর এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুদ সাইদি। জনাব মাসুদ সাইদি, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
0: বিসমিল্লাহ রহমান রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি শুরুতেই শুকরিয়া আদায় করছি আমার মহান রবের, যিনি আজকে আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। একই সাথে আমার পিরোজপুরের সর্বস্তরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রতি বছরই দেশের বাজেটের আকার বাড়ছে, কিন্তু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো অর্থ বছরই শতভাগ বাজেট বাস্তবায়নের করতে আমরা দেখিনি। পরিসংখ্যান বলছে বাজেটের আকার ধারাবাহিকভাবে জ্যামিতিক হারে বাড়লেও বাজেটের বাস্তবায়ন হার উল্টো পথেই হাঁটছে। মানে স্পিকার, 2024-25 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার নেমে আসে 67.85%, যা 1976-77 সালের পর এটাই সর্বনিম্ন। আবার 2025-26 অর্থ বছরের প্রথম 10 মাসে হার দাঁড়িয়েছে 41.41%। এ ধারাবাহিক ঘাটতি বাজেট ব্যবস্থাপনার গভীর কাঠামোগত দুর্বলতার দিকে ইঙ্গিত করছে। মাননীয় স্পিকার, বিশ্বগুরুর মতে অবাস্তব অতিরিক্ত উচ্চভিলাষী রাজস্ব লক্ষ্য, কর জিডিপি অনুতাপের দীর্ঘদিনের নিম্ন অবস্থান, ক্রমবর্ধমান ঋণ ও সুদের চাপ, নীতি প্রণয়নের অতিকেন্দ্রীকরণ, দক্ষ জনবলের ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি এবং প্রশাসনিক দুর্বলতা সব মিলিয়ে এ বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। মাননীয় স্পিকার, প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বাজেট একটি উচ্চাভিলাষী বাজেট। এ বাজেট বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ একটি বাজেট। এই বাজেট বাস্তবায়নের প্রধান সমস্যা হল অবাস্তব রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, বিশাল ঘাটতি পূরণে ব্যাংক ঋণ নির্ভরতা এবং চলমান উচ্চ মূল্যস্ফীতি। এছাড়াও দুর্বল আর্থিক কাঠামো, ব্যাংক খাতের মূলধন সংকট ও দক্ষ প্রশাসনিক সক্ষমতার অভাবে বাজেট বাস্তবায়ন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে 1,36,606 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, কিন্তু 2 মন্ত্রণালয়ে 3 বিভাগের বরাদ্দ অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে 46,738 কোটি টাকা, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগে 57,302 কোটি টাকা এবং কারিগরি মাদ্রাসা বিভাগের জন্য বরাদ্দ দেখানো হয়েছে 18,457 কোটি টাকা। এসব বরাদ্দ মিলে দাঁড়ায় মাননীয় স্পিকার 1,22,495 কোটি টাকা, অথচ বরাদ্দ দেখানো হয়েছে 1,36,606 কোটি টাকা। তাহলে মাননীয় স্পিকার, বরাদ্দের এই 14,000 কোটি টাকার হিসাব কোথায়, এই টাকা কোথায় খরচ হবে, সেই বিষয়টি এখানে দেখানো হয়নি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতার জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের কথা বললেও আমরা দেখতে পাই মাঠ পর্যায়ে বিএনপির অনেক কাজই জুলাই স্পিরিটের সঙ্গে মেলে না। মাননীয় স্পিকার, এখানে জমি দখল, অফিস দখল, বেপরোয়া চাঁদাবাজি চলছে। জুলাই স্পিরিটের বিরুদ্ধে বিএনপি যা করছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে ইতিমধ্যেই তারা 56টি উপজেলায় জেলা পরিষদের প্রশাসকের নামে অগণতান্ত্রিকভাবে নির্বাচনে পরাজিত কিছু ব্যক্তিদেরকে তারা দায়িত্ব দিয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, গত 11 জুন সরকার দেশের 8টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের 1 বছরের জন্য চুক্তিভিত্তিক বিএনপি দলীয় কিছু নেতাকর্মীদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে জুলাই স্পিরিটের যে মূল চেতনা ছিল রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের, সেই চেতনা কোথায়? মাননীয় স্পিকার, বিএনপি শুধুমাত্র জুলাই স্পিরিটের সঙ্গেই চেতনা বিরোধী কাজ করছে না, বরং তাদের ঘোষিত 31 দফার বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছে। মাননীয় স্পিকার, বিএনপির যে স্লোগান ছিল সবার আগে দেশ, এই স্লোগান দেখে জনগণ এখন বলছে আসলে সবার আগে দেশ, এটি তাদের একটি স্লোগান মাত্র, এটি তাদের মনের কথা নয়, বরং এই স্লোগান হয়ে গেছে এখন সবার আগে বিএনপি, সবার আগে ক্ষমতা। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি যে সরকার দলীয় সংসদ সদস্যগণ যেভাবে বাজেট বরাদ্দ পাচ্ছেন, যেভাবে তারা সরকারের বিভিন্ন দপ্তর থেকে বরাদ্দ পাচ্ছেন, আমরা যারা বিরোধী দলীয় সংসদ সদস্য আছি আমাদেরকে সেই বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। মাননীয় স্পিকার, বিনিয়োগের শুল্ক ছাড় কিংবা প্রণোদনার ওয়াদা দিলেও বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হবে না যদি আইন শৃঙ্খলা ব্যবসা বন্ধ পরিস্থিতি তৈরি না হয়। আমরা অতি সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সাথে সরকারের যে আচরণ দেখেছি তাতে সুস্পষ্ট বোঝা যায় সরকার ব্যবসা বান্ধব কোনো পরিবেশ সৃষ্টি করতে হয়তো চায় না। একই সাথে তারা একটি হাসপাতালের ব্যাপারে যে আচরণ করেছে মাননীয় স্পিকার, একটি সুষ্ঠু তদন্ত বাইরেই তড়ি ঘড়ি করে একটি হাসপাতালের লাইসেন্স তারা বাতিল করেছে, যেটা মনে হচ্ছে যে মাথা ব্যথা হওয়ার কারণে মাথা কেটে দেওয়ার সামিল। মাননীয় স্পিকার, এখানে একটি বক্তব্য মূলত চাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে একটি বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে মাননীয় স্পিকার, সেখানে মাননীয় স্পিকার আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন, সেখানে ভাইরাল হয়েছে মাননীয় স্পিকার, সেখানে তিনি বলেছেন কোট আনকোট, তিনি বলছেন আপনাকে হাত জোর কইরা কই কোনো রকম ইলেকশনটা পার কইরা দেন, ইলেকশনের পরে দেখবেন কি রূপ আমার। তিনি একটি খারাপ একটি শব্দ বলেছেন, তিনি বলেছেন জাউরা রূপ দেখবেন আমার মানুষ পেরেকে, এটা হয়তো অসংসদীয় এই জন্য আমি এটা বললাম না।
1: জি এক মিনিট সময় বাড়ানো হলো,
0: থ্যাংক ইউ মানুষ,
1: এক মিনিট, ধন্যবাদ।
0: তাহলে জনগণের মনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, তড়িঘড়ি করে হাসপাতালের লাইসেন্স বাতিল করার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার সেই রূপটি দেখালেন কিনা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কাছে কথা বলতে চাই মাননীয় স্পিকার। আমার নির্বাচনের সময় আমার নির্বাচনের ওয়াদার মধ্যে দুটি ওয়াদা খুব প্রথম সারির দিকে ছিল, একটি ছিল পিরোজপুরকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে আমাদের শিল্প কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, এবং আরেকটি ছিল পিরোজপুরে রেল লাইন নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের নির্বাচনের এই আমার যে ওয়াদাটি ছিল, যেটি আমি জাতীয় সংসদে আমার একাত্তর ভিত্তিতে বক্তব্যে বলেছিলাম, আমার সেই দুটি দাবি পূরণ হয়েছে। পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করার জন্য এখানে পাশ হয়েছে এবং রেল লাইনে যাওয়ার ব্যবস্থা হয়েছে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমার পিরোজপুরে মাননীয় স্পিকার 6,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে, যেটি এই সংসদে সকলে জানেন। আমার এই 6,000 কোটি টাকার কারণে বিগত 2 বছরে আমাদের পিরোজপুরে উন্নয়নমূলক কাজ হয়নি, আমাদের পিরোজপুর নাজিপুর প্রত্যেকটি এলাকা রাস্তাঘাট বিধ্বস্ত। আমি আজকে এই সংসদে দাঁড়িয়ে
1: ধন্যবাদ। মাননীয় সদস্য, আলোচনায় অংশগ্রহণ করবেন হবিগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবু মনসুর শাকাওয়াত হাসান। জনাব আবু মনসুর শাকাওয়াত হাসান, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ আপনাকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ সকালে আমরা জানতে পারলাম বাজেট প্রণয়ন শুরু হয় নভেম্বর মাস থেকে, কিন্তু আমাদের এই সরকার ফেব্রুয়ারি নির্বাচনের পর এই অল্প সময়ে 9,38,000 কোটি টাকার যে বাজেট, সুন্দর বাজেট উপস্থাপন করেছেন, সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেটের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাব এটা একটি কল্যাণমুখী রাষ্ট্র, তার মানে ওয়েলফেয়ার স্টেটের দিকে যাত্রা শুরু করার একটি বাজেট। এই বাজেটে হঠাৎ করে তৈরি হয়নি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন উনি ইউরোপে ছিলেন, ইউরোপের বিভিন্ন কল্যাণ ধর্মী রাষ্ট্র সম্বন্ধে উনি সম্যক জ্ঞান লাভ করেছেন। আমাদের অর্থমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশের বাজেট পর্যালোচনার মাধ্যমে বাংলাদেশের উপযোগী একটি বাজেট উপস্থাপন করেছেন, সেই জন্য আমি আমাদের প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এইবার বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং পরিবেশের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং আমাদের এইবারের বাজেটে, গত বাজেটে যেখানে জিডিপি ছিল 1.39%, এইবার 2% উন্নীত করা হয়েছে। আমরা আশা করব শিক্ষা ব্যবস্থাকে আমল পরিবর্তনের মাধ্যমে বাস্তব এবং কর্মভিত্তিক শিক্ষার ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় স্পিকার, বর্তমানে এআই একটি নূতন দিগন্তের উন্মোচন করেছে। আমরা জানি চীনে কিছুদিন আগে এআই ব্রেন সৃষ্টির মাধ্যমে আমাদের প্যারালাইসিস এবং পার্কিনসনিজম অন্যান্য অসুখ এআই ব্রেনের মাধ্যমে কন্ট্রোল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা জানি কোভিড একটি মহামারী, সেটা বিভিন্ন স্ট্রেইনে রূপান্তরিত হয়, এআইয়ের মাধ্যমে সেই প্যান কোভিড ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি দাবি জানাবো আমাদের প্রতিটা জেলায় যেন এআই সেন্টার প্রতিস্থাপন করা হয়, যার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এআই শিক্ষার দিকে ধাবিত করতে পারি। মাননীয় স্পিকার, আমাদের মাদ্রাসাগুলোকে একটি আধুনিক এবং যুগ উপযোগী করে গড়ে তুলতে হবে এবং সমপ্রতিযোগিতায় তাদের আনতে হবে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যক্ষেত্রে যেখানে গত বছর জিডিপির বাজেট বরাদ্দ ছিল 0.058%, এবার সেখানে 1.02% বর্ধিত করা হয়েছে। হার্টের রিং, কিডনি ডায়ালিসিস মেশিন, চোখের লেন্স ইত্যাদির দাম কমানো হয়েছে এবং আমাদেরকে আগামীতে স্বাস্থ্যে অনেক সাশ্রয়ের সুযোগ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, যে বিশাল বাজেট বরাদ্দ করা হয়েছে তার মাধ্যমে আমি বিশ্বাস করি আমাদের ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিকল্যাণ সেন্টারগুলোকে প্রাথমিক পর্যায়ে, উপজেলাগুলোকে আমাদের সেকেন্ডারি এবং জেলা হাসপাতালগুলোকে টার্সিয়ারি লেভেলে উন্নত করা হবে। মাননীয় স্পিকার, আমাদের অর্থমন্ত্রী মহোদয় ওনার বাজেট বক্তৃতায় বলেছেন বিএনপি সরকারের লক্ষ্য শুধু হাসপাতাল বাড়ানো নয়, বরং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসা কেন্দ্রিক ধারা থেকে প্রতিরোধ কেন্দ্রিক ধারায় রূপান্তর করা। আমাদের বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা সেটা কিউরেটিভ সিস্টেম, অর্থাৎ রোগ হওয়ার পরে রোগ সারানোর ব্যবস্থা নেওয়া হয়। আমি আশা করব এটাকে প্রিভেন্টিভ সাইডে নেওয়ার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী যদি একদিন বলেছিলেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অতএব আমাদের ডিজি হেলথ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, ডিজি হেলথ এডুকেশন আছে, তার পাশাপাশি ডিজি প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন স্থাপনের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, তামাক একটি ক্ষতিকর বিষয়, এর জন্য তামাকের উপর আমাদের কর বর্ধিত করা হয়েছে। তামাকের প্রভাবে মানুষের শুধু হৃদরোগ, ক্যান্সার, স্ট্রোকই হয় না, আরেকটা অসুখ হয় বার্জার্স ডিজিজ, যেটা নিম্ন আয়ের মানুষের বেশিরভাগ হয়ে থাকে। সেটা হলে পরে তাদের পা কেটে সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে হয়। এখানে প্রস্তাব করা হয়েছে চার স্তরে, প্রিমিয়াম, উচ্চ, মাধ্যম এবং নিম্ন স্তরে সিগারেটের দাম বৃদ্ধি করার। আমার প্রস্তাব হলো প্রিমিয়াম এবং উচ্চ এই দুইটা বর্ধিত করা ঠিক আছে, কিন্তু মধ্যম ও নিম্ন মায়ের দুইটাকে একত্রে করে প্রতি প্যাকেট 100 টাকা করার জন্য আমার প্রস্তাব রইল। মাননীয় স্পিকার, বাংলাদেশের সকল অঞ্চল একই রকম না, সিলেটের সাথে বরিশালের একরকম না, চট্টগ্রামের সাথে রংপুর একই রকম না, অতএব আমার প্রস্তাব অঞ্চলভিত্তিক উন্নয়নের স্বার্থে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বরাদ্দের ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, আমাদের বর্তমান বাজেটে পরিবেশ উন্নয়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে, 25 কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে, এখানে ইলেকট্রিক ট্রেন, বাস ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ঢাকা শহরে এই দ্রুতগামী যানবাহন।
1: মাননীয় সদস্য, 1 মিনিট সময় বাড়ানো হলো, ধন্যবাদ।
2: স্লোত গতির যানবাহন থাকার কারণে শহরে যাতায়াত ব্যবস্থায় যানজটের সৃষ্টি হয়। আমি আশা করি এই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী দৃষ্টি নিক্ষেপ করবেন। মাননীয় স্পিকার, আমাদের এবার আমার বক্তব্য, আমি রোডস অ্যান্ড হাইওয়েকে আমার 3টা ব্রিজ, যেগুলো আমার বেইলি ব্রিজ, সেগুলো পাটাতন সরে গেলে সেখানে যাতায়াতের অসুবিধা হয়। আমি মাননীয় রোডস অ্যান্ড হাইওয়ে মিনিস্টার বরাবর আমার ডিও লেটার দিয়েছি ঠিক করার জন্য, এবং আমার এলাকার 4টি ব্রিজ এবং 5টি রাস্তা উন্নয়নের জন্য এলজিআরডি মন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন করেছি। আমি আশা করি এগুলো বাস্তবায়নের মাধ্যমে আমার এলাকার মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। মাননীয় স্পিকার, সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যেমনি তলাবিহীন ঝুড়িকে।
1: মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। আলোচনা অংশগ্রহণ করবেন সিলেট 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মুসাম্মদ তাহসিনা রুশদীর। মুসাম্মদ তাহসিনা রুশদীর, আপনার সময় 8 মিনিট, ধন্যবাদ আপনাকে।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 2026-27 অর্থবছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং আমি আরও স্মরণ করতে চাই গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমরা বিগত বছরগুলোতে লক্ষ্য করেছি যে যেদিন বাজেট ঘোষণা করা হয় সঙ্গে সঙ্গেই বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়, কিন্তু এবছরেই এর ব্যতিক্রম ঘটেছে যে বাজেট ঘোষণার পর 10 দিনের বেশি অতিবাহিত হয়েছে কিন্তু আমরা কোনো দ্রব্যমূল্যের নিত্য প্রয়োজনীয় মূল্যের কোনো ঊর্ধ্বগতি লক্ষ্য করিনি। এটি নিঃসন্দেহে সাধারণ ভোক্তাদের জন্য একটি স্বস্তিদায়ক বার্তা এবং বাজার ব্যবস্থাপনায় সরকারের দায়িত্বশীল অবস্থানের প্রতিফলন। মাননীয় স্পিকার, বর্তমান আমাদের দেশের অর্থনীতি পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। বিগত ফ্যাসিস্ট আমলের সীমাহীন দুর্নীতি, অনিয়ম, রাষ্ট্রের সম্পদের অপব্যবহারের ফলে অর্থনীতি নানা ধরনের চাপ ও সংকটের মুখোমুখি হয়েছে। বিষয়টি সর্বঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা, এমন এক বাস্তবতায় কোন খাতকে অগ্রাধিকার দিয়ে সমাধান শুরু করা হবে সেটি ছিল একটি বড় চ্যালেঞ্জ। এই কঠিন পরিস্থিতিতেও মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনায় এবং তত্ত্বাবধানে মাননীয় অর্থমন্ত্রী একটি সময়োপযোগী, বাস্তবমুখী ও জনবান্ধব বাজেট উপস্থাপন করেছেন। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেশের বৃহৎ জনগোষ্ঠী নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর করের বোঝা হ্রাস করার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি এই পদক্ষেপ সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। মাননীয় স্পিকার, এই বাজেটে আগামী অর্থবছরের জন্য 7.5-6% অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনমুখী অর্থনীতির বিকাশ, প্রয়োজনীয় নিয়ন্ত্রণ সংস্কার, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ সহ 10টি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়েছে। এসব অগ্রাধিকার দেশের অর্থনীতিকে একটি টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে সহায়ক হবে। বিশেষ করে শিল্পায়ন, বাণিজ্য সম্প্রসারণ, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এই নীতিগত দিকনির্দেশনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক 20,000 টাকা এবং আহতদের ABC ক্যাটাগরি অনুযায়ী যথাক্রমে 20,000, 15,000 এবং 10,000 টাকা মাসিক ভাতা প্রদানের প্রস্তাব এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্যোগ নিঃসন্দেহে আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা এবং সম্মানের বহিঃপ্রকাশ। তবে একই সঙ্গে আমি মাননীয় অর্থমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আরেকটি মানবিক বিষয়ে। বিগত ফ্যাসিস্ট শাসনামলে গুমের শিকার হওয়া এমন বহু ব্যক্তি রয়েছেন যারা আজও তাদের পরিবারের কাছে ফেরত আসেননি। তাদের পরিবারগুলো দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা, মানসিক কষ্ট এবং আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছে। সেই সব পরিবারের দুর্ভোগ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের জন্য একটি উপযুক্ত ভাতার ব্যবস্থা করার বিষয়টি সরকার বিবেচনা করবে বলে আমি প্রত্যাশা করি। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন হিসাবে এই বাজেটে নারী শিক্ষা, ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়েদেরকে বিনামূল্যে স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ সৃষ্টির উদ্যোগ কেবল একটি শিক্ষা কর্মসূচি নয়, এটি একটি দূরদর্শী রাষ্ট্রীয় বিনিয়োগও বটে, যা নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং একটি দক্ষ মানবিক প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী উদ্যোক্তা সৃষ্টি পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থান এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো অত্যন্ত ইতিবাচক। মাননীয় স্পিকার, এই বাজেটে ভোক্তাদের উপর পরোক্ষ করের চাপ হ্রাস, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সম্প্রসারণ, তথ্য প্রযুক্তি, স্টার্ট আপ এবং কৃষিখাতের জন্য গুরুত্বপূর্ণ নীতিগত সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সাময়িক প্রকল্পের তুলনায় শিক্ষা ও স্বাস্থ্যখাতকে পদ্ধতিগত ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক এবং সময়োপযোগী পদক্ষেপ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা সিলেট 2 বিশ্বনাথ এবং উসমানীনগর। বিশ্বনাথের 2019 সালে বিশ্বনাথ পৌরসভা ঘোষিত হয়েছে এবং অনুমোদিত হয়েছে। তারপর থেকে আজ অবধি এই এলাকার, এই পৌরসভার মানুষের জীবনমান উন্নয়ন হয়নি, তাদের নাগরিক সুবিধা বৃদ্ধি না করেই অযাচিতভাবে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং দাবি জানাচ্ছি যে এই পৌরসভায় অতিরিক্ত বরাদ্দ প্রদানের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্যে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা প্রবাসী অধ্যুষিত এলাকায়, সেই প্রবাসী অধ্যুষিত এলাকায় বিভিন্ন মানুষ বিদেশে বিভিন্ন কাজের জন্যে তারা বিদেশগামী হয়, কিন্তু সেই বিদেশে যায় যারা তাদের কোনো ধরনের কোনো ট্রেনিং নাই, তারা হয়তো জমি বিক্রি করে টাকা পয়সা খরচ করে তারা বিদেশে পাড়ি জমায়, কিন্তু তাদের অভিজ্ঞতা না থাকার কারণে অনেক সময় তারা বিদেশ থেকে ফেরত আসে, সর্বস্ব শেষ করে সর্বস্ব নিঃস্ব হয়ে তারা ফেরত আসে। তাদের জন্যে যাতে এই এলাকায় বিদেশে গমনের জন্য যারা, তাদের জন্য একটি ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করার বিষয়ে আপনার মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি যে এই বাজেটের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে, জনগণের জীবনমান আরও উন্নত হবে এবং একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণের পথ আরও সুগম হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন বরগুনা এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ অলী উল্লাহ। জনাব মোহাম্মদ অলী উল্লাহ, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে কথা বলতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু বর্তমানে 2026 এবং 27 অর্থ বছরের বাজেট সম্বন্ধে আলোচনা চলতেছে, চলমান, আমাদের অর্থমন্ত্রী কিছুদিন পূর্বে বাজেট পেশ করছেন, যে বাজেট ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। আসলেই আমি মনে করি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে, বাংলার ইতিহাসের একটা শ্রেষ্ঠতম বাজেট। এ বাজেটে বিগত দিনে যত সরকার আসলে বাজেট পেশ করছেন, সেক্ষেত্রে দেখা গেছে এটা একটা গরিবদের উপরে আসর পড়ে। আর আমি মনে করি বর্তমানে বাজেটের বিভিন্ন দিক থেকে করকে মওকুব করার কারণে গরিবদের উপরে সে ধরনের বিরূপ কোনো আচরণ পড়বে কি না আমার জানা নেই। তবে এই বাজেটের পাশাপাশি কিছু অন্য দিকও আছে। যেহেতু জায়গায় সরকার দলীয় লোক এবং বিরোধী দলীয় লোক, এ জায়গায় মাননীয় সংসদ সদস্যরা দুই শ্রেণীতে বিভক্ত, আমি কিন্তু আসলে সরকার দলীয় না, বিরোধী দলীয় না। সেক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে কিন্তু আমি এ জায়গায় আমি অবহেলিত হচ্ছি। এটা আমি অপ্রসঙ্গে একটু কথা বলে নেই, বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টে হাত তোলার পরেও কিন্তু আমি সময় পাচ্ছি না, সামনে যেন পাই, সেক্ষেত্রে মাননীয় স্পিকার সাহেবকে আমি জোরালো অনুরোধ জানাচ্ছি। তো বাজেটের এই বিশাল, আসলে বাজেটের পক্ষে যারা কথা বলতেছেন এবং বিপক্ষে কথা বলতেছেন, যারা বাজেটের পক্ষে বিপক্ষে যারা কথা বলে, এটা আপনাদের শোনার ধৈর্য ধারণ করতে হবে, মেনে নিতে হবে, এটা হবে। আমরা তো বাজেট অনেক বড় হয়েছে এটা সমালোচনা করি না, মূলত আমাদের সবচেয়ে বড় ইস্যু হলো, আমাদের প্রশ্ন হলো এই যে বাজেটের এক বিশাল ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা, এইটার যোগানটা যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী দিতে চাচ্ছেন বৈদেশিক ঋণের উপরে ভিত্তি করে, এ জায়গায় হলো আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। যেহেতু এদেশে বারবার সরকার পরিবর্তন হয়, ঋণ তো জনগণের মাথায় থেকে যায়। এখনই আমরা প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ মাথা পিছু 1,00,000 উপরে আমরা কিন্তু ঋণগ্রস্ত। এটার উপরে যদি আবার ঋণ নিয়ে আবার যদি সে বাজেটটা আবার সম্পূরক করা হয়, হয়তোবা সবাই সব চিরদিন কিন্তু ক্ষমতায় থাকবেন না, কিন্তু এই ঋণের বোঝাটা কিন্তু আম জনগণের উপরই বর্তাবে, সে জায়গায় হলো আমাদের সবচেয়ে বড় কথা, বড় প্রশ্ন। তবে আমি আবার সাধুবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে, নিশ্চয়ই তিনি এত বড় একটা বাজেট দিয়েছে, নিশ্চয়ই তার একটা পরিকল্পনা আছেন, দোয়া করি তিনি যেন বাজেট অনুযায়ী দেশকে সামনে অগ্রসর করে নিয়ে যেতে পারেন। এই বাজেটের আয়ের দিক ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এ জায়গায় আর একটা আশ্চর্যের বিষয়, সেটা হইল এই বাজেটের 1,27,500 কোটি টাকা আমাদের শুধুমাত্র সুদ দিতে হবে। আমরা বাংলাদেশের শতকরা 90-92% মুসলমান, এই দেশে বারবার আমরা সুদের উপরে কেন বেসেস করি, এটা আমার প্রশ্ন। আমরা কি সুদের এই করাল গ্লাস থেকে কি বেরিয়ে আসতে পারবো না? নিশ্চয়ই আমি বিশ্বাস করি বর্তমান যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন, সরকারের দায়িত্বে আসার আগে আপনারা নিশ্চয়ই বলেছেন মদিনার আলোকেই আমরা রাষ্ট্র পরিচালনা করব। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই বাজেটের ব্যাপারে সুদকে আমি মনে করি এ জায়গায় অগ্রাধিকার দেওয়া হয়েছে, পাশাপাশি জাকাতকে এ জায়গা থেকে মাইনাস করা হয়েছে, এর দ্বারা আসলে মদিনার আলোকে রাষ্ট্র পরিচালনা করা কতটুকু যুক্তিযুক্ত, আমি সে প্রশ্নটা আমি এই মহান সংসদে রাখলাম। মাননীয় স্পিকার, এ জায়গায় শিক্ষাখাতে 15.8% এ জায়গায় বাজেট ধরা হয়েছে মূল বাজেটের, এটা একটা ইতিহাস বিরল। আমি এ জায়গায় মাননীয় শিক্ষামন্ত্রীকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি, কারণ আমি তিনি এর আগে যখন বিএনপির আমলে শিক্ষামন্ত্রী ছিলেন তখন আমি অধ্যয়নরত ছাত্র, ওই সময় আমরা নকলের কল্পনাও করতে পারি নাই, কিন্তু পরবর্তীতে আবার এদেশের শিক্ষাখাতে নকলের সরাসরি আবার এবছর মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের দ্বারা এবছর আমি বিশ্বাস করি আবার নকল মুক্ত একটা পরীক্ষা বাংলার জমিনে হয়েছে, এই জন্য তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, শিক্ষাখাতে যে 15.8% যে বরাদ্দটা দেওয়া হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয়। এ জায়গায় একটা বিশাল জনগোষ্ঠী কওমিয়া মাদ্রাসা আছে, এ ব্যাপারে অর্থমন্ত্রী কওমিয়া মাদ্রাসা শিক্ষার ব্যাপারে কতটুকু গুরুত্বক্ষেপ করবেন জানি না, তবে এই মহান সংসদে আমি জোরালো দাবি জানাচ্ছি কওমিয়া মাদ্রাসা, এরা কিন্তু বাংলাদেশের ভিতরে 80,000-এর মতো কওমি মাদ্রাসা আছে, এরপরে 10,00,000-এর মতো শিক্ষক আছে, 1,00,000 শিক্ষার্থী আছে, এই 80,000 মাদ্রাসায় এই 1,00,000 শিক্ষার্থীদের জন্য এই আলেম ওলামারা কীভাবে, সেটা আমরা আপনার কাছে জোরালো দাবি জানাচ্ছি। পাশাপাশি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কিছুদিন আগে আমরা দেখেছি তারা কিন্তু জায়গায় ধর্মঘট পর্যন্ত করছে, আমি আশা করি শিক্ষামন্ত্রী স্বতন্ত্র ইবতেদায়ী যারা জাতীয়করণ চাচ্ছে, সরকারিকরণ চাচ্ছে, এদের ব্যাপারে একটা কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমরা জানি বিগত দিনে আমাদের এদেশে চামড়া শিল্প একটা আয়ের এক বড় মাধ্যম ছিল, কিন্তু বিগত সরকারগুলো চামড়া শিল্পকে সমূলে ধ্বংস করে দিয়েছে। আমাদের এই বাজেটে আমি বিশ্বাস করি যে আমাদের বাজেটের ভিতরে যে ঘাটতিটা রয়েছে 2,43,000 কোটি টাকা।
1: মাননীয় সদস্য, 8 মিনিট তো দেয়া হয়েছিল, আর 1 মিনিট দেয়া হলো।
4: মাননীয় স্পিকার, আমি এই জন্য বাড়িয়ে চাচ্ছি, যেহেতু আমি সরকারি দলেরও না আর অপোজিশন দলেরও না, এই জন্য বাড়িয়ে চাচ্ছি। আর এলাকার কথা তো কিছু বলাই হলো না, তো আমি সংক্ষেপে বলতেছি মাননীয় স্পিকার, এবছর যদি চামড়ার খাতটা সরকার যদি পুরোপুরিভাবে আগে যেভাবে চামড়াটা বিদেশে পাচার করা হতো, বিদেশে আমরা রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণে বিদেশি অর্থ আমরা অর্জন করতাম, সে প্রক্রিয়া যদি অবলম্বন করা হতো, আমার মনে হয় আজকে আমাদের মাননীয় মন্ত্রী, তিনি যে 2,43,000 কোটি টাকা ঘাটতি দেখাইছেন, আমার মনে হয় চামড়ার খাত থেকে সে ঘাটতিটা উঠে আসত। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কথা সংক্ষেপে বলি, আমার এলাকার ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে বারবার বলা সত্ত্বেও কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। কোন প্রক্রিয়া সামনে অগ্রসর হলে হাসপাতালগুলোর সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারব সেটা মাননীয়।
1: ধন্যবাদ। মাননীয় সদস্য আলোচনা অংশগ্রহণ করবেন মহিলা আসন নম্বর 346, মাহমুদা আলম মিতু। মাহমুদা আলম মিতু, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ।
5: আলহামদুলিল্লাহ। মান স্পিকার, প্রথমে আমি 2026-27 অর্থ বছরে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বেশ দ্বিগুণ বরাদ্দ হয়েছে, এজন্য আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। মান স্পিকার, সরকার দলের সাংসদরা প্রায়ই বাজেট অনেক বড় বলে উচ্ছ্বাস প্রকাশ করে, তো আমি একটু বলে যেতে চাই যে মুদ্রাস্ফীতি তুলনায় কিন্তু এই বাজেট যথেষ্ট বড় নয়। মান স্পিকার, এই বাজেটের বিষয়ে কথা বলার আগে আমি একটু বলি যে আমাকে গতকালকে 2-3 জন মেয়ে ফোন করেছে, বলেছে যে আপু আপনি তো সংসদে কথা বলবেন, আপনি একটু বলবেন যে সঞ্চয়পত্রের যে মুনাফা, এই মুনাফার উপর কর দ্বিগুণ ধরা হয়েছে। তো আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে একটু জানাতে চাই যে এই সঞ্চয়পত্রের সুবিধাভোগীদের মধ্যে আসলে অবসরপ্রাপ্ত প্রবীণ নারী, বিধবা, অসহায় নারী এবং নিম্নবিত্ত পরিবারের মানুষগুলোই আসলে থাকে, এবং এদের অনেকেই এই টাকা দিয়েই ফ্যামিলি চালায়। তো মাননীয় অর্থমন্ত্রী যদি এই বিষয়টিকে আবার পুনর্বিবেচনায় নেয়, তাহলে এটা দেশের মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য ভালো হবে। মান স্পিকার, বাজেট কত বড় হলো, বাজেট কত বরাদ্দ হলো, তার চেয়েও বড় বিষয় হচ্ছে বাজেট কতটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হলো। 2022-23 অর্থ বছরের দিকে যদি আমরা তাকাই, স্বাস্থ্য বাজেটের কথা যদি বলি, সেখানে বরাদ্দ ছিল 36,863 কোটি টাকা, কিন্তু ব্যয় হয়েছে মাত্র 22,521 কোটি টাকা, তার মানে 40% ব্যয় হয়নি। তো বড় বাজেট দিয়ে যদি আমরা ব্যয় না করতে পারি, বাস্তবায়ন না করতে পারি, তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। মান স্পিকার, পেশায় আমি একজন চিকিৎসক। আমি সরকার দলের মাননীয় সাংসদরা প্রায় বলেন যে আমরা শুধু সমালোচনার খাতিরে সমালোচনা করছি, তো আমি সমালোচনা করব না, আমি একটা প্রজেক্ট, একটা স্বাস্থ্য বিষয়ে একটা প্রস্তাবনা দিতে চাই, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। মান স্পিকার, বাংলাদেশের চিকিৎসকরা সীমিত সম্পদ, অপর্যাপ্ত সরঞ্জাম, ন্যূনতম সুযোগ সুবিধার মধ্যেও প্রতিদিন রোগীদেরকে চিকিৎসা দেয়। আপনি জানেন, আপনারা সবাই একটা এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছেন এবং সেই এলাকার হাসপাতালের কী অবস্থা এটা অ্যাজ এ হোল আমরা সবাই জানি, এবং হাসপাতালে ডাক্তারদের রুমের কী অবস্থা, তারা কীভাবে চিকিৎসা দেয়, কত কম সরঞ্জামের মধ্যে চিকিৎসা দেয়, এটা কিন্তু আমরা জানি। কিন্তু তারপরেও অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের চিকিৎসকরা প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে, তারা কর্মস্থলে প্রতিনিয়ত শারীরিক নিগ্রহের শিকার হচ্ছে। তো আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়কে একটু জানিয়ে রাখতে চাই, বা আমি অনুরোধ করতে চাই যে তারা যেন এই যে চিকিৎসক সুরক্ষা আইন, যেটা নিয়ে অনেকবার কথা চলেছে, এটার ব্যাপারে আবারও একটু এটার ব্যাপারে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন। মান স্পিকার, রাজনীতিতে যুক্ত হওয়ার আগে আমি পেশাগত জীবনের পাশাপাশি ফ্রি চিকিৎসা দিতাম, গর্ভবতী নারীদের। তা আমি যখন রাজনীতিতে আসি তখন তারা আমাকে প্রশ্ন করেছে, আপু আপনি তো চলে যাচ্ছেন, আমি প্রায় 30,000 গর্ভবতীদের চিকিৎসা দিয়েছি, বিনামূল্যে পরামর্শ দিয়েছি, তা আপনি তো চলে যাচ্ছেন, এখন তো আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হব। তখন আমি তাদেরকে কথা দিয়ে এসেছিলাম এবং খুব বড় গলায় আমি কমেন্টও করতাম যে আমি যদি নীতি নির্ধারণী পর্যায়ে যাই বা আমি যদি সংসদে যাই, আমি এমন নীতি বাস্তবায়ন করব যেখানে বাংলাদেশের 30,000 নয় 30,00,000 মায়েরা নিরাপদে সন্তান প্রসব করতে পারবে। তো মাম স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, খুব আবেগীয় বিষয় আমাদের নারীদের জন্য, বাংলাদেশে প্রতি বছর 3,500-4,000 নারী সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। এর চেয়ে দুঃখজনক একটা দেশের জন্য কিছু হতে পারে না। মাম স্পিকার, এই মারা যাওয়ার পিছনে একটা কিছু কারণ রয়েছে। তার মধ্যে দেখা যায় যে WHO-র যে নিয়ম, সে অনুযায়ী একজন নারীকে 8 বার অ্যান্টিনেটাল চেক আপ করার কথা। বাংলাদেশে মাত্র 5% নারী 8 বার চেক আপ নেয়, এবং 4 বার হলেও আমরা স্ট্যান্ডার্ড বলি বা ধরে নেই যে ওকে, সে 58% নারী এই 4 বারও নেয় না। এতে কি হয়, দুর্বল মানব সম্পদ তৈরি হয়। এই যে হামে এতগুলো শিশু মারা গেল, এদের সাথে কিন্তু এই যে গর্ভ অবস্থায় একটা অপুষ্টির একটা সম্পর্ক মানুষ স্পিকার থেকে যায়। তো আমি আপনার মাধ্যমে আমি বরাবরই বলেছিলাম যে আমি এমন স্বাস্থ্যনীতি চাই যেই স্বাস্থ্যনীতিতে একজন মা যখন প্রসব বেদনায় কাঁদবে রাষ্ট্র তার হাত ধরবে, এবং পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা এই কাজটা করে। শ্রীলঙ্কা মাতৃমৃত্যুর হারকে ঈর্ষণীয় পর্যায়ে কমিয়ে এনেছে। সেই শ্রীলঙ্কার কাছাকাছি আমি একটা প্রশ্ন,
1: মাননীয় সদস্য আপনার সময় শেষ, আমি আপনাকে আরো 3 মিনিট বাড়িয়ে দিলাম।
5: মাম স্পিকার, এই মহিলা সাংসদ হিসেবে সংরক্ষিত আমরা কিন্তু এখানকার সবচেয়ে আদরের, 3 মিনিটের জায়গায় আমি চাইলে আরেক মিনিট আপনি আপনার পক্ষ থেকে দিতে পারেন মাম স্পিকার। তো আমি প্রস্তাব করছি যে মাম স্পিকার, মাতৃস্বাস্থ্য বেনিফিট প্যাকেজ, এটা একজন মায়ের জন্য 50,000 টাকার একটা প্যাকেজ, এটা চালু করার জন্য আমি এখানে স্বাস্থ্যমন্ত্রীও নেই, প্রতিমন্ত্রীও নেই, আমি বারবার খেয়াল করছিলাম, এবং আমি একজন বিরোধী দলের নারী সদস্য, আমার এই গুরুত্বপূর্ণ কথাটি এবং এই খুবই গুরুত্বপূর্ণ এবং আবেগময় একটা জায়গা নারীদের জন্য, এই কথাটি আমার সংসদ যারা আছেন তারা নেবেন কি না, আমি এটা নিয়ে তারা নাই আমি তারপরেও বলছি, এবং এটা কিন্তু দেশের জন্য, এবং আমি রাজনীতিবিদ নই, আমি জুলাইয়ের পরে এসেছি এবং আমি মানুষের জন্য কাজ করতে চাই। এটা একটা বড় জায়গা, এটা যদি আমাদের মায়েদের জন্য এরকম বেনিফিট প্যাকেজ নেওয়া হয়, আমরা একটা সবল মানব সম্পদ তৈরি করতে পারবো। এর মধ্যে কী কী থাকবে মানুষ স্পিকার, আমাদের মায়েরা মারা যায় মূলত হোম ডেলিভারি করার কারণে। 30,00,000 গর্ভবতীরা প্রতি বছর আমাদের 30,00,000 গর্ভবতী মা হয়, এর মধ্যে 10,00,000 মা বাসায় ডেলিভারি করে, তারা হাসপাতালে আসতে চায় না। এই প্যাকেজের মধ্যে আমি হচ্ছে 4টি এনসি চেক আপ ন্যূনতম, এবং একটা পুষ্টির হচ্ছে প্যাকেজ, এবং প্রসব পরবর্তী সেবাটাও আমি নিশ্চিত করতে চাই। মাস স্পিকার, আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, এই প্যাকেজের জন্য নতুন কোনো অর্থ বাস্তবায়নের দরকার নাই বা বরাদ্দের দরকার নাই, যেই বরাদ্দ প্রতি বছর ফেরত যায় সেই বরাদ্দ দিয়ে আমরা বাংলাদেশের নারীদেরকে নিরাপদ প্রসব ব্যবস্থা করে দিতে পারি। এবার একটু ট্রেজারি বেঞ্চের দিকে একটু আপনার অনুমতি নিয়েই বলছি, মাস স্পিকার, সরকার অনেক ভালো ভালো নারী বান্ধব প্রজেক্ট নিয়েছেন এবং আমি এটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে ওখানে 37 জন নারী আর এখানে আমরা 13 জন নারী, অথচ টিআর কাবিখার বরাদ্দে আমরা মাত্র 13 জন বঞ্চিত হলাম। মাস স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে এবং বিনয়ের সাথে অথবা জনগণকে আমি জানাতে চাই, যেই সরকার তার সামনে চেয়ারে বসা নারীদের সাংবিধানিক অধিকার রক্ষা করে না, সমান চোখে দেখে না, সেই সরকার কিভাবে সারা বাংলাদেশের নারীদের অধিকার রক্ষা করবে? মাস স্পিকার, বলতে চাই না, তারপরে বলতে হয়, এর মধ্যে বাংলাদেশে অনেক বড় বড় মিরাকল ঘটে গেছে এবং আমাদের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর উপজেলায় যেই কাজ হয়েছে সেটা অন্যান্য মানুষ থেকে, আমাকে 2 মিনিট দিতে হবে, আমি আগেই বলেছি আমরা সংরক্ষিত আসনের নারীরা, আমরা এখানকার সবচেয়ে স্নেহের এবং আমাদের অধিকারও অনেক বেশি। প্রতিমন্ত্রীর একটু আমি একটু বলে যাই, মান স্পিকার দুই মিনিট এলাকা নিয়ে বলতে চাই।
1: আপনার তো সময় শেষ হয়ে গেছে, আপনার আপনার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন সকলেই। আচ্ছা লাস্ট ওয়ান মিনিট
5: বলে যাই, ঠিক আছে। মান স্পিকার, আমার এলাকা হচ্ছে কাঠালিয়া, আমার আসন হচ্ছে জালকাঠি এক, কাঠালিয়া উপজেলা, এখানে ওখানকার নির্বাচিত এমপিও আছেন। তো আমাদের সবারই একটা দাবি, কাঠালিয়া উপজেলার যে হাসপাতালটি এটি হচ্ছে কাঠালিয়া উপজেলা থেকে 10 মাইল দূরে, এবং মাত্র 2টি ইউনিয়নের লোক যারা আছে তারা ওই স্বাস্থ্যকেন্দ্রের সুবিধা ভোগ করতে পারে, কিন্তু মেইন উপজেলায় কোনো হাসপাতাল নাই। আমি আপনার মাধ্যমে আমি এটা এই জায়গায় একটা হাসপাতাল নির্মাণের জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি আমাদের রাজাপুর উপজেলায়ও কোনো স্বাস্থ্যকেন্দ্রে কোনো সরঞ্জামাদি নাই, আমি এটাকে এই ব্যাপারে আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। ম্যাম স্পিকার, আমি 2 মিনিট চেয়েছিলাম, থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ, আজকে সংসদে প্রথম বক্তব্য। আর আপনি একটা কথা বলেছেন মাননীয় স্পিকার, যে এটা শাহবাগ না, আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার, এবং শাহবাগের সত্তা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনাকে ধন্যবাদ ম্যাম স্পিকার,
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাহবাগের সত্তা সব কিছু আমাদের ঠিক থাকতে হবে, বাট নর্মটা রাখতে হবে পার্লামেন্টের। অসংখ্য ধন্যবাদ, একটু বসেন, একটু বসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন মহিলা আসন নম্বর 349 সুলতানা জেসমিন, আপনার সময় 8 মিনিট, ধন্যবাদ।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের সংসদ নেতা, আমার শহীদ এবং আমার সহযোদ্ধাদের, যাদের আন্তরিক সহযোগিতা এবং প্রার্থনায় আমার আজকের নতুন পরিচয়। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের এই বাজেট যখন ঘোষণা করা হয় তখন আমাদের মাথাপিছু ঋণের পরিমাণ 654.90 মার্কিন ডলার, যার আর্থিক বাংলাদেশি টাকা যেটা কনভার্ট করলে 79,898 টাকা, সরকারি ঋণের পরিমাণ 78 বিলিয়ন, সরকারি এবং বেসরকারি ঋণ উভয় মিলিয়ে 113 বিলিয়ন, যার বাংলাদেশি টাকায় মূল্য হচ্ছে 24 লাখ কোটি টাকা। অর্থাৎ আমাদের যে বাজেট, এই বাজেটের দ্বিগুণেরও বেশি কিন্তু আমাদের মাথায় ঋণের বোঝা। ঠিক এই সময় আমাদের অর্থমন্ত্রী পরিকল্পনা করেছেন এর মধ্য থেকে 22,500 কোটি টাকা ঋণের যে সুদ পরিশোধ করবে, 46,000 কোটি টাকা যে আসল ঋণের যে আসল পরিশোধ করবে, পরিচালন ব্যয়ের জন্য রেখেছেন, তিনি নির্ধারণ করেছেন 6,621,925 কোটি টাকা, এবং উন্নয়ন ব্যয়ের জন্য তিনি বরাদ্দ রেখেছেন 3,16,75 কোটি টাকা। নিঃসন্দেহে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে পরিকল্পনা, এটি শুধু দুঃসাহসিকই নয় বরং সুপার চ্যালেঞ্জিং একটি বিষয়। তবে আমি বিশ্বাস করি এবং আমি আস্থা রেখে পরিপূর্ণভাবে, অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে উনি রিস্ক অ্যাসেসমেন্ট করেই এই বাজেটটা প্রণয়ন করেছেন। মাননীয় স্পিকার, ইনফ্লেশন ইন এভরি ফিসক্যাল ইয়ার, দিস ইজ দ্য গ্লোবাল নর্মস, বাট আমাদেরকে কি মাথায় রাখতে হয় যখন আমরা প্রত্যক্ষ করের কথা চিন্তা করি, যা প্রস্তাবিত যে রাজস্বের 1/3, অর্থাৎ আমরা যখন বাজারে শপিং করতে যাই, কোনো একটা আউটলেট থেকে কোনো একটা ড্রেস কিনি, কিংবা যখন রেস্টুরেন্টে খাই, খেতে বসি, খাবার পরে আমরা যেই টাকাটা সরাসরি নিজেরাই পরিশোধ করি, এটাই প্রত্যক্ষ কর। এইখানে সব থেকে বড় যে গ্যাপটা থেকে যায় মাননীয় স্পিকার, তা হচ্ছে আমরা ট্যাক্সটা ঠিকই দিচ্ছি অ্যাজ এ কনজিউমার, কিন্তু এই টাকাটা সরাসরি সরকার রাজস্বের খাতে আসছে কি না তা কিন্তু আমাদের নিশ্চিত হওয়ার সুযোগ একেবারেই কম, কারণ আমাদের কোনো সেন্ট্রাল কোনো অ্যালাইনমেন্ট নাই। কারণ অনেক সময় আমরা দেখি যখন আমরা হচ্ছে বলি যে আমাকে একটু ডিসকাউন্ট দেওয়া হোক, তখন তারা কিন্তু ট্যাক্সের টাকা থেকে ডিসকাউন্টটা করে দেয়। যদি ট্যাক্সটা সরাসরি সরকারকে দেওয়া হয় তাহলে এই ডিসকাউন্টটা কীভাবে আসে, আসার কোনো সুযোগ কিন্তু বাস্তবে নাই। এবং যদি পরোক্ষ করের কথা বলি, যেটা 2/3 চিন্তা করা হয়েছে, পরিকল্পনা নিয়ে আসা হয়েছে, সেখানে সব থেকে বড় গ্যাপ যেটা থেকে যায় জনমানবে, কিন্তু মানুষের জীবনে কিন্তু এইটার প্রভাব সব থেকে বেশি পড়ে, যে দ্রব্যমূল্যের যে স্ফীতি সেটা কিন্তু এখানে প্রভাবটা সব থেকে বেশি। যদিও সরকার চিন্তা করেছে 3.4% মধ্যে মুদ্রাস্ফীতি আটকে রাখার চেষ্টা করবে, বাট যদি সে রাখতে পারে নিঃসন্দেহে অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ হবে এবং সফল, সরকার সব থেকে বড় সাফল্যের জায়গায় সেটা হবে। এখন আমরা বলছি অত্যন্ত তুষ্ট আছি যে বাজেট ঘোষণার পরে এখন পর্যন্ত কোনো বিরোধী দলের কোনো মিছিল হয়নি, কিন্তু বাজেট যখন ইমপ্লিমেন্টেশন হবে তখন যে দামটা বাড়বে না আমাদের সে নিশ্চয়তা কিন্তু দরকার। মাননীয় স্পিকার, টুডে আই এম হিয়ার not just to represent more than 50% of the nation, even representing the highest largest demographic of the Bangladesh. Amader demographic dike jodi amra takai tahole amra dekhi 15 theke 64 bochor boyoshi je karmokkhom janoshokti achi sei shongkha 63.7%. আমাদের এক্সট্রিম ডেমোগ্রাফিক যদি হারভেস্ট করতে চাই সেই সময়টা ছিল কিন্তু 2010 থেকে 2030 সাল পর্যন্ত। আমরা অলরেডি 15 বছর কিন্তু লস করে ফেলেছি, সামনে আছে আমাদের আর 5 বছরের মতো সময়। যদি এই 5 বছর খুব চমৎকারভাবে এবং পরিকল্পিতভাবে ব্যবহার করতে না পারি 2050 সালের পরে এসে আমাদের টোটাল ডেমোগ্রাফি যেটা আছে তা কিন্তু সেখানে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা 50%-এর নিচে নেমে আসবে, বার্ধক্যের যে বোঝা জাপানের মতো আমাদের উপর চেপে বসবে। সেই সময় আমাদের প্রস্তুতির জন্য এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তার ম্যাক্সিমাম হারভেস্ট করতে হবে। আমরা জানি বিএনপি সরকার বরাবরের মতো শিক্ষাকে সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করেছেন, কিন্তু এখানে দারুণ দারুণ সব প্রপোজালও এসেছে, যেমন ওয়ান টিচার ওয়ান ট্যাব, মিড ডে মিল। বাট কোশ্চেন ইজ হিয়ার, এইটা কি আসলে শুধু আমাদের যে বর্তমান এক্সিস্টিং যে শিক্ষা ব্যবস্থা আছে তার ভিত্তিতে কি ব্যবহার করা হবে, নাকি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসা হবে, স্পেশালি প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে? আমাদের প্রাইমারি শিক্ষার্থী যারা আছে পিঠে একটা বড় ব্যাগের বোঝা এবং তার জ্ঞানের দিকে খুব পণ্ডিত, অ্যাজ এ রেজাল্ট সিভিক যে সেন্স যেগুলো আছে সেই শিক্ষাগুলো প্রপারলি না দেওয়ার কারণে বড় বড় যখন যারা যখন বড় হয় সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে বসে তখন তারাই হয়ে যায় মনস্টার। আমরা যে করাপশনের কথা বলি সেই করাপশন সূতিকাগার কিন্তু যদি নিরোধ করতে হয় আমাদের শুরুতে শিক্ষা খাতে ফোকাস করা দরকার। এবং সেই ক্ষেত্রে আমি প্রত্যাশা করব এই সরকারের এই যে বাজেটটা শিক্ষা খাতে সর্বোচ্চ যে বাজেট এই বাজেটের ম্যাক্সিমাম যেন ব্যবহার করা হয় প্রাইমারি শিক্ষার একটা রিনোভেশনের ক্ষেত্রে। মাননীয় স্পিকার, আপনি জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের 21টি মন্ত্রণালয় সরাসরি ভোকেশনাল এডুকেশন নিয়ে কাজ করত। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি হারভেস্ট করতে হয় আমরা জানি আমাদের যে ম্যানফোর্স রয়েছে সেখানে রয়েছে আনস্কিল্ড ম্যানফোর্স, মোস্টলি রয়েছে সেমি স্কিল্ড জনগোষ্ঠীর একটা অংশ। আমাদের যে ঋণের বোঝা এবং আমাদের যে পরিচালন ব্যয় এবং সেখানকার যে চাহিদা এবং ভবিষ্যতের জন্য আমাদের যে ডেভেলপমেন্ট যে প্ল্যান সেই প্ল্যানের ক্ষেত্রে কিন্তু এই বৈদেশিক কারেন্সিটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ এক্সপোর্ট করতে পাঠাচ্ছি ঠিকই, কিন্তু সেখান থেকে আমাদের আউটপুটে কতটুকু আসছে এবং সেই আউটপুট না আসার একটা বড় কারণ কিন্তু আনস্কিল ডেমোগ্রাফি। পৃথিবী যেখানে ছুটছে শুধু স্কিল্ড না, তারা এখন কিন্তু এক্সপার্ট ডেমোগ্রাফিকের দিকে আগাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখনও আনস্কিল ডেমোগ্রাফিতে রয়ে গেছি। আপনার মাধ্যমে আমার প্রস্তাবনা, যদি সম্ভব হয় এই 21টি মিনিস্ট্রি বা বর্তমান সরকারের আন্ডারে সম্ভবত 14টা মিনিস্ট্রি কাজ করছে এদেরকে অ্যাকোমোডেট করে একটি স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় করা যায় কি না, যার মাধ্যমে আমাদের ডেমোগ্রাফিককে আরও স্কিল্ড, সেমি স্কিল থেকে স্কিল্ড এবং স্কিল্ড থেকে এক্সপার্টে কনভার্ট করা হবে, যাতে আমরা ম্যাক্সিমাম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারভেস্ট করতে পারি। মাননীয় স্পিকার, আমি আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই, সংসদীয় কমিটির একজন সদস্য হিসেবে আমাকে চায়না সাউথ এক্সপো যে ফোরাম 2026 তাতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য, যেখানে আমি 2024 সালেও সেম ফেয়ারটাতেই ছিলাম অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে, অ্যাজ এ ভিজিটর, বাট এই বছরে আমার অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। 2024 যে যখন ছিলাম তখন দেখেছিলাম আমাদের বাংলাদেশি প্যাভিলিয়নটা একেবারেই খালি, শূন্যই বলা যায়। সেখানে আমাদের যারা উদ্যোক্তা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে
1: ধন্যবাদ। মাননীয় সদস্য, টাইম শেষ হয়ে গেছে। এক মিনিটের মধ্যে শেষ করেন দয়া করে, প্লিজ, ওয়ান মিনিট।
6: ধন্যবাদ অনারেবল স্পিকার। আমরা দেখেছিলাম সেই সময়টাতে তাদের যে পেমেন্ট সিস্টেম একটা প্রবলেম ছিল, ম্যাক্সিমাম ওখানে ক্যাশলেস পেমেন্ট, আমাদের প্রপার কোনো কিউআর কোড ছিল না যার মাধ্যমে উইচ্যাট পেমেন্ট অথবা আলিপে তারা করতে পারে। ইভেন প্যাকেজিং সিস্টেম যদি একটু মানে ভালো করা হয় তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টের মান আরও বেড়ে যায়, ভ্যালুটা আরও অ্যাড হয়। সেখানে ম্যাক্সিমাম যারা আছে তারা চাইনিজ, সো তাদের একজন ট্রান্সলেটর দরকার ছিল, যেখানে প্রচুর বাংলাদেশি স্টুডেন্টরা আছে। সো এই যে কমিউনিকেশনগুলো আমাদের চার মাসের সরকার হতে সেই বিষয়গুলোতে পুরোপুরি ফোকাস করতে পারেনি, বাট আশা করি ভবিষ্যতে এই ব্যাপারগুলো সামনে গিয়ে নিয়ে আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সক্ষম হবে। আমরা যে ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছি, সেই ইকোনমি এভাবেই সাকসেস হবে। সর্বশেষ আমি একটা হাদিস দিয়ে শেষ করতে চাই, যেখানে বলা হয়েছে খরচের ব্যাপারে মধ্যম পন্থ অবলম্বন করা জীবনযাপনের অর্ধেক আর সুন্দর প্রশ্ন জ্ঞানের অর্ধেক।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 22 জুন 2026 তারিখ 8 আষাঢ় 1433 রোজ সোমবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতুবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
7: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
8: মেল অথবা চিঠি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।
9: প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজ বিদায় বলছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
10: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। সূরা তালাক আয়াত 4। বাংলাদেশ বেতার। এখন শুনবেন ইশারের নামাজের আজান।
1: আল্লাহু আকবার আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি নীলুফার জাহান। শুরুতেই শিরোনাম। সরকার প্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী এখন মালয়েশিয়ায়। আলোচনায় প্রাধান্য পাবেন শ্রমবাজার সম্প্রসারণ। কুয়ালালামপুর থেকে তারেক রহমান যাবেন চীনে। জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1,00,000 নতুন স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার। দেশে

0: নিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সেবা চালু করা হচ্ছে বললেন বাণিজ্যমন্ত্রী। কাতারে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে আলোচনা শুরু। চট্টগ্রামে শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজ জয় অস্ট্রেলিয়ার। এবং ফিফা বিশ্বকাপে রাত 10টায় স্পেন সৌদি আরবের এবং রাত 1টায় বেলজিয়াম ইরানের মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারিক রহমান সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ স্থানীয় সময় রাত 8:45 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কুয়ালালামপুরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারিক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিনী। গত ফেব্রুয়ারিতে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। এর আগে গতকাল প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, এই সফরে শ্রমবাজারকে 1 নম্বর এজেন্ডায় রাখা হয়েছে। এছাড়া এই সফরকালে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমি কন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুটি দলিল শোয়ের সম্ভাবনা রয়েছে এই সফরে। পররাষ্ট্র সচিব বলেন, আগামীকাল পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম একান্ত বৈঠক এবং পরে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ সময় বাংলাদেশের আসিয়ানের ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কমপ্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আরসেপে যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। মালয়েশিয়ায় দুদিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী তারিক রহমান তার সফরসঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক এমওইউ, 2টি চুক্তি, 1টি কর্মপরিকল্পনা এবং 1টি প্রোটোকল সহ 15-17টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ সময় বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। সফরসূচি অনুযায়ী আগামী 25 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং এর পরের দিন 26 জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। চীন সফরকালে তারেক রহমান লিয়াওনিং প্রদেশের দালিয়ানে 23-25 জুন অনুষ্ঠেয় নিউ চ্যাম্পিয়ন্সের 17তম বার্ষিক সম্মেলন সামার দাভোস ফোরামে অংশ নেবেন। ইনোভেটিং অ্যাট স্কেল প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে 90টিরও বেশি দেশ ও অঞ্চলের 1,700 বেশি প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবন নির্ভর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট 80টি মামলা দায়ের করা হয়েছে। তিনি আজ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে একথা বলেন। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক আজ বিকেলে আবার শুরু হয়। মন্ত্রী বলেন, ইতোমধ্যে 60টি মামলার রায় দেওয়া হয়েছে এবং বাকি 73টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। তিনি জানান, নিষ্পত্তিকৃত মামলাগুলোতে মোট 59 জন আসামিকে দণ্ড প্রদান করা হয়েছে। এদিকে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সংসদে জানান, বর্তমান সরকার আন্তঃসীমান্ত নদীগুলো থেকে বাংলাদেশের ন্যায্য পাওনা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে। প্রস্তুতির পর্বে অংশ নিয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, মাছের উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার চলতি অর্থ বছরে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি 11টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। সংসদে বৈঠক আগামীকাল বিকাল 3টায় আবার বসবে। দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার 1,00,000 নতুন স্বাস্থ্যকর্মী ও 25,000 মিড ওয়াইফ নিয়োগ দেবে। আজ প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। তিনি বলেন, একই সঙ্গে ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা, স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সগুলোকে 100 শয্যায় উন্নীত করা এবং মা ও নবজাতকের সমন্বিত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের কোনো কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি বলেছেন, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি আজ বাণিজ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেবিসিসিআই এর একমত প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। জেবিসিসিআই সভাপতি তারেক রাফি ভুইয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের যাতে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে না হয় সেজন্য একটি কেন্দ্রীয় অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ উইন্ডো ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বিনিয়োগ কার্যক্রম যাতে বিলম্বিত না হয় সেজন্য সরকার অস্থায়ী বা প্রভিশনাল লাইসেন্স প্রদানের ব্যবস্থা করবে বলেও জানান তিনি। খন্দকার আব্দুল মুক্তাদি বলেন, এর ফলে বিনিয়োগকারীরা দ্রুত প্রাথমিক কার্যক্রম শুরু করতে পারবেন। দেশের বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো সমন্বিত সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ শীর্ষক কর্মশালার উদ্বোধনের মাধ্যমে এই মহাপরিকল্পনা প্রণয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরুজা খানম বলেন, এ মহাপরিকল্পনা দেশে দ্রুত বিকাশমান বিমান চলাচল খাতের সমন্বিত ও ভবিষ্যৎমুখী উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করবে। কর্মশালায় জানানো হয়, এই মহাপরিকল্পনা হবে দেশের বিমান চলাচল খাতের জন্য একটি দীর্ঘমেয়াদী জাতীয় রোডম্যাপ, যা আগামী 30 বছরের বেশি সময়ের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার ও কৌশল নির্ধারণ করবে। দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও প্রযুক্তি নির্ভর করতে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। গণপরিবহনে বাধ্যতামূলক করা হচ্ছে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। আগামী 1 আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে এই ব্যবস্থা চালু রাখতে হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: নিরাপদ সড়ক গড়তে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ডিজিটাল প্রযুক্তির দ্বারস্থ হচ্ছে সরকার। এরই অংশ হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে আগামী 1 আগস্ট থেকে প্রতিটি গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত থাকা এবং চলাচলের সময় তা সচল রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। জিপিএস না থাকলে মিলবে না কোনো ফিটনেস সনদ বা রেজিস্ট্রেশন। জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রযুক্তি গণপরিবহনের সঙ্গে যুক্ত থাকলে দূর থেকেই এর অবস্থান, গতি এবং চলাচলের রুট সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর মাধ্যমে অতিরিক্ত গতি, দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন ট্র্যাকিং এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা যাবে। সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মনে করছেন বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান।
3: জিপিএস বসানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। রাজধানী শহরের ভিতরে যানজট তৈরি হচ্ছে, যানবাহনের চাপ তৈরি হচ্ছে, জনভোগান্তি হচ্ছে। যেহেতু গণপরিবহনটা অনেকটা আমরা বিশৃঙ্খল এবং উচ্ছৃঙ্খল করে ফেলেছি, এটা ম্যানুয়ালি তদারকি করাটা অনেক জটিল। গণপরিবহনগুলো কখন কোথায় থাকছে এটা আসলে আমরা মনিটরিং সঠিকভাবে করতে পারছি না। সেক্ষেত্রে আসলে জিপিএস যদি প্রত্যেকটা গণপরিবহনে বসানো হয় তাহলে টার্মিনাল হিসেবে ফাংশন করার একটা সুযোগ পাবে। তো সেটা মনিটরিং করার জন্য জিপিএসটা সবচাইতে আমি মনে করি কার্যকরী পদক্ষেপ হবে।
2: সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাস ও ট্রাক মালিকদের সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম রহমান শহীদ। তিনি বলেন, জিপিএস স্থাপন নিশ্চিত হলে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা হ্রাস পাওয়ার পাশাপাশি জ্বালানি খরচও কমে যাবে।
4: কন্ট্রোল থাকবে, গাড়ির লোকেশন দেখা যাবে, আর স্পিড কন্ট্রোল থাকবে, গাড়ির অ্যাক্সিডেন্ট কমে যাবে, ফুয়েল কম লাগবে, জিপিএস ফিডব্যাক আছে।
2: আধুনিক প্রযুক্তির এই ব্যবহার দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ। আজ বিশ্ব বাবা দিবস। বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। বাবাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিনটি পালন করা হয়। আরো শুনুন প্রতিবেদনে।
6: বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা।
7: একজন বাবা মানেই পরিবারের ভরসার জায়গা, দায়িত্ববোধের প্রতীক এবং সন্তানের সবচেয়ে বড় অনুপ্রেরণা। নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে পরিবারের প্রয়োজন পূরণে নিরলস পরিশ্রম করে যান তিনি। অনেক সময় বাবারা নিজেদের অনুভূতি প্রকাশ করেন না, কিন্তু তাদের প্রতিটি চিন্তা ও পরিশ্রমের কেন্দ্রবিন্দুতে থাকে সন্তান ও পরিবারের কল্যাণ। বাবাকে স্মরণ করতে গিয়ে এক সন্তান বলছিলেন,
8: বাবা হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ। যার বাবা আছে পৃথিবীতে, তার সমস্ত বিপদ আবার তার কাছে কিছুই না। এবং আমার ক্ষেত্রে যেমন আমার বাবা আমার জন্য যতটুকু করেছেন, ঠিক আমরা চেষ্টা করব আমার ছেলে মেয়েদের জন্য ওই রকমই অ্যাপ্লাই করে।
7: বাবা দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একজন বাবার প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের একটি বিশেষ উপলক্ষ। বিশ্বের বিভিন্ন দেশে এই দিনে সন্তানরা বাবার সঙ্গে সময় কাটান, শুভেচ্ছা জানান এবং তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
6: বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা।
7: একজন দায়িত্বশীল বাবা শুধু একটি পরিবার নয়, একটি সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রেও তিনি বড় অবদান রাখেন।
9: বাবাকে সবসময়ের জন্য স্মরণ করি যে বাবা আমাদেরকে একটি সুন্দর পরিচয় দিয়ে গেছেন।
10: বাবার স্মৃতির মাঝে নিজেকে সবসময় খুঁজে বেড়াই, বাবাকে সবসময় মিস করি, সবকিছুর মধ্যে বাবার একটা ছায়াকে খুঁজে বেড়াই।
7: বর্তমান সময়ে কর্মব্যস্ততা ও প্রযুক্তি নির্ভর জীবনের কারণে অনেক পরিবারে পারস্পরিক দূরত্ব তৈরি হচ্ছে। তাই বাবা দিবস আমাদের মনে করিয়ে দেয় প্রিয় মানুষগুলোর জন্য সময় বের করা এবং তাদের মূল্যায়ন করা কতটা জরুরি। বাবারা সবসময় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন, তারা সবসময় সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চিন্তায় ব্যস্ত থাকেন। আজকের এই দিনে অনেকেই স্মরণ করছেন সেই সব বাবাদের যারা আর আমাদের মাঝে নেই, তবে তাদের শিক্ষা, আদর্শ ও ভালোবাসা আজও পথ দেখিয়ে চলেছে সন্তানদের।
6: বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা।
0: কণিকা ভৌমিক, বাংলাদেশ বেতার।
5: কাতারে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাঁজবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহী দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদী দুটির কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। কেন্দ্রটি জানায়, আগামী তিন থেকে চার দিন নদ-নদীর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে, ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। এদিকে টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্পিকার মোহাম্মদ বাগের গালিবফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল জানায়, যুদ্ধ অবসানে সব পক্ষ যাতে অন্তর্বর্তী চুক্তিটি পুরোপুরি বাস্তবায়ন করে তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে নতুন পর্বের আলোচনায় যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তারাও আলোচনায় যোগ দেবেন। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার জেরে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে মার্কিন সামরিক বাহিনী জানায়, নৌপথটি সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত ও 28 জন আহত হয়েছেন। আজ রাশিয়ার নিযুক্ত কর্তৃপক্ষ জানায়, হামলায় রুশ বাহিনীকে রসদ সরবরাহের জন্য ব্যবহৃত একটি তেল ডিপো ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তেল স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলায় তেল টার্মিনালে আগুন ধরে যায় এবং যাত্রীবাহী ফেরির এক ব্যক্তি নিহত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গতরাতে ইউক্রেনের 239টি ড্রোন ভূপাতিত করা হয়। খেলার খবর ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে সিরিজ জিতে নিয়েছে সফররত অস্ট্রেলিয়া। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 109 রান করে। দলের পক্ষে তৌহিদ হৃদয় অপরাজিত 61 রান করেন। 110 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া 11 ওভারে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এখন শুনুন ফিফা বিশ্বকাপ 2026-এর খবর। 21 জুন 4টি ম্যাচের মধ্যে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে 3টি। দিনের শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাত 10টায় আটলান্টায় স্পেনের মুখোমুখি হবে সৌদি আরব। রাত 1টায় বেলজিয়াম ইরানের, আগামীকাল ভোর 4টায় উরুগুয়ে কেপ ভার্দের, সকাল 7টায় নিউজিল্যান্ড মিশরের এবং রাত 11টায় আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার মুখোমুখি মাঠে নামবে। আরও শুনুন প্রতিবেদনে।
12: ফিফা বিশ্বকাপ 2026 শুরুর পর থেকেই প্রতিদিনই লেখা হচ্ছে নতুন নতুন ইতিহাস। 21 জুন 4টি ম্যাচের মধ্যে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে 3টি ম্যাচ। বাংলাদেশ সময় রাত 2টায় জার্মানি বনাম আইভরি কোস্টের ম্যাচটিতে আইভরি কোস্ট প্রথমার্ধে দারুণ প্রতিরোধ গড়ে তোলে। 29 মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে আইভরি কোস্ট 1-0 ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। বিরতির পর জার্মানির কোচ হুলিয়ান নাগেলসম্যান আক্রমণ ভাগে পরিবর্তন আনেন এবং সাবস্টিটিউট হিসেবে মাঠে নামেন ডেজিন উন্দাভ। 76তম মিনিটে উন্দাভ গোল করে জার্মানিকে সমতায় ফেরান। ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তার জন্ম দিয়ে ইনজুরি টাইমের 4th মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জার্মানিকে 2-1 ব্যবধানে এক রোমাঞ্চকর জয় এনে দেন উন্দাভ। এই জয়ের মাধ্যমে জার্মানি টুর্নামেন্টের নকআউট পর্ব নিশ্চিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে সকাল 6টায় ইকুয়েডর বনাম কোরাসাওর মধ্যকার ম্যাচে ইকুয়েডরের একচ্ছত্র আধিপত্য থাকলেও কোরাসাওয়ের গোলরক্ষক অ্যালয় রুমের অতি মানবীয় পারফরমেন্সের কারণে ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়। এই ড্রয়ের মাধ্যমে কোরাসাও বিশ্বকাপে তাদের ফুটবল ইতিহাসে প্রথম পয়েন্ট ও প্রথম ক্লিন শীট অর্জন করার এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। সকাল 10টায় শুরু হওয়া তিউনিসিয়া বনাম জাপান ম্যাচের শুরু থেকেই তাদের চিরচেনা গতিময় ফুটবল খেলে তিউনিসিয়াকে কোনো সুযোগই দেয়নি। মাত্র 3 মিনিটের মাথায় দাইচি কাদামার গোলে লিড নেয় সামুরাই ব্লোরা। এরপর 30তম মিনিটে আয়াসে উদিয়া গোল করে ব্যবধান 2-0 করেন। দ্বিতীয়ার্ধেও জাপানের আক্রমণ ভাগ সমান বিধ্বংসী ছিল। 68তম মিনিটে জুনিয়া ইতো দলের তৃতীয় গোলটি করেন। এরপর 82তম মিনিটে ওয়েদা নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি সম্পন্ন করলে 4-0 ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান। দিনের শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাত 10টায় স্পেনের মুখোমুখি হবে সৌদি আরাবিয়া। এদিকে 22 জুন বাংলাদেশ সময় রাত 1টায় বেলজিয়াম ইরানের, ভোর 4টায় উরুগুয়ে কেপ ভার্দের, সকাল 7টায় নিউজিল্যান্ড ইজিপ্টের এবং রাত 11টায় আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার মুখোমুখি মাঠে নামবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
5: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরকার প্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী এখন মালয়েশিয়ায়। আলোচনায় প্রাধান্য পাবে শ্রমবাজার সম্প্রসারণ। কুয়ালালামপুর থেকে তারেক রহমান যাবেন চীনে। জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1,00,000 নতুন স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার। কাতারের সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। এবং ফিফা বিশ্বকাপে রাত 10:00 স্পেন সৌদি আরবের এবং রাত 1:00 বেলজিয়াম ইরানের মোকাবেলা করবে। খবর শেষ হলো।
13: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি ফারহানা খান রনি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়া, গান বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি লেখাপড়া ও সৃজনশীল কাজেও তাদেরকে এগিয়ে যেতে হবে। উল্লেখ্য, দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় এ ক্রীড়া আয়োজন গত 6 এপ্রিল শুরু হয়। এ প্রতিযোগিতায় দেশের 65,342টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 22,00,000-এর বেশি ছাত্রছাত্রী অংশ নিয়েছে। গ্রাম পর্যায় থেকে শুরু হয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে 4টি দল জাতীয় পর্যায়ের ফাইনালে জায়গা করে নেয়। বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ী দল, রানার্স আপ দল, সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতাদের হাতে পুরস্কার হিসাবে নগদ অর্থ ও পদক তুলে দেন প্রধানমন্ত্রী। জানা গেছে, প্রাথমিক স্তরে ক্রীড়া চর্চা ও প্রতিভা বিকাশ এই টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য হলেও ভবিষ্যতে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা 50,00,000-এ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাদক যখন দেশের মানুষের যুব সমাজকে গ্রাস করছে, সর্বোচ্চ শিক্ষায়তনে ছাত্রছাত্রী থেকে বস্তিবাসী তরুণ তরুণী যখন এ ভয়াবহ নেশায় আসক্ত, একসময়ের ত্রাসে তাসের জুয়া যখন প্রযুক্তির উৎকর্ষতায় জায়গা নিয়েছে স্মার্টফোনের স্ক্রিনে, টিনেজ স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত যেখানে এই ধ্বংসাত্মক জুয়ায় আসক্ত হয়ে হচ্ছে সর্বশান্ত, সেই সামাজিক অবক্ষয়ের মধ্যে স্কুল শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর এই আহ্বান যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সময় উপযোগী ও উৎসাহব্যঞ্জক। তিনি ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ দেন, ফুটবলের পাশাপাশি ক্রিকেট, সাঁতারেও অংশ নিতে বলেন। তিনি ক্রিকেটের উদাহরণ দিয়ে বলেন, ক্রিকেটের মাধ্যমে সারা বিশ্ব বাংলাদেশকে চিনে, তবে শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়েও বাংলাদেশকে পরিচিত করতে হবে। এই দেশ পরিচিত হবে হকি দিয়ে, সুইমিং দিয়ে, টেনিস দিয়েও, এবং এভাবেই খেলাধুলার মাধ্যমে এই জাতি অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাত্র ও যুব সমাজের জীবনী শক্তি, জীবনের অফুরান উদ্দীপনা যোগায় এসব কর্মকাণ্ড। এ থেকেই যুব সমাজ খুঁজে নেয় তাদের জীবন গড়ার অপরিহার্য উপাদান, শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম। ছাত্র যুব শ্রেণী যত বেশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে, তত বেশি তারা সুস্থ থাকবে শারীরিক এবং মানসিকভাবে। বিপরীতে, মজবুত পারিবারিক বন্ধনের অনুপস্থিতি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অভাব যুব ছাত্র সমাজকে একটি স্বাস্থ্যকর সামাজিক পরিবেশ থেকে দূরে রাখে, আর এই পরিস্থিতিতে তারা মাদক, জুয়ার আশ্রয় নেয়, অত্যধিক মোবাইল ব্যবহারে আসক্তি হয়ে পড়ে। এসব আসক্তি তাদের মন, মানসিকতা এবং স্বাস্থ্য নষ্ট করে দেয়, ফলে দেহ সুস্থ না থাকার কারণে মনও সুস্থ থাকে না। যুব ও ছাত্র সমাজের মনের এই বিক্ষিপ্ত ও অসুস্থ অবস্থা সমাজকে করে কলুষিত। যুব সমাজ সহ সবাইকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে প্রয়োজন খেলাধুলার উন্নতি ও বেশি বেশি সুযোগ। এই অবস্থায় প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেশ ও পরামর্শ, তাদেরকে নিঃসন্দেহে ভবিষ্যতের একজন সৃজনশীল দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী খেলাধুলার বিষয়ে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি উল্লেখ করে বলেন, নির্বাচনে বিজয়ী হলে দেশের খেলাধুলাকে এগিয়ে নেওয়ার ওয়াদা করেছিল তার দল। সেই প্রতিশ্রুতি নিয়ে বিএনপি সরকার কাজ করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সবাই এক একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে উঠবে, এই প্রত্যাশা রেখে তাদেরকে খেলাধুলার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
14: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঢাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান, শিল্পী ফরিদা পারভীন। গানটির সুর করেছেন এবং কথা সাজিয়েছেন আবু জাফর।

এবারের দেশের গানটি গেয়েছেন অপু আমান, গান লিখেছেন মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।

0: এতক্ষণ দেশের গান শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: আমার বাবা সিংহ পুরুষ, জগৎ সভায় সেরা, আমার বাবা বটবৃক্ষ, ছায়ায় মায়ায় ঘেরা।
1: আমার বাবা শান্ত নদী, স্বচ্ছ ফটিক জল, আমার বাবা আমার কাছে চির সমুজ্জ্বল।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বাংলাদেশ বেতার শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের সজীব ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
1: প্রিয় বন্ধুরা, আজ 21শে জুন, আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস বা ওয়ার্ল্ড ফাদার্স ডে। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়।
0: বাবা সন্তানের মাথার উপর বটবৃক্ষের মতো, তিনি ছায়া দিয়ে মায়া দিয়ে সকল ঝড় ঝঞ্ঝা থেকে সন্তানকে আগলে রাখেন।
1: সন্তানের কল্যাণের জন্য বাবা জীবনের সমস্ত অর্জন ও উপার্জন নির্দ্বিধায় ত্যাগ করতে পারেন।
0: 1907 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় একটি কয়লা খনিতে মর্মান্তিক দুর্ঘটনায় 362 জন নিহত হন।
1: সেইসব খনি শ্রমিকের স্মরণে 1908 সালের 5ই জুলাই স্থানীয় একটি গির্জায় বাবাদের জন্য একটি প্রার্থনার আয়োজন করা হয়।
0: পরে ওয়াশিংটনের সনোরা স্মার্ট ডট নামের এক তরুণী 1910 সালের 19শে জুন তার বাবার প্রতি সম্মান জানাতে বাবার জন্মদিন উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে বাবা দিবস পালন করেন।
1: দীর্ঘ প্রচেষ্টা অপেক্ষার পর 1966 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুন মাসের তৃতীয় সপ্তাহের রবিবারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে ঘোষণা করেন।
0: এরপর 1972 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন দিবসটি জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেন। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের 50-এর অধিক দেশে বিশ্ব বাবা দিবস পালিত হয়।
1: বাবাদের প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা জানাতে দিবসটি পালন করা হয়। উত্তরণ অনুষ্ঠানের পক্ষ থেকে পৃথিবীর সব বাবার প্রতি জানাচ্ছি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
0: প্রিয় বন্ধুরা, আকাশ অন্ধকার করে ঝমাঝম বৃষ্টি হোক বা না হোক, ক্যালেন্ডারের পাতায় এখন বর্ষাকাল। আষাঢ়ের সন্ধে অতিক্রান্ত রাতের চলতি প্রহরে উত্তরণ আয়োজনের শুরুতেই রয়েছে বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন বিশ্ববিচিত্রা।
1: বিশ্ববিচিত্রার খবরগুলো সংগ্রহ করে সংকলন করেছে ফয়সাল আহমেদ অনন্ত, উপস্থাপন করছেন সাইরা হাবিব।
2: ফুটবল কি আমরা কৌশল, দক্ষতা আর কঠোর পরিশ্রমের খেলা বলেই জানি, কিন্তু বিশ্বকাপের ইতিহাস খুলে বসলে দেখা যায় গোল আর গৌরবের পাশাপাশি সেখানে দিব্যি জায়গা করে নিয়েছে কুসংস্কার, টোটকা আর বিচিত্র সব বিশ্বাসও। কখনো একটি জার্সি হয়ে উঠেছে অভিশপ্ত, কখনো একটি গোঁফের বিদায় খুলেছে বিশ্বজয়ের দুয়ার। এমনই কিছু মজার আর অদ্ভুত তথ্যই জানাবো আজকের বিশ্ববিচিত্রায়। আজ ব্রাজিল মানেই চোখের সামনে ভেসে ওঠে হলুদ নীল জার্সি, কিন্তু একসময় তাদের পরিচয় ছিল সম্পূর্ণ ভিন্ন। 1950 সালের বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিল মাঠে নামত নীল সাদা রঙের জার্সি পরে। শিরোপার জন্য শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ড্র করলেই যথেষ্ট ছিল, কিন্তু রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে প্রায় 2 লাখ দর্শকের সামনে ব্রাজিল হেরে বসে 2-1 গোলে। ইতিহাসে যা আজও মারাকানাজো নামে পরিচিত। এই পরাজয়ের পর হতাশ ব্রাজিলিয়ানদের বিশ্বাস জন্মাল সাদা জার্সিটি অমঙ্গল ডেকে এনেছে। জার্সিটিকে অভিশপ্ত বলা শুরু হলো, এমনকি অনেকে এটিকে জাতীয় পরিচয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেও আখ্যা দেন। অবশেষে 1953 সালে নতুন জার্সির নকশা আহ্বান করা হয়। শর্ত ছিল ব্রাজিলের পতাকার 4টি রঙই থাকতে হবে। সেই প্রতিযোগিতা থেকেই জন্ম নেয় বিখ্যাত হলুদ নীল ক্যানারি জার্সি, যা পরে বিশ্ব ফুটবলের অন্যতম প্রতীক হয়ে ওঠে। 1978, একটি গোফের বিদায়, একটি বিশ্বকাপের আগমন। ফুটবলের ইতিহাসে এমন ঘটনা খুব কমই আছে যেখানে একটি গোঁফ সরাসরি বিশ্বকাপ জয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর্জেন্টিনার মারিও কেম্পেস 1978 বিশ্বকাপ শুরু করেছিলেন লম্বা চুল আর বিখ্যাত হর্স শু গোঁফ নিয়ে, কিন্তু গ্রুপ পর্বের তিন ম্যাচে গোলশূন্য থাকায় উদ্বিগ্ন হয়ে ওঠেন কোচ সেজার লুইস মেনোত্তি। সমাধান হিসেবে তিনি ক্যাম্পেসকে এমন এক পরামর্শ দিলেন যা শুনে আজও অনেকের হাসি পায়। কোচ বললেন, গোফ কামিয়ে ফেলো। ক্যাম্পেস কোচের কথায় রাজি হলেন। আশ্চর্যজনকভাবে পরের ম্যাচেই জোড়া গোল। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। পোল্যান্ডের বিপক্ষে দুই গোল, পেরুর বিপক্ষে দুই গোল এবং ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে আরও দুই গোল করে তিনি আর্জেন্টিনাকে এনে দেন প্রথম বিশ্বকাপ শিরোপা। পরে ক্যাম্পেস মজা করে বলেছিলেন, গোফ হারালেও তিনি বিশ্বকাপ পেয়েছিলেন। ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ের গল্পে একটি চুমুও জায়গা করে নিয়েছে। 1998 বিশ্বকাপে প্রতিটি ম্যাচ শুরুর আগে ডিফেন্ডার লরা ব্লঁ এগিয়ে যেতেন গোলরক্ষক ফাবিয়ান বার্থেজের কাছে। এরপর বার্থেজের চকচকে টাক মাথায় একটি চুমু এঁকে দিতেন। প্রথমে এটি নিছক মজার ঘটনা মনে হলেও পরের ম্যাচ ফ্রান্স জিততে থাকায় বিষয়টি পুরো দলের কাছে এক ধরনের শুভ লক্ষণে পরিণত হয়। তবে এটি ছিল না একমাত্র আচার। দলের খেলোয়াড়রা টিম বাসে সব সময় একই আসনে বসতেন। ড্রেসিং রুমে নিয়মিত বাজানো হতো গ্লোরিয়া গ্যানোরের বিখ্যাত গান উইল সারভাইভ। অবশেষে ফ্রান্স যখন বিশ্ব চ্যাম্পিয়ন হলো তখন অনেকেই মজা করে বলেছিলেন, জয়ের পথে বার্থেজের টেকো মাথারও নাকি কম অবদান ছিল না।
0: বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন নিয়ে বিশ্ববিচিত্রা শুনলেন সাহেরা হাবিবের কণ্ঠে। স্কুলের গণ্ডি পেরোতে যে বালকের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লেগেছিল। উচ্চ মাধ্যমিক পর্যায়ে যিনি প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় ইস্তফা দিয়েছিলেন,
1: 17 বছর বয়সে তিনি যখন ঠিক করলেন তিনি অভিনেতা হবেন, তখন অনেকেই বলেছিলেন জীবনের গায়ে শেষ পেরেক ঠুকে দিচ্ছেন তিনি।
0: কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে হলিউডের অন্যতম সেরা অভিনয় শিল্পী হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন।
1: 1943 সালের 17 আগস্ট জন্ম নেওয়া এই অভিনেতার নাম রবার্ট ডি নিরো। অভিনয় ক্যারিয়ারে তিনি প্রথম আলোচনায় আসেন 1973 সালে মেন স্ট্রিট সিনেমায় অভিনয়ের জন্য।
0: মার্টিন স্কর্সেসির পরিচালনায় এই সিনেমায় অভিনয় করার পর রবার্ট ডি নিরোকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
1: প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে মার্কিন অভিনয়শিল্পী রবার্ট ডি নিরোর বর্ণাঢ্য ব্যক্তি ও অভিনয় জীবন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তাহির।
3: হলিউডের ইতিহাসে এমন কিছু অভিনেতা আছেন যাদের নাম উচ্চারিত হলেই অভিনয় শিল্পের সর্বোচ্চ মানদণ্ডের কথা মনে পড়ে যায়। তাদের মধ্যে অন্যতম এবং সম্ভবত সবচেয়ে প্রভাবশালী নাম রবার্ট ডি নিরো। 5 দশকেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র জগতে এমন সব চরিত্র সৃষ্টি করেছেন যা আজ বিশ্ব সিনেমার অবিচ্ছেদ্য অংশ। অপরাধ জগতের নির্মম গডফাদার থেকে শুরু করে মানসিকভাবে বিপর্যস্ত ট্যাক্সি চালক, ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতা থাকলেও শেষ পর্যন্ত সফলতাকেই জীবনে চলার পথে সঙ্গী করে নিয়েছেন। স্কুলের গণ্ডি পেরুতে তিনি স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিয়েছিলেন। উচ্চ মাধ্যমিক থেকে হয়েছিলেন ড্রপ আউট। কে জানত একদিন তিনি হয়ে উঠবেন পৃথিবী বিখ্যাত। 1943 সালের 17 আগস্ট নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন রবার্ট অ্যান্থনি দ্য নিরো। তার বাবা রবার্ট দ্য নিরো সিনিয়র ছিলেন একজন চিত্রশিল্পী এবং মা ভার্জিনিয়া অ্যাডমিরাল ছিলেন শিল্পী ও কবি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত লাজুক স্বভাবের। অভিনয়ের মাধ্যমে নিজের সংকোচ কাটিয়ে ওঠার চেষ্টা থেকেই তার শিল্পী জীবনের শুরু। পরে তিনি অভিনয় শেখেন বিখ্যাত অভিনয়গুরু স্টেলা অ্যাডলার এবং লি স্ট্রাসবার্গের কাছে। দি নিরোর ক্যারিয়ারের বড় মোড় আসে পরিচালক মার্টিন স্কর্সেসির সঙ্গে কাজ শুরু করার মাধ্যমে। এই জুটি হলিউড ইতিহাসের অন্যতম সফল পরিচালক অভিনেতা সহযোগিতা হিসেবে বিবেচিত হয়। 1944 সালে মুক্তিপ্রাপ্ত দ্য গডফাদার পার্ট টু এর তরুণ ভিটো কর্লিওনের চরিত্রে অভিনয় করে তিনি সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জয় করেন। এই চরিত্রে তিনি বেশিরভাগ সময় ইতালির ভাষায় সংলাপ বলেছিলেন যা তাকে ইতিহাসের প্রথম পুরুষ অভিনেতা হিসেবে অস্কার এনে দেয় যিনি মূলত ইতালীয় ভাষায় অভিনয়ের জন্য পুরস্কৃত হন। 1976 সালে মুক্তি পায় ট্যাক্সি ড্রাইভার। ট্রাভিস বিকল চরিত্রে অভিনয়ের জন্য ডি নেরো বাস্তবেই ট্যাক্সি চালানোর লাইসেন্স নেন এবং কিছুদিন নিউ ইয়র্কের রাস্তায় ট্যাক্সি চালান। তার বিখ্যাত সংলাপ ইউ টকিং টু মি চলচ্চিত্র ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে। ছবিটি পরে কাল্ট ক্লাসিকের মর্যাদা লাভ করে। ১৯৮০ সালে রেজিং বুলে বক্সার জেক ল্যামোটার চরিত্রে অভিনয়ের জন্য তিনি নিজের শরীরের ওজন প্রায় ৬০ পাউন্ড বাড়িয়েছিলেন। এই অসাধারণ আত্মনিবেদন তাকে দ্বিতীয় অস্কার এনে দেয় সেরা অভিনেতা বিভাগে। অনেক সমালোচকের মতে এটি চলচ্চিত্র ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অভিনয়গুলোর একটি।
4: That's in your mind.
5: Yes, so what?
4: That championship belt on me, that's what I'm fooling. Is it done?
5: No, it's not done.
4: Don't overcook it. Overcook it's no good. It defeats its own purpose.
3: De Niro ও স্কর্সেজির সহযোগিতা চলচ্চিত্র ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। তাদের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে মিন স্ট্রিটস, ট্যাক্সি ড্রাইভার, রেজিং বুল, দ্য কিং অফ কমেডি, গুড ফেলাস, কেপ ফিয়ার, ক্যাসিনো, দ্য আইরিশম্যান এবং কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন। তাদের সম্পর্ককে অনেক সমালোচক সিনেমার ইতিহাসে সবচেয়ে সফল সৃজনশীল অংশীদারিত্বগুলোর মধ্যে একটি বলে মনে করেন। অভিনয়ের দর্শনে ডি নিরোকে প্রায় মেথড অ্যাক্টিংয়ের সম্রাট বলা হয়। তিনি চরিত্রের মধ্যে প্রবেশ করতে বাস্তব জীবনে সেই চরিত্রের অভ্যাস, ভাষা ও জীবনধারা অনুসরণ করতেন। রবার্ট ডি নিরো তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুটি একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কার, গোল্ডেন গ্লোব, AFI লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, কেনেডি সেন্টার অনার্স, প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, স্ক্রিন অ্যাক্টার্স গিল্ড লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইত্যাদি। এছাড়া ২০২৫ সালে সম্মানসূচক অনারারি পাল্ম ডি'অর লাভ করেন। চলচ্চিত্রের বাইরে দ্য নিরো শুধু অভিনেতা হিসেবেই নয়, একজন উদ্যোক্তা হিসেবেও সফল। প্রযোজক জেইন রোজেনথালের সঙ্গে তিনি প্রতিষ্ঠা করেন ট্রাইবেকা এন্টারপ্রাইজেস এবং পরে বিখ্যাত ট্রাইবেকা ফেস্টিভ্যাল। ৮০ বছর পার করবার পরও ডি নিরোর অভিনয় শক্তি কমেনি একটুও। ২০২৩ সালের কিলার্স অব দি ফ্লাওয়ার মুন এ অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায় এবং তাকে আবারও অস্কারের মনোনয়ন এনে দেয়। অনেক সমালোচক মনে করেন এটি তার সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা পারফরম্যান্স।
6: Shows itself to you that Bill Smith didn't take the proper care of many the way he could have. The Haversick and Die, Ticker Henrights, and the land. That all, which should go to her sister as your wife. Well, he's taking money that by rights should go to Molly.
3: রবার্ট ডি নিরো শুধু একজন অভিনেতা নন, তিনি আধুনিক অভিনয় শিল্পের একটি প্রতিষ্ঠান। চরিত্রের প্রতি তার নিবেদন, অসাধারণ রূপান্তর ক্ষমতা এবং কয়েক দশক ধরে ধারাবাহিক উৎকর্ষ তাকে বিশ্বের সেরা অভিনেতাদের কাতারে স্থায়ী আসন এনে দিয়েছে। তার অভিনীত চরিত্রগুলো শুধু চলচ্চিত্র নয়, জনপ্রিয় সংস্কৃতি এবং মানব মনস্তত্ত্বের আলোচনাতেও গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। হলিউডে অনেক তারকা এসেছেন, অনেকে ইতিহাস গড়েছেন, কিন্তু রবার্ট ডি নিরোর মতো শিল্পী খুবই কম জন্ম নিয়েছেন যারা একটি যুগকে সংজ্ঞায়িত করেছেন। সেই কারণেই তিনি আজও বিশ্ব সিনেমার এক সত্যিকারের জীবন্ত কিংবদন্তি।
0: মুক্তার মতো দানা বিশিষ্ট ঘিয়ে পাকানো মিঠাই বা মিহিদানা হল মতিচুর। মতিচুর নামে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনে লিখেছেন প্রবন্ধ গ্রন্থ।
1: তৎকালীন মুসলিম সমাজের কুসংস্কার, অবরোধ প্রথা এবং নারী শিক্ষা ও নারী মুক্তির প্রয়োজনীয়তা নিয়ে বেগম রোকেয়ার লেখা প্রবন্ধগুলো এ গ্রন্থে স্থান পেয়েছে। গ্রন্থটি দুটি খণ্ডে প্রকাশ হয়েছে, প্রথম খণ্ড ১৯০৪ সালে এবং দ্বিতীয় খণ্ড ১৯২২ সালে।
0: মতিচুর যেমন একটি সুস্বাদু মিষ্টান্ন, ঠিক তেমনি রোকেয়ার প্রবন্ধগুলোর বক্তব্য এবং রচনাগুলোও ছিল সমাজ সচেতন নারীদের জন্য অত্যন্ত সুমিষ্ট ও মনোগ্রাহী।
1: প্রিয় উত্তরণ সঙ্গী, গ্রন্থ পরিচিতি পর্বে রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত মতিচুর প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে পর্যালোচনা করছেন ডক্টর তারিক মঞ্জুর।
7: মতিচুর বেগম রোকেয়ার প্রথম প্রকাশিত গ্রন্থ। এটি প্রকাশিত হয় 1905 সালে। এই গ্রন্থে পিপাসা, স্ত্রী জাতির অবনতি, নিরীহ বাঙালি, অর্ধাঙ্গী, সুগৃহিণী, বোরকা ও গৃহ নামে 7টি প্রবন্ধ আছে। প্রবন্ধগুলো এর আগে নবপ্রভা, মহিলা ও নবনূর মাসিক পত্রে ছাপা হয়। যে বছর মতিচুর প্রকাশিত হয় ওই একই বছর রোকেয়ার সুলতানাজ ড্রিম মুদ্রিত আকারে বের হয়। 20 শতকের গোড়ার দিকে বেগম রোকেয়ার উত্থান। তখনও বাঙালি সমাজে নারীরা ছিল অন্ধকারে, এমনকি মুসলমান ছিল পিছিয়ে কি অর্থনৈতিকভাবে কি কর্মক্ষেত্রে। বাঙালি মুসলমানের জাগরণ পর্বে রোকেয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দেশ, কাল, জাতি, ধর্ম নির্বিশেষে সব মানুষের জাগরণ আকাঙ্ক্ষা করেছেন। বলেছেন, সমাজকে যদি এগিয়ে নিতে হয় তবে পুরুষের সমানতালে নারীকেও এগিয়ে নিতে হবে। জাগরণের সেই কালে নারীর অধিকারের কথা বলতে রোকেয়াকে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। গ্রন্থের অর্ধাঙ্গী প্রবন্ধে রোকেয়া সংসারকে তুলনা করেছেন দুই চাকা বিশিষ্ট ঠেলাগাড়ির সাথে। এর এক চাকা স্বামী আর এক চাকা স্ত্রী। গাড়ির চাকা দুটি যদি সমান না হয় তবে গাড়ি ঠেলা দিলে সামনে এগোবে না, একদিকে ঘুরতে থাকবে। তাই স্ত্রীকেও স্বামীর সমকক্ষ হতে হবে শিক্ষায়। অথচ সেকালে নারীর পড়াশোনা ছিল কিছু বাংলা ও কিছু আরবি শেখার মধ্যে সীমিত। অর্ধাঙ্গী প্রবন্ধে রোকেয়া নারীর তিনটি অধিকারের উপর জোর দিয়েছেন। এর একটি হল শিক্ষা। শিক্ষা বিস্তারে তিনি নিজে স্বামীর নামে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অপর দুটি অধিকার হল কর্মের অধিকার ও সম্পত্তির অধিকার। তিনি বলেছেন, যেখানে তুরস্ক ও অন্যান্য দেশের মেয়েরা পুরুষের পাশাপাশি বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে, সেখানে আমাদের দেশের মেয়েরা ঘরে বন্দী রয়েছে। সম্পত্তির ব্যাপারে দুঃখ নিয়ে বলেছেন, এদেশের কন্যারা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। অথচ ধর্মীয় বিধি অনুসারে ভগ্নী ভ্রাতার অর্ধেক প্রাপ্ত হওয়ার অধিকার রাখে। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে বলেছেন, শিক্ষার অর্থ কোনো সম্প্রদায় বা জাতিবিশেষের অন্ধ অনুকরণ নয়। সৃষ্টিকর্তা যে স্বাভাবিক জ্ঞান বা ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতাকে অনুশীলন দিয়ে বৃদ্ধি করাই শিক্ষা। তিনি নারীদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের বিবেক আমাদের দেখিয়ে দিচ্ছে আমরা অবনতির পথে রয়েছি, সুতরাং উন্নতির চেষ্টা করা একমাত্র কর্তব্য হওয়া উচিত। একই প্রবন্ধে তিনি নারীদের ব্যবহার্য অলঙ্কারকে তাদের শৃঙ্খলের সাথে তুলনা করেছেন। তার মতে অলঙ্কার দাসত্বের নিদর্শন ছাড়া আর কিছু নয়। তিনি এই প্রবন্ধেও নারীর শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। লিখেছেন, আমাদের শয়নকক্ষে যেমন সূর্যালোক প্রবেশ করে না, তদ্রূপ মনোকক্ষেও জ্ঞানের আলোক প্রবেশ করিতে পায় না। এর কারণও তিনি উল্লেখ করেছেন। বলেছেন, নারীদের উপযুক্ত স্কুল কলেজ নেই। সুগৃহিণী প্রবন্ধে নারীদের ডাক্তারি শেখার, মেডিকেল কলেজের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন একটা গল্পের মাধ্যমে। এক প্রতিপ্রাণা গৃহিণীর ঘটনা। একদিন রাতে তাঁর স্বামীর বুকে ব্যথা হয়েছিল, সেজন্য তিনি দুর্ভাবনায় সারা রাত জেগেছিলেন। পরদিন সকালে কবিরাজ এসে বলেন, এখন অবস্থা মন্দ, অথচ রাতে বুকে একটু তেল মালিশ করলেই হতো। গৃহিণী অনিদ্রায় নিশিযাপন করেছেন, কিন্তু একটু তেল মালিশ করতে পারেননি, কারণ ওইটুকু জ্ঞান তাঁর ছিল না। এই অজ্ঞানতার ফলে রোকেয়ার মতে তিনটি অনিষ্ট হল। এক, স্বামীর স্বাস্থ্য বেশি খারাপ হল। দুই, নিজে অনর্থক রাত জাগার দরুন অসুস্থ হলেন। এবং তিন, চিকিৎসকের জন্য বাড়তি টাকার অপচয় হল। রোকেয়া মনে করেন, যদি নারীদের সুগৃহিণী করে তুলতে হয় তবে স্ত্রীলোকদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। গৃহপ্রবন্ধে রোকেয়া বেদনা নিয়ে বলেছেন, প্রাণীজগতে কোনো জন্তুই আমাদের মতো নিরাশ্রয়া নহে, সকলেরই গৃহ আছে, নাই কেবল আমাদের। নারী কতটুকু অধিকার বঞ্চিত সেটি লেখিকার এক একটি প্রবন্ধে তীক্ষ্ণ বিদ্রুপ বাণে আর সরস গল্পে উঠে এসেছে। তিনি মনে করেন, সমাজে পুরুষের স্বার্থেই নারীকে অধিকার বঞ্চিত করা যাবে না।
0: সিনেমাটি হাসির, নাম শুনলেই মনে হয় ভেতরে প্রচুর হাস্যরসাত্মক উপাদান ঠেসে দেওয়া আছে। ছবির নাম 13 নম্বর ফেকু ওস্তাগার লেন। শান্তিনিকেতনের নাটকের কাহিনী অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন খান জয়নুল। ছবিটি নির্মাণ করেছেন বশির হোসেন।
1: সুমিতা দেবী, সুজাতা, আনোয়ারা, সিরাজুল ইসলাম, বেবি জামান, খান জয়নুল প্রমুখ এই সিনেমায় অভিনয় করেন। এই ছবিতেই নায়ক রাজ রাজ্জাকের ঢাকার সিনেমায় অভিষেক হয়। ছবিটির সঙ্গীত পরিচালনা করেন সত্য সাহা।
0: প্রিয় শ্রোতা সঙ্গী, সিনেমার কথা ও গান নিয়ে সাজানো পর্ব কথাই ও গানে চলচ্চিত্র এবারের আয়োজন। আজ শুনবেন ১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন ছায়াছবির গান। পর্বটি গ্রন্থনায় এবং উপস্থাপনায় রয়েছেন তনিমা করিম।

সিনেমা 13 নং ফেকু ওস্তাগার লেন নিয়ে আলোচনা করব। তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি উল্লেখযোগ্য চলচ্চিত্র এটি। ছবিটি পরিচালনা ও সম্পাদনা করেছেন বশির হোসেন। কাহিনী ও সংলাপ লিখেছিলেন খান জয়নুল। চিত্রগ্রহণে ছিলেন এম এ সামাদ এবং অভিনয় করেছেন সুমিতা, সুজাতা আনোয়ারা, সিরাজ, বেবি জামান, কামাল আহমেদ, খান জয়নুল, আলতাফ, রাজ্জাক প্রমুখ। সাদাকালো এই সিনেমায় রাজ্জাক প্রথম অভিনয় করেন, যদিও ছোট্ট একটি চরিত্র এবং স্বল্প সময়ের উপস্থিতি, তবে তা ছিল সাবলীল। অন্য কলাকুশলীদের অভিনয়ও সহজ এবং স্বতঃস্ফূর্ততা লক্ষণীয় ছিল। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা, গানগুলো লিখেছিলেন আনিসুল হক চৌধুরী। একটি বাড়িতে দুটি পরিবারের সদস্যদের নিয়ে গড়ে উঠেছে এর চিত্রনাট্য। স্বামী, স্ত্রী ও একজন চাকর নিয়ে ছজন বাস করে এখানে। একদল বাড়িওয়ালা, অন্য দল ভাড়াটে। দরিদ্র স্বামী স্ত্রী ঠিক মতন ভাড়া দিতে না পারায় তাদের সঙ্গে বাড়ির মালিক দম্পতির প্রায় কথা কাটাকাটি ও ঝগড়া লেগে থাকত। এমনকি তাদের দুই চাকরের মধ্যেও সেসব নিয়ে চলত প্রতিযোগিতা। এরই মধ্যে ঘটনার শুরুতে ভাড়াটি মহিলার বোন এসে উপস্থিত হয়। অন্যদিকে বাড়িওয়ালার ভাই বেড়াতে আসে। প্রথমে তাদের মধ্যে তুচ্ছ ব্যাপার নিয়ে তর্ক বাঁধলেও এক পর্যায়ে তা প্রেমে রূপ নেয়। যদিও পরিবারের প্রধান সদস্যরা তাদের ভাই বোনের অন্যত্র বিয়ের ব্যবস্থা করে। আয়োজন করা হয় বিবাহ অনুষ্ঠানের, দাওয়াত দেওয়া হয় প্রতিবেশীদের। বিয়ের দিন সবাই এলেও পরিবারের ব্যবস্থাপনায় ঠিক করা পাচ্ছি তাদের পছন্দ অনুযায়ী বিয়ের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে দুই পরিবারের সদস্যরা তখন বাধ্য হয়ে সুজাতা ও সিরাজের বিয়ে দিয়ে দেন। ভাড়া দিতে না পারায় দুই পরিবারের মধ্যে ঝগড়াঝাটি, থালাবাটি ছুড়ে মারার ঘটনাও ঘটে। দারিদ্র্যের প্রভাব এড়িয়ে সিনেমার গল্পে হাস্যরসই প্রধান হয়ে উঠেছিল এই চলচ্চিত্রে। সিনেমায় একটি গান ছিল, গান নয় গান নয় যেন সাইরেন, আর শিল্পী ছিলেন ফেরদৌসী বেগম।

0: তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল।
1: বিশ্বের সকল বাবার প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের উত্তরণ।
2: প্রিয় বন্ধুরা, উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি বৈশাখী খাতুন
1: এবং আমি কামাল চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
2: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা শুনছেন দেশের গান। এবারে শিল্পী মনির খান, গীতিকার অরণি ইয়াসমিন, সুর করেছেন শেখ সাদী খান।

শুনছেন দেশের গান। এবারে শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার কবির বুক, সুরকার গীতিকার নিজেই

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন।

0: সুপ্রিয় শ্রোতা, প্রতি সপ্তাহের মতো আজ আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসন নিবেদন নিয়ে।
1: সাথে রয়েছি আমরা দুজন, আমি এস এম আসাদুজ্জামান
0: এবং আমি সুরাইয়া সুলতানা।
1: আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন।
0: আজকের আয়োজনের শুরুতেই শোনাব মনে প্রাণে আছো তুমি ছায়াছবির গান শিল্পী ইন্দ্রকিশোর ও কনক চাপা।
1: আর শুনতে চেয়েছেন ইসার চালা, সাগরদিঘি খাটাই টাঙ্গাইল থেকে রানুবালা, বাদল বর্মন, টুম্পা বৌদি ও সিমরান বিশ্বাস। আচ্ছা, আরও রয়েছেন ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ থেকে চানমিয়া,
0: দক্ষিণ লালপুর, নাটোর থেকে আব্দুল হান্নান ও আকরিমা বেগম, ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ থেকে সোহেল রানা,
1: মাঝগ্রাম, সাথিয়া, পাবনা থেকে মোহাম্মদ মোজাম্মেল হক, মমতা ও মুজাহিদুল ইসলাম মাহিম, চিলাইগাতি, হাজিবাড়ি, পূর্বধলা, নেত্রকোনা থেকে তোফায়েল আহমেদ হানিফ ও লিজা আক্তার।
0: আপনারা সবাই শুনতে চেয়েছেন এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব।

0: এই মন তোমাকে দিলাম, এছাড়া ছবির গান শুনতে চেয়েছেন আপনারা
1: শ্রী দীপক চক্রবর্তী, ধুমধড়কা বেতার শ্রোতা ক্লাব, হাজরাডাঙ্গা, সুন্দর দীঘি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে। সাথে আছে বিথি চক্রবর্তী, প্রিয়ম চক্রবর্তী, বিকাশ চন্দ্র ঝা, হরিমোহন রায়, দীপক কুমার শর্মা।
0: নয়াপাড়া, গয়াহাটা, নাগরপুর, টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, আশিক, আকাশ ও আশরাফ।
1: মাইলাগি মধ্যপাড়া, ঘিওর মানিকগঞ্জ থেকে পারভিন আক্তার, পারভেজ পাভিল ও মেহেদি হাসান মামুন।
0: গানটির শিল্পী সাবিনা ইয়াসমিন ও আগুন।
1: চলুন শুনি।

0: মাগুরা গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে মোহাম্মদ শামীম হোসেন,
1: আজম রোড উলিপুর কুড়িগ্রাম থেকে শুভ্র আহমেদ এবং নাজ আহমেদ,
0: বগাজান বাজার ভারুকা সদর ময়মনসিংহ থেকে নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মণ্ডল এবং নূপুর মণ্ডল।
1: আপনারা শুনতে চেয়েছেন ফকির মজনু শাহ এ ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা ও জাফর ইকবাল।

0: এবারে ভালোবাসা কারে কয়, ছায়াছবির গান শিল্পী মনির খান ও কনক চাঁপা। শুনতে চেয়েছেন আপনারা
1: এস এম সাবেদ আলী, সভাপতি প্রত্যাশা বেতার শ্রোতা সংঘ চাপরাইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে। আরও রয়েছেন ঘিওর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সাথে আছেন শামিমা শাম্মি, আলিয়া বেগম, সুমন বিশ্বাস ও মোহাম্মদ শাহাবুদ্দিন।
0: ডুয়েট জয়দেবপুর গাজীপুর থেকে জাহিদুল ইসলাম, আহাদ ফাহাদ এবং শোভা। শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া নাটক থেকে শহীদুল ইসলাম, শাহিদ কাইফ, শাহাদ শাফি।
1: আরও রয়েছেন ঘিওর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ শাহিনুজ্জামান।
0: চলুন শুনি আপনাদের পছন্দের গানটি।

0: এপারে পাগলা ঘন্টা ছায়াছবির গান শিল্পী এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী।
1: শুনতে চেয়েছেন লোহাকুচি, কালীগঞ্জ, লালমনিরহাট থেকে কেশব চন্দ্র রায় এবং কল্পনা রানী রায়।
0: ঘোড়াদায়ের সুলতান শাহী গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন ও ফাইয়াজ আহমেদ জারিফ।
1: তুলন্ড, ধামেশ্বর, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া।
0: উলিপুর, কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, লাকি লাবিব, দেশা।
1: শিবালয়, মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ, সাইফুল ইসলাম শান্ত ও আলিয়া সুলতানা।
0: আরও রয়েছেন দক্ষিণ পিরিজপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ থেকে সাইফুল ইসলাম শান্ত এবং আলিয়া সুলতানা। চলুন শুনি আপনাদের পছন্দ যে গানটি, সেটি হচ্ছে বলতো আমি তোমাকে।
1: গানটির শিল্পী এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী, আর ছায়াছবি না তো বলেছি, ছায়াছবি পাগলা ঘন্টা।

0: দক্ষিণ পিরিচপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ থেকে সাইফুল ইসলাম শান্ত ও ইসরাত জাহান শান্তা।
1: আপনারা শুনতে চেয়েছেন সাবধান ছায়াছবির গান, শিল্পী খালিদ হাসান মিলু ও কনক চাপা।

0: শুনছেন অনুরোধী রাশির নিবেদন, সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা। এবারে শোনাবো তুমি বড় ভাগ্যবতী ছায়াছবির গান, শিল্পী কনক চাপা ও বেবি নাজনীন।
1: শুনতে চেয়েছেন লালগোলা, পাবনা সদর, পাবনা থেকে আব্দুল খালেক পলাশ ও কোহিনুর আক্তার লিপি।

0: বদরখালী চকরিয়া কক্সবাজার থেকে নাঈম ও মামুন।
1: আপনারা শুনতে চেয়েছেন মনির খান ও কনক চাপার কণ্ঠে ভাইয়া ছায়াছবি গান।

0: বিদ্রোহ চারিদিকে, এ ছায়াছবির গান। একসাথে গিয়েছেন খালিদ হাসান মিলু ও কনক চাপা।
1: শুনতে চেয়েছেন আপনারা বেন্টারবাড়ি অলিপুর কুড়িগ্রাম থেকে জাহাঙ্গীর আলম, নুরুল আলম এবং ফারুক আলম।

0: এবারে শোনাবো প্রিয় তুমি ইচ্ছা ছবির গান শিল্পী কুমার শানু ও উমা খান।
1: শুনতে চেয়েছেন সেরা জিয়া, করিমগঞ্জ থেকে হাফসা বেগম জুই, সাথে আছেন নাইম, নুসাইবা, আতেকা, জাকির, হাবিব, আজাদ ও সাউদা।
0: তুমি এমন কোনো কথা বলো না, চলুন শুনি।

0: নাচ নিয়ে অলিচ্ছা আছে বিজ্ঞান শিল্পী মনির খান ও সাবিনা ইয়াসমিন।
1: শুনতে চেয়েছেন রামপুর নলডাঙ্গা বারো বাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে মোহাম্মদ ফিরোজ ইকবাল, সাথে আছেন মোহাম্মদ লাবিব হোসাইন, মোহাম্মদ আফিফ হোসাইন, মোসাম্মদ জামিনী খাতুন।
0: দক্ষিণ গোবিন্দপুর চাম্পাপুর আদমদিঘি বগুড়া থেকে ফরহাদ হোসেন টুটুর।

0: প্রিয় শ্রোতা, আজকের জন্য এ পর্যন্তই। সময় স্বল্পতার জন্য আজ যাদের অনুরোধের গান শোনানো হলো না, আগামী সপ্তাহে আশা করি অবশ্যই শোনাব। তবে আপনাদের লেখা চিঠিগুলো কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে, আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত। অনেক অনুরোধ করি শ্রোতা বন্ধুরা নিজের নাম লিখছেন না, অনেক গানের অনুরোধের শেষে ঠিকানা লিখতে ভুলে যাচ্ছেন, তারা অবশ্যই নাম ঠিকানা সঠিকভাবে লিখবার অনুরোধ জানাচ্ছি।
1: যাবার আগে জানিয়ে দিচ্ছি অনুরোধের আসর নিবেদনে আপনাদের পছন্দের গান শুনতে লিখুন এই ঠিকানায়।
0: অনুরোধের আসর নিবেদন প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরেবাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। ইমেইল ঠিকানা bbnibedan2018@outlook.com।
1: নিবেদন গ্রন্থনায় ডক্টর দেবপ্রসাদ দাস, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী আয়োজনে আবারও আপনাদের পছন্দের গান নিয়ে হাজির হব রবিবার ঠিক একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাতেমা সুলতানা। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ স্থানীয় সময় রাত 8:45 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কুয়ালালামপুরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময় দুদেশে জাতীয় সঙ্গীত বাজানো হয়। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিনী। গত ফেব্রুয়ারিতে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। এর আগে গতকাল প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, এই সফরে শ্রমবাজারকে এক নম্বর এজেন্ডায় রাখা হয়েছে। মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুটি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে এই সফরে। পররাষ্ট্র সচিব বলেন, আগামীকাল পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম একান্ত বৈঠক এবং পরে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ সময় বাংলাদেশে আসিয়ানের ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আরসেপে যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সফরসঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রীর চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক, এমওইউ, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকল সহ 15-17টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ সময় বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। সফরসূচি অনুযায়ী আগামী 25 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং এর পরের দিন 26 জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। চীন সফরকালে তারেক রহমান লিয়াওনিং প্রদেশের দালিয়ানের 23-25 জুন অনুষ্ঠেয় চীন নিউ চ্যাম্পিয়ন্স এর 17তম বার্ষিক সম্মেলন সামার দাভোস ফোরামে অংশ নেবেন। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট 80টি মামলা দায়ের করা হয়েছে। তিনি আজ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াত ইসলামী নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, ইতোমধ্যে 7টি মামলার রায় দেওয়া হয়েছে এবং বাকি 73টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। সংসদের বৈঠক আগামীকাল বিকাল 3টায় আবার বসবে। দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার 1,00,000 নতুন স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে। আজ প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেবিসিসিআই এর এক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। কাতারে এক সড়ক দুর্ঘটনায় 5 জন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। আজ স্থানীয় সময় সকালে দেশটির শাহানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিমউদ্দিন, জিবালউদ্দিন, মোস্তাক আহমেদ, জুবায়ের আহমেদ ও কাদের আহমেদ। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের আটলান্টায় এখন স্পেন সৌদি আরবের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্পেন 3-0 গোলে এগিয়ে রয়েছে। আজ রাত 1টায় ক্যালিফোর্নিয়ায় বেলজিয়াম ইরানের বিপক্ষে খেলবে। এদিকে আগামীকাল বাংলাদেশ সময় ভোর 4টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে উরুগুয়ে কেপ ভার্দের এবং সকাল 7টায় কানাডার ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড মিশরের বিপক্ষে খেলবে। এছাড়া যুক্তরাষ্ট্রের ডালাসে রাত 11টায় আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি খেলবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ গোলাম মোস্তফা। পথ পাথেয় অনুষ্ঠানে জিকিরের গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7টা বেজে 20 মিনিটে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 90 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজে প্রচার হবে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9টা 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুকর্মণ বেলা 11টা 30 মিনিটে। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2টা 20 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকাল 4টা 5 মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকাল 5টা 10 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যা 6টা 5 মিনিটে। সন্ধ্যা 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর রাত 10টা 5 মিনিটে। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10টা বেজে 30 মিনিটে। এফএম 90 মেগাহার্টজে রাত 12টা 15 মিনিটে নিশ্চিত অনুষ্ঠান শুনবেন নাটক অবলম্বন এফএম এর অনুষ্ঠান। এফএম 99 মেগাহার্টজে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্টজে সকাল 6টা থেকে বেলা 12টা বেজে 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্টজে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় 23.9 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 80%, সন্ধ্যে 6টায় 96%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:12, সূর্য অস্ত যাবে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজ। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের নিশুতি অধিবেশন শুরু হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা।

0: অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 মেগাহার্টসে। আজকের নিশুতির অনুষ্ঠান উপস্থাপনে আছি আমরা দুজন, আমি সজীব দত্ত,
1: আমি মোহাম্মদ শহীদুল্লাহ।
0: প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং এস এম আল জোবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে মেহেদি হাসান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের নিশুতি অধিবেশনে শ্রোতাদের জন্য যা যা থাকছে। রাত 12টায় শুনবেন বাংলা সংবাদ, 12:05 ইংরেজি সংবাদ, 12:10 শুনবেন দেশের গান, 12:15 নিশুতির নাটক, 1:15 বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান, 1:40 শুনবেন রংধনু মিশ্র গানের অনুষ্ঠান, 2:00 আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গান, 2:50 নজরুল সঙ্গীত, 2:55 আবহাওয়া পার্তা ও দিনের অনুষ্ঠান পরিচিতি। জানিয়ে দিলাম আমাদের আজকের নিশুতি অধিবেশনে শ্রোতাদের জন্য যা যা থাকছে।

0: আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার, ঢাকা। খবর পড়ছি মমতাজ শাহিন রুম্পা। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, বন্ধ থাকা শ্রম বাজার পুনরায় চালুর বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে। একই সঙ্গে বিভিন্ন জটিলতায় আটকে থাকা প্রায় ২০০০ বাংলাদেশি প্রবাসী শ্রমিককে মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। আজ রাতে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারিক রহমান সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছেন। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কুয়ালালামপুরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারিক রহমানকে লাল গালিচার সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তাঁর সহধর্মিণী। গত ফেব্রুয়ারিতে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। গতকাল প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, এই সফরে শ্রমবাজারকে এক নম্বর এজেন্ডায় রাখা হয়েছে। মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুটি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে এই সফরে। পররাষ্ট্র সচিব বলেন, আগামীকাল পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম একান্ত বৈঠক এবং পরে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার দুই দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী তারিক রহমান তাঁর সফর সঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রীর চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক এমওইউ, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকল সহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ সময় বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। সফরসূচি অনুযায়ী আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারিক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং এর পরের দিন ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। চীন সফরকালে তারিক রহমান লিয়াওয়ানিং প্রদেশের দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠেয় নিউ চ্যাম্পিয়ন্স এর ১৭তম বার্ষিক সম্মেলন সামার দাভোস ফোরামে অংশ নেবেন। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে। তিনি আজ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্যদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৭টি মামলার রায় দেওয়া হয়েছে এবং বাকি ৭৩ মামলার কার্যক্রম চলমান রয়েছে। সংসদের বৈঠক আগামীকাল বিকাল ৩টায় আবার বসবে। দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ১,০০,০০০ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগ দেবে। আজ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেবিসিসিআই এর এক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। আজ যুক্তরাষ্ট্রের আটালান্টায় স্পেন ৪-০ গোলে সৌদি আরবকে পরাজিত করেছে। রাত ১টায় ক্যালিফোর্নিয়ার বেলজিয়াম ইরানের বিপক্ষে খেলবে। এদিকে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে উরুগুয়ে কেপ ভার্দের এবং সকাল ৭টায় কানাডার ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড মিশরের বিপক্ষে খেলবে। এছাড়া আগামীকাল রাত ১১টায় আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই মোহাম্মদ আবুল হোসেন। A red carpet was rolled out as Prime Minister Tariq Rahman arrived in Kuala Lumpur today on an official visit at the invitation of his Malaysian counterpart Anwar Ibrahim. A special Biman Bangladesh Airlines flight carrying the Prime Minister, his wife Dr. Zubaida Rahman and the accompanying delegation landed at Kuala Lumpur International Airport at 8:45 p.m. local time. Prime Minister was received by Malaysia's Religious Affairs Minister Zulkifli Hassan and his wife. A tiny tot presented a pocket to Zubaida Rahman at that time. A ceremonial guard of honor was presented by a smartly turned out contingent. The national anthem of both their countries were played at that time. It is Prime Minister's first foreign tour as head of the government after assuming office. Meanwhile, Foreign Secretary Asad Alom Siam said the Prime Minister is scheduled to hold a high-level meeting with Malaysian Prime Minister Anwar Ibrahim. He said a memorandum of understanding MOU on the terms of reference for the proposed free trade agreement FTA between Bangladesh and Malaysia is expected to be signed. Another MOU on cultural cooperation may also be signed, he added. Asad Alom Siam said discussions between the two heads of government will focus on expanding cooperation in trade and investment, labour markets, education, agriculture, energy, the halal industry, semiconductors and other promising sectors. After concluding the two-day visit to Malaysia, the Prime Minister will leave for China with his entourage. During the visit, 15 to 17 bilateral agreements, including 13 MOUs, two agreements, an action plan and a protocol are expected to be signed between Bangladesh and China. The much-awaited Tista project will also be discussed during the visit. As per schedule, Prime Minister Tariq Rahman will hold bilateral talks with Chinese Premier Li Keqiang on 25th June and will also meet Chinese President Xi Jinping on the next day. During his visit to China, Tariq Rahman will participate in the 17th annual conference of the New Champions Summer Davos Forum to be held in Dalian Forum from 23 to 25th June. The Prime Minister is expected to return home on next Friday night. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asadussaman has said a total of 80 cases have been filed with the International Crimes Tribunal so far in connection with crimes against humanity committed during the July mass uprising in 2024. He said this in response to a question from the Bangladesh opposition bench lawmaker of Netrokona 5 constituency in the Jatiyo Shongshod today. The House will resume its session at 3 p.m. tomorrow. The government will appoint 1 lakh new health workers and 25,000 midwives over the next 3 to 4 years to ensure primary health care for the people of the country. Prime Minister's Special Assistant on Health Affairs, S.M. Siauddin Haider, disclosed this information at a briefing on current affairs at the Secretariat in the capital today. Commerce, Industry, Textiles and Jute Minister Kundukar Abdul-Muqtadir has said the government is strengthening efforts to introduce a centralised online one-stop investment service to create a more business-friendly environment by simplifying and integrating licensing and approval procedures. The minister said this while a delegation of the Japan-Bangladesh Chamber of Commerce and Industry, JBCCI, led by its president Tarek Rafi Punya, paid a courtesy call on him at the ministry today. FIFA World Cup football and Spain beat Saudi Arabia by 4-0 at Atlanta in the USA today. Meanwhile, Belgium will play against Iran at 1 a.m. tonight at Los Angeles. Besides, Uruguay will take on Cape Verde at 4 a.m. tomorrow at Miami. New Zealand will face Egypt at 7 a.m. at Vancouver in Canada, and Argentina will play against Austria at 11 p.m. at Dallas University. Dhaka Meteorological Office says due to active southwest monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rangpur, Mymensingh and Silet divisions during next 48 hours commencing from 9 a.m. today. Meanwhile, weather and forecast valley till 9 tomorrow morning says there are chances of rain or thundershowers with temporary east, southeasterly gusty squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangal, Mymensingh, Dhaka, Faridpur, Jashor, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Silet. Reports in these areas are to ask questions, signal number 1. And that's the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: খবরের পর আবারও স্বাগত শ্রোতা বন্ধুরা আমাদের নিশ্চিত অধিবেশনে বাংলাদেশ বেতার ঢাকা থেকে এই আয়োজন আপনারা শুনতে পাচ্ছেন। এবারে শোনাবো দেশের গান, শিল্পী খালিদ হাসান মিলু, গীতিকার লোকমান হোসেন ফকির, সুর গীতিকার নিজেই।

0: দেশের গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিশুতীয় অধিবেশন শুনছেন। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: আজকের নাটক অবলম্বন। রচনা আলমগীর রতন, প্রযোজনা আল ইমাম। নাট্যানুষ্ঠান অবলম্বন।
2: কি গরম পড়েছে রে বাবা, পাংখাটাও তো আস্তে আস্তে চলছে, এদিকে গাছের পাতাও নড়ছে না। আল্লাহ, তুমি একটু শান্তি দাও, আর পারছি না। হ্যাঁ, উপায় তো একটা বাতলে দেবে, আমার মেয়ে মুন্নি এবার বিয়ে পরীক্ষা দেবে, মেয়েটার বিয়েও তো দিতে হবে। ভালো পাত্র পাওয়া আজকাল এগুলো ভাগ্যের ব্যাপার, যৌতুক যদিও লাগে কাড়ি কাড়ি টাকা। ও আল্লাহ, তুমি একটু রং করো। কি করো
3: বাবা, বাবা এই নাও তোমার পান। বাবা, ও বাবা,
2: ও ও পান এনেছিস, দে দে।
3: বাবা, তোমাকে একটা কথা বলবো।
2: বল।
3: আমি লক্ষ্য করছি তুমি কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়েছ, কি হয়েছে বলো তো বাবা?
2: না না, কোথায় কি হয়েছে?
3: তুমি কিন্তু আমার কাছে লুকোচ্ছো বাবা।
2: আরে মা, এই তোর পরীক্ষা কবে যেন, এই পড়ালেখা ঠিক মতন করেছিস তো?
3: আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি বাবা, উল্টো তুমি আমাকে প্রশ্ন করলে।
2: আচ্ছা আচ্ছা, তোর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আগে আমার কথার জবাব দিয়ে দেখি।
3: আচ্ছা তুমি বলো, তোমার মেয়ে কখনো লেখাপড়ায় ফাঁকি দিয়েছে? আর আমার পরীক্ষা তো এখনো 3 মাস বাকি, এবার আমার প্রশ্নের জবাব কি পেতে পারি?
2: ওরে বাবা, আরে আমার চিন্তা তো শুধু তোকে নিয়েই, তুই বড় হয়েছিস তোকে।
3: বাবা, আমাকে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না, আমি নিজেকে ঠিক চালিয়ে নেব।
2: আমিও জানি, কিন্তু বাবা, বাপ হয়ে আমার একটা দায়িত্ব আছে না, সৎ যোগ্য ছেলের সাথে তোর বিয়ে দিতে পারলে শান্তি পেতাম।
3: বাবা, আমি কি তোমার কাছে বোঝা হয়ে পড়েছি যে আমাকে তাড়াতে পারলে তুমি বাঁচো?
2: পাগলি মেয়ে, আমি কি সেই কথাই বলছি রে? ছেলে মেয়ে বড় হলে তাকে বিয়ে দেওয়া বাবা মার তো দায়িত্ব।
3: দায়িত্ব আমি এখনো বড়ই হইনি, এই দেখো আমি সেই তোমার পিচ্ছি মুন্নি। বাবা, তোমাদেরকে ফেলে আমি কখনো কোথাও যাব না, কোথাও যাব না বাবা।
2: আচ্ছা আচ্ছা মা, আচ্ছা
3: বাবা।

0: এই ঘুমিয়ে পড়লে নাকি, শুনছো?
1: বলো।
0: সারা জীবনে একটা টাকাও জমালে না, মেয়ে বড় হয়েছে, আজকাল মেয়ের বিয়ে দিতে টাকা লাগে, একবার ভেবেছো?
1: ভাবছি যে না, কি করে ভাবলে?
0: ওই ভাবা পর্যন্তই, এখনো তো কোনো আলামত পেলাম না। বললে না এই টাকাগুলো রাখো, কাজে লাগবে।
1: সে সুযোগ এখনো হয়ে ওঠেনি তো, কেন মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছো?
0: না তা করিনি, কিন্তু হতে কতক্ষণ? এই শোনো, আগামী শুক্রবার ফকিরপাড়া সোভান সাহেব আসবেন, খবর পাঠিয়েছেন, মেয়ে পছন্দ হলে ওরা আংটি পরিয়ে যাবে।
1: আমাদের মেয়ে তো আর অপছন্দের না,
0: সব আল্লাহর ইচ্ছা।
1: হ্যাঁ তা ঠিক।
2: সুবহান আল্লাহ, যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি আল্লাহ মিলিয়েছেন। আমার ছেলে আমিন সুখী হবে, তাই দিয়া সাহেব
1: জি,
2: আমরা একটা ভালো দিন তারিখ দেখে বিয়ের দিনটা ধার্য করতে পারি, কি বলে?
1: সবই আল্লাহরই মর্জি, তবে মেয়ে আমার বিয়ে পরীক্ষা দেবে, পরীক্ষার পরে হলে সব দিক থেকেই ভালো হতো।
2: তাই হোক, তাই। আগামী 16 নভেম্বর শুক্রবার বা জুমা বরযাত্রী আসছে আপনার বাড়িতে।
1: আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর মর্জি।

0: ট্রেনের শব্দের সাথে সাথে আমার বুকটা এমন করে কাঁপছে কেন? খুশিতে না বড় কোনো বিপদের আলামত? হায় আল্লাহ, আমি নেদিকেই আসছি মনে হয়। ওর সামনে কেমন করে দাঁড়াবো? আমার আমার এত লজ্জা করছে কেন? এর আগে তো কখনো এরকম হয়নি। ক্লাসে পড়িয়েছে, আমরা তার কাছে প্রাইভেট পড়েছি, অথচ না, ওরে বাবারে, ও তো এদিকেই আসছে।
1: কিরে উন্নি, তুই এখানে? আর আমি সারা কলেজ খুঁজে শেষ। তোর ভাগ্যটা ভালো রে, বিয়ে পরীক্ষার আগেই বিয়ের ফলাফল পেয়ে গেলি।
0: কেন, তোর হিংসে হচ্ছে?
1: বলতে পারিস, তবে তোর বিয়ের জন্য নয়, তোর বরের জন্য। একটা ভালো মানুষ পেলি।
0: আর তোমার ভালোবাসার মানুষটি বুঝি খুব খারাপ? তুই যাই বলিস, রতন ভাইকে কিন্তু আমার খুব পছন্দ।
1: অদল বদল করবি নাকি?
0: বলা সহজ, করা কঠিন। যাকে একবেলা না দেখে থাকতে পারিস না, তাকে দিবি তুই আমাকে?
1: তুই আমার ক্লোজ বান্ধবী, তোর সুখ মানেই আমার সুখ।
0: না রে, সবার কপালে সুখ সয় না। দেখা যাবে আমার কথা ভুলে গিয়ে তুই আমার আগেই ওকে বিয়ে করে বসাচ্ছিস।
1: বদলের আর সুযোগ পেলাম কই? ওই যে তোর হবুবর এসে গেছে, আমি যাই।
0: এই এই সুমি, তাড়াতাড়ি চলে গেল।
2: এই যে মেয়ে, কেমন আছো?
0: জি ভালো। আপনি?
2: ভালো না থাকলে কি আর তোমার সামনে এসে দাঁড়াতে পারতাম?
0: তা কি মনে করে?
2: মনের মন যেখানে পড়ে আছে সেখানে কিছু মনে করার কি অবকাশ আছে?
0: হয়তো নাই। আপনি কি আমাকে এভাবে এখানে পথের ধারে দাঁড় করিয়ে রাখবেন?
2: মোটেও না। তোমার যদি আপত্তি না থাকে তাহলে কি ওই হোটেলটা একটু বসতে পারি?
0: যদিও উচিত হবে না, আপনার সম্মানে কিছুক্ষণ বসতে পারি, চলুন।
2: চলো। তারপর পরীক্ষার প্রিপারেশন কেমন হলো?
0: ভালো। কোনো ইন্টারভিউ কিংবা?
2: না না, তা হবে কেন? জানার অধিকার এখনো পুরোপুরি না হলেও কদিন পর হতে তো যাচ্ছে,
0: তখন দেখা যাবে।
2: এই তুমি খুশি তো?
0: এত সময় নষ্ট করা বোধহয় ঠিক হতো না যদি না খুশি হতাম। আপনি?
2: মুখ দেখে বোঝো না, তবে একটা অবজেকশন।
0: বুঝতে পেরেছি, এত তাড়াতাড়ি হবে না। 16 নভেম্বরের পরেও 2-4 মাস লাগবে, আপনি থেকে তুমি বলতে রাজি?
2: তোমার ইচ্ছা। পরীক্ষাটা কিন্তু ভালোভাবে দিও।
0: কেন? ছেলে মেয়েদের লেখাপড়া করাতে হবে, তাই ডিগ্রি পাস মা চাই, এই তো?
2: আরে না, তোমার সাথে কথাই পারা যাবে না দেখছি। আরে বিয়ের কথা শুনলে মেয়েরা লাজুক হয়, কথা বলতে পারে না। আর তুমি দেখছি?
0: আপনার বউ লাজুক, বোকা, কথা বলতে পারে না, এমনটি নিশ্চয়ই আপনি চাইবেন না, নাকি চাইবেন?
2: তা চাইবো কেন, এমনি বললাম আর কি।
0: বুকে হাত দিয়ে দেখবেন হার্টবিট কেমন চলছে?
2: কি যাতা বলছো?
0: সত্যি বলছি, আপনাকে দেখার পর থেকে এত জোরে জোরে বুক কাঁপছে যে এই কাঁপুনি থামাতে যেই আমার মুখ থেকে পটাপট কথা বেরিয়ে যাচ্ছে। প্লিজ কিছু মনে করো না।
2: কি বললে? মনে করো না? নভেম্বরের পরে 2 মাস লাগবে, নাকি নভেম্বরের 2 মাস পূর্বেই?
0: না সরি সরি সরি, ভুল হয়ে গেছে, প্লিজ কিছু মনে করো না।
2: থাক না, ঠিক আছে।
0: অনেক সময় হলো, বিয়ের আগে মেলামেশা আমাদের সমাজ ভালো চোখে দেখবে না, লোকে গালমন্দ করতে পারে। চলো উঠি।
2: হ্যাঁ চলো। আর শোনো, পরীক্ষার মাঝে দেখা করতে পারবো না, ব্যস্ত থাকবো। ভালোভাবে পরীক্ষা দিও কিন্তু।
0: তোমার দোয়া আমাকে সাহস যোগাবে, চলো। ও মা গো,
2: কি হলো?
0: উঠতে গিয়ে না হঠাৎ মাথাটা চক্কর দিল, চোখ দুটো কেমন ঝাপসা হয়ে এলো।
2: একটু বসো, একটু বসো। হঠাৎ উঠে দাঁড়িয়েছো তো, তাই এই নাও এক গ্লাস পানি খেয়ে নাও।
0: হ্যাঁ দাও।
2: বসো বসো। হ্যাঁ
0: আর অসুবিধা হবে না, আমি আসি।
3: আরে আমাদের হবু ভাবি যে, তা উঠছেন কেন, বসুন।
0: না রতন ভাই, অনেকক্ষণ বসেছি, অন্যদিন আসবো।
2: চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি।
0: না না লাগবে না, আমি যেতে পারবো। বরং তোমরা দু বন্ধু বসে কথা বলো, যাই। হ্যাঁ
2: হ্যাঁ আচ্ছা।

0: শুনছো, মুন্নির পরীক্ষা তো প্রায় শেষ হয়ে এলো, আর দুটো কি তিনটে বাকি। হুর বিয়ের দিনও ঘনিয়ে এলো, অথচ তুমি এখনো চুপচাপ, কোনো কিছুই জোগাড় যন্ত্র করছো না।
1: মুন্নির মা, মেয়ে শুধু তোমার একা না, আমারও সব কিছু ব্যবস্থা করা হয়ে আছে, সময় হলে সব দেখতে পাবে।
0: দেখতে হলেও টাকা লাগবে, সে টাকার ব্যবস্থা কি করেছো?
1: আহা, অত চিন্তা করো না তো, চোখ খোলা রাখো, সব কিছু দৃষ্টির নাগালই আছে।
2: মা, ও মা। মা,
0: কেন রে?
1: হায় মা মুন্নি, এইখানটায় বল।
2: বাবা, তুমি আছো মা, আমার যেন কি হয়েছে।
0: কি হয়েছে রে?
2: পড়ছিলাম, হঠাৎ আর কিছু দেখতে পাচ্ছিলাম না, তারপর আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেল।
0: হায় আল্লাহ, কি সর্বনাশ! তোকে এত করে বলেছি রাত জেগে জেগে পড়ার দরকার নেই, আমার কথা কে শুনে? বইয়ের পাতায় চোখ দুটো লাগিয়ে রাখতে না পারলেই মেয়ে আমার বাঁচে।
2: বারে পড়তে হবে না, না পড়লে কি পরীক্ষা পাশ করা যায়?
1: থামতো থামতো মুন্নির মা, এক কাজ করো, ওকে এক গ্লাস দুধ এনে দাও তো।
0: ঠিক আছে।
1: দুধটা খেয়ে একটু রেস্ট নিবি, বুঝলি? দুর্বলতা থেকে অমনটা হতেও পারে, চিন্তা করিস না, আমি ডাক্তারের সাথে পরামর্শ করেই আসবো।
2: আচ্ছা বাবা।
1: হ্যাঁ রে মা, এই আমিন কি পরীক্ষার ডিউটি দিচ্ছে, দেখা হয়েছিল?
2: না বাবা, ও ডিউটি দিচ্ছে না, আর এর মধ্যে আমার সাথে দেখাও হয়নি।
0: এই নে মা, দুধটুকু খেয়ে নে,
2: দাও।
0: হগো, তুমি ডাক্তার ফারুকের সাথে দেখা করে মুনির সমস্যাটার কথা বলো।
1: হ্যাঁ হ্যাঁ, বলবো।
0: আর এখনই বের হচ্ছে নাকি?
1: হ্যাঁ হ্যাঁ, এই শোনো, তুমি মুন্নির প্রতি খেয়াল রেখো, আমি এখন আসি।
0: আচ্ছা।
3: যাক বাবা, অবশেষে পরীক্ষা শেষ হলো।
4: আজ আমার কি আনন্দ লাগছে না সুমি?
3: আনন্দ তো লাগবেই, আর মাত্র 18 দিন। ফুলশয্যার সুভাষ ছড়াচ্ছে না মনে?
4: দিলে তো মোটটা অফ করে, বিয়ে মানে স্বাধীন জীবন ছেড়ে পরাধীন হ। বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে, ভাবলি না মনটা খারাপ হয়ে যায় রে?
3: হয়েছে হয়েছে, যাক, তোকে আর যেতে হবে না, উনি চলে এসেছেন, আমি যাই।
4: এই সুমি, যাস নে, সুমি দাঁড়া, প্লিজ সুমি।
3: না ভাই, এতদিন পর দেখা, তোকে নিয়ে গেলে ওনার প্রতি অন্যায় করা হবে।
4: এই সুমি।
5: কি লজ্জা পেয়ে মাথা নত করে থাকলে চলবে? আহা, তাকাও আমার দিকে।
4: কিছু বলবেন?
5: কিছু নয়, অনেক কিছু বলার আছে, সময় হবে?
4: আমার জন্য সময় এখন থেকে শেষ, এখন থেকে সব সময় সব তোমার। বলো কি বলবে?
5: দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি বসবে?
4: নিশ্চয়ই কলেজের মাঠে বসতে বলবে না?
5: বসলে মন্দ কি?
4: আমার বসতে আপত্তি নেই, যদি মাস্টার মশাই রাজি থাকেন।
5: মাস্টার মশাই সাইনবোর্ড যখন গলায় ঝুলিয়েছি, তখন ইচ্ছা থাকলেও তো উপায় নেই।

0: বরং হাঁটা যাক, কথা বলাও হবে, বাড়ি যাওয়া হবে, আর পথ লম্বা হবে।
1: পথ লম্বা হবে মানে?
0: রিক্সা নিলে তো তাড়াতাড়ি বাড়ি চলে যাব। পায়ে হেঁটে সময় এবং পথ দুটোই বেড়ে গেল।
1: এই হিসাব?
0: এই জানো, কদিন আগে পড়ছিলাম, হঠাৎ আর কিছু দেখতে পাচ্ছিলাম না, পর মুহূর্তেই আবার দেখলাম ঠিক হয়ে গেল।
1: বলো কি, ডাক্তার দেখিয়েছ?
0: না, বাবা ডাক্তারের সাথে কথা বলেছেন। ডাক্তার জানিয়েছেন অধিক খাটুনি, পড়াশোনা, ঘুম, অনিদ্রা আর দুর্বলতা থেকেই এমনটি হয়ে থাকতে পারে, চিন্তার কিছু নেই।
1: তাহলে তো ভালোই, তবুও একটু সাবধান হওয়া উচিত।
0: কেন? আমি চোখে দেখতে না পারলে তুমি আমাকে বিয়ে করবে না, বউ করে ঘরে রাখবে না? অবশ্য এটা ঠিক, বউরা স্বামীর ঘরে আসে স্বামীর সেবা করবার জন্য, অন্ধ বউ ঘরে এনে উল্টো স্বামীকেই বউর সেবা করতে হবে, তাই কি হয়?
1: আচ্ছা কি যাতা বলছো বলো তো?
0: যাতা বলছি না জনাব, এটাই বাস্তব।
1: বাজে কথা রাখো তো, বলো পরীক্ষা কেমন হলো?
0: খুব ভালো।
1: ধন্যবাদ। আর মাত্র 18 দিন, মনে আছে?
0: খুব মনে আছে। এত পড়া মনে থাকতে পারে, আর ওই দিনটার কথা মনে থাকবে না?
1: আচ্ছা দিনটা নিয়ে কি কিছু ভেবেছ?
0: আমার তো ভাবার কিছুই নেই, সবাই আসবে, বলতে বলবে কবুল, আমিও বলবো কবুল, ব্যাস। বাসায় এসে পড়েছি, চলো বসবে, খাওয়া দাওয়া করে তারপরে যাব।
1: মাথা খারাপ হলো নাকি? সার্টিফিকেট ভিসা না পেয়ে প্রবেশ এবং বিচরণ? যাক বাবা, এতটা দিন যখন চলেই গেল, বাকি কয়টা দিন যেতে দাও, পরীক্ষায় ভালোভাবে পাশ করে নি। অটো পাস দিতে চাইছো কেন?
0: বেশ, তোমার পরীক্ষার ফলাফল ভালো হোক, এই কামনাই করি।
1: আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।
0: আল্লাহ।

0: এই নাও গয়নার রসিদ আর টাকা, গয়নাগুলো ভালো করে দেখে নিও কিন্তু। আর ওই যে ফার্নিচারের মিস্ত্রিকে একবার আসতে বলো, ফার্নিচারগুলো এখনই বার্নিশ করে রেডি করুক।
1: বলা আছে, সময় মতো চলে আসবে।
0: 25 বছরের সংসার জীবনেও তোমাকে বুঝতে আর চিনতে পারলাম না। টাকা পয়সার জন্য, তোমার অলসতার জন্য কত গালমন্দ করেছি, কিছুই কখনো বলতে না। এখন মনে হচ্ছে সব গালমন্দ যেন ফিরে ফিরে আমার গায়ে লাগছে। সত্যি তোমার দূরদৃষ্টি আছে জানো। আজ মনে হচ্ছে গাছ না, ওরাই যেন আমাদের এক একটা পুত্র সন্তান, বাবা মার দুর্দিনের অবলম্বন।
1: হ্যাঁ, ঠিকই বলেছ।
2: আমার
1: মরণ
2: বাবা,
3: মুনির বাবা চুপ করে থাকো, চলো ডাক্তারের কাছে চলো।
1: চলো চলো চলো, যত টাকা লাগে লাগুক, আল্লাহ যেন আমার মেয়ের এত বড় সর্বনাশ না করে। আল্লাহ তুমি রহম কর
2: বাবা।
1: চল মা চল, ডাক্তারের কাছে চল। আল্লাহ আমার মেয়ের বিপদ।
4: যাবার সময় তোকে সংবাদটা দিতে বলে গেছেন।
5: ও মাই গড, এমন কেন হলো?
6: হায় হায়, আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে? না না, তা হয় না। বাবা আমিন, শান্ত হও বাবা, কাঁদে না কাঁদে না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ আছেন। তাছাড়া বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে তো আর হয়নি।
5: বাবা বাবা, এসব তুমি কি বলছো বাবা? আমাদের বাগদান সম্পূর্ণ হয়েছে।
6: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে ওদের খবর নেওয়া দরকার। আরে বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয়।
5: হ্যাঁ বাবা, বাবা আমি আমি এক্ষুনি যাচ্ছি।
6: আরে দাঁড়া, আমিও যাবো।
5: চলো বাবা, রতন তুই থাক, আমরা গেলাম।
4: ঠিক আছে, তোরা যা, আমি অন্যদের খবর দিয়ে পরের ট্রেনেই আসছি।

0: বেহাই সাহেব, একই সর্বনাশ হলো, আমার মনে চোখে কিছুই দেখতে পাচ্ছে না।
1: আমার একমাত্র নয়ন, মনির নয়ন, আল্লাহ কেন যে কেড়ে নিল! আল্লাহ আমার চোখ দুটো নিলে তো পারত।
2: বিয়াই সাহেবা, আপনারা শান্ত হন, আল্লাহ সব সব বিপদ থেকে উদ্ধার করবেন।
0: বাবা আমিন।
3: আবা, আমা, আপনারা কাঁদবেন না, প্লিজ আপনারা কাঁদবেন না। পৃথিবীর যত বড় বড় ডাক্তার আছে, আমি সবার কাছে যাব, যত টাকা লাগে লাগুক, তবু আমি আমার মুন্নির চোখ ভালো করব, আমি মুন্নির চোখ ভালো করব ইনশাল্লাহ।
0: বাবাজি, তোমার আমানত আমরা অক্ষুণ্ণ রাখতে পারি নাই। তোমার হাতে তুলে দেবার আগে আল্লাহ কেন যে তার দৃষ্টি কেড়ে নিল!
1: বাবা, তুমি আমাদের ক্ষমা করো।
3: না মা, না, এসব কি বলছেন? আপনারা দায়ী হবেন কেন, কেন ক্ষমা চাইবেন? দোয়া করুন, মুন্নি ভালো হয়ে যাবে, মুন্নি ভালো হয়ে যাবে। আমার মুন্নি কোথায়?
0: বাবা, ভেতরে শুয়ে আছে। মেয়েটা মেয়েটা আমার শুধুই কাঁদছে আর তোমার কথা বলছে।
1: যাও বাবাজি, ভেতরে যাও।
3: যাচ্ছি।

0: की कर दे? ओ आमीन, एशो एशो
1: मुन्नी मुन्नी
0: तुमी तुमी काच्छो क्यानो काच्छो? ओ तुम्हार बो अंध हो गए जेने तुमी काच्छो?
1: मुन्नी मुन्नी चुप करो, एशो की बोलछो?
0: अच्छा अच्छा बोलबो ना, तुमी केदो ना प्लीज। এই আমি আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি, আমার অন্তর্দৃষ্টি দিয়ে তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি।
1: মুন্নি না মুন্নি, অন্তর দিয়ে নয়, তুমি তুমি তোমার নিজের চোখ দিয়ে আবার দেখতে পাবে। সত্যি বলছি, তুমি তুমি আবার দেখতে পাবে।
0: আমি আমি আবার দেখতে পাবো? এই চোখে এই চোখে আমি আমি তোমাকে দেখতে পাবো?
1: হ্যাঁ মুন্নি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: যদি দেখতে না পাই তাহলে তাহলে আমার একটা কথা রেখো, তুমি তুমি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নিও।
1: মুন্নি মুন্নি মুন্নি চুপ করো, মুন্নি চুপ করো। মুন্নি তুমি যে আমার রক্তে মিশে গেছো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না মুন্নি। তোমার দৃষ্টি নেই তাতে কি হয়েছে? তুমি তুমি আমার চোখ দিয়ে এই পৃথিবী আবার দেখবে।
0: জানো আমার না বারবার সেদিনের কথা মনে পড়ছিল, বলেছিলাম না বউরা স্বামীর ঘরে যায় স্বামীর সেবা করবার জন্য, অন্ধ বউ ঘরে নিলে তো উল্টো স্বামীকে বউয়ের সেবা করতে হয়। কেন যে বলেছিলাম, না এ হয় না এ হয় না, তুমি তুমি আমাকে ক্ষমা করো। সত্যি সত্যি বলছি, আমি আমার মন থেকে বলছি, তুমি তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, করো না করে আমাকে, আমার বাবা মাকে করো না করো না।
1: মানে যা বলেছ বলেছ বলেছ, ফের যদি এসব কথা বলো তাহলে তাহলে ভালো হবে না বলে দিচ্ছি।
0: আমিন।
1: হ্যাঁ মুন্নি, হ্যাঁ মুন্নি, তুমি তুমি তুমি আমার প্রেম, আমার ভালোবাসা, আমার জীবন মুন্নি, তুমি তুমি আমার সব।
0: আমি আমি তোমাকে দেখতে পাবো তো?
1: পাবে পাবে মুন্নি।
2: চার চারটা মাস হয়ে গেল অথচ মুন্নির চোখ ভালো হলো না, ভালো হবার সম্ভাবনা নেই। শহরের ডাক্তার জানিয়েই দিয়েছে এই অন্ধ মেয়েকে ছেলের বউ করে ঘরে এনে ছেলের জীবনটা নষ্ট করা ঠিক হবে না। আমিন মেয়েটার জন্য একটু ছেলে মানুষ করছে, ও আবেগের বশে ভালো মন্দ বুঝতে পারছে না, কিন্তু ওর সুন্দর ভবিষ্যৎটা আমি বাবা হয়ে ধ্বংস হতে দিতে পারি না। যে করে হোক আমিনকে বোঝাতে হবে, আর খুব তাড়াতাড়ি অন্য কোথাও ওর বিয়ে দিতে হবে। বিয়ে হলেই নতুন বউয়ের মুখ দেখে মুন্নিকে ঠিক ভুলে যাবে। এই আমিন কোথায় যাচ্ছিস?
1: বাবা ওই মুন্নির সঙ্গে দেখা করতে।
2: না তুই মুন্নির কাছে আর যাবি না।
1: কি কি বলছো বাবা?
2: আমি ঠিকই বলছি, বাবা হয়ে তোর জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না। আমি এই শাহেদ আলীর মেয়ের সাথে তোর বিয়ে দেবো বলে মনস্থির করে ফেলেছি।
1: বাবা বাবা তোমার যা খুশি তাই করতে পারো, কিন্তু আমার পক্ষে তা সম্ভব নয়। আমি বিয়ে করলে মুন্নিকেই বিয়ে করব, তা না হলে আর কাউকেই না।
2: আমিন আমার কথার অবাধ্য হচ্ছিস?
1: বাবা বেয়াদবি করে থাকলে ক্ষমা করে দিও।
2: একটা অন্ধ মেয়েকে বিয়ে করে এনে তুই কি তাকে হাতে ধরে নিয়ে ঘুরে বেড়াবি? তোর ভবিষ্যৎ বংশধরের কথা একবারও ভাববি না?
1: বাবা বাবা কেন ভুলে যাচ্ছ, এটা একটা অ্যাক্সিডেন্ট, আল্লাহর লীলা খেলা। বাবা আজ মুন্নির বদলে যদি আমি অন্ধ হয়ে যেতাম তাহলে তাহলে তুমি কি পারতে, তুমি কি পারতে এসব কথা বলতে?
2: আমিন আল্লাহ বলেছে সাবধান হও, ওরা আগে থেকে সাবধান হয়নি। উপসর্গ যখন দেখা দিয়েছিল তখনই চিকিৎসা করাতে পারত, অথচ করায়নি। এই ভুলের খেসারো তুই দিবি কেন, আমরা দেব কেন?
1: বাবা বাবা, ওরা কোনো ভুল করেনি, সময় মতোই সব কিছু করেছে। তুমি আমাকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করো না বাবা। আমার দ্বারা অন্য কোনো মেয়েকে বিয়ে করা সম্ভব হবে না। আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমি আসি।
2: আমিন, শোন শোন বাবা। বুঝতে পেরেছি, ওরা আমার ছেলেকে তাবিজ করেছে। ঠিক আছে, আমিও দেখে নেব।
3: কি দেখে ওগো, বিয়ে সাহেব না?
4: তাই তো মনে হচ্ছে, তুমি গিয়ে দেখো না।
3: তুমি যথেষ্ট, দরজাটা খুলো।
4: আচ্ছা খুলছি।
3: বিয়ে সাহেব, বিয়ে সাহেব, আপনি আসুন আসুন, ভেতরে আসুন, বসুন বসুন।
5: আমি আজ বসতে আসিনি আশরাফ সাহেব, আমি জানতে এসেছি কি এমন তাবিজ করেছেন আমার ছেলেকে, যে সে কিনা আপনার অন্ধ মেয়েকে ছাড়া আর কাউকে বিয়েই করতে চাইছে না।
3: কি বলেন সুবন সাহেব, আপনি যা খুশি বলতে পারেন, দোহাই দোহাই আপনার, আমার নিষ্পাপ মেয়েকে জড়িয়ে কিচ্ছু বলবেন না।
5: ঠিক আছে, বলবো না, তবে আমার ছেলে এখানে এলে সে যেন আর আশকারা না পায়। আপনার মেয়ে অন্ধ হয়েছে, সেটা আপনাদের ভুলের কারণে। সময় মতো চিকিৎসাটা করালে আজ হয়তো এই বিপদে পড়তেন না। তাই বলে আমি আমার ছেলের সাথে আপনার ওই অন্ধ মেয়ের বিয়ে দিয়ে ছেলের জীবনটা নষ্ট হতে দিতে পারি না। আমি আমি ঠিক করেছি, আমার ছেলেকে আমি অন্য জায়গায় বিয়ে দেব।
3: বেশ, তাই দিন, আমরা বাধা দেব না। কিন্তু কিন্তু একটা কথা মনে রাখবেন, এসবই হচ্ছে আল্লাহর ইচ্ছে, তার উপর তো কারোর হাত নেই। আর যদি আর যদি আপনার এই বিপদ হতো, তখন আপনি কি করতেন বলেন?
5: তখন তখন সেটা দেখা যেত। আমি আর কথা বাড়াতে চাই না, আপনাদের সাথে এই আমার শেষ কথা, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হচ্ছে না, বুঝলেন?
6: হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাদের আর কত পরীক্ষায় ফেলবে।
1: বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও।
2: তুমি এখানে কিছু বলবে?
1: বাবা তোমার সব কথা আমি শুনেছি। বাবা এইসব তুমি কি কি বললে বাবা? ছেলের মানসিক অবস্থার কথা একবারও ভাবলে না?
2: একজন সচেতন বাবার যা করা উচিত আমি তাই করেছি।
1: ভুল বাবা ভুল, বিয়ে তুমি করবে না, বিয়ে করব আমি। আমি যদি ওই মেয়েকে বিয়ে করে সুখী হতে পারি তাহলে তোমার অসুবিধা কোথায়?
2: তোকে লেখাপড়া শিখিয়ে বড় করেছি, কলেজে শিক্ষকতা করছিস, তুই যে এত নির্বোধ আর বুদ্ধিহীন হয়ে গেছিস তা আমার জানা ছিল না, আজ জানলাম। বেশ, তোর যা খুশি তাই কর, এর জন্য আমাকে দোষারোপ করতে পারবি না। আর একটা কথা, তোর সঙ্গে আমার সম্পর্ক এখানেই শেষ, আসি।
1: বাবা
3: বিয়ে সাহেব, বিয়ে সাহেব, দাঁড়া দাঁড়া, ছেলের উপর থেকে আপনার কথাটা ফিরিয়ে নিন।
2: আমার জবান এক, কথাও এক, আসি।
3: বাবাজি বাবাজি, তোমার বাবাকে একটু থামাও, তার কথা মেনে নাও। তুমি তুমি তোমার জীবনটা নষ্ট করবে কেন? তোমার বাবার অমতে যাওয়া ঠিক হবে না। উনি যখন চাইছেন তখন তুমি আমার অন্ধ মেয়ের কথা ভুলে যাও। তোমার বাবা, তোমার বাবা যেখানে তোমার বিয়ে ঠিক করতে চাইছেন সেখানেই বিয়ে করো। আমি আমি তোমার ব্যবহারে খুব খুশি। আল্লাহ আল্লাহ তোমাদের মঙ্গল করুক।
1: না বানা, তা হয় না, বিয়ে করতে হলে আমি মুন্নিকেই করব। ও তো কোনো দোষ করেনি, বিয়ের পূর্বে ওর এই অসুস্থতা যদি বিয়ের দু চার মাস বা বছর পরে হতো তাহলে তাহলে আমি কি ওকে বিদায় করে দিতাম বলুন? চুপ করে থাকবেন না বা চুপ করে থাকবেন না
3: বাবাজি, বাবাজি তুমি তো অনেক বড় মনের মানুষ, তোমাকে বলার মতো আমার আর কোনো ভাষা নাই। আমি আমি যে হতভাগী মেয়ের বাবা।
1: আপনি আপনি কাঁদবেন না আব্বা, আমি আমি আমার বাবাকে বোঝাতে সক্ষম হব ইনশাল্লাহ। আপনি মুন্নিকে রাজি করান, আপনি মুন্নিকে রাজি করান, আমি আসি।
0: না মা না বাবা, তোমরা বুঝতে চেষ্টা করো, আমি জেনে শুনে একটা ছেলেকে ঠকাতে পারবো না। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল বলেই ও আমাকে করুণা করে বিয়ে করতে চায়। মা,
7: করুণার কথা বলছিস কেন রে? আমরা তো তাকে নাই করেছি।
0: কিন্তু আমি বা কেন তা করতে যাব? আমি এই পৃথিবীতে এখনো অচল মা, একেবারে অচল। আমার পথ চলতে অন্যের সাহায্যের প্রয়োজন মা।
7: মানে আমাদের বয়স হয়েছে, আজ বাদে কাল থাকবো না, তখন তোকে কে দেখবে বল?
0: এই সমাজে অনেক অন্ধ আছে, তাদের মতন আমারও দিন কেটে যাবে মা।
3: আল্লাহ আল্লাহ, আমি কি এমন পাপ করেছি যে এত বড় শাস্তি দিলে?
0: বাবা বাবা, তুমি খাচ্ছ কেন বাবা? বাবা, তোমার কান্না শুনলে যে আমার কষ্ট হয়। বাবা চুপ করো, বাবা চুপ করো। তুমি তুমি তুমি দেখো, কিছুদিনের মধ্যেই আমি একা একা না সব করতে পারবো। তবু বলো না বিয়েতে মত দিতে বাবা। আমিনকে আমি প্রচন্ড ভালোবাসি, আমি চাই না আমার মতন একটা অন্ধ মেয়েকে বিয়ে করে ও সুন্দর জীবনটাকে অন্ধ করে দিতে। ও খুব ভালো ছেলে বাবা, ওকে ওকে আমি ঠকাতে পারবো না বাবা। বাবা
3: আমি এখন কি করবো, কোন দিকে যাব?
7: মুন্নি মা আমার, একটু বোঝার চেষ্টা কর মা।
0: না মা না, এ হয় না মা, এটা হয় না, আমাকে বুঝিও না মা।
3: মুন্নি মুন্নি কই মা?
0: এই যে বাবা।
3: মুন্নি, ও মুন্নির মা, মুন্নি কই রে মা?
8: কেন?
3: আরে এইদিকে এসো এসো এসো, দেখো দেখো, আরে খুশির খবর বেরিয়েছে।
8: কিসি খবর?
0: বাবা বাবা ডাকছে, আনন্দিত মনে হচ্ছে, নিশ্চয়ই আমার চোখ ভালো হবার খবর নিয়ে এসেছে, আমি যাই। বাবা, ও মা,
8: মুন্নি মা, আরে মা লেগেছে, আমাকে ডাকলি না কেন?
0: না না মা, কিছু হয়নি, বাবার কণ্ঠে আনন্দের সুরপে আমি ভুলেই গিয়েছিলাম।
3: মা আমার ভুল হয়ে গেছে, তোর আনন্দের সম্বন্ধে আমিও ভুলে গিয়েছিলাম যে তুই চোখে দেখতে পাস না, বারবার বলছিলাম দেখ দেখ।
0: আচ্ছা হয়েছে হয়েছে বাবা, এখন খুশির খবরটা কি সেটাই বল।
3: হ্যাঁ, তুই ডিগ্রি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছিস।
0: বাবা বাবা, তুমি সত্যি বলছো? ও মা, আমার যে কি আনন্দ লাগছে না মা।
8: শুকুর আলহামদুলিল্লাহ।
0: বাবা মিষ্টি এনেছো?
3: এনেছি রে মা, এনেছি।
0: দাও দাও, তোমাকে আর মাকে আমি মিষ্টি খাইয়ে দিই।
3: আগে আগে তুই খাবি মা।
0: আচ্ছা আচ্ছা বাবা,
8: এই নে মা, এই নে
3: আমারটা।
0: তোমরা তোমরা আমার হাতে খাবে মা, মিষ্টির প্যাকেটটা আমার হাতে দাও না।
8: এই যে আনছি, ধর
0: মা। মা, এটা কি, এটা কি লাল মিষ্টি? লাল মিষ্টি বাবা খুব পছন্দ করে।
8: হ্যাঁ মা, লাল মিষ্টি।
0: এই নাও বাবা, নাও। বাবা বাবা, তুমি কাঁদছো? এই খুশির দিনে কেউ কি কাঁদে বাবা? খাও মিষ্টি খাও। ও মা মা, তুমিও খাও। কই, মুখটা বাড়িয়ে দাও না, না দিলে তো আমি বুঝতে পারবো না মা তোমাদের মুখ কোথায়। ও বাবা,
8: মুন্নি রে মুন্নি।
0: আমিন বসো।
1: মুন্নি, কি করে বুঝলে আমি এসেছি?
0: তোমার পদশব্দ, ঘ্রাণ আর আমার পছন্দের ফুলের সুবাস জানিয়ে দিলো। তোমার আগমনের কথা।
1: সত্যি সত্যি তুমি ব্রিলিয়েন্ট, কংগ্রেচুলেশন।
0: থ্যাংক ইউ। কেমন আছে বলো?
1: তোমার অমত আমাকে যেমনটা রেখেছে, আর তুমি?
0: তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। যদি পরপারে আল্লাহ আমার দৃষ্টি ফিরিয়ে দেয় তবে তোমাকেই খুঁজে নেব।
1: তবু এ জন্মে নয়।
0: কেন বারবার লজ্জা দাও?
1: বেশ বেশ, লজ্জা দেব না। আজ তাহলে উঠি।
0: এখনই উঠবে? আর একটু বসো।
1: মায়া বাড়িয়ে লাভ কি বলো? যাকে সারা জীবন পাশে বসিয়ে রাখতে চেয়েছিলাম সেই যখন বুঝল না।
0: তুমি রাগ করছ?
1: রাগ করব কেন, আর সে অধিকার কি আমার আছে?
0: পরিচিত মানুষ পরিচিত জনের উপরই তো রাগ করতে পারে, বলো।
1: মুন্নি, আমি কি শুধুই পরিচিত?
0: না না, আমি তা বলছি না। আচ্ছা, তোমার এমএডতে ভর্তির কি হলো? ভর্তি হয়েছ?
1: না, এমএড করব না।
0: কেন, আমার উপর রাগ করে?
1: জানি না, আমি উঠলাম, ভালো থেকো।
0: আমিন আমিন চলে গেল, রাগ করে চলে গেল। বুঝতে পারছি না আমি কি করব, কি করতে পারি, কি করা উচিত। ও যে এত অল্প সময় আমাকে এত বেশি ভালোবেসে ফেলেছে বিশ্বাস করা যায় না। অথচ সত্যি, আমাকে ছাড়া অন্য কাউকে ও বিয়ে করবে না, এভাবেই একা একা জীবন কাটিয়ে দেবে। হেমিরেতে ভর্তি হবার কথা ছিল, ভর্তি হলো না। হয় না, আল্লাহ আল্লাহ আমার চোখ দুটো ভালো করে দাও। শুধুমাত্র আমিনের কথা ভেবে তুমি আমার চোখ দুটো ভালো করে দাও আল্লাহ, আমার চোখ দুটো তুমি।

0: পীর বাবা, তুমি তো আল্লাহর প্রিয় বান্দা, তুমি যদি দোয়া করো নিশ্চয়ই আল্লাহ একটা পথ দেখিয়ে দেবেন। সেই পথে এগোলে আমার মুন্নির চোখ ভালোও হতে পারে। তুমি দোয়া করো, হে আল্লাহ তোমার প্রিয় বান্দার ওসিলায় আমার দোয়া কবুল করো।
1: পেপার লাগবে, পেপার।
2: ভাই একটা একটা পেপার দিন তো।
1: এই নেই।
0: চোখের জটিল সমস্যা, অন্ধত্ব, সানি পড়া দুস্থ রোগীদের জন্য সুখবর। ইংল্যান্ডের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অ্যালবার্ট আগামী 14 তারিখে শুক্রবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে রোগী দেখবেন। আলহামদুলিল্লাহ, খবরটা এক্ষুনি মুন্নিকে জানাতে হয়।
3: ব্যাগটা দেব, আসার পথে কিছু বাজার করে আনবে।
1: দাও
0: মুন্নি। মুন্নি,
1: আরে
0: মুন্নি, মুন্নি
1: বাবাজি, তুমি কি মনে করি বাবা?
0: আব্বা, আমা এই মুন্নি কোথায়? একটা সুখবর নিয়ে এসেছি। হাসপাতালের চক্ষু বিভাগে আগামী 14 তারিখে ইংল্যান্ডের স্পেশালিস্ট ডাক্তার অ্যালবার্ট রোগী দেখবেন। আমার মন বলছে মুন্নির চোখ ভালো হয়ে যাবে।
1: আল্লাহ আল্লাহ তোমার দোয়া কবুল করে।
3: হে আল্লাহ, তুমি এই অভাগীদের দিকে মুখ তুলে চাও আল্লাহ।
0: মুন্নি।
3: হ্যাঁ
0: মুন্নি, তুমি আর কেঁদো না, এবার তুমি দেখতে পাবে। আমি এখন যাই, যাওয়ার ব্যবস্থা করি। মুন্নি মুন্নি, আমি এখন আসি। হ্যাঁ পরে কথা বলবো। হ্যাঁ
3: আচ্ছা। আল্লাহ আল্লাহ আমার জন্য না হোক, তুমি আমিনের জন্য হলো। আমার চোখ দুটো ভালো করে দাও আল্লাহ, আমার চোখ দুটো তুমি ভালো করে দাও, আমার আমিনের জন্য হলো, ভালো করে দাও।
0: আব্বাব, আব্বাব ডাক্তার পরীক্ষা করে দেখেছে, ওর চোখের অবস্থা ভালো, অপারেশন করতে হবে। ডাক্তার বলেছে অপারেশন করলে ওর চোখ ভালো হবার সম্ভাবনা আছে। কিছু টাকার দরকার হবে, আমি তাই বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে টাকাটা নিয়ে আসি।
1: না না, তোমাকে বাড়ি যেতে হবে না বাবা, কিছু টাকা সাথে অবশ্য মিলেছি, এই ধরো 1050 লেখ হবে। নিয়ে যাও
0: না, আর লাগবে না আব্বা, বাকিটা আমি ম্যানেজ করব।
1: বাবাজি বাবাজি, তুমি শুধু আমাকে ঋণই করে যাচ্ছ।
0: ওসব কথা থাক আব্বা, মুন্নির জন্য শুধু দোয়া করবেন। আমি যাই ডাক্তারকে বলি অপারেশনের সব ব্যবস্থা করতে।
1: যাও বাবা যাও।
4: চাচা বাড়িতে আছেন? সুভান চাচা কে?
5: আরে রতন।
4: জি চাচা, সালাম আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম, কি মনে করি?
4: না, ওই আমিন সংবাদ পাঠিয়েছে, মুন্নির চোখের অপারেশন হয়েছে, আজ চোখের ব্যান্ডেজ খুলবে, আপনাকে দোয়া করতে বলেছে চাচা।
5: আমাকে দোয়া করতে বলেছে?
4: জি।
5: আমার দোয়া কি কবুল হবে? খারাপ মানুষের দোয়া তো আল্লাহ কবুল করেন না।
4: কি যে বলেন চাচা, কে খারাপ কে ভালো তা তো বলা যায় না চাচা, আর আল্লাহ কার দোয়া কখন কবুল করবেন তাও কেউ বলতে পারেন না। অন্তত আমিনের কথা ভেবে আপনি তাকে দোয়া করুন।
5: ঠিকই বলেছো বাবা, আমিনের কথা ভেবে আমাকে দোয়া করতেই হবে। হ্যাঁ দোয়া করি, দোয়া করব, অবশ্যই করব। ব্যান্ডেজ খোলার পর মেয়েটা যেন আবার ভালোভাবে সব কিছু দেখতে পায়।
4: আমি এখন আসি চাচা।
5: একটু চা খেয়ে যাবে না?
4: না চাচা, সময় নেই, আমি মুন্নিকে দেখতে যাব। আসি চাচা, আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম।
6: আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করুন। খুলুন।
3: ঝাপসা লাগছে।
6: আবার বন্ধ করুন। এবার খুলুন।
3: বাবা, মা, মা, আমি আমি তোকে দেখতে পাচ্ছি, আমিন, সুমির, রতন ভাই, আমি আমি সব দেখতে পাচ্ছি।
1: আল্লাহ, আল্লাহ তুমি মেহেরবান,
3: আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ
0: আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো, এজন্য শুকরিয়া। পীর বাবা তোমাকে মোবারকবাদ।
3: ডাক্তার, ডাক্তার অ্যালবার্ট কোথায়?
6: উনি তো চলে গেছেন।
3: থ্যাঙ্কস, থ্যাঙ্কস ডাক্তার। ডাক্তার, আমার হয়ে ডাক্তার অ্যালবার্টকে ধন্যবাদ জানাবেন।
6: অবশ্যই, এখন আপনি সম্পূর্ণ সুস্থ, এভরিথিং ওকে। আসি।
3: আমিন, আমিন, আমি তোমাকে দেখতে পাচ্ছি।
0: এমনি ডাক্তারের সহযোগিতা আর পীর বাবার দোয়া আর আল্লাহর ইচ্ছায় তুমি আবার দেখতে পেলে।
3: আমি আমি ওই মাজারে যাব।
0: অবশ্যই যাবে, তার আগে বাড়ি ফিরি।
3: তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, তোমার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। আমি
0: এখন কোনো কথা নয়, ডাক্তার বেশি কথা বলতে বারণ করেছে, একদম চুপ।
3: চুপ থাকতে বললে কি চুপ থাকা যায়? তুমি আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছো তা কোনোদিন শোধ করতে পারবো না, তোমার জন্যই আজ আমি দেখতে পাচ্ছি।
0: আমাকে আর ছোট করো না প্লিজ, আমি যা করেছি তা আমার দায়িত্ব জেনেই করেছি।

0: আমি একটা অমানুষ, আমার মধ্যে মানবতা বোধ বলতে কিচ্ছু নেই। বেসাহেব, আমি বড় ভুল করেছি, নিজের স্বার্থকে বড় করে দেখেছি, আপনার বিপদে মুখ ঘুরিয়ে নিয়েছি। আমাকে আমাকে দিয়ে ক্ষমা করে দেবেন।
1: এইসব বলে আমাকে আর ছোট করবেন না, যা হওয়ার হয়ে গেছে। হয়তো আপনার জায়গায় আমি থাকলে তাই করতাম। আল্লাহর অশেষ রহমত, আমার মেয়ে সুস্থ হয়েছে, ওদের দুজনের ভালোবাসার তুলনা হয় না, তাই কেউ ওদের আলাদা করতে পারেনি।
0: আপনি আপত্তি না করলে আগামী শুক্রবার ওদের বিয়ের আয়োজন আমি করতে চাই।
1: তাদের সুখেই তো আমরা সুখী, আমার কোনো আপত্তি নাই।
0: আলহামদুলিল্লাহ।

0: মুন্নি, আমি আজ বড্ড ক্লান্ত, বলতো কেন?
1: আমাকে পাবার জন্য যে যুদ্ধ এতদিন করেছ তারই অবসান।
0: ঠিক ধরেছ।
1: আমি কিন্তু আজ বড্ড খুশি, কেন বলতো?
0: তা তো বলতে পারবো না, তুমিই বলো।
1: তোমাকে পেয়েছি বলেই, একজন ভালো মানুষের বুকে মাথা রাখতে পেরেছি বলে।
0: কি দেখছো?
1: তোমাকে, যে চোখে তোমাকে আমি এতদিন দেখতে পারিনি বলে তুমি কষ্ট পেয়েছ, সেই তোমাকে আমি দেখছি নয়ন ভরে।
0: অন্ধত্বের জ্বালায় তুমি যতটা কষ্ট পেয়েছ, অতটা কষ্ট তো আমি পাইনি।
1: অন্ধ হয়ে যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম তোমাকে কষ্ট দিতে গিয়ে। তবে তোমার কথাই ঠিক, অন্ধদের জীবন বড়ই কষ্টের।
0: মুন্নি, আজ এসব কথা থাক, বলো বলো তুমি আমার কাছে কি চাও?
1: সারা জীবনে মানুষ যা পায় না একদিনে আমি তা পেয়েছি, আর কিছুই আমার চাওয়ার নেই। তুমি কি চাও তাই বলো।
0: আমার চাওয়া তো শুধুই তুমি, তোমাকে যখন পেয়েছি আর কি চাইবো বলো।
1: আমাকে ঋণী করেছ, আবারও করলে কিন্তু এখন?
0: এখন কোনো ঋণের কথা নয়, সবই তোমার প্রাপ্য। এই, তুমি ঘুমাবে না?
1: ঘুম যে আসছে না, তোমাকে দেখতে ইচ্ছে করছে সারা রাত।
0: তবু যে ঘুমাতে হবে, তা না হলে নতুন সূর্য দেখবে কি করে?
1: বেশ, তোমার কথাই রইল, নতুন প্রভাতে নতুন সূর্যের আলো দেখব দুজনে।
0: মনে

এতক্ষণ আলমগীর রতন রচিত অবলম্বন নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশরাফ, ফরিদ আলী, শায়লা, শামিমা চৌধুরী এলিস, মুন্নি, রীতা ব্যানার্জি, সোবাহান, নাজমুল হুদা, আমিন, তাবেদারি রসুল, সুমি, সোনিয়া ইসলাম, রতন, সম আজিজুর রহমান, ডাক্তার ইদ্রিস আলী। সম্পাদনায় ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন আল ইমাম।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের নিশ্রুতি অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন ফরিদা পারভীন, গীতিকার আবু জাফর, সুরকার গাজী আব্দুল হাকিম। এরপর পরের গানটি গিয়েছেন সৈয়দ আব্দুল হাদি, গীতিকার গাজী মাঝালুর আনোয়ার, সুরকার সজল দাস। এরপরের শিল্পী রুকসানা মমতাজ, গীতিকার সাইফুল ইসলাম সর্দার, সুরকার সম খায়রুল ইসলাম। বন্ধুরা শুনুন এক এক করে গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী, গীতিকার ওসমান শওকত, সুরকার মোহাম্মদ শাহনেওয়াজ। এরপরে শিল্পী সুন্নুর মনির কোনাল, গীতিকার পুলক রঞ্জন, সুরকার ইবনে খালদুন রাজন।

গানটির শিল্পী ছিলেন কে এম আবদুল্লাল মুর্তুজা মহিন, গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আর এই গানটির সাথে শেষ হল বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিঃশ্রুতীয় অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি রংধনু মিশ্র গানের অনুষ্ঠান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম। শুনবেন দেশের গান, এরপরে শুনবেন ব্যান্ড সঙ্গীত সোলসের পরিবেশনায় শিল্পী পার্থ বড়ুয়া।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন পাপিয়ার সরোয়ার। আপনারা শুনছেন রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। এবারে শিল্পী বিপুল ভট্টাচার্য, গীতিকার আবিদ আনোয়ার, সুরকার হাবিবুল আলম।

নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফারাবী ইসলাম। আর এরই সাথে শেষ হল রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি আকাশ বরাবর সুরের ধারা দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান শোনার জন্য। এই অনুষ্ঠানে প্রথমে শোনাব দেশের গান। শিল্পী রাকিবা ইসলাম ঐশী, গীতিকার গোলাম সরোয়ার সলক, সুরকার উজ্জ্বল সিনহা। এরপরে শিল্পী বারী সিদ্দিকী, গীতিকার ও সুরকার উকিল মুন্সী। এরপরে শুনবেন ইংরেজি গান, শিল্পী মাইকেল জ্যাকসন।

আপনারা শুনছেন আকাশ বরাবর সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান। এবারে শুনবেন বরবাদ ছায় ছবির গান, দ্বৈতকণ্ঠে গিয়েছেন প্রীতম ও দোলা রহমান। এরপরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অদিতি মহসিন।

রাশিয়ান গান শুনলেন, শিল্পী ছিলেন জা খালিব। শুনছেন দেশ বিদেশের রকমারি গান। এবারে শুনবেন ব্যান্ড সঙ্গীত ফিলিংসের পরিবেশনায় শিল্পী জেমস, এরপরে শিল্পী হৈমন্তী রক্ষিত দাস, গীতিকার আবিদ রহমান, সুরকার আনিসুর রহমান তনু।

নেপালি গান শুনলেন, শিল্পী ছিলেন আলিসা রানী। এবারে শুনবেন বিশ্ব সুন্দরী ছায়াছবির গান, গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন ইমরান ও কণা।

রাধারমন দত্তের গান শুনলেন দিলরুবা খানের কণ্ঠে। আর এরই সাথে শেষ হল দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিঃশ্রুতীয় অধিবেশন শুনছেন। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান।

নজরুল সঙ্গীত শুনলেন, আর এরই সাথে শেষ হল নজরুল সঙ্গীতের অনুষ্ঠান বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ গোলাম মোস্তফা। পথপাথে অনুষ্ঠানে জিকিরের গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলো হার্জ ও FM 106 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জে প্রচার হবে। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসোগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10। কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10:30। FM এর অনুষ্ঠান FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের পরবর্তী অনুষ্ঠানের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। শ্রোতাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের নিশতি অধিবেশন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحيم
1: السلام عليكم বাংলাদেশ বেতার ঢাকা
0: সকাল 6টা
1: আজ সোমবার 8ই আষাঢ় 1433 বঙ্গাব্দ 6ই মুহররম 1448 হিজরি 22 জুন 2026 খ্রিস্টাব্দ
0: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্টজ 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে
0: বাংলাদেশ বেতার চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বরিশাল ঠাকুরগাঁও সিলেট কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে
1: অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি সৈয়দা শাহান আরা চৌধুরী
0: ও মোহাম্মদ জসিম উদ্দিন প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তহিদুল ইসলাম